আজ রবিবার, 17ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 7ই জুন 2026 খ্রিস্টাব্দ, 23শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 4টে বেজে 54 মিনিট হয়ে 25 সেকেন্ডে, সূর্যাস্ত 6টা বেজে 15 মিনিট হয়ে 29 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্সে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5টা বেজে 57 মিনিট হয়ে 4 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তা জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবী বন্ধুদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশবাণী কলকাতা। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ।
1: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাবার আজ আমাদের দরকার তা আজ আমাদের দাও। আমরা যেমন অপরাধ ক্ষমা করেছি তেমনি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। যারা তোমাদের বিরুদ্ধে দোষ করে তোমরা যদি তাদের ক্ষমা করো, তবে স্বর্গে তোমাদের পিতা তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি লোকদের দোষ ক্ষমা না করো, তবে স্বর্গে তোমাদের পিতাও তোমাদের পাপ ক্ষমা করবেন না। ঈশ্বরের উদ্দেশ্যে বেদীর ওপর তোমার নৈবেদ্য উৎসর্গ করার সময় যদি মনে পড়ে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কিছু বলার আছে, তবে তোমার নৈবেদ্য সেই বেদীর সামনে রেখে চলে যাও। আগে তোমার ভাইয়ের সঙ্গে মিলিত হও, আর পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। তোমরা যখন প্রার্থনা করো, তখন কারো বিরুদ্ধে যদি তোমাদের কোনো কথা থাকে, তবে তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও পাপ ক্ষমা করতে পারেন। তোমরা সাবধান হও, যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে অন্যায় করে তাকে তিরস্কার করো, যদি সে অনুতপ্ত হয়ে মন ফিরায় তবে তাকে ক্ষমা করো। যদি দিনের মধ্যে সে 7 বার তোমার বিরুদ্ধে অন্যায় করে আর 7 বারই এসে বলে আমি অনুতপ্ত, এই অন্যায় আর করব না, তাহলে তাকে ক্ষমা করতেই হবে। সব রকম বিরক্তি প্রকাশ, মেজাজ দেখানো, রাগ, চিৎকার করে কথা বলা, ঝগড়াঝাটি, গালাগালি আর সব হিংসা তোমার কাছ থেকে দূর করো। তোমরা একে অপরের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও, আর ঈশ্বর যেমন খ্রিস্টের মধ্য দিয়ে তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমরাও অপরকে ক্ষমা করো। একে অপরকে সহ্য করো, আর যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো দোষ দেবার থাকে, তবে তাকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমাদেরও একজন অপরকে ক্ষমা করা উচিত। কেউ যদি আমাকে দুঃখ দিয়ে থাকে, তবে কথাটা কড়া করে না বলে শুধু এইটুকু বলি যে সে কেবল আমাকে দুঃখ দেয়নি, কিন্তু কিছু পরিমাণে তোমাদের সবাইকে দুঃখ দিয়েছে। তোমাদের বেশিরভাগ লোক মিলে তাকে যে শাস্তি দিয়েছ তাই তার পক্ষে যথেষ্ট। তোমরা বরং এখন তাকে ক্ষমা করো এবং সান্ত্বনা দাও, যেন অতিরিক্ত দুঃখে সে হতাশ না হয়ে পড়ে। তাই আমি বিশেষভাবে তোমাদের অনুরোধ করছি, তাকে যে তোমরা ভালোবাসো তা প্রমাণ করে দেখাও। আমি যাচাই করে দেখতে চেয়েছিলাম তোমরা সব বিষয়ে বাধ্য আছো কিনা, আর এই জন্যই আমি তোমাদের কাছে লিখেছিলাম। কোনো ব্যাপারে যদি কাউকে তোমরা ক্ষমা করো, আমিও তাকে ক্ষমা করি। আর সত্যি যদি আমি কোনো কিছু ক্ষমা করে থাকি, তবে খ্রিস্টের সামনে তোমাদের জন্যই তা করেছি। যদি সে তোমার কোনো ক্ষতি করে থাকে বা তোমার কাছে কোনো বিষয়ে ঋণী থাকে, তবে তা

0: আমার ঋণ বলেই ধরো, আমি সেই ঋণ শোধ করে দেব। তোমরা তো পাপের দরুন মৃত ছিলে, কিন্তু ঈশ্বর তোমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করেছেন। তিনি আমাদের সব পাপ ক্ষমা করেছেন, আর আমাদের বিরুদ্ধে যে দলিল ছিল তার সমস্ত দাবি দাওয়া শুদ্ধ বাতিল করে দিয়েছেন। সেই দলিল তিনি ক্রুশে পেরেক দিয়ে গেঁথে নাকচ করে দিয়েছেন। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত, তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করবেন ও সমস্ত অধার্মিকতা থেকে আমাদের শুচি করবেন।
1: শেষ হলো সুভাষিত। আজ শুনলেন বাইবেল থেকে পাঠ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন সঙ্গীতাঞ্জলি। প্রথম গানটি শিল্পী ভাস্কর ভট্টাচার্য।

প্রথমে ভাস্কর ভট্টাচার্য, পরে শুভ্রকান্তি চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiion.akashvanik

0: aolkata@gmail.com। মেইলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: এখন জানিয়ে দিই আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের চলতি অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, কথিকা দেশীয় মাছের আধুনিক প্রজনন বলবেন ডক্টর দেবী প্রসাদ কাঁটাল। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস বলবেন ডাক্তার রুদ্রজিৎ পাল। 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুকুমার বিশ্বাস। 8 বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী পণ্ডিত ভাস্কর প্রসাদ মুখোপাধ্যায়। 9:00 গানে গানে, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশু মহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, 10:30 গানের ভেলা উপস্থাপনায় শ্রাবন্তী মৈত্র, 11:00 জীবনের অনুষ্ঠানে 21 সাহিত্য উপস্থাপনায় মল্লিকা চৌধুরী এবং বিতোষক চক্রবর্তী, বেলা 12:00 সঙ্গীত শিখার আসর পরিচালনা প্রমিতা মল্লিক, 12:15 লোকগীতি শিল্পী মঞ্জু চন্দ্র, 12:33 গল্পদাদুর আসর উপস্থাপনা শান্তম চক্রবর্তী, 1:45 দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদের গান, 2:00 অনুরোধের আসর, 2:30 বাংলা নাটক মৃত্যুর চোখে জল রচনা মনোজ মিত্র উপস্থাপনায় সুন্দরম। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সৌমদেব বন্দ্যোপাধ্যায়, 5:30 যুবাণীর অনুষ্ঠান উপস্থাপনায় তৃষিতা সাঁতরা, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 যাত্রানুষ্ঠান আধারে আলো রচনা ডক্টর প্রদীপ দে, পরিবেশনা শিবপুর বাণী সমাজ, 7:30 সমীক্ষা রাত 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়, 8:30 পত্রপাঠ রোগ বিদায়, 8:55 এ মাসের গান, 9:00 শিক্ষাঙ্গন থেকে হুমানিয়া পোতা আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক, 9:30 নজরুলগীতি শিল্পী দেবাশিস অধিকারী, 9:45 লোকগীতি শিল্পী মঞ্জু চন্দ্র, 10:00 রবিবাসীর অখিল ভারতীয় সঙ্গীত সভা, 11:00 আধুনিক গান শিল্পী মনোরঞ্জন সাহা, 11:10 বাংলা আধুনিক এবং ছায়াছবি গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পর এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, 6:45 ভক্তিগীতি শিল্পী সৌমিতা সরকার, 7:10 জীবনী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়, 8:30 হিন্দি শিক্ষার আসর বাগধারা উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 9:00 আধুনিক গান শিল্পী মনোরঞ্জন সাহা, 9:10 পডকাস্ট সিরিজের পঞ্চমতম পর্বে শুনবেন প্রকৃতি কি বাদ আকাশবাণীকে সাথ, দিল্লি কেন্দ্র থেকে অনুষ্ঠানটি রিলে করে শোনানো হবে। এরপরে শুনবেন দোতারা শিল্পী উজ্জ্বল চক্রবর্তী, 9:25 গজল শিল্পী সিজা রায়, 9:40 রাস্তারা উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00 পোস্টবক্স 111, বেলা 12:00 সুরভি উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা উজমা জাহাঙ্গীর, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী তাপস পাল। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 গজল শিল্পী দেবাশিস অধিকারী, 5:20 উর্বেশী, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা রাজীব বসাক, 7:10 বাঁশি শিল্পী উজ্জ্বল চক্রবর্তী, 7:30 দর্পণ উপস্থাপনা দেবজানী রায় চৌধুরী, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে হিন্দি রূপক অনুষ্ঠান, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ত্রিপুরায় সীমান্ত সুরক্ষা নিয়ে এক বৈঠকে সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র ও 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তরিত করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তাঁর সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নেবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল কলকাতার আকাশবাণী ভবনে IIS এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করে বলেছেন, কেন্দ্র তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। স্নাতক পর্যায়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র পুনরায় ফাঁসের দাবিকে ভুয়ো ও মিথ্যা প্রচার বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকা সংক্রান্ত বিষয়ে BSF এর ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী গত 5 বছরের জমির নথিপত্র বা রেকর্ড যাচাই বাছাই করারও নির্দেশ দিয়েছেন। শ্রী শাহ বলেন, মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাতে হবে এবং মাদক পাচারের সঙ্গে জড়িত গোটা চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, সীমান্তবর্তী জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা সংশ্লিষ্ট রাজ্যগুলির দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী জেলা শাসক ও GST আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার এবং সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেসকে জাল মুদ্রা সংক্রান্ত বিষয়ে সমীক্ষা চালানোরও নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মাদক ও আগ্নেয়াস্ত্রের হুমকি মোকাবিলায় সীমান্তবর্তী বাসিন্দাদের প্রশিক্ষণের জন্য বিশেষ শিবিরের আয়োজন করতে হবে এবং এসব শিবিরে পাটোয়ারি অর্থাৎ প্রহরী, স্থানীয় পুলিশ ও BSF কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
1: পাকিস্তান বর্ডার আর বাংলাদেশ বর্ডার ইতনি বিস্তৃত বর্ডার মে হর সীমা কা এক অলগ প্রকার কা চুনৌতি হ্যায়। কহিন নশে কা ব্যাপার হ্যায়, হিউম্যান ট্রাফিকিং কা সওয়াল হ্যায়, কহিন পর হথিয়ারো কে স্মগলিং কা সওয়াল হ্যায়। হর সীমা কে আপনে অলগ অলগ প্রশ্ন হ্যায়। हमने तय किया है कि BSF जहां जहां है, SSB जहां जहां है, वहां पर स्मार्ट बॉर्डर का निर्माण करना।
0: ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত রঘনা সীমান্ত এলাকায় গতকাল বর্ডার সিকিউরিটি ফোর্স ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। পুলিশের তথ্য অনুযায়ী সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে পরিত্যক্ত অবস্থায় 9,427টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। উদ্ধারকৃত এই ট্যাবলেটগুলির আনুমানিক মূল্য প্রায় 50 লক্ষ টাকা। নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে গতকাল বৈঠকের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র এবং 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প ভার্চুয়ালি নেপালের কাছে হস্তান্তর করেন। দুই দেশের বিদেশমন্ত্রীরা যৌথভাবে ভারতের UPI এবং নেপালের ন্যাশনাল পেমেন্ট ইন্টারফেসের মধ্যে সংযোগ ব্যবস্থারও সূচনা করেন। নেপালের জন্য কণ্ঠস্বর ভিত্তিক ভাষা অনুবাদ প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য এদিন কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিজিটাল ইন্ডিয়া ভাষিনীর একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। প্রারম্ভিক ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, উভয় দেশের জনগণের পারস্পরিক অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণের লক্ষ্যে কাজ করতে ভারত অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, ভারত ও নেপাল তাদের দীর্ঘ উন্মুক্ত সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে থাকে এবং সবসময় একে অন্যের পাশে দাঁড়ায়। বিদেশমন্ত্রী এদিন বলেছেন, ভারত ও নেপালের মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ এবং অভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের শক্তিশালী ভিত্তির ওপর। ডক্টর জয়শঙ্কর এদিন জ্বালানি সংকট কাটাতে ভারত নেপালের পাশে থাকবে বলে উল্লেখ করেছেন।
2: To maintain security along our long and uniquely open border. Our two countries have always stood by each other in times of need. In the wake of the ongoing crisis in West Asia, the Middle East, we have ensured uninterrupted fuel supplies to Nepal. The importance accorded to this relationship by both sides has only recently been demonstrated. We believe that today there is opportunity to decisively shift the trajectory of India-Nepal relations and to realize the full potential of our ties.
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, BJP সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও

কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবে। তিনি জানান, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এর পাশাপাশি দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো বিশিষ্ট ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধাও উল্লেখযোগ্যভাবে উন্নত করা হবে। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন, তারকেশ্বরে আসন্ন শ্রাবণী মেলার জন্য বিশাল আকারে আয়োজন করা হবে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA বলেছে, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিমান চলাচল বৃদ্ধির ক্ষেত্রে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2044 সালের মধ্যে এই অঞ্চলে যাত্রী পরিবহনের পরিমাণ 400 কোটি ছাড়িয়ে যাবে। গতকাল ব্রাজিলে IATA-র আঞ্চলিক সহসভাপতি শেলডন হি বলেন, গত কয়েক বছর ধরে বিমান চলাচলের ক্ষেত্রে ভারত ক্রমাগত অগ্রগতি করছে। দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যেই কলকাতার আকাশবাণী ভবনে এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে আকাশবাণী এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। সেই কারণেই তাদের সঙ্গে একটি বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতের সম্প্রচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবগুলিকে শুধু নথিবদ্ধ করে রাখা হবে না, সেগুলির বাস্তবায়নের দিকেও গুরুত্ব দেওয়া হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। রেল ইলেকট্রনিক্স, তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট SRFTI কলকাতা পরিদর্শন করেন। শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং একাডেমিক ও ক্যাম্পাস সংক্রান্ত বিষয়ে তাদের সমস্যা ও উদ্বেগের কথা শোনেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে আরও জোরালো করার লক্ষ্যে শ্রী মোদি ও উপদেষ্টা পরিষদ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। এছাড়া জীবনযাত্রার মান ও ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পশ্চিম এশিয়া সংঘাতের ফলে ভারত ও বিশ্বের উপর কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল EIR নিউজ কলকাতাতে। স্নাতক পর্যায়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র পুনরায় ফাঁসের দাবিকে ভুয়ো ও মিথ্যা প্রচার বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নিট জানিয়েছে, আবারও যে পরীক্ষা নেওয়া হবে তার প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির দাবি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের যে খবর ছড়ানো হচ্ছে তা আসলে সংগঠিত কোনো প্রতারক চক্রের কাজ। এই চক্র ছাত্রছাত্রী ও তাদের পরিবারের উদ্বেগকে ব্যবহার করতে চাইছে। পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা সম্পূর্ণ অক্ষুণ্ণ রয়েছে এবং পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা দিতে পারে তার জন্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও NTA জানিয়েছে। কুয়েত ও বাহরিনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে ইরান গতকাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর জবাবে উপসাগরীয় দেশ ও মার্কিন বাহিনী যৌথভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপ ও গোরুকে অবস্থিত ইরানের উপকূলীয় নজরদারি ও রাডার ব্যবস্থায় ইরান 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সাফ মহিলা ফুটবলে ভারত খেতাব জয় করেছে। গোয়ার মারগাঁওয়ে গতকাল ফাইনালে গতকালের চ্যাম্পিয়ন বাংলাদেশকে 3-1 গোলে হারিয়ে 7 বছর পর ভারত ফের এই খেতাব পেল। এই নিয়ে 6 বার ভারতের মহিলা দল এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো, যা এক রেকর্ড। নিউ চণ্ডীগড়ে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে ভারত আজ 3 উইকেটে 368 রান হাতে নিয়ে তাদের অসমাপ্ত প্রথম ইনিংস খেলতে নামবে। KL রাহুল এবং অধিনায়ক শুভমান গিলের জোড়া সেঞ্চুরির সুবাদে ভারত বড় ইনিংস গড়ার পথে এগিয়ে চলেছে। মঙ্গোলিয়ায় আয়োজিত উলানবাতর ওপেন 2026 কুস্তি প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি সোনাসহ 6টি পদক জয় করেছে। পুরুষদের 74 কেজি বিভাগে সাগর জাগলান এবং মহিলাদের 76 কেজি বিভাগে কাজল ধোচাক সোনা পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ত্রিপুরায় সীমান্ত সুরক্ষা নিয়ে এক বৈঠকে সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর গতকাল 2015 সালের ভূমিকম্প পরবর্তী
পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র ও 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তর করেছেন। পশ্চিমবঙ্গের

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তাঁর সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নেবে। খবর শেষ হলো, এরপরের খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: শুরু হচ্ছে আজকের চাষবাস।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন দেশীয় মাছের আধুনিক প্রজনন ও হ্যাচারি ব্যবস্থাপনা। এই বিষয়ে বলছেন নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ মৎস্যবিজ্ঞান ডক্টর দেবী প্রসাদ কাঁটাল।
2: আমরা দেশি মাছ বলতে যেটা সাধারণত বুঝি অর্থাৎ পোনা মাছ। তো আমাদের দেশীয় যে পোনা মাছ তাদের মধ্যে প্রধান যে মাছগুলি আমরা জানি সেটাই হচ্ছে রুই, কাতলা, মৃগেল। এবং এই সমস্ত মাছ আমরা গ্রাম বাংলার পুকুরে সাধারণত যেটা দেখি যে এই পুকুরে থাকাকালীন এই সমস্ত মাছের পরিণত অবস্থায় পেটে ডিম চলে আসে, কিন্তু তারা পুকুরের মধ্যে কিন্তু কোনোভাবেই ডিম ছাড়ে না। তো এই সমস্যাটা সমাধান করতে গিয়ে বিজ্ঞানীরা যেটা পর্যবেক্ষণ করেন যে পুকুরে থাকার সময় এই সমস্ত মাছগুলি ডিম ছাড়ে না, তার প্রধান কারণ এই সমস্ত মাছ ডিম ছাড়ার জন্য নদীর প্রাকৃতিক পরিবেশে যায়, এবং সেই পরিবেশে যখন তারা একটি জলের মধ্যে স্রোত অর্থাৎ বন্যা পরিস্থিতি পায়, যেখানে জলের মধ্যে স্রোত আছে, বৃষ্টি পরিস্থিতি আছে এবং ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, সেই রকম পরিস্থিতিতে একমাত্র তারা ডিম ছাড়তে পারে। কিন্তু বর্তমানে পরিবেশ দূষণের কারণে, মানুষের সংখ্যা বৃদ্ধির কারণে, শিল্পায়নের কারণে দিনে দিনে এই সমস্ত প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলি মাছের আরও ছোট হয়ে আসছে, ফলে আগের মতো আমরা প্রাকৃতিকভাবে মাছের পোনা কিন্তু প্রকৃতিতে আর পাচ্ছি না। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের একজন প্রধান বাঙালি বিজ্ঞানী যিনি ছিলেন ডক্টর হীরালাল চৌধুরী এবং তার সহকর্মীরা এই প্রণোদিত প্রজনন অর্থাৎ কৃত্রিমভাবে মাছের প্রজনন এই পদ্ধতিটি আবিষ্কার করেন। তো এই পদ্ধতির জন্য তারা প্রথমে মাছের ব্রিডিংয়ের জন্য যে প্রয়োজনীয় হরমোন অর্থাৎ জিএনআরএইচ হরমোন, যেটা আমরা পিটুইটারিতে পেয়ে থাকি, সেই হরমোন ইনজেকশন করার মাধ্যমে মাছগুলিকে উদ্দীপ্ত করে তোলেন, এবং উদ্দীপ্ত করার পরে মাছের প্রাকৃতিক পরিবেশ দেওয়ার জন্য একটি চাইনিজ সার্কুলার হ্যাচারি অর্থাৎ যেখানে এক কোমর মতো জল থাকবে, জলের মধ্যে হালকা স্রোত থাকবে এবং ওপর থেকে বৃষ্টির পরিবেশ তৈরি করার জন্য সাহরের ব্যবস্থা থাকবে, সেরকম পরিবেশের মধ্যে মাছগুলি অর্থাৎ পুরুষ মাছ এবং স্ত্রী মাছকে একসঙ্গে ছেড়ে দেওয়া হয়। এবং এই মাছগুলি যখন তার প্রাকৃতিক পরিবেশ পায় এবং তার সঙ্গে হরমোন ইনজেকশনের মাধ্যমে তার উদ্দীপনা পায়, তখন ঠিক 6 থেকে 8-10 ঘন্টার মধ্যে তারা কিন্তু ডিমগুলি ছাড়ে। এবং এই সমস্ত ডিমগুলি আমরা হ্যাচারি, যেটাকে আমরা ইকো হ্যাচারি বলি বা চাইনিজ সার্কুলার হ্যাচারি বলি, সেখানকার একটি কম্পোনেন্ট অর্থাৎ হ্যাচিং ইউনিটে কালেক্ট করি এবং সেখানে একটি নির্দিষ্ট স্রোতের মাধ্যমে এই মাছের ডিমগুলি ঘুরতে থাকে, এবং ঘুরতে ঘুরতে ঠিক 18 ঘন্টার মধ্যে এই সমস্ত ডিমগুলি ফুটে বাচ্চা বেরোয় এবং সেই বাচ্চাগুলিকে আমরা একটি হ্যাচিং কালেকশন ইউনিট সেখানে আমরা কালেক্ট করে নিই। এবং আমরা যদি প্রাথমিকভাবে এই সমস্ত মাছগুলিকে পর্যবেক্ষণ করি, আমরা দেখব যে এই সমস্ত মাছের পেটে ডিমের কুসুমগুলি আটকে থাকে, কারণ প্রাথমিক অবস্থায় যদি এই সমস্ত বাচ্চাগুলি কিন্তু চোয়াল অর্থাৎ মুখের গঠনটা তৈরি হয় না, ফলে প্রাথমিকভাবে তারা কোনো খাবার খেতে পারে না। তো সেই সময় তাদের প্রয়োজনীয় খাবার এবং শক্তির উৎস দেওয়ার জন্য ডিমের কুসুম থলিটি তার পেটের মধ্যে আটকে থাকে, এবং এটি আটকে থাকে প্রায় 3 দিন পর্যন্ত। এবং এই 3 দিনের পরে যখন এই কুসুম থলিটি যখন মাছের পেট থেকে শুকিয়ে যায়, তারা কিন্তু খাবার খাওয়া শুরু করে। এবং হ্যাচারি ওনাররা এই স্টেপে অর্থাৎ এই স্টেপটিকে বলা স্পন, এই স্পনগুলিকে কিন্তু বাজারজাত করেন তাদের কাছে, যে সমস্ত চাষিরা নার্সারি ম্যানেজমেন্ট, মাছের নার্সারি ম্যানেজমেন্টে যারা পারদর্শী তাদের কাছে। এবং তারা কি করেন, এই সমস্ত মাছগুলিকে নিয়ে আসেন, তাকে আগে নিজেদের পুকুরের জলের মধ্যে অ্যাডপ্ট করিয়ে নেন মানে সইয়ে নেন, এবং সইয়ে নেওয়ার পর সেই সমস্ত মাছগুলিকে প্রাথমিকভাবে কুড়ো এবং খোল, তার সঙ্গে অল্প ভিটামিন মিনারেল মিক্সচার অথবা কিছুটা সর্ষের তেল মিশিয়ে খাবার দেন, এবং খাওয়াতে খাওয়াতে যখন ঠিক 20 দিনের মধ্যে, 20 থেকে 1 মাসের মধ্যে তারা যখন ঠিক 1 ইঞ্চি অর্থাৎ 2.5 সেন্টিমিটার মতো দৈর্ঘ্যে হয়ে থাকে, তখন কিন্তু তারা এই মাছগুলিকে তুলে নিয়ে গিয়ে বড় পুকুরে ফেলেন, এবং সেই পুকুরে সেখানে তার নার্সারি রেয়ারিং হয়, এবং সেখান থেকে আমরা সাধারণ গ্রাম বাংলা যে মাছ চাষি তারা কিন্তু আমরা এই মাছগুলো সংগ্রহ করি এবং পোনা মাছগুলি আমাদের পুকুরে ছাড়ি এবং আমরা মৎস্য উৎপাদন করে থাকি। তো আমরা যদি এই প্রণোদিত প্রজননটি করি, এই প্রণোদিত প্রজননের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রিডিং বা ব্রিডিং এর জন্য উদ্দীপনা দেওয়া অর্থাৎ ইনজেকশন দেওয়া। এই ইনজেকশন প্রাথমিকভাবে যখন শুরু হয় তখন কিন্তু অন্যান্য মাছ, যেটা যে মাছটা আমরা খেয়ে ফেলছি, সেই সমস্ত মাছের যে পিটুইটারি সেটাকে বের করে তার এক্সট্রাক্ট তৈরি করে অর্থাৎ নির্যাস তৈরি করে সেটাকে ইনজেকশন হিসেবে দেওয়া হতো। কিন্তু পরবর্তীকালে যত বিজ্ঞান উন্নত হতে থাকে তত কিন্তু সিনথেটিক হরমোনটি আসতে থাকে, এবং এই সিনথেটিক হরমোনের মধ্যে যে FSH, LH কে সক্রিয় করার যে হরমোন অর্থাৎ GnRH সেটি থাকে, এবং তার সাথে কিছু প্রিমোজাইট বা ডম্পেরিডন নামক কিছু বস্তু দেওয়া থাকে যা মাছকে সহজে ব্রিডিং করতে সাহায্য করে। এবং

0: ইঞ্জেকশনটি দেওয়ার সময় অবশ্যই আমরা চেষ্টা করব মাছের পিঠে দেওয়ার জন্য যে অংশে মাছের কোনো ক্ষতি হবে না, এবং ব্রিডিং এর পর এই সমস্ত মাছগুলিকে আমরা কি করব, আমরা ঠিক এগুলোকে ব্রিডিং পুলে ছেড়ে দেবো। এবং ব্রিডিং পুলে ছাড়তে গেলে অবশ্যই আমাকে স্ত্রী মাছ পুরুষ মাছ চিনে নিতে হবে। এবং তার জন্য আমরা কিভাবে চিনব, স্ত্রী মাছ আমরা যদি পর্যবেক্ষণ করি, স্ত্রী মাছের ক্ষেত্রে পেটটি একটু ফোলা হবে এবং পেটে যদি চাপ দিই তাহলে অল্প পরিমাণে ডিম বেরিয়ে আসতে পারে, এবং তার সাথে তার যে জনন ছিদ্র পায় ছিদ্রের কাছে যে জনন ছিদ্র সেটি একটু ফোলা এবং লালচে হয়ে থাকবে। পুরুষ মাছটি যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখবো যে তার যে পেক্টোরাল ফিন অর্থাৎ বক্ষ পাখনা, পাখনার গোড়াটি একটু খসখসে হবে, এবং পেটে যদি আমরা চাপ দিই তাহলে সাদা দুধের তরলের মতো একটি পদার্থ বেরিয়ে আসবে যেটাকে আমরা স্পার্ম বলে থাকি। এইভাবে আমরা পুরুষ মাছ এবং স্ত্রী মাছকে চিনে নিতে পারি, এবং এর ইঞ্জেকশনের মাধ্যমে যে বাচ্চাগুলি তৈরি হবে সেই বাচ্চাগুলি আমরা বিক্রি করতে পারি। তো বিক্রি করার জন্য যে প্যাকেজিং করা প্রয়োজন হতে পারে, কারণ যে বাচ্চাগুলি তৈরি হলো সেগুলি খুবই নাজুক অর্থাৎ এরা খুব ডেলিকেট হয়ে থাকে, এবং তাদেরকে যাতে অতি সহজে ভ্যাচারি থেকে চাষির ফার্ম পর্যন্ত পৌঁছে দেওয়া যায় তার জন্য আমরা অক্সিজেন প্যাকিং নামে একটি পদ্ধতি ব্যবহার করে থাকি। এই পদ্ধতির জন্য আমরা একটি 8 লিটারের একটি প্লাস্টিক ব্যাগ নিই, এই ব্যাগের মধ্যে 1/3 অংশ আমরা জল দিই এবং 2/3 অংশ আমরা মেডিকেলে ব্যবহার করা যে অক্সিজেন সেই অক্সিজেন দিয়ে পূর্ণ করি, এবং এর ফলে যে মাছটি আমরা প্যাকেট করি সেই মাছটি প্রায় 18 থেকে 20 ঘন্টা পর্যন্ত বিনা কোনো ঝামেলাতেই পৌঁছে যেতে পারে। মাছ সংক্রান্ত অন্য যে কোনো সমস্যার জন্য আমাদের নিকটস্থ যে কোনো কৃষি বিজ্ঞান কেন্দ্র বা মৎস্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারে।
1: এতক্ষণ শুনলেন দেশীয় মাছের আধুনিক প্রজনন ও হ্যাচারি ব্যবস্থাপনা, এ বিষয়ে বললেন নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ মৎস্য বিজ্ঞান ডক্টর দেবী প্রসাদ কাঁটাল।
2: এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া সতর্কবার্তা জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলার দু এক জায়গায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আর সেই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।

আকাশবাণী কলকাতার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়। প্রশ্ন আপনাদের, উত্তর দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাড়ের ক্ষয় থেকে স্ট্রোকের ভয়, আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আমরা জানাব ডাক্তারবাবুদের, এবং তাদের থেকে পাওয়া সঠিক ও নির্ভরযোগ্য উত্তর পরামর্শ পৌঁছে দেব আপনাদের কাছে। প্রশ্ন পাঠাতে পারেন ইমেলে, আমাদের ইমেল আইডি healthsection.akashbanikolkata@gmail.com, হেলথ সেকশন healthsection@akashbanikolkata@gmail.com, অথবা চিঠি পাঠান এই ঠিকানায়, পত্রপাঠ রোগ বিদায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন প্রতি মাসের প্রথম রবিবার রাত 8:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন AIR অ্যাপে। তাহলে আর দেরি কিসের, চটপট পাঠিয়ে দিন আপনাদের প্রশ্ন ইমেল বা চিঠিতে পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানে।

0: আজ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। এই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এখন শুনবেন একটি কথিকা, বলছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রুদ্রজিৎ পাল।
1: আপনারা জানেন প্রত্যেক বছর 7th June এই বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হয়। এই খাদ্য সুরক্ষা দিবস একযোগে পালন করে WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং FAO ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এই খাদ্য সুরক্ষা দিবস পালন করার মূল উদ্দেশ্য হল, ওদের মেসেজ ওয়াইজই বলি, নিড টু প্রিভেন্ট, ডিটেক্ট অ্যান্ড ম্যানেজ ফুড বর্ন রিস্ক, অর্থাৎ খাবার থেকে আমাদের যা যা স্বাস্থ্যের সমস্যা বা বিপদ হতে পারে সেগুলোকে প্রতিহত করা, সেগুলোকে ঠিকমতো ডায়াগনোস করা এবং সেগুলোর চিকিৎসা বা ম্যানেজ করা। সবসময় যে ম্যানেজ তা নয়, অনেক সময় এই খাদ্য সুরক্ষার জন্য আমাদের পলিসি লেভেলেও কিছু চেঞ্জ আনতে হয়। এই সব বিষয়ে জনগণ থেকে শুরু করে সরকার, সবার সচেতনতা বাড়ানো এবং সবার মধ্যে কাজ করার ইচ্ছা জাগরণের জন্যই এই দিনটি পালন করা হয়। দেখুন, খাদ্য সুরক্ষা সারা পৃথিবীতেই মানব সভ্যতার ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ দিক। খাবার ছাড়া তো আমরা কেউ বাঁচব না। কিন্তু দুঃখের বিষয় এটাই যে খাবার আমরা খাই সেই খাবার সবসময় সুরক্ষিত নয়। এটা যে শুধু মেডিকেল ইস্যু তা নয়, এটা নন মেডিকেল ইস্যুও আছে। যেমন খাবারটা উপভোক্তা অর্থাৎ কনজিউমার অবধি পৌঁছচ্ছে কি না, সেটা একটা দিক। আবার অন্যদিকে যে খাবারটা কনজিউমার অবধি পৌঁছচ্ছে সেটার কোয়ালিটি এবং কোয়ান্টিটি ঠিক থাকছে কি না, সেটাও আরেকটা দিক। এই সমস্ত দিকগুলোই কিন্তু এই বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসের মাধ্যমে তুলে ধরা হয়। এই 2026 সালের এই বছরের থিম হল ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, ফ্রম বার্ডেন টু সলিউশন, সেফ ফুড এভরিওয়্যার। অর্থাৎ এই খাদ্য সুরক্ষা কোনো বোঝা নয়, এটা সমাধানের পথ আমাদের বার করতে হবে এবং সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্যই খাদ্য সুরক্ষা দরকার, এটাই হলো থিম। এবং তার জন্য WHO যে বিষয়টায় সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে সেটা হলো সায়েন্স বেসড সলিউশন, অর্থাৎ খাদ্য সুরক্ষার জন্য বিজ্ঞান আমাদের হাতে যা যা অস্ত্র, যা যা তথ্য বা যা যা সুযোগ তুলে দিয়েছে সেগুলোর সদ্ব্যবহার করে আমরা খাদ্য সুরক্ষা নিশ্চিত করব। কেন এই খাদ্য সুরক্ষা দিবস পালন? একটু স্ট্যাটিস্টিক্স দিই। সারা পৃথিবীতে প্রত্যেক বছর প্রায় 60 কোটি লোক খাবারের কারণে অসুস্থ হন এবং তার মধ্যে খুব কনজারভেটিভ এস্টিমেটেও বছরে মারা যান প্রায় 4.5 লক্ষ মানুষ। এটা কোনো অসুখ থেকে নয়, শুধুমাত্র খাদ্য নিরাপদ নয় বলেই। এগুলো কিন্তু সব প্রিভেন্টেবল ডেথ, সব না হলেও অন্তত 80-90% ক্ষেত্রে প্রিভেন্টেবল ডেথ, যদি আমরা আরেকটু যত্নবান হই, যদি আমরা পলিসি লেভেলে বা ডিস্ট্রিবিউশন লেভেলে আরেকটু চেষ্টা করি, তাহলে হয়তো এই মৃত্যুর মিছিল অনেকটাই আটকানো সম্ভব। এবং এর মধ্যে খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো যে খাদ্য সুরক্ষা যদি ঠিক না থাকে তাহলে যারা এফেক্টেড হয় ডিসপ্রপোর্শনেটলি, তাদের মধ্যে আন্ডার 5 চিলড্রেন কিন্তু সংখ্যায় খুবই বেশি, অর্থাৎ 5 বছরের কম শিশু খাদ্য সুরক্ষার যদি ঠিকমতো না থাকে তার বলি কিন্তু এরাই হয়। সেই জন্যই ভবিষ্যতের কথা ভেবে, শিশুদের সুরক্ষার কথা ভেবে খাদ্য সুরক্ষার কথা আমাদের সবাইকেই ভাবতে হবে। WHO 5টা স্টেপ দিয়েছে খাদ্য সুরক্ষা বজায় রাখার জন্য। যেমন কিপ ক্লিন, অর্থাৎ যে খাবার আমরা খাবো সেটা যেন পরিষ্কার হয়। পরিষ্কার মানে সেই খাবারে কোনো নোংরা, পেস্টিসাইড, কেমিক্যালস, ইন্ডাস্ট্রিয়াল কালার এগুলো লেগে থাকবে না। সেকেন্ড বলছে সেপারেট র অ্যান্ড কুকড ফুড, অর্থাৎ রান্না করা খাবার এবং কাঁচা খাবার এই দুটো একসঙ্গে মেশানো হবে না। 3 নম্বর বলছে কুক থরলি, অর্থাৎ রান্না ঠিক মতো করতে হবে। এটা চিলড্রেনদের ক্ষেত্রে বেশি দরকার, শিশুদের জন্য কিন্তু যে খাবার রান্না করে খাওয়ার কথা, মাংস, ডিম, মাছ, তরি তরকারি, সেগুলো যেন ঠিক মতো থরলি রান্না করা হয়, আধ রান্না করা খাবার না হয়। 4 বলছে ফুড অ্যাট সেফ টেম্পারেচার, অর্থাৎ খাবারটা ঠিক মতো তাপমাত্রায় রাখতে হবে, যেখানে রেফ্রিজারেট করা দরকার সেখানে রান্না করার পর ঠান্ডা হলেই রেফ্রিজারেট করে দিতে হবে, আবার খাওয়ার আগে সেটা ফ্রিজ থেকে বার করে খেতে হবে। খাবার যেন অসুরক্ষিত অবস্থায় এমনি তাপমাত্রায় ঘন্টার পর ঘন্টা পড়ে না থাকে, বা থাকলে সেই খাবার যেন খাওয়া না হয়। আর

0: শেষ পয়েন্ট হলো সেফ ওয়াটার অ্যান্ড র মেটেরিয়ালস, অর্থাৎ খাবারের যে গুরুত্বপূর্ণ অংশ জল, জলের আরেক নাম জীবন, সেই জলও যেন নিরাপদ হয় এবং খাবার তৈরির জন্য অন্য যে র মেটেরিয়াল লাগে সেগুলোও যেন নিরাপদ হয়। এই পাঁচটা স্টেপ ঠিকমতো মানলেই আমাদের ফুড সেফটি এবং সিকিউরিটি সম্ভব।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস উপলক্ষে একটি কথিকা শুনলেন। কথিকাটি বললেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রুদ্রজিৎ পাল। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই। প্রাত্যহিকী।

ঘড়ির কাঁটা বলছে সকাল 6:45। অনেকেই হয়তো দিনের প্রথম চায়ের কাপে চোখ দিয়েছেন, কেউ বা হাঁটতে বেরিয়েছেন, আবার কেউ তৈরি হচ্ছেন বাজারের ব্যাগ নিয়ে। এই ভিন্ন ভিন্ন সকালের মাঝেই আমাদের সবার মিলনস্থল প্রাত্যহিকী। আপনাদের চিঠি, আপনাদের কথা আর আপনাদের অনুভূতি নিয়েই শুরু হচ্ছে আজকের আসর। সকলকে জানাই আন্তরিক সুপ্রভাত।

0: আজ 7ই জুন। আজ সকালে প্রথমেই যাকে স্মরণ করব তিনি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তার জন্মদিন আজ। বিহারের জামালপুরে জন্ম 7ই জুন 1873। হুগলি জেলার মহেশতলায় বাস করতেন। 1893 সালে গণিতে প্রথম শ্রেণীর অনার্স সহ বিএ এবং 1894 সালে রসায়নে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। 1898 সালে মেডিসিন ও সার্জারিতে প্রথম স্থান অধিকার করে এমবি পাশ করেন এবং গুডিভ ও ম্যাকলাউড পদক পান। 1902 সালে এমডি ও 1904 সালে শারীরতত্ত্বে পিএইচডি উপাধি এবং কোটস পদক, গ্রিফিথ পুরস্কার ও মিন্টো পদক পান। 1905 থেকে 1923 সাল পর্যন্ত ঢাকা মেডিকেল স্কুলে প্যাথোলজি ও মেটেরিয়া মেডিকার শিক্ষক ছিলেন। আইএমএস না হয়েও 1923 সালে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত চিকিৎসক হিসেবে কাজ করেন। 1927 সালে সরকারি কাজ থেকে অবসর নিয়ে কারমাইকেল মেডিকেল কলেজে শিক্ষকতা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়নেরও অধ্যাপক ছিলেন। ম্যালেরিয়া, ব্ল্যাক ওয়াটার ফিভার এবং সাধারণভাবে রসায়নশাস্ত্র বিষয়ে বিস্তৃত গবেষণাও করেছেন। কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইনের আবিষ্কারক তিনি। চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে রচনাবলীর মধ্যে ট্রিটিজ অন কালাজ্বর বিখ্যাত। বিলেতের রয়্যাল সোসাইটি অফ মেডিসিনের সভ্য, ইন্দোরে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি ও বহু প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন তিনি। 1936 সালে নাইট উপাধিতে ভূষিত হন। ব্রহ্মচারী রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করে দেশি ঔষধ প্রস্তুতের চেষ্টায় সফল হন। এই মানুষটি 1946 সালের 6ই ফেব্রুয়ারি পরলোক গমন করেন। আজ জন্মদিনে তাঁকে শ্রদ্ধা।
1: বিদেশে গিয়েছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চ শিক্ষা লাভের জন্য, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের বদলে নিউ ইয়র্কের ল্যাবরেটরি থিয়েটারে থিয়েটার বিষয়ে দীক্ষিত হন এবং অচিরেই দেশে ফিরে এসে থিয়েটারের মঞ্চসজ্জা ও আলোক সম্পাতের এক যুগান্তকারী নজির সৃষ্টি করেন। বিশ্বখ্যাত এই বাঙালি নাট্য ব্যক্তিত্বের নাম সত্যেন্দ্রনাথ সেন। সতু সেন নামেই শিল্পমহলে যিনি অধিক পরিচিত। 1902 সালে আজকের দিন অর্থাৎ 7ই জুন, অধুনা বাংলাদেশের বরিশালে সতু সেনের জন্ম। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে 1925 সালে তিনি আমেরিকা যাত্রা করেন। পথে প্যারিসে হাসান শহীদ সোহরাবর্দীর সঙ্গে সাক্ষাতে ও আলোচনায় তিনি নাটক

সে উৎসাহিত হন এবং প্রয়োগবিদ্যার শিক্ষার্থী হিসেবে ল্যাবরেটরি থিয়েটারে ভর্তি হন। শিশির কুমার ভাদুড়িকে নাট্য প্রযোজনার জন্য আমেরিকায় আনেন সতু সেন। নিউ ইয়র্কের ভান্ডারভিল্ট থিয়েটারে নাট্যাচার্য প্রযোজিত সীতা নাটক মঞ্চস্থ হয়। 1931 সালের জুন মাসে সতু সেন দেশে ফেরেন। এদেশে তাঁর প্রথম মঞ্চ নির্দেশনা শিশির কুমারের পরিচালনায় বিষ্ণুপ্রিয়া নাটকে। পরে তিনি নাট্যনিকেতনের পরিচালক ও শিল্প নির্দেশক হয়ে ঝড়ের পরে নাটক মঞ্চস্থ করেন। এখানেই মুড লাইটিং ও বিদ্যুৎ ঝড় জল ব্যবহার করে তিনি দর্শকদের চমকিত করেন। 1933 সালের রংমহলে যোগ দিয়ে ঘূর্ণায়মান মঞ্চের প্রবর্তন করেন এবং এই ধরনের মঞ্চের নির্মাতা রূপে ভারতের বিভিন্ন স্থান থেকে আমন্ত্রণ পান। ক্রমে মঞ্চ ও আলোর জাদুকর রূপে তিনি অজস্র নাটকে তার ভূমিকা পালন করেন। পশ্চিমবাংলার রাজ্য নৃত্যনাটক সঙ্গীত ও দৃশ্যকলা একাডেমি প্রতিষ্ঠিত হলে অধ্যাপক পদে আমৃত্যু কাজ করেন তিনি। আজ জন্মদিনে তাকে জানাই শ্রদ্ধা।

নাট্যকার বিহারীলাল চট্টোপাধ্যায়। 1840 সালের 7ই জুন আজকের এই দিনে নট ও নাট্যকার বিহারীলাল চট্টোপাধ্যায়ের জন্ম। বাংলাদেশে পাবলিক থিয়েটার প্রতিষ্ঠার আগে শ্রী চট্টোপাধ্যায় শৌখিন নাট্যচর্চায় উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করেছিলেন। কয়েকটি নাটকে অভিনয় করে বিশেষ প্রশংসাও লাভ করেছিলেন। নাটকগুলি ছিল রত্নাবলী, বিধবা বিবাহ ও কৃষ্ণকুমারী। 1873 সালে বাঙালির প্রথম স্থায়ী নাট্যশালা বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠারও তিনি অন্যতম উদ্যোক্তা ছিলেন। বিহারীলাল চট্টোপাধ্যায়ের লেখা বহু নাটক বিভিন্ন থিয়েটারে একসময় বেশ সাফল্যের সঙ্গেই অভিনীত হয়েছিল। উল্লেখযোগ্য নাটকগুলি হল পরীক্ষিতের ব্রহ্মসাপ, রাবণবধ, সুভদ্রাহরণ, পাণ্ডব নির্বাসন, প্রভাস মিলন, জন্মাষ্টমী, খণ্ডপ্রলয়, রক্তগঙ্গা ও নরোত্তম ঠাকুর ইত্যাদি। আজ নাট্যকার বিহারীলাল চট্টোপাধ্যায়ের জন্মদিন। একটি অনুষ্ঠানের খবর দিই। কলকাতার হালতু তরুণ সংঘের নিবেদন, মৃত্যুহীন বৃষ্টি হবে আজ সন্ধে 6:30। শুনব এবার দেশবন্ধনা।

0: দেশবন্দনা শুনছিলাম সমবেত কণ্ঠে।
1: জুন মাসের এই পক্ষে আপনারা চিঠি লিখছেন আম সত্য কথা এই বিষয়ে। বছরের এই সময়টাতে অনেকের কাছেই আমই পরম সত্য। বর্ণে গন্ধে স্বাদে কত বাহার তার, বহু বিচিত্র রূপে আয়োজনে তার উপস্থাপন আর আস্বাদন করি আমরা। কাঁচা কাঁচা মিঠে বা পাকা আমভক্ত আমরা বিভোর হই সবেতেই। তবে এই আম জনতার ভিড়ে স্রোতের বিপরীতে হাঁটা মানুষও নিশ্চয়ই থাকেন, আম যাদের না পছন্দ। আম নিয়ে নানা সত্য কথা, মজার ঘটনা, স্মৃতি, অভিজ্ঞতা সব উঠে আসুক আপনাদের চিঠিতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি ডট এআইআর অ্যাট জিমেল ডট কম, CHITHIR JHANPI ডট এআইআর অ্যাট জিমেল ডট কম। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায় প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুন মাসের পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় আম সত্য কথা। যাব আজকের প্রথম চিঠিতে, লিখেছেন অচিন্ত সাহা, কৃষ্ণনগর, নদিয়া থেকে।

সুপ্রিয় প্রাত্যহিকী, আম সত্য কথা বলতে গিয়ে ভেসে ওঠে শৈশবের নানান স্মৃতিকথা। মাঘে বোল, ফাল্গুনে গুটি, চৈত্রে কাটাকুটি, বৈশাখে পাকাপাকি, জ্যৈষ্ঠে দুধের বাটি, আষাঢ়ে আঁদাড়ে আটি। মায়ের মুখে শোনা লোকশ্রুতি স্থানভেদে ভিন্ন হতে পারে, কিন্তু আম সম্পর্কে প্রচলিত এই সুমধুর সত্য আমাদের জীবনে বিশেষ একটা স্মৃতি হয়ে জেগে আছে। মাঘ মাসে আম গাছে বোল এলে প্রতিদিন আম বাগানে আনাগোনা, আর প্রতিটি গাছের পাতার ফাঁকে উঁকি ঝুঁকি দেওয়া নিত্য অভ্যাসে পরিণত হয়েছিল। ফাল্গুনে গাছে গুটি এলেই পুরনো ছুরি কাচুতে ছুরি চাকুতে ধার দেওয়া আর শুকনো লঙ্কা পুড়িয়ে তার সঙ্গে লবণ মিশিয়ে গুঁড়ো করে কাগজে মুড়ে রাখা, সে এক অনন্য স্মৃতি। চৈত্র মাসে বিভিন্ন আম বাগানে চষে বেড়িয়ে কাঁচা আম কুড়িয়ে পোশাক পরিচ্ছদের বারোটা বাজিয়ে দিতাম। চৈত্র বৈশাখে কালবৈশাখী ঝড়ে ঝরে পড়া আম কুড়োনোর পর হাতে তৈরি মশলা দিয়ে কাটাকুটির আসর বেশ জমে যেত। কাঁচা আমের সঙ্গে হাতে তৈরি নুন লঙ্কার গুঁড়ো মিশিয়ে খাওয়ার যে কি আস্বাদ তা সহজে ভোলার নয়। আম পাকলে আমবাগানে হাওয়ার দোলায় যখন কখন আম পড়ে তার আশায় আমরা আস্তানা গেড়ে নিতাম। জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীতে জামাই বাবা জীবনকে তুষ্ট করার জন্য মায়ের তৎপরতা দেখে আমাদের শিশু মন উজ্জীবিত হয়ে উঠত। জামাই বাবা জীবনের কল্যাণে আমরাও প্রসাদ পেতাম। আমের মরশুম চলে যাওয়ার সময় হলে আমাদের মনে বিসর্জনের বাজনা বেজে উঠত। ব্যথাচুর মন নিয়ে তখনও আম গাছের নিচে বসে অপেক্ষা করতাম, যদি না আমাদের আশায় জল ঢেলে বাজারে উঁকি দিত সেই বড় বড় ফজলি আম, মুখে দিতেই তার টক স্বাদ সারা শরীরে কাঁপন ধরিয়ে দিত। বাজারে বৈচিত্র্যময় আমের সন্ধান পাই, তাদের সব গালভরা নাম, কোহিতুর, আলফানসো, ল্যাংড়া, গোলাপখাস, মধুকুলকুলি, পেয়ারাফুলি, গোপালভোগ, মোহনভোগ, বোম্বাই, এমনি আরও কত কি। সব নামের মধ্যে সত্য হয়ে ওঠে আমাদের সবার প্রিয় হিমসাগর আম। বাঙালির পাতে হিমসাগর যেন এক অনন্য অনুভূতি। শুভেচ্ছা সহ অচিন্ত সাহা, কৃষ্ণনগর, নদিয়া থেকে।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: বিজ্ঞাপনের পর আবার আপনাদের চিঠিতে আম সত্য কথা লিখছেন এই পক্ষে মিঠু মণ্ডল, খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন বন্ধু প্রাত্যহিকীকে। সময় তার নিজের নিয়মে এগিয়ে চলে, কোনো বাধা কারো কোনো ওজোর আপত্তি সব কিছুতেই তার ভীষণই উদাসীনতা। অথচ আম সত্য কথা লিখতে গিয়ে আমার কলম থমকে গেল যে, চোখের সামনে ভেসে উঠছে আকাশ কালো মেঘ তার গুরুগম্ভীর ধ্বনি, আর আমকুড়োতে আমতলায় দৌড়ে যাওয়া। আমাদের দেখলেই রায় জেঠিমা বলতো, অহন আমগুলারে বস্তায় তুইল্লা রাখ, পরে তুরাই তো নিবি এনে। কে শোনে কার কথা, আমরা জামার কোঁচড়ে আম নিয়ে এক ছোট্ট পুকুর পাড়ে, রান্নাঘর থেকে চুরি করা নুন লঙ্কায় জমাটি পিকনিক, তারপর পাকা আমের মরশুম, তার আমোদি গন্ধে পাগল পাগল অবস্থা। অবশ্য তখন আম পাড়তে গেলে জেঠিমা বলতো, মাথা থেকা খান কয় পাকা চুল তুইল্লা দিলে তখনই আম পাইতে পাইবা। আমের লোভে হামলে পড়েছিলাম জেঠিমার পাকা চুলে। আমজনতার আম প্রেমে জেঠিমার মাথার পাকা চুল একেবারে অঘ্রাণের ফাঁকা মাঠ। চিৎকার করেছিল, হায় ঈশ্বর, এমন ডাকাতি দস্যি মায়াগুলার বিয়া হইব কেমনে। পাড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে সাধন কাকু, প্রাইজ দেওয়া হবে কাকুর বাগানের আম, সাইজ অনুসারে প্রথম।

0: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আর পাশে বস্তায় রাখা পাকা আম, সেগুলো ছোট, কনসোলেশন প্রাইজে দেওয়া হবে দুটো করে। দৌড়ের বাঁশি বাজল, কেউ দৌড়ই না, কে কত দেরিতে দৌড় শেষ করবে যেন তার প্রতিযোগিতাই চলছে। একটার থেকে দুটো আমের দিকে আমাদের স্থির নজর। তখন প্রাত্যহিকী, সেই সময়টা ছিল জীবনের বিশল্যকরণী। পাকা আমের রস ঠোঁট হাত পেরিয়ে কনুইতে, জিভ বের করে সেই রস চেটে খাওয়া ছিল আম বাঙালির বাঙালিয়ানা প্রদর্শনের সর্বোত্তম নিদর্শন। এখনো ঝড় ওঠে, আমতলায় আম পড়ে, পাকা আমের সুগন্ধে তোলপাড় করে অন্তর্মহল। আর এখন গোধূলির এই নিভন্ত সময়ে হাতে ধরা রয়েছে ডাক্তারবাবুর কঠোর নিষেধ বার্তা। তাই আজ খয়াটে রসনায় হয়তো নয়, চোখ দিয়েই চেখে নিতে হয় আম সত্যের অম্ল মধুর স্বাদটুকু। মিঠু মণ্ডল লিখলেন খড়গপুর ৬, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: যাব পরের চিঠিতে, লিখেছেন অরুণ বন্দ্যোপাধ্যায়, আপনি থাকেন গড়িয়া কলকাতায়। আপনি আপনার চিঠি পাঠিয়েছেন ছন্দে। সারা পৃথিবীতে যত ফল আছে সেরা তার মাঝে আম, কতই না তার স্বাদের বাহার, কতই না তার নাম। আমের ইনিংস বিরাট লম্বা রসালো গল্প নিয়ে, ওপেনিং জুটি গোলাপ খাস আর বেগম ফুলিকে দিয়ে, তারপরে আসে মিষ্টি মধুর হিরোজে হিমসাগর, দীর্ঘ ব্যাটিং পুরো জ্যোষ্ঠীটা, ঘরে ঘরে কি আদর। এবারে আসেন মহান ল্যাংড়া, কি দারুণ তার স্বাদ। আসেন চৌষা, দশেরি, ফজলি, কাকে রাখা যায় বাদ। আলফানসো তো ভিআইপি আম, আম জনতার নয়, তামাম ভারতে আমের রাজ্যে আরও কত নাম হয়। এই গরমেতে সবাই কাহিল করেন যে হাঁস ফাঁস, তবু বলি এই আমের জন্যে সেলাম জ্যৈষ্ঠ মাস। লিখলেন অরুণ বন্দ্যোপাধ্যায়, কানন গোপার্ক, গড়িয়া কলকাতা থেকে।

সাধুনা মজুমদার, বরানগর ডানলপ, কলকাতা 108 থেকে এসেছে আপনার চিঠি। আম সত্য কথা প্রসঙ্গে মনে পড়ছে, আমাদের স্নানের ঘাটের পাশে গ্রামের সেই কাঁচা মিঠে আম গাছটিকে, ঝড় হলে বৃন্তচ্ছুত আমগুলো বাঁধানো ঘাটে পড়ে ছিটকে যেত পুকুরে। তাই ঝড়ের পূর্বাভাস পেলেই গাছটির নিচে আশেপাশের খুঁটিতে জালটা বেঁধে দিতাম। ঝড়ে পড়া আমগুলো জালে ধরা পড়তো মাছের মতো। মাস্টারমশাই ক্লাসে কাঁচা মিঠে সমাস জিজ্ঞেস করলে আমি চট করে বলে দিতাম, কাঁচা অথচ মিঠে, কর্মধারয় সমাস। মাস্টারমশাই বলতেন, কাঁচা মিঠে আম খাস বুঝি? আমি বলতাম, শুধু খাই না, গন্ধও শুঁকি। সবাই হো হো করে হাসত। ছোটবেলার আরেকটি ঘটনা বলি। এক কালবৈশাখী ঝড়ের পরের দিন ভোরে আমি ও আমার বন্ধু ওদের বাগানে আম কুড়োতে গিয়ে দেখলাম পাশের পুকুরে একটা আম ভাসছে। আমি পুকুরে একটু নেমে হাত বাড়াতেই আমটি পেয়ে গেলাম। হঠাৎ আমার পায়ে কি যেন কামড়ালো। তাকিয়ে দেখি শালুক ফুলের পাশেই একটা সাপ। আমি তখন আম ফেলে পাড়ে উঠে কাঁদতে কাঁদতে বন্ধুকে বললাম, আমাকে সাপে কামড়েছে। বন্ধু ভয় পেয়ে পা দেখে বলল, দুটো ফুটো হয়েছে, তোকে সাপেই কামড়েছে। সে তাড়াতাড়ি আমাকে ও ঠাকুমার কাছে নিয়ে গেল। ঠাকুমা একটা কাঁসার থালা নিয়ে নেলো খুড়োর কাছে আমাকে সাপের বিষ নামাতে ছুটলেন। নেলো খুড়ো পিঠে থালাটা বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কী সব মন্ত্র পড়ল। কিছু পরে বলল, বিষ নেমে গেছে, কিচ্ছু হবে না। হ্যাঁ, আমার কিচ্ছু হয়নি, তবে তাতে নেলো খুড়োর কোনো কেরামতি ছিল না। এখন আসল সত্যটা বুঝি। হয়তো সেদিন আমাকে সাপেই কাটেনি, কাটলেও সেটি বিষধর সাপ ছিল না, হয়তো কোনো পোকা কামড়াতে পারে। সেদিন কুসংস্কারাচ্ছন্ন শিশু মন নেলো খুড়োকেই বিশ্বাস করেছিল। কিন্তু আচ্ছা।

0: কোনো ওঝা নয়, সাপে কামড়ালেই হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন নিতে হয়। সেদিন থেকে জলে নেমে আম কুড়োনো আমার মাথায় উঠল। সাধনা মজুমদার, ছোটবেলার স্মৃতি ভাগ করে নিলেন আমাদের সঙ্গে। বরানগর ডানলপ কলকাতা 108 থেকে।
1: যাব পরের চিঠিতে, লিখেছেন পুষ্প সাঁতরা, আটবেড়িয়া হাঁড়িঝামা পূর্ব মেদিনীপুর থেকে। ফলের রাজা আম তো গুণের সাগর, কাঁচা হলে টক মিষ্টি, পাকলে মন পাগল। গ্রীষ্মকালে আম কুড়োবার আনন্দের কথা মনে হলে শৈশব এসে কাছে দাঁড়ায়, আমি আবেগতাড়িত হয়ে পড়ি। আমের সঙ্গে জড়িয়ে আছে আমার স্মৃতির ভাণ্ডার, আমার দাদুর স্মৃতি বিজড়িত আম বাগান আছে, দাদুই রক্ষণাবেক্ষণ করতেন। কত রকম দেশীয় আম গাছ, তাদের নামও দাদুর দেওয়া, রাধা, গুটকি, কচি সোনা, কাঁচা মিঠেও। ঠাকুমা কাশুন্দি মোরব্বা আচার বানাতেন, দাদু আমাদের

বলতো, এসব আম গাছ তোর দাদুর স্পর্শ আছে রে। এক বছর পরে ঠাকুমাও চলে গেলেন, আমি খুব ভেঙে পড়েছিলাম। একদিন স্বপ্ন দেখলাম যেন দাদু বলছেন, ঠাকুমার নামে গাছ লাগা, দেখবি মন ভালো হয়ে যাবে, ওই গাছের মধ্যে তোর ঠাকুমা বেঁচে থাকবে। ধড়মড় করে উঠে বিছানা থেকে উঠে বলি, আজই গাছ লাগাবো। ওই বাগানের পূব দিকে আম্রপালি আমের চারা লাগালাম। এখন আমার আম্রপালি ঠাকুমা যৌবনবতী, কাছে গেলে পাতা নড়ে ওঠে, গোড়ায় জল দিলে মনে হয় কথা বলছে। আমি আম্রপালি ঠাকুমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠি। কায়া নেই কিন্তু ছায়া হয়ে দাঁড়িয়ে আছে আলো আর স্মৃতির পটচিত্রে। লিখলেন পুষ্প সাঁতরা, আটবেড়িয়া, হাঁড়িঝামা, পূর্ব মেদিনীপুর থেকে।

শ্রাবন্তী দেবনাথ, আপনার চিঠি পড়ব। আপনি থাকেন হলদিয়া, পূর্ব মেদিনীপুরে। গ্রীষ্ম এলেই আজও মন ফিরে যায় সেই ছোটবেলার উঠোনে। বাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা বিশাল আম গাছটা যেন ছিল আমাদের শৈশবের সবচেয়ে আপন বন্ধু। তখন আমের দাম, জাত কিংবা বাজারের হিসেব জানতাম না, জানতাম শুধু কাঁচা আমের টক গন্ধ আর পাকা আমের মিষ্টি আনন্দ। ভোরবেলা ঘুম ভাঙলেই ছুটে যেতাম গাছতলায়। রাতের ঝড়ে পড়ে থাকা আম কুড়োনো ছিল যেন গুপ্তধন আবিষ্কারের সুখ। কে কত বড় আম পেল তা নিয়ে ভাই বোনেদের মধ্যে চলত নীরব প্রতিযোগিতা। তখন সামান্য এক টুকরো আমেও কত সুখ লুকিয়েছিল। একবার প্রচণ্ড ঝড়ে গাছ থেকে অনেক আম পড়েছিল, আমরা সবাই মিলে কুড়োচ্ছিলাম। দেখলাম পাশের বাড়ির ঠাকুমা চুপচাপ দাঁড়িয়ে দেখছেন। বাবা আমাদের ডেকে বললেন, সুখ ভাগ করে নিতে জানলেই তার স্বাদ বাড়ে। সেদিন কিছু আম তুলে দিয়েছিলাম বৃদ্ধার হাতে, তার চোখের জল আর আশীর্বাদের হাসি আজও ভুলতে পারিনি। সময় বদলেছে, সেই আম গাছ আর নেই, ওই জায়গায় উঠেছে পাকা বাড়ি। বাজারে এখন নানা জাতের আম পাওয়া যায়, কিন্তু কোথাও খুঁজে পাই না সেই দিনের স্বাদ। কারণ আমের মহিমা শুধু তার মিষ্টতায় নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোর ভালোবাসায়। আম কেবল একটি ফল নয়, এটি স্মৃতির ভাণ্ডার, পরিবারের বন্ধন, ভাগ করে নেওয়ার শিক্ষা এবং শৈশবের নির্মল আনন্দের প্রতীক। জীবনের অনেক অর্জনের মাঝেও সেই গাছতলার সকালগুলোই সবচেয়ে মূল্যবান সম্পদ মনে হয়। আমের আসল মিষ্টিতার রসে নয়, মানুষের হৃদয়ে রেখে যাওয়া স্মৃতির গভীরতায়। তাই গ্রীষ্মের প্রতিটি আম আজও আমাকে শেখায় সুখ কিনে পাওয়া যায় না, সুখ লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তে ভালোবাসার মানুষদের পাশে। শ্রাবন্তী দেবনাথ, হলদিয়া, পূর্ব মেদিনীপুর।

যাব পরের চিঠিতে। লিখেছেন দেবাশিস ঘোষ, আনন্দপুরী, ব্যারাকপুর থেকে। আপনি লিখছেন বন্ধু প্রাত্যহিকী। আপনি কিছু লিখতে গেলেই মনে পড়ে যাচ্ছে আমসত্ত্বর কথা, আর চোখের সামনে আবছা হলেও ভেসে উঠছে এক নাম না জানা দিদার মুখ। তখন নদিয়া জেলার কৃষ্ণনগরে স্কুলে পড়ি, 71 সাল। হঠাৎ কৃষ্ণনগর শহরে প্রচুর মানুষের ভিড় চোখে পড়ল। শুনলাম প্রতিবেশী দেশে যুদ্ধ শুরু হয়ে গেছে, আর সীমান্ত পার হয়ে দলে দলে মানুষ আমাদের দেশে আসছেন। নানা জায়গায় সরকারি ক্যাম্পে তারা থাকছেন। কৃষ্ণনগরে তখন অনেক আমবাগান ছিল, সেই সব আমবাগানে ঝড় হলেই প্রচুর আম পড়ত, আর সেগুলো কুড়োনোর জন্য আমরা দল বেঁধে যেতাম। মুশকিল হলো সেই কুড়োনোর দলে সেবার শরণার্থী পরিবারের কিছু ছেলেরাও ভিড় করতে লাগল। প্রথম দিকে আমরা বেশ রেগে যেতাম, কারণ আমাদের আমের ভাগ কমে যেত। আজ আর নাম মনে নেই, কিন্তু ওদের মধ্যে একজন আমাকে বলেছিল, আমার দিদা আমসত্ত্ব বানাতে পারে, তোমাকে দেব। শুনেই ভালো লেগেছিল, কারণ তখন পর্যন্ত ওই বস্তুটির সঙ্গে আমার পরিচয় কবিগুরুর আমসত্ত্ব দুধে ফেলি লেখার মাধ্যমে। লোভ হলো তার দিদার হাতে আমসত্ত্ব খাওয়ার, ফলে আম কুড়োনোয় আর বাধা রইল না। এর কিছুদিন পরে বাগান কর্তৃপক্ষ সব আম পেড়ে নিয়েছিল, আম বাগানে যাওয়া বন্ধ হল। এমন একটা দিনে খেলতে গিয়ে দেখা হয়েছিল ওই ছেলেটির সঙ্গে, দেখেই খুব খুশি, জানলাম ওর দিদা আমসত্ত্ব বানিয়েছে। জোরাজুরি করাতে ওরা যেখানে থাকত গিয়েছিলাম, আলাপ হয়েছিল ওর দিদার সঙ্গে। জীবনে প্রথম আমসত্ত্ব খেয়েছিলাম, অপূর্ব সে আমসত্ত্বের সঙ্গে পেয়েছিলাম দিদার ভালোবাসায় মোড়া ডাক মণি। সেই সম্বোধন মুহূর্তে আমার কৈশোরকে আপ্লুত করে দিয়েছিল। কালের নিয়মে একদিন ওরা দেশে চলে গেছে, রেখে গেছে আমসত্ত্ব আর মণি ডাকের এক মধুর স্মৃতি। লিখলেন দেবাশিস ঘোষ, আনন্দপুরী, ব্যারাকপুর থেকে।

উতান গায়ে আমার পাতলা চাদর, কখনো ঝরে পড়া সেই স্বর্ণকুচি মাড়িয়ে আমার পথ চলা। তারপর যখন ওদের প্রকাশ হলো, তখন বড়বেলার রোদ্দুরে আমি ঘরমাকত, পথ চলতে দু একটা পেলেও আমায় ওরা আগের মতন টানত না। দাঁতের এনামেল খয়ে গিয়ে এখন আমি নিরস্ত্র, তাই ওদের সঙ্গে সম্মুখ সমরের সাহস দেখাই না। এর মধ্যে বৈশাখ পেরিয়ে এসেছি, জ্যৈষ্ঠের দহন বেলা সয়ে চলেছি, আমার সে কাতরতায় আকাশ উদাসীন। হঠাৎই একদিন মধ্য দুপুরে আধার ঘনালো, বৃষ্টি নামল। আমিও একটু বেশি সাহসী হয়ে পথে নামলাম বাড়ি ফেরার তাগিদে। আঁচল ভিজল, ব্যাগ ছাতা সামলে পথ চলেছি, তার মধ্যে টুপটাপ ঝরছে আম, পাকা আম। আমি বয়সের কথা ভুলে গেলাম, হঠাৎই সেই ছোট চুলের ছেলেবেলা ফিরে পেলাম। একটা দুটো চারটে ছটা আম কুড়িয়ে চলেছি, আমাকে নেশায় পেয়ে বসেছে। চশমার কাঁচ মুছলাম, আপাদ মস্তক ভিজে গেছি আমি, আমার রূপালি চুল বেয়ে জল ঝরছে টুপটাপ। সেই কিশোরী কচি আমের থেকে পরিপূর্ণ আমের এক যাত্রা পথ আজ সম্পূর্ণ হলো এইভাবেই। চন্দনা চক্রবর্তী লিখলেন এই চিঠি দেশবন্ধু পল্লী নোনা চন্দন পুকুর ব্যারাকপুর থেকে।

যাব। পরের চিঠিতে লিখেছেন তরুণ কুমার সিংহ, দেবগ্রাম, নদিয়া থেকে। রসাল রসিক প্রাত্যহিকী। বিগত শতাব্দীর ছয় সাতের দশক গ্রাম বাংলার রাঙামাটির পথগুলো তখনও সিমেন্ট বালি পাথরের আস্তরণ পড়েনি। তখন অগণিত কিশোর আমির গ্রীষ্মের দুপুরগুলো কাটত শান্ত স্নিগ্ধ নিবিড় আশ্রয় ঘন আমবাগানে। বাগান সবার না থাকলেও প্রায় সকলের বাড়ির আনাচে কানাচে একটা না একটা পছন্দের আম গাছ থাকতই। ফজলি, হিমসাগর, বোম্বাই, কাঁচা মিঠে, বারো মিশে কত প্রজাতি। তাদের মধ্যে আবার রাজারানী, রানীর গরিমার সঙ্গে হিমসাগরের রাজ্যপাট। তবে কারো সাহস হয় না প্রশ্ন করার তার সুমিষ্টতা নিয়ে। মোড়ল বাড়ির বাগানটা ছিল আমাদের হাই স্কুলে যাওয়া আসার পথে, অনেকটা পর্দার বাঞ্ছারামের বাগানের মতো। বায়ু দূষণ, শব্দ দূষণ তখনও সেভাবে সবুজ প্রকৃতি তথা জীবজগতের কলরবকে বিড়ম্বিত করতে পারেনি। প্রকৃতি কবির অপুদুর্গার মতো কৈশোরে আমাদের সে কি বিস্ময়। বাগানের হরেক প্রজাতির গাছে থোকায় থোকায় ঝুলতে থাকা হরেক আম, বন কাঁঠাল গাছটার পাশেই ছিল একটা ভূত বোম্বাই, তার পাশে কলা আম। প্রথমটি মিশমিশে কালো হলেও মিষ্টতায় রাজাকে টক্কর দিত, আর দ্বিতীয়টি টিয়া পাখির মতো লম্বাটে, সিদ্ধিদাতা গণেশের ঘরণীর মতো লজ্জাপনত কাঁচায় বাঘমামা পালাতে পথ পায় না, কিন্তু পাকলে মধুর। একটু এগিয়ে হেলে পড়া কাঁঠাল গাছটার বাঁয়ে ছিল চিনি চম্পা, ডানে সিঁদুরে। প্রকৃতির নিয়মে যখন সব গাছের আমে বসন্তের মতো রং লাগত, তখন সিঁদুরে মেঘের মতো রাঙিয়ে যেত বাগান, ছড়িয়ে পড়ত আমোজ সৌরভ। কদাচ আমাদের বালখিল্যতা বাগানের মালিককে বিব্রত করলেও তিনি নিরাশ করতেন না, প্রাসঙ্গিকতা পেত গ্রাম বাংলার সারল্যের মাহাত্ম। নগরায়নের প্রভাব ছোট ছোট গ্রামগুলিকে রেয়াত করেনি, করছেও না। ইট কাঠ পাথরের রুক্ষতায় হারিয়ে যাচ্ছে সবুজ, তবুও কৃষিবিজ্ঞানের উন্নত প্রযুক্তির সৌজন্যে নবীনত্ব পেয়ে চলেছে আম বাঙালির আম আস্বাদনের ঐতিহ্য। সুবাসিত শুভেচ্ছা আনতে তরুণ কুমার সিংহ, দেবগ্রাম, নদিয়া থেকে।

0: চব্বিশ ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 92% এবং সবচেয়ে কম 63%। গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে 2.2 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আগামী 6 ঘন্টা। আবার খবরটিও জানিয়ে দিলাম।
1: প্রাত্যহিকীর সময়ও শেষ। খুব ভালো কাটুক আপনার আজকের সারাটা দিন এবং আগামী প্রতিটি দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি হচ্ছে, গরমের অস্বস্তি কাটছে, তবে সঙ্গে ছাতাটা রাখতে ভুলবেন না। আবার নিশ্চয়ই কথা হবে। প্রাত্যহিকীতে ছিলাম আপনাদের সঙ্গে
0: আমি অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়,
1: সুচিস্মিতা গুপ্ত।
0: নমস্কার।
1: নমস্কার।

আকাশ বাতাসের খবর জানিয়ে দিয়ে, আকাশ মেঘলা থাকবে, হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা। আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ত্রিপুরায় সীমান্ত সুরক্ষা নিয়ে এক বৈঠকে সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার ওপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র ও 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তর করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তাঁর সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নেবে। স্নাতক পর্যায়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র পুনরায় ফাঁসের দাবিকে ভুয়ো ও মিথ্যা প্রচার বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মঙ্গোলিয়ায় আয়োজিত উলানবাতর ওপেন 2026 কুস্তি প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি সোনাসহ 6টি পদক জয় করেছে। রাশিয়ার মীরা আন্দ্রিভা ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জেভরেভ ও ইতালির ফ্লাভিও ক্যাভোলির মুখোমুখি হবেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার ওপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকা সংক্রান্ত বিষয়ে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী গত 5 বছরে জমির নথিপত্র বা রেকর্ড যাচাই বাছাই করারও নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, সীমান্তবর্তী জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা সংশ্লিষ্ট রাজ্যগুলির দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী জেলাশাসক ও জিএসটি আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার এবং সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেসকে জাল মুদ্রা সংক্রান্ত বিষয়ে সমীক্ষা চালানোরও নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মাদক ও আগ্নেয়াস্ত্রের হুমকি মোকাবিলায় সীমান্তবর্তী বাসিন্দাদের প্রশিক্ষণের জন্য বিশেষ শিবিরের আয়োজন করতে হবে।
2: পাকিস্তান বর্ডার আর বাংলাদেশ বর্ডার ইতনি বিস্তৃত বর্ডার মে হর সীমা কা এক অলগ প্রকার কা চুনৌতি হ্যা। कहीं नशे का व्यापार है, ह्यूमन ट्रैफिकिंग का सवाल है, कहीं पर हथियारों के स्मगलिंग का सवाल है। हर सीमा के अपने अलग अलग प्रश्न हैं। हमने तय किया है कि बीएसएफ जहां जहां है, एसएसबी जहां जहां है, वहां पर स्मार्ट बॉर्डर का निर्माण करना।
1: এদিকে ত্রিপুরা ধর্মনগর থানার অন্তর্গত রঘনা সীমান্ত এলাকায় গতকাল বর্ডার সিকিউরিটি ফোর্স ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। পুলিশের তথ্য অনুযায়ী সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে পরিত্যক্ত অবস্থায় 9,427 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। উদ্ধারকৃত এই ট্যাবলেটগুলির আনুমানিক মূল্য প্রায় 50 লক্ষ টাকা। নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে গতকাল বৈঠকের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র এবং 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প ভার্চুয়ালি নেপালের কাছে হস্তান্তর করেন। দুই দেশের বিদেশমন্ত্রীরা যৌথভাবে ভারতের ইউপিআই এবং নেপালের ন্যাশনাল পেমেন্ট ইন্টারফেসের মধ্যে সংযোগ ব্যবস্থারও সূচনা করেন। নেপালের জন্য কণ্ঠস্বর ভিত্তিক ভাষা অনুবাদ প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য এদিন কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিজিটাল ইন্ডিয়া ভাষিনীর একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। তিনি আরো ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও নেপাল তাদের দীর্ঘ উন্মুক্ত সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে থাকে। শ্রী জয়শঙ্কর এদিন জ্বালানি সংকট কাটাতে ভারত

0: নেপালের পাশে থাকবে বলে উল্লেখ করেছেন।
1: Collaborate closely to maintain security along our long and uniquely open border. Our two countries have always stood by each other in times of need. In the wake of the ongoing crisis in West Asia, the Middle East, we have ensured uninterrupted fuel supplies to Nepal. The importance accorded to this relationship by both sides has only recently been demonstrated. We believe that today there is opportunity to decisively shift the trajectory of India-Nepal relations and to
0: দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরো আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যেই কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে আকাশবাণী এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। সেই কারণে তাদের সঙ্গে একটি বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতের সম্প্রচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবগুলিকে বাস্তবায়নের দিকে গুরুত্ব দেওয়া হবে। রেলমন্ত্রী জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবে। তিনি জানান, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এর পাশাপাশি দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো বিশিষ্ট ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধাও উল্লেখযোগ্যভাবে উন্নত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে আরও জোরালো করার লক্ষ্যে শ্রী মোদী ও উপদেষ্টা পরিষদ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। এছাড়া জীবনযাত্রার মান ও ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি পশ্চিম এশিয়া সংঘাতের ফলে ভারত ও বিশ্বের উপর কী প্রভাব পড়তে পারে সে বিষয়েও সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA সামাজিক মাধ্যমগুলিতে প্রচারিত স্নাতক পর্যায়ের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET UG-র আবারও যে পরীক্ষা নেওয়া হবে তার প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির দাবি ভুয়ো বলে জানিয়েছে। NTA জানিয়েছে, এই ধরনের যে খবর ছড়ানো হচ্ছে তা আসলে সংগঠিত কোনো প্রতারক চক্রের কাজ। এই চক্র ছাত্রছাত্রী ও তাদের পরিবারের উদ্বেগকে ব্যবহার করতে চাইছে। কুয়েত ও বাহরিনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে ইরান গতকাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর জবাবে উপসাগরীয় দেশ ও মার্কিন বাহিনী যৌথভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপ ও গরুকে অবস্থিত ইরানের উপকূলীয় নজরদারি ও রাডার ব্যবস্থায় ইরান 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াহিয়াও প্রদেশের টলেডো শহরে গতকাল রাতে একটি জমজমাট কমিউনিটি স্ট্রিট ফেস্টিভ্যালে গুলিচালনার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। স্থানীয় পুলিশ ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। রাশিয়া জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গ ও তার আশেপাশের এলাকায় ইউক্রেন নজিরবিহীন হামলা চালিয়েছে। সেন্ট পিটার্সবার্গ সংলগ্ন লেনিনগ্রাদ অঞ্চলে 140টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 4 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর এই প্রথম। গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন। দ্রোজদেনকো জানান, বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকটি জেলায় ড্রোন ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে, যার ফলে আবাসনগুলির সামান্য ক্ষতি হয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, নিষেধাজ্ঞার হুমকি দিয়ে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টার ফল উল্টো হবে। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তায় পুতিন ভারতের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অঙ্গীকারের ওপর জোর দেন। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA বলেছে, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিমান চলাচল বৃদ্ধির ক্ষেত্রে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2044 সালের মধ্যে এই অঞ্চলে যাত্রী পরিবহনের পরিমাণ 400 কোটি ছাড়িয়ে যাবে বলেও তারা জানিয়েছে। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনার 90তম বার্ষিক উপলক্ষে আকাশ

বাণী কলকাতা আজ একটি ওয়াকাথনের আয়োজন করেছে। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে এই ওয়াকাথন শুরু হয়েছে। মঙ্গোলিয়ায় আয়োজিত উলানবাতর ওপেন 2026 কুস্তি প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি সোনাসহ 6টি পদক জয় করেছে। পুরুষদের 74 কেজি বিভাগে সাগর জাগলান এবং মহিলাদের 76 কেজি বিভাগে কাজল ধোচাক সোনা পেয়েছেন। রাশিয়ার মিরা আন্দ্রিভা ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিযোগিতার অষ্টম বাছাই 19 বছর বয়সী আন্দ্রিভার পেশাদার ক্রীড়া জীবনে এটি প্রথম গ্র্যান্ড স্ল্যাম। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জেভরেভ ইতালির ফ্লাভিও কোবলির মুখোমুখি হবেন। সাফ মহিলা ফুটবলে ভারত খেতাব জয় করেছে। গোয়ার মারগাঁওয়ে গতকাল ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে 3-1 গোলে হারিয়ে 7 বছর পর ভারত ফের এই খেতাব পেল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ত্রিপুরায় সীমান্ত সুরক্ষা নিয়ে এক বৈঠকে সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র ও 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তর করেছেন। খবর শেষ হলো, এর পরের খবর স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে রেল পরিকাঠামোর উন্নয়নে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের সম্ভাবনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলি ফের চালুর মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনার আশ্বাস দিয়েছেন। সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। আকাশবাণী কলকাতা এই সংক্রান্ত একটি বৈঠকে যোগ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মেয়রের পদত্যাগের পর কলকাতা পুর বোর্ড কেন ভেঙে দেওয়া হবে না তা জানতে চেয়ে পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পুর নগর উন্নয়ন দপ্তর। বিধাননগরে পুর নিগমে প্রশাসক নিয়োগ করেছে সরকার। যক্ষ্মা নির্মূলীকরণের জন্য রাজ্যের সূচনা হয়েছে বিশেষ কর্মসূচি। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ রাত 9টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রয়েছে। আসি বিস্তারিত খবরে। রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা রেল প্রকল্পগুলি ফের চালুর মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকাল একদিনের রাজ্য সফরে এসে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর রেলমন্ত্রী জানান 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে রাজ্যের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে।
1: यूपीए सरकार के समय भी मात्र 4,000 करोड़ रुपए रेलवे को मिलते थे बंगाल के लिए। आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं बंगाल के डेवलपमेंट के लिए। 102 स्टेशन का पुनर्निर्माण, जिसमें से 10 स्टेशन का काम ऑलरेडी कंप्लीट हो गया है। वंदे भारत सबसे पहले स्लीपर चालू हुई पश्चिम बंगाल में। अमृत भारत ट्रेन सबसे पहले चालू हुई पश्चिम बंगाल में। आज 9 वंदे भारत एक्सप्रेस चल रही है पश्चिम बंगाल में, 1 स्लीपर एक्सप्रेस चल रही है वंदे भारत की, और 13 अमृत भारत ट्रेन चल रही है पश्चिम बंगाल में। और अब पश्चिम बंगाल के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दिल्ली से सिलीगुड़ी 6 घंटे में पहुंच जाओगे।
0: তিনি বলেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের অর্থনীতি ও শিল্পোন্নয়নে গতি আসবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি মূল্যের কাজ হবে।
2: পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1,00,000 কোটি টাকার বেশি কাজ হবে। অনারেবল এমআর মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি মুঝে কমিট কিয়া হয় যে পুরা রুপিয়া রেডি হয়, 1,00,000 করোড় রুপিয়া আমলোক তুরন্ত এই কাম করুঙ্গা। এতে 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশন হবে, আধুনিক মানের হবে, এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট।
0: দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরো আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই লক্ষ্যে কলকাতার আকাশবাণী ভবনে গতকাল ভারতীয় তথ্য সেবা IIS এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

0: ऑफिसर्स में इतना उत्साह है ऑल इंडिया रेडियो को, दूरदर्शन को एक नया स्वरूप देने के लिए, तो आज सभी के साथ एक वर्कशॉप कंडक्ट हो रही है, इसमें उनके सुझाव आ रहे हैं, बहुत अच्छे अच्छे सुझाव आ रहे हैं, उन सुझावों को इम्प्लीमेंट करेंगे, इम्प्लीमेंट करके उसी हिसाब से दूरदर्शन और ऑल इंडिया रेडियो का एक बहुत बड़ा परिवर्तन करेंगे।
1: প্রসার ভারতী চেয়ারম্যান প্রসূন যোশী বলেন, কন্টেন্টের আধুনিকীকরণের উপর জোর দেওয়া হচ্ছে।
2: जो उत्साह मैंने देखा, खासकर जो यंगस्टर्स हैं टीम में, लोग आने वाली पीढ़ी जो है, जिनको जिन पर ये संस्था कल निर्भर करेगी, उनके अंदर कोई किसी भी तरह के वो किसी भी रूप से कहीं से भी विश्व स्तरीय हैं, लेकिन उनको मुझे लगता है कि थोड़ा सा ये सोच और जोर से करनी पड़ेगी कि समय जो है वो बदल रहा है, और उसके साथ उनको अपने खासकर कॉन्टेंट में और प्रयोग करने चाहिए।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবে। তিনি জানান, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে, পাশাপাশি দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো বিশিষ্ট ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উল্লেখযোগ্যভাবে উন্নত করা হবে। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন, তারকেশ্বরে আসন্ন শ্রাবণী মেলার জন্য বিশাল আকারে আয়োজন করা হবে। রাজ্যে শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পরিকাঠামো উন্নয়ন সংস্থা লারসেন এন্ড টুব্রোর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর এস এন সুব্রমণিয়ান গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এদিকে আমূল সংস্থা রাজ্যে বিনিয়োগ ও ব্যবসা বৃদ্ধিতে উদ্যোগী হয়েছে। সংস্থার আধিকারিকরা গতকাল কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মেয়রের পদত্যাগের পর কলকাতার পুর বোর্ড কেন ভেঙে দেওয়া হবে না তা জানতে চেয়ে পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে পুর নগর উন্নয়ন দপ্তর। নোটিশে বলা হয়েছে, মেয়রের পদত্যাগের ফলে কলকাতা পুরসভার প্রশাসনিক কাজকর্ম এবং নাগরিক পরিষেবা কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পুরসভাকে অকার্যকর বা দায়িত্ব পালনে ব্যর্থ বলে ঘোষণা করে ভেঙে দেওয়ার বিষয়ে রাজ্য সরকার বিবেচনা করছে। পুরসভাকে তিন দিনের মধ্যে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। এদিকে বিধাননগর পৌরসভা পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করেছে রাজ্য সরকার। বিধাননগরের পুর কমিশনার রবি আগরওয়াল অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন। গত সপ্তাহে মেয়র পদে কৃষ্ণা চক্রবর্তী ইস্তফা দিয়েছেন। তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুরসভার তৃণমূল কাউন্সিলরদের মুখ্য সচেতক ছিলেন বাপ্পাদিত্য। তাকে থানায় নিয়ে যাওয়ার পর সেখানে জড়ো হয় ক্ষুব্ধ জনতা, দেওয়া হয় চোর স্লোগান। এর আগে বিকেলে ওই ওয়ার্ডে তৃণমূল যুব সভাপতি সৌরভ ঘোষকে গ্রেপ্তার করা হয়। গতকালই তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৈলাস মিশ্রকে বিহারের মধুবনী থেকে পাকড়াও করেছে পুলিশ। তোলাবাজি, জমি কেলেঙ্কারি, বেআইনি আর্থিক লেনদেনের একাধিক অভিযোগে মেদিনীপুরের সদ্য প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। যক্ষ্মা নির্মূলীকরণের জন্য রাজ্যে বিশেষ কর্মসূচির সূচনা হয়েছে। যক্ষ্মামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সংলগ্ন সভাঘরে গতকাল এক পর্যালোচনা বৈঠক করেছেন। উপস্থিত ছিলেন সাংসদ, বিধায়ক, চিকিৎসক ও সরকারি আধিকারিকরা। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের প্রতিটি ব্লকে যক্ষ্মা নির্মূলীকরণ অভিযানের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। 2019 সালে সিএএ বিরোধী আন্দোলন চলাকালীন রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় তদন্ত করে দেখবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে একটি বিশেষ সেল গঠনের নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, সরকার দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
3: খালি নয়, সারা পশ্চিমবাংলা লুট হয়েছে, একদিন ভয়ে লোকে কমপ্লেন করতে পারছে না, কমপ্লেন হবে, পুলিশ তার উপরে অ্যাক্টিভ হবে, কাজ করবে। চিফ মিনিস্টার বলে দিয়েছেন, মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে সেই সিএ পারিত হওয়ার পরে যেমন দাঙ্গা করা হয়েছিল, ট্রেন বাস জ্বালানো হয়েছিল, ট্রেন স্টেশন জ্বালানো হয়েছিল, তার যদি কমপ্লেন না থাকে নতুন করে ফাইল করা হবে, তাদেরকে অ্যারেস্ট করা হবে, দেশদ্রোহিতা, দেশের সম্পদ নষ্ট করলে কাউকে ছাড়া হবে।
1: জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আজ আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত মোট 16 ঘণ্টা ওই সেতুর উপর দিয়ে আজ কোনো যান চলাচল করছে না। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন

0: পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনার 90তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা আজ একটি ওয়াকাথনের আয়োজন করে। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয় ইভেন্ট, শেষ হয় আকাশবাণী সংবাদ আকাশবাণী কলকাতায়। সূচনা করেন ডিডিজি স্টেশন হেড সুচিস্মিতা রায়। এতে অংশ নেন আকাশবাণী কলকাতার আধিকারিক ও কর্মীরা। এদিকে ফিট ইন্ডিয়া কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সানডে অন সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে সল্টলেকে। দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জায়গায় আগামী কয়েকদিন বজ্রগর্ভ মেঘের কারণে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কিছু জেলা বিশেষ করে উপকূল এলাকায় 50-60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে রেল পরিকাঠামোর উন্নয়নে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের সম্ভাবনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। যক্ষ্মা নির্মূলীকরণের জন্য রাজ্যের সূচনা হয়েছে বিশেষ কর্মসূচি। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুকুমার বিশ্বাস।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুকুমার বিশ্বাসের কণ্ঠে।
1: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiom.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন বিজ্ঞান ধারাবাহিক ধুলো মুঠি সোনা মুঠি, আজ পর্ব 8।

আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ উদ্যোগে ধারাবাহিক ধুলো মুঠি সোনা মুঠি, মাটির কাছাকাছি থাকা মানুষদের দুর্দান্ত উদ্ভাবন নিয়ে ১৩ পর্বের এই ধারাবাহিক। প্রত্যেক পর্বে দুটি করে উদ্ভাবনের কাহিনী। ধুলো মুঠি সোনা মুঠি।

0: আহ, এতক্ষণে সব মিটল, অতিথিরা সব চলে গেছে, এইবার এইবার নিজের ঘরে নতুন বউয়ের সাথে গল্প করব। দাঁড়াও, এই নতুন ল্যাম্পটা জ্বালিয়ে দিই। হ্যাঁ, একটা দারুণ পরিবেশ তৈরি করতে হবে না? এই থেকে কি মনে হচ্ছে?
1: খুব ভালো লাগছে।
0: বাহ, এই তো খাঁটি বউয়ের মতো কথা। আমি
1: আমি আমি একটু জল খাবো, গলাটা একদম শুকিয়ে গেছে।
0: জল খাবে? হ্যাঁ, তা খাও না, এই তো এখানে গ্লাস রয়েছে। এই না। আচ্ছা, তুমি কি একটু নার্ভাস? আমি উপস্থিত থাকতেও
1: ধুস, নার্ভাস না হাতি।
0: এই তো লক্ষ্মী, কি সুন্দর লাগছে গো তোমাকে। কপালে চন্দনের ফোঁটা আর তার উপরে বিন্দু বিন্দু ঘাম। উফ, আমার না এখন কবি হতে ইচ্ছে করছে।
1: সে কি এত রাতে?
0: তো কি হয়েছে রাত বলে? আজকেই তো সেই রাত, ফুলশয্যা, তাই না? শুরু করি তবে। হ্যাঁ, ইয়ে কোন কবিতাটা বলি? এই চা, আরে কি হঠাৎ সব অন্ধকার হয়ে গেল কেন?
1: হ্যাঁ হ্যাঁ, তাই তো, বাইরে সানাইটাও থেমে গেল, কারেন্ট গেল নাকি
0: কি জানি, ভেতর থেকে তো ঠিক বোঝা যাচ্ছে না। দাঁড়াও তো জানলাটা খুলি। আরে বাইরেটাও তো পুরো অন্ধকার, মনে হচ্ছে কারেন্টই গেছে।
1: বাহ, বাইরেটা দেখো কি সুন্দর, চাঁদের আলো ফুটেছে, অন্ধকার না হলে এটা দেখাই যেত না। বেশ রোমান্টিক পরিবেশ, তাই না?
0: আমার কিন্তু খুব একটা রোমান্টিক লাগছে না, ঘরের ভেতর অন্ধকার হওয়াতে আমার সব কাজই বন্ধ হয়ে গেল।
1: তোমার কি কাজ বন্ধ হলো?

0: শুনি।
1: বাহ, তোমার সুন্দর মুখখানা দেখতে পাচ্ছি না, কোথায় ভাবলাম একটু।
0: এই বাইরে যেন কারা রয়েছে, কথাও শুনতে পাচ্ছি, শুনছো তো?
1: ঠিক বলেছ তো, মনে হচ্ছে বাড়ির সব লোক জেগে উঠেছে। দাঁড়াও, দরজাটা একটু।
0: না না না, দরজা খুলবে কি?
1: আরে দাঁড়াও না, একটুখানি খুললে কিচ্ছু হবে না, ব্যাপারটা দেখাও তো দরকার। বাবা কি অন্ধকার, মনে হচ্ছে গোড়া বাড়িটা যেন অন্ধকারে ডুবে গেছে। কে যেন টর্চ নিয়ে এদিকে আসছে, কে কে ওখানে?
2: আমি রে, তোর মামা। মামা, তুই বাইরে?
1: ওই বাইরে কি হচ্ছে তাই দেখতে এলাম। আচ্ছা, হঠাৎ এত অন্ধকার হয়ে গেল কেন গো?
2: আর বলিস কেন, আমাদের পাড়ার ট্রান্সফরমারটা হঠাৎ পুড়ে গেছে, তাই সব অন্ধকার।
1: ও বাবা, তাহলে কি হবে?
2: আমি জেনারেটর আনিয়েছি, দাঁড়া এক্ষুনি চালাবে বোধহয়। জেনারেটরটা কোথায় রে? রেডি কর। হ্যাঁ, রেডি কর, রেডি কর।
1: কিন্তু ও মামা,
2: আমি একটু দেখে আসি, আমি একটু দেখে আসি।
1: ও মামা,
2: কি হলো রে?
1: বলছি যে ওই জেনারেটর চালালে বিচ্ছিরি ভটভট করে শব্দ হবে না, তার সাথে ধোঁয়া এই রাত্রির বেলা আবার।
2: আরে এই জেনারেটর সে জেনারেটর নয় রে।
1: তার মানে?
2: এমন জেনারেটর যে আলো দেয় কিন্তু শব্দ করে না, ধোঁয়াও ছাড়ে না।
1: বলো কি গো, এরকম আবার হয় না?
2: হয় কি না তাই কোনি দেখতে পাবে। ওই যে, ওই যে কারেন্ট চলে এসেছে যে, এ কিন্তু জেনারেটরের কারেন্ট, বুঝলি? বাইরে দেখ, ভালো করে দেখ, চার কোথাও আলো নেই, শুধু আমাদের বাড়িতেই জ্বলছে।
1: তাই তাই তো। কিন্তু মামা, ওই জেনারেটরের ভট ভট শব্দ কই?
2: কই শব্দ কই?
1: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই যে একটা খুব মৃদু একটা ভট ভট শব্দ শুনতে পাচ্ছি, ওই ওইটাই কি?
2: ওইটাই, ওইটাই হলো সেই স্পেশাল জেনারেটর। ওদের পুরুষোচ্চার রাতে যাতে ব্যাঘাত না ঘটে তাই আমি।
1: তুমি না বলো, শোনো না।
2: হ্যাঁ,
1: কিন্তু এটা হলো কিভাবে?
2: এই সেটাকে এখনই শুনতে হবে নাকি? কত ভালো। হ্যাঁ, ঘরে বৌমা ওয়েট করছে, যা শিখি যা, যা শিখি যা, কাল শুনবি জেনারেটরের কারিগরি, কাল শোনাবো রে।

0: ঠিক আছে, দেখছি কটা বাজে। হ্যাঁ, সকাল 7টা। না, তিতিলকে ডাকি। এই দেখো, কেমন বাচ্চা মেয়ের মতো ঘুমোচ্ছে। এই তিতিল, তিতিল উঠবে না, সকাল হয়ে গেছে তো।
1: কত বাজে গো?
0: ঘড়িতে 7টা বেজে 5 মিনিট হয়ে 40 সেকেন্ড। এই দেখো, কথা বলতে বলতে আরো 1 সেকেন্ড হয়ে গেল।
1: এত বেলা হয়ে গেছে, সবাই উঠে পড়েছে আর আমাদের দরজা এখনো বন্ধ। ছি ছি ছি, মা কি ভাববে বলো তো?
0: মা কিচ্ছু ভাববে না, ফুলশয্যা রাত বলে কথা।
1: যাও, অসভ্য কথাটা। এই দেখো দেখো, জানলা দিয়ে নিচে, ওই যে ওটা কালো মতো কি দেখা যাচ্ছে গো?
0: জানলা দিয়ে কালো মতো?
1: হ্যাঁ হ্যাঁ, ওই তো নিচে।
0: ওই কোথায়?
1: ওই নিচটায় দেখো।
0: ওমা, তাই তো, মনে তো হচ্ছে একটা ড্রাম, গায়ে আবার পাইপ লাগানো।
1: তাহলে ডেকোরেটরদের মাল হবে, কাল নিমন্ত্রণ বাড়ির।
0: আরে না না, ডেকোরেটরের ড্রামে আবার পাইপ থাকবে কেন? মনে হচ্ছে সাথে জেনারেটর লাগানো আছে।
1: তাহলে কাল মামাবাবু বলছিলেন না কি একটা স্পেশাল জেনারেটর এনেছেন, এটা তাই।
2: আরে ওই পাইপ টাইপ গুলো খুলে এখন ব্যবস্থা করে একটা, এখন তার দরকার হচ্ছে না কিছু।
0: হ্যাঁ ঠিক বলেছো তো। ওই ওই তো মামাবাবু ওটার কাছে কি যেন করছে। এই চলো না একবার দেখে আসি।
1: চলো যাই।
0: হ্যাঁ চলো। গুড মর্নিং মামা।
3: মর্নিং।
1: সুপ্রভাত।
3: হ্যাঁ সুপ্রভাত, এসো এসো। বৌমা, কাল কেমন ঘুম হয়েছিল?
1: ভালো।
3: শুধু ভালো বললেই তো হবে না, বলেছে খুব ভালো, খুব ভালো।
0: হ্যাঁ সত্যি কথা মামা, ওই কারেন্ট যাওয়ার পরে না ভেবেছিলাম জেনারেটরের শব্দে আর বোধহয় ঘুম হবে না, কিন্তু তুমি।
3: হ্যাঁ, কিন্তু আমি এমন একটা জেনারেটর এনেছি যেটা শব্দ করে না, কালো ধোঁয়াও ছাড়ে না।
1: এটা আপনি কোথায় পেলেন মামা বাবু?
3: কয়েক বছর আগে আমি বিহারের পূর্ব চম্পারণে পোস্টেড ছিলাম, বুঝলে, তখন এটার খোঁজ পাই। ওখানকার বীরেন্দ্র কুমার সিনহা বলে একজন এটা আবিষ্কার করেন।
0: আবিষ্কার করেন?

0: হ্যাঁ, তাই ওই বলা উচিত উদ্ভাবন করেন। ওনার একটা ছোট কারখানা ছিল, নাম কাজল স্টিল, তাতে জেনারেটর চলতো। কারখানাটা মোটামুটি ভালোই চলছিল, কিন্তু একদিন
1: কাজল স্টিল নিপাত যাক, নিপাত যাক, কাজল স্টিল
2: নিপাত যাক, নিপাত যাক,
1: কাজল স্টিল
2: নিপাত যাক, নিপাত যাক।
0: বীরেন্দ্র, ও বীরেন্দ্র,
3: এ হ্যাঁ, আরে হেডমাস্টার মশাই, এত লোক কি ব্যাপার মাস্টার মশাই, এত লোক কেন?
4: শোনো বীরেন্দ্র, এনারা সবাই এখানকার লোক, এর এসেছেন তোমার কাছে প্রতিবাদ জানাতে।
3: কি বলেন, প্রতিবাদ জানাতে? কিসের প্রতিবাদ?
4: আরে তোমার ওই জেনারেটরের, ওটার ফটফট শব্দ আর কালো ধোঁয়ায় যে আর টেকা যাচ্ছে না। তোমার স্কুলে তো পড়াশোনা বন্ধ হতে চলেছে।
3: কিন্তু আমি কি করব বলুন, আমার কারখানায় সবসময় কারেন্ট লাগে জানেনই তো। আর এখানে যা লোডশেডিং এর বহর, জেনারেটর না চালালে আমার কাজ বন্ধ হয়ে যায় মাস্টারমশাই।
4: কিন্তু কিন্তু তাই বলে তুমি সবার ক্ষতি করতে পারো না? কিন্তু ছেলেমেয়েরা অনেকে পড়তে পাচ্ছে না, তাদের শ্বাসকষ্ট হচ্ছে। না না, কিছুতেই না, এটা চলতে পারে না। তোমাকে জেনারেটর বন্ধ করতেই হবে।
3: আমি তা পারবো না মাস্টারমশাই, না না না, হয় না এটা।
4: কি কি বললে? পারবে না? আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো।
3: এই দেখো,
4: আমি তোমার নামে কেস করবো, এই বলে দিচ্ছি।
3: যা বাবা,
4: তারপর দেখবো তুমি কি করে কারখানা চালাও।
5: সমস্ত সাক্ষীগণের সাক্ষ্য ও প্রমাণ বিচার করে এই আদালত এই সিদ্ধান্তে

0: পরিবেশ দূষিত হয়েছে। এতে স্থানীয় ছেলে মেয়েদের পড়াশুনো আর স্বাস্থ্যের প্রভূত ক্ষতি হচ্ছে। তাই এই আদালত এই মর্মে কাজল স্টিলকে নির্দেশ দিচ্ছে যে আজ থেকে 15 দিনের মধ্যে বিকল্প দূষণহীন বিদ্যুতের ব্যবস্থা করতে, অন্যথায় আদালত কাজল স্টিলকে বন্ধ করার নির্দেশ দিতে বাধ্য থাকবে।
1: এবার বুঝেছি, আপনার বীরেন্দ্র তখনই এই দূষণহীন জেনারেটর আবিষ্কার করেন।
2: একেই বলে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, কি মামা? তাই তো?
3: ঠিক তাই রে বেটা। আদালতের চাপে বীরেন্দ্র 4,000 টাকা দিয়ে জেনারেটরের সাথে একটা স্পেশাল চেম্বার লাগালো।
1: এই ড্রামের মতন জিনিসটা?
3: হ্যাঁ, ওইটাই। এই ড্রামটার ভেতরে কতগুলো ফুটো ফুটো পাইপ আছে, আর আছে অনেকগুলো ঘুরন্ত ব্লেড। জেনারেটরের কালো ধোঁয়া এই ব্লেডগুলোতে ধাক্কা খেয়ে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনে ভেঙে যায়, আর কার্বন গুঁড়ো তলায় একটা ট্রেতে থিতিয়ে পড়ে।
4: আর অতবার বাধা পাওয়ার ফলে ধোঁয়ার তাপমাত্রাও নেমে যায় আর শব্দও কমে যায়।
3: হ্যাঁ, একেবারে ঠিক বলেছিস। বিআইটি মেসরা একটা পরীক্ষায় দেখেছে বীরেন্দ্রর এই জেনারেটর 30% বায়ু দূষণ আটকাতে পারে।
4: কোন তুলনা নেই।

0: দিদিন, জায়গাটা কেমন লাগছে?
1: অপূর্ব, মনে হচ্ছে যেন স্বর্গে এসেছি।
0: তা বলতে পারো। এই জানো, কেরালাকে না গডস ওন কান্ট্রি বলা হয়।
1: সত্যি, আমাদের হানিমুনটা কিন্তু দারুণ হচ্ছে।
0: ক্রেডিট টাকা শুনি, আমি তো আগেই প্ল্যান করে রেখেছিলাম হানিমুন করতে কেরলেই যাব।
1: কেন, এত জায়গা থাকতে কেরলে আসার প্ল্যান করলে কেন?
0: তার কারণ আমাদের অফিসের শান্তনু, ওরা গত বছর এখানে এসেছে। অফিসে ওর মুখে বর্ণনা শুনে তখনই ঠিক করেছিলাম এখানেই হানিমুন করব।
1: সত্যি জায়গাটা খুব সুন্দর, সমুদ্র, নারকেল গাছ।
0: কি হলো দিদি, ওরকম কোঁকে উঠলে কেন?
1: হবে আবার কি, মশা। এই জায়গাটা সব ভালো কিন্তু বড্ড মশা।
0: সে আর বলতে, এই তো একটা।
1: আচ্ছা এখানে এত মশা কেন বলতো?
0: আসলে এখানে একটা অনেক ব্যাকওয়াটার রয়েছে তো, আর তাতেই অনেক মশা জন্মায়।
1: তুমি একটা জিনিস লক্ষ্য করেছো?
0: কি?
1: আমাদের হোটেলে কিন্তু মশা বেশ কম।
0: ঠিক বলেছো তো, এখানে এত মশা কিন্তু হোটেলে প্রায় নেই বললেই চলে।
1: আমাদের হোটেলের ম্যানেজার তো বাঙালি, ওনাকে জিজ্ঞেস করলে হয় না?
0: করলেই হয়।
1: এই খিদে পেয়েছে, চলো না কোথাও খাই।
0: বেশ চলো। আচ্ছা ওই তো ওই রেস্টুরেন্টটায় ঢুকি?
1: ওটাতে? ওরে বাবা, ওখানে বসবো কি গো? আমাদের তো একেবারে উড়িয়ে নিয়ে যাবে, মশা যা ভন ভন করছে ওখানে।
0: তাই তো, রিপাস এত মশা। না শোনো, চলো খেয়ে কাজ নেই, ওই হোটেলেই ফিরে যাই।
1: চলো চলো।
2: সমরবাবু, ও সমরবাবু,
3: যাচ্ছি। হ্যাঁ স্যার বলুন, কিছু লাগবে?
2: হ্যাঁ বলছি, বেশ ভালো করে দু কাপ কফি খাওয়াতে পারেন?
3: হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। রামেশ্বর, বাবুদের ভালো করে দু কাপ কফি দিয়ে যা।
4: আচ্ছা
1: আচ্ছা সমরবাবু, একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো?
3: হ্যাঁ ম্যাডাম বলুন না, কোথায় কোথায় বেড়াতে যাবেন? এই তো।
1: না না না, সে কথা নয়। আচ্ছা এখানে এত মশা কিন্তু আপনার এই হোটেলে মশা নেই কেন?
3: এই কথা জানেন ম্যাডাম, আরও অনেক বোর্ডারই ওই একই কথা জিজ্ঞাসা করে।
2: আচ্ছা শুনুন না, বলছি রহস্যটা কি বলুন তো?
3: হকার।
1: হকার মানে ফেরিওয়ালা?
3: কি না ম্যাডাম, হকার হলো ম্যাথু সাহেবের মশা মারার যন্ত্র।
1: মশা মারার যন্ত্র?
2: মশা মারার যন্ত্র মানে লিকুইডেটর?
3: না না, লিকুইডেটর নয়।
2: তাহলে
3: ওটা শরীরের পক্ষে খুব খারাপ। এই হকার হলো

0: এক ধরনের দূষণহীন যন্ত্র।
1: সেটা আপনার এখানে আছে?
0: ঠিক তাই, এই বিল্ডিং এর পেছনের দিকে সেপটিক ট্যাঙ্কের উপর লাগানো আছে। এই আপনাদের কফি এসে গেছে।
2: হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, গুড, চমৎকার হয়েছে।
0: সাথে দুটো করে পকোড়া দিছেন? এই এনাদের জন্য দু প্লেট স্পেশাল পকোড়া নিয়ে।
2: এই সমরবাবু শুনুন না, বলছি আমার না ওই যন্ত্রটা দেখতে খুব লোভ হচ্ছে, আপনার এই পকোড়া আসতে তো এখনো পাঁচ মিনিট সময় লাগবে।
0: হ্যাঁ
2: তো চলুন না একটু এই ফাঁকে দেখে আসি মেশিনটা।
1: চলুন না একটু,
0: চলুন।
2: হ্যাঁ চলুন,
0: এদিকটা আসুন, এদিকটা আসুন। দেখবেন ম্যাডাম সাবধানে, পায়ে যেন না লাগে।
2: এই দেখুন,
0: এদিকে এদিকে এদিকে। এই এই এই সেই হকার,
1: কিরকম অদ্ভুত দেখতে না?
2: হ্যাঁ,
1: একটা কাঁচের বাক্স ঢাকা দেওয়া, তার উপরে একটা কাঁচের নল। আচ্ছা ওই ওই ব্যাগটা কিসের?
2: আচ্ছা এটা কিভাবে কাজ করে?
0: মশাগুলো বুঝলেন এই ফুটো দিয়ে ঢুকে এই ব্যাগে আটকে পড়ে, আর তারপর ওই রোদের গরমে নিজেই শুকিয়ে মরে যায়।
2: বাহ,
1: ব্যাপারটা তো বেশ সহজ। এটা কে আবিষ্কার করেছেন যেন বললেন?
0: বললাম না, ম্যাথু সাহেব, তার বাড়ি তো কেরালাতেই, কোয়াট্টাম জেলায়।
2: বেশ মাথা খাটিয়ে বের করেছেন যন্ত্রটা। হ্যাঁ
0: হ্যাঁ, এর জন্য উনি জাতীয় পুরস্কারও পেয়েছেন।
2: ও তাই নাকি?
1: সমরবাবু, এটা কিনতে পাওয়া যায় না? মানে আমরাও তো একটা বাড়ির জন্য নিয়ে যেতে পারি না?
0: নিয়ে যেতে পারেন, কিন্তু যেখানে বসাবেন সেই জায়গার উপযোগী মডেল নিতে হবে।
2: বেশ তো, তাহলে আমরা একটা নিয়ে যাব, কি বলো তিতিল?
1: নিশ্চয়ই।
2: হ্যাঁ,
1: এটা কিন্তু একেবারে ইকো ফ্রেন্ডলি।
2: একদম ঠিক বলেছো। শুনুন ম্যানেজার বাবু, এতক্ষণে নিশ্চয়ই আপনার ওই পকোড়া রেডি হয়ে গেছে।
0: স্যারে খুব খিদে পেয়েছে, চলুন চলুন ডাইনিং স্পেসের দিকে যাওয়া।
2: চলুন চলুন।

0: শুনলেন ধুলোমুঠি সোনামুঠি ধারাবাহিকের এই পর্ব। রচনা সায়েন্স কমিউনিকেটরস ফোরামের পক্ষে কৌস্তুভ চৌধুরী। অভিনয়ে সৌমিক বন্দ্যোপাধ্যায়, স্বাতী মুখোপাধ্যায়, সব্যসাচী দাশগুপ্ত, মানস ভৌমিক, ডক্টর দীপক চন্দ্র পোদ্দার এবং অলোক রায় ঘটক। শব্দগ্রহণ মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
1: শুনলেন বিজ্ঞান ধারাবাহিক। এখন আধুনিক গান, প্রথমে নির্মলা মিশ্র।

শুনছিলেন আধুনিক গান, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন হাওয়াইয়ান গিটারে রাগ গুণকেলি, বাজিয়েছেন পণ্ডিত ভাস্কর প্রসাদ মুখোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পিনাকী চক্রবর্তী। হাওয়াইয়ান গিটার রাগ গুণকেলি, শিল্পী পণ্ডিত ভাস্কর প্রসাদ মুখোপাধ্যায়।

হাওয়াইয়ান গিটারে শুনলেন রাগ গুনকেলি। বাজিয়েছেন পণ্ডিত ভাস্কর প্রসাদ মুখোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন পিনাকী চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়। প্রশ্ন আপনাদের, উত্তর দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাড়ের ক্ষয় থেকে স্ট্রোকের ভয়, আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আমরা জানাব ডাক্তারবাবুদের, এবং তাদের থেকে পাওয়া সঠিক ও নির্ভরযোগ্য উত্তর পরামর্শ পৌঁছে দেব আপনাদের কাছে। প্রশ্ন পাঠাতে পারেন ইমেলে, আমাদের ইমেল আইডি healthsection.akashbanikolkata@gmail.com, হেলথ সেকশন healthsection@akashbanikolkata@gmail.com, অথবা চিঠি পাঠান এই ঠিকানায়, পত্রপাঠ রোগ বিদায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন প্রতি মাসের প্রথম রবিবার রাত 8:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন এআইআর অ্যাপে। তাহলে আর দেরি কিসের, চটপট পাঠিয়ে দিন আপনাদের প্রশ্ন ইমেল বা চিঠিতে পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানে।

0: Work from home, high salary, শুধু একটাই ক্লিকে, আরে বাস।
1: অন্যফাদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: গানে গানে। আজ চিরদিনের ছবির গান। প্রথমে মান্না দের গাওয়া দুখানি গান।

গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে। এর পরের গানটি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

গানটি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। চিরদিনের ছায়াছবি থেকে আজকের গানে গানে শেষ গানটি মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

0: গানটি শুনছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং মান্নাদের দ্বৈত কণ্ঠে। গানে গানে এখানেই শেষ হল আকাশবাণী কলকাতা একটু পরে খবর।
1: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। স্নাতক পর্যায়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র পুনরায় ফাঁসের দাবিকে ভুয়ো ও মিথ্যা প্রচার বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তাঁর সরকার রাজ্য জুড়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নেবে। ভারত 72টি স্বাস্থ্যকেন্দ্র এবং 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তর করেছে। মঙ্গোলিয়ায় আয়োজিত উলানবাটোর ওপেন 2026 কুস্তি প্রতিযোগিতায় ভারত 2টি সোনাসহ 6টি পদক জয় করেছে। আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ ও সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকা সংক্রান্ত বিষয়ে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী গত 5 বছরে জমির নথিপত্র বা রেকর্ড যাচাই বাছাই করারও নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, সীমান্তবর্তী জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার সংশ্লিষ্ট রাজ্যের দায়িত্ব, স্বরাষ্ট্রমন্ত্রী জেলা শাসক ও জিএসটি আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার এবং সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসকে জালমুদ্রা সংক্রান্ত বিষয়ে সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন।
2: পাকিস্তান বর্ডার ও বাংলাদেশ বর্ডার ইতনি বিস্তৃত বর্ডার মে হর সীমা কা এক অলগ প্রকার কা চুনৌতি হ্যায়। কহিন নশে কা ব্যাপার হ্যায়, হিউম্যান ট্রাফিকিং কা সওয়াল হ্যায়, কহিন পর হথিয়ারো কে স্মগলিং কা সওয়াল হ্যায়। হর সীমা কে আপনে অলগ

0: तक प्रश्न है। हमने तय किया है कि बीएसएफ जहां जहां है, एसएसबी जहां जहां है, वहां पर स्मार्ट बॉर्डर का निर्माण करना।
1: এদিকে ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত রগনা সীমান্ত এলাকায় গতকাল বর্ডার সিকিউরিটি ফোর্স এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। পুলিশের তথ্য অনুযায়ী সীমান্তের কাঁটা তারের বেড়ার কাছে পরিত্যক্ত অবস্থায় 9,427টি মাদক ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। উদ্ধার করা এই ট্যাবলেটগুলির আনুমানিক মূল্য প্রায় 50 লক্ষ টাকা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে বলে তিনি জানিয়েছেন। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও গতকাল ঘোষণা করেছেন তিনি।
2: यूपीए सरकार के समय भी मात्र 4,000 करोड़ रुपए रेलवे को मिलते थे बंगाल के लिए। आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं बंगाल के डेवलपमेंट के लिए। 102 स्टेशन का पुनर्निर्माण, जिसमें से 10 स्टेशन का काम ऑलरेडी कंप्लीट हो गया है। वंदे भारत सबसे पहले स्लीपर चालू हुई पश्चिम बंगाल में। अमृत भारत ट्रेन सबसे पहले चालू हुई पश्चिम बंगाल में। आज 9 वंदे भारत एक्सप्रेस चल रही है पश्चिम बंगाल में, 1 स्लीपर एक्सप्रेस चल रही है वंदे भारत की, और 13 अमृत भारत ट्रेन चल रही है पश्चिम बंगाल में। और अब पश्चिम बंगाल के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दिल्ली से सिलीगुड़ी 6 घंटे में पहुंच जाओगे।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্বজুড়ে অস্থিরতার মাঝেই ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে আরও জোরালো করার লক্ষ্যে শ্রী মোদী ও উপদেষ্টা পরিষদ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। এছাড়া জীবনযাত্রার মান ও ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার নিয়েও কথাবার্তা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA সামাজিক মাধ্যমগুলিতে প্রচারিত স্নাতক পর্যায়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET UG-র আবারও যে পরীক্ষা নেওয়া হবে, তার প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির দাবি ভুয়ো বলে জানিয়েছে। NTA জানিয়েছে, এই ধরনের যে খবর ছড়ানো হচ্ছে তা আসলে সংগঠিত কোনো প্রতারক চক্রের কাজ। এই চক্র ছাত্রছাত্রী এবং তাদের পরিবারগুলিকে উদ্বেগের মধ্যে রাখতে চাইছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবে। তিনি জানান, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এর পাশাপাশি দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো বিশিষ্ট ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধাও উল্লেখযোগ্যভাবে উন্নত করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রাম সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি করা হয়েছে। এর ফলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 913 টাকা থেকে বেড়ে হল 942 টাকা। কলকাতায় রান্নার গ্যাসের দাম পৌঁছল 968 টাকায়। পশ্চিম এশিয়া যুদ্ধের আবহে গত 7ই মার্চ শেষবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল 60 টাকা। নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে গতকাল বৈঠকের পর বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র এবং 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালের হাতে তুলে দিয়েছেন। দুই দেশের বিদেশমন্ত্রীরা যৌথভাবে ভারতের UPI এবং নেপালের ন্যাশনাল পেমেন্ট ইন্টারফেসের মধ্যে সংযোগ ব্যবস্থারও সূচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর জ্বালানি সংকট কাটাতে ভারত নেপালের পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন।
3: কোলাবরেট ক্লোজলি টু মেইনটেইন সিকিউরিটি অলং আওয়ার লং এন্ড ইউনিকলি ওপেন বর্ডার। আওয়ার টু কান্ট্রিজ হ্যাভ অলওয়েজ স্টুড বাই ইচ আদার ইন টাইমস অফ নিড। ইন দ্য ওয়েক অফ দি অনগোয়িং ক্রাইসিস ইন ওয়েস্ট এশিয়া, দ্য মিডল ইস্ট, উই হ্যাভ এনশোরড আনইন্টারাপ্টেড ফিউয়েল সাপ্লাইজ টু নেপাল। দি ইম্পর্টেন্স অ্যাকর্ডেড টু দিস রিলেশনশিপ বাই বোথ সাইড হ্যাজ অনলি রিসেন্টলি বিন ডেমনস্ট্রেটেড। উই বিলিভ দ্যাট টুডে দের ইজ অপরচুনিটি টু ডিসাইসিভলি শিফট দি ট্র্যাজেক্টরি অফ ইন্ডিয়া নেপাল রিলেশনস অ্যান্ড টু realize the full potential of our ties.
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে যৌথভাবে অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে সভাপতিত্ব করতে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়ানো নতুন দিল্লি পৌঁছেছেন। বিদেশ মন্ত্রকের এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথা জানানো হয়েছে।

0: দুই মন্ত্রী ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যেকার শক্তিশালী এবং বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব পর্যালোচনা করবেন। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA বলেছে, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিমান চলাচল বৃদ্ধির ক্ষেত্রে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2044 সালের মধ্যে এই অঞ্চলে যাত্রী পরিবহনের পরিমাণ 400 কোটি ছাড়িয়ে যাবে বলে জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালীতে ইরানের দুটি একমুখী আক্রমণকারী ড্রোনকে মার্কিন সামরিক বাহিনী প্রতিহত করেছে। সেন্টকম জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক আন্তর্জাতিক নৌ চলাচলের রুটে এই ড্রোনগুলি অসুবিধা সৃষ্টি করেছিল। পশ্চিম এশিয়ার মোতায়েন মার্কিন বাহিনী সফলভাবে ড্রোনগুলিকে গুলি করে ভূপাতিত করে। রাশিয়া জানিয়েছে, ইউক্রেন সেন্ট পিটার্সবার্গ এবং তার আশেপাশের এলাকায় নজিরবিহীন হামলা চালিয়েছে। সেন্ট পিটার্সবার্গ সংলগ্ন লেনিনগ্রাদ অঞ্চলের 140টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 4 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর এই প্রথম গভর্নর আলেকজান্ডার ড্রোজেনকো বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি জানিয়েছেন, তাঁর দেশে ড্রোনগুলি 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেন্ট পিটার্সবার্গ অঞ্চলে পৌঁছেছে। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনার 90তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা আজ একটি ওয়াকাথনের আয়োজন করে। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয় এই ইভেন্ট। সূচনা করেন DGG ইঞ্জিনিয়ারিং তথা কেন্দ্র প্রধান সুচিস্মিতা রায়। আকাশবাণী সংবাদ বিভাগকে তিনি জানিয়েছেন,
1: 1936 সালে সমস্ত রেডিও স্টেশনগুলোকে নাম দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিও। সেই হিসেবে এটাকে আকাশবাণীর 90 বছর পূর্তি হিসেবে ধরা হচ্ছে। এই 2026-এ আমরা অনেকগুলো ইভেন্ট রেখেছি, শুধু আকাশবাণী কলকাতার নয়, এটা সমস্ত ভারতবর্ষের একটি নানান রকম ইভেন্ট হচ্ছে। যোগার সাথে একটু সাযুজ্য রেখে আমরা এই ওয়াকাথনের অ্যারেঞ্জমেন্ট করেছি আজকে 7ই জুন। অ্যাকচুয়ালি কালকে 8ই জুন আমাদের এই 90 বছর পূর্তি শেষ হচ্ছে।
0: আজকের ওয়াকাথনে অংশ নেন আকাশবাণী কলকাতার 200-এরও বেশি আধিকারিক এবং কর্মীরা। মঙ্গোলিয়া আয়োজিত উলানবাটোর ওপেন 2026 কুস্তি প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি সোনাসহ 6টি পদক জয় করেছে। পুরুষদের 74 কেজি বিভাগে সাগর জাগলান এবং মহিলাদের 76 কেজি বিভাগে কাজল ধোচাক সোনা পেয়েছেন। এছাড়া পুরুষ বিভাগে জয়দীপ এবং মহিলা বিভাগে প্রিয়া মালিক, হংসিকা লাম্বা এবং মনীষা আলাওয়াত দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। স্নাতক পর্যায়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র পুনরায় ফাঁসের দাবিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ভুয়ো বলে জানিয়েছে। ভারত 72টি স্বাস্থ্যকেন্দ্র এবং 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তর করেছে। খবর এখনকার মতো শেষ হল। আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন উপস্থাপনা সুদীপ বসু। আপনি কি দীর্ঘ জীবন পেতে চান? নিশ্চিতভাবে চান। তাহলে আপনাকে অবশ্যই পুস্তক প্রেমী হয়ে উঠতে হবে। নিয়মিত দীর্ঘ সময় ধরে বই পড়ার অভ্যেস থাকলে আপনার আয়ু অনেকটাই বেড়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দীর্ঘ 12 বছর ধরে গবেষণা চালিয়ে দেখেছেন যে দিনে 3.5 ঘন্টার বেশি নিষ্ঠা সহকারে বই পড়লে গড় আয়ু 23% বেড়ে যেতে পারে। উপন্যাস পড়লে তো মস্তিষ্কের সংযোগ ক্ষমতা আর সহানুভূতিও বৃদ্ধি পায়। একটা জলাশয় গোটা পৃথিবীর হিসেব নিকেশ বদলে দিয়েছে। পৃথিবীর সৃষ্টি রহস্যের অনুসন্ধানে কানাডার প্রত্যন্ত অঞ্চলের এক খনির তলদেশে এই জলাশয় বিজ্ঞানীদের কাছে অতি বিস্ময় হয়ে উঠেছে। ভূপৃষ্ঠ থেকে 2.5 কিলোমিটার গভীরে 1.10 কোটি ঘন কিলোমিটার মাপের এই বিরাট জলাশয়টি শুধু আয়তনের বিচারেই নয়, পৃথিবীর প্রাচীনতম জলাশয় বলে চিহ্নিত করা হয়েছে। 100 থেকে 250 কোটি বছর আগে উল্কাপাতের ফলে এই জলাশয়টি তৈরি হয় বলে কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মনে করেন। বিজ্ঞানীরা জলাশয়ের কাছে যে পাথরের সন্ধান পেয়েছেন তা জলের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করেছে। এই ঘটনা পাথরের বিশেষ প্রকৃতি সম্পর্কে কৌতূহল উস্কে দিয়েছে বিজ্ঞানী মহলে। প্রাচীনতম এই জলাশয়ে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে অনুসন্ধান চলেছে। নদী সাগর বাদ দিয়ে পৃথিবীর এই বৃহত্তম জলাশয় ঘিরে হারিয়ে যাওয়া কোনো সভ্যতার সন্ধান মেলে কিনা সেদিকেই তাকিয়ে গোটা বিজ্ঞানী মহল। কে যেন বলেছিলেন, মানুষের টাক দুরকমের হয়, সুখ টাক আর দুঃখ টাক। মাথা ভর্তি টাক নিয়ে হাহুতাশ করেননি এমন মানুষ এই গোটা বিশ্ব সংসারে খুঁজে পাওয়া মুশকিল।

0: কিন্তু এই ডাক নিয়ে আসতে একটা উৎসব হয় জাপানের উত্তরাঞ্চলে সুফুদা শহরে। ভরা বসন্তে সেখানে কেশহীন চকচকে মাথা নিয়ে হাজির হন অসংখ্য টেকো মানুষ। বল্ডম্যান ক্লাবের এই অভিনব টেকো উৎসবে বিচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়। টাক নিয়ে হালকা গুঁতোগুঁতি, ব্যালেন্সের খেলা, তীরধনুকের লড়াই, কেশহীন মাথা নিয়ে মাথা খাটিয়ে পুরস্কার জিতে নেন টেকো মানুষেরা। যেমন 43 বছরের হোশিয়োকি ওগাসাওয়ার বলেন, টেকো উৎসবে খেলতে গিয়ে তার টাক জখম হয়েছে ঠিকই, তবে চুল নেই বলে এখন আর হীনমন্যতায় ভোগেন না তিনি, টাকের সুখ এখন উপলব্ধি করেন। আবার 46 বছরের সামাতোমা সাসাকির শৈশব থেকেই মাথাটা ফর্সা হতে শুরু করে। সুফুতার টেকো উৎসবে এসে তিনি যেন প্রাণ ফিরে পেয়েছেন। ভিব্রিও ভাল্লিফিকাস, ঠিক বোঝা গেল না তাই তো? আসলে এরা এক ধরনের মাংসখেকো ব্যাকটেরিয়া, 4 দিনেই আস্ত একটা মানুষকে খেয়ে ফেলতে পারে। রক্তের সঙ্গে মিশে গিয়ে ভিব্রিও ভাল্লিফিকাস ব্যাকটেরিয়া কল্পবিজ্ঞানকে হার মানিয়ে একটা মানুষকে ভ্যানিস করে দিতে পারে, যেমনটা মার্কিন যুক্তরাষ্ট্রের মাইকেল ফ্র্যাঙ্কের জীবনেও ঘটেছিল। এমনই এক রোমহর্ষক পরিণতি, স্ত্রীর সঙ্গে সময় কাটানোর সময় পা কেটে গিয়েছিল তার, সেই ক্ষতস্থান দিয়ে মাংসখেকো ব্যাকটেরিয়ারা প্রায় চিবিয়ে খেয়ে নিল 90 ওজনের ফ্র্যাঙ্কে। এই ব্যাকটেরিয়ার হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায় সেই নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। জামা কাপড় কাচার মতন করে এবার থেকে আপনি আপনার প্রিয় স্মার্টফোনটিকেও সাবান জলে চুবিয়ে আচ্ছা করে ধুয়ে নিতে পারবেন, কিচ্ছুটি হবে না, বরং আরও স্মার্ট হয়ে উঠবে আপনার মুঠো ফোনটি। এমনকি স্নান করতে করতেও প্রিয়জনের সঙ্গে কথা বলা যায় এমন ফোনটি বাজারে আসা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডিগনো রাফেল নামের এই স্মার্টফোন সবরকম পরিবেশের সঙ্গে মানানসই হয়ে উঠবে। ডাস্টপ্রুফ এই ফোনটি ধুলোবালিকে তোয়াক্কা করে না, যেমনভাবে ইচ্ছে সেটিকে ব্যবহার করুন, ধুলোর মধ্যে ঢুকিয়ে রাখুন, বিন্দুমাত্র টেনশন করতে হবে না। তবে দাম শুনতে চাইছেন তো? সে ব্যাপারে স্মার্টফোন ডিগনো রাফেলের প্রস্তুতকারীরা বিশেষ কিছু জানাননি, তবে পকেট গড়ের মাঠ হলে ওদিকে চোখ না দেওয়াই ভালো। মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার একটি সড়ক যেন হঠাৎই পরিণত হল এক উন্মুক্ত জাদুঘরে। রাস্তা জুড়ে সাজানো পুরনো মডেলের দুর্লভ সব গাড়ি, শুধু তাই নয়, এই গাড়িগুলি রীতিমতো একটি শোভাযাত্রাও করেছে। সড়ক জুড়ে দাপিয়ে বেরিয়েছে 3000-এর বেশি পুরনো গাড়ি। গত শনিবার ওকলাহোমার টোলসা শহরের রুট 66 সড়কে এমনই দৃশ্য দেখা গেছে। ওই দিনই সড়কে আয়োজিত ওই বিশেষ শোভাযাত্রায় অংশ নিয়েছিল 3596টি পুরনো মডেলের গাড়ি। এর মধ্য দিয়ে শোভাযাত্রা আগের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে। সড়কটির 100 বছর পূর্তি উপলক্ষে এর আয়োজন করা হয়। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ পশু।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই শিশুমহল।
2: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো? না, আগে বাঁচাবো, আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্যও বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
3: কিন্তু এই ঝুমকোটা
2: এবার যাবে না? দেবো ইনজেকশন।
4: আরবিআই এ কথা বলে,
5: আর্থিক বুদ্ধিজারি সেই সমৃদ্ধ নারী।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে শিশুমহল, পরিচালনায় সুচিস্মিতা গুপ্ত।

শিশু মহলের ছোট্ট ছোট্ট বন্ধুদের নিয়ে বসে পড়েছি। খবর কি তোমাদের, কেমন আছো? গরমে হাসফাস? মাঝে মধ্যে কিন্তু বেশ ঝড় বৃষ্টি হচ্ছে, আর এমনটাই তো হওয়ার কথা জ্যৈষ্ঠ মাসে, তাই না? পাশাপাশি আমও খাচ্ছ, সেটাও তো মানতে হবে। গরমকালটা একেবারেই খারাপ সেটা বলা যায় না। আম, লিচু, ভালো ভালো খাবার, ভালো ভালো ফল অনেকেরই দারুণ পছন্দের, তাই তো? তার সঙ্গে ছিল একটা গরমের ছুটি, বেজে উঠেছিল ছুটির ঘণ্টা, সব মিলিয়ে মন্দ কাটেনি। এখন আবার স্কুল খুলে গেছে, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ, আবার কত মজা নতুন করে শুরু হলো। সবাইকে অনেক অনেক আদর করে দিলাম। আমি তোমাদের সুচিস্মিতা পিসিমণি। ভালো কথা, স্টুডিওতে বন্ধুরা হাজির হয়ে গেছে সকাল সকাল, আর যেটা বুঝলাম, সবাই গান শোনাবে, একেবারে তৈরি হারমোনিয়াম নিয়ে। কিন্তু না, গানের বন্ধুদের কাছে একটু পরে আসব। টেলিফোনের বন্ধুদের কথাটাও বলতেই হবে, 2213134 ডায়াল করে ছুটে চলে আসতে পারো শিশু মহলে। 033, তার আগে অবশ্যই একটু যোগ করতে হবে, 033-2213-1342 ডায়াল করো। আর আজকে শিশু মহলে চলে এসো, সবার আগে একটু হেসে নিলে ভালো হয়, হাসি দিয়েই দিনটা শুরু হোক, আসরটাও শুরু হোক। মজার একটা নাটক, ছোট্ট নাটক, টেনিদার গল্প অবলম্বনে, বোঝাই যাচ্ছে পেট হাসতে হাসতে ফেটেও যেতে পারে। তোমরা যারা টেনিদার গল্প পড়েছ তারা তো জানো, যেমন সুন্দর লেখা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের, তেমনি মজার সব অভিযান টেনিদার। এটা হলো টেনিদা ও ইয়েতির গল্প। চলো তাহলে এই নাটকটাই আগে শুনে নেওয়া যাক, তারপর গানের বন্ধুরা তোমরা আরও একটু রিহার্সাল করে নাও, তারপর তোমাদের নিয়ে বসবো, ঠিক আছে?

0: হ্যাঁ দেখতে ওই এক শিখে রেখেছিস ইয়েতি যথেষ্ট বোগাস।
1: তুই কইলেই অমনে বোগাস হইয়া গেল। সাথে তোর নাম ক্যাবলা দিছে, তুই জানস
0: কি
1: হিমালয়ের একটা মাঠে ইয়েতির ছাল ছাড়াইয়া রাইখা দিছে।
0: ওসব ছাল চামড়া কিছু প্রমাণ হয় না হাবুল, ওটা কোনো বড় বানরের চামড়া হতে পারে।
1: বড় বানরের চামড়া চশমা শুদ্ধা না কুসাইয়া কইলেই হইল না। কত সাহেব বইয়ে ইয়েতির কথা লেখছে জানস?
2: হাবুল সাহেবদের বইয়ে রেফারেন্স দিচ্ছে রে, ইংরেজিতে লেখা নিশ্চয়ই, একটা নাম করতে দেখি।
1: চুপ কর পেলা, খোসা মারা তো গো অভ্যাস। তুই কি ভাবস আমি পড়ি নাই? সাহেব কো বই হইলেই বুঝি পড়া যায় না? না
0: তুই ইংরেজি বই পড়েছিস?
1: আলবাত পড়েছি, বাংলা অনুবাদ, ইয়েতি ইন দা হিমালয়াস। একখান বইয়ের মতো বই, পাতায় পাতায় ছবি।
2: ও ওরকম অনেকেই লেখে, ছবি ছাপে, কিন্তু কেউ চোখে দেখেনি বুঝলি। যেমন সবাই ভূতের গপ্প বলে, অথচ নিজের চোখে ভূত দেখেছে এমন একটা লোক খুঁজে বের কর দিকিনি।
1: এই পেলা, ইয়েতির সঙ্গে তুই ভূতের তুলনা করস? ভূত হইল গিয়া সিম্পল জিনিস, আমি কত দেখছি। ভূত মানে ঘোস্ট, ঘোস্ট নিয়ে সাহেবরা মোটে মাথাই ঘামায় না। ক্যাবলা যদি ভূতেরে বোগাস কয় আমি মানুম, কিন্তু ইয়েতিরও বোগাস কয় কোন সাহসে? ইয়েতি নাম শুনলেই গায়ে কাঁটা
3: দেবুল। সেনকে দারুণ উত্তেজিত দেখাচ্ছে। ব্যাপারটা কি?
0: আরে ও ইয়েতি দেখেছে।
4: কোথায় কিরে হাবলা, কোথায় সাক্ষাৎ হলো ইয়েতির সঙ্গে?
1: আমি কইছি যে আমি ইয়েতি দেখছি, কইছি তো গো, একটা মিথ্যা কথার জাসু।
4: তার মানে তক্কটা তোদের ইয়েতি নিয়ে তোরা ছিল।

0: মানুষ, ওটা রেয়ার প্রাণী, তোরা কি জানিস? জিজ্ঞেস করতে হয় তো আমাকে।
1: ব্যাস মিথ্যা গেল ঝঞ্ঝাট। আইয়া পড়ছে ইয়েতির দশ রাত্রির জ্ঞাতি পটল ডাঙ্গা টেনিরাম শর্মা, সব জানতা টেনিরা।
2: চুপ, গুরুজনকে অচ্ছেদ করবি তো, এক চড়ে তোর কান আমি
3: কানপুরে পৌঁছে দেব।
2: কারেক্ট, কাক কারেক্ট।
0: এই কানপুরে কান পৌঁছে দেবা তুই কে রে? হ্যাঁ পৌঁছে দেয়, আমি পৌঁছে দেবো। বাজে কথা একদম বকিস না, বসো কানে, চুপ করে সরে যা, সরে যা, আমায় বসতে দে, বস বসি।
4: ইয়েতি, হ্যাঁ সেই যে কি বলে জানো, ওই
0: তুই তো দেখছি আমার থেকে ইংরেজিতে কাঁচা, ওটা হলো অ্যাবোমিনেবল স্নোম্যান। ইংরেজিটা বড্ড বাজে জানিস তো, কিরম বলতে না কিরম ইয়েতি তাই ভালো, বুঝলি তো? তোদের তক্কটা কি নিয়ে এক্স্যাক্টলি?
1: ক্যাবলা কয়, ক্যাবলা কয় ইয়েতি নাই, সব বোগাস।
5: বোগাস ছাড়া কি কেউ চোখে দেখেছে?
0: আরে ক্যাবলা, দুনিয়া সবাইকে খবর তুই জেনে বসে আছিস না, ইয়েতিও দেখেছে।
5: কে?
0: আমি আমি আমি দেখেছি, নিজে চোখে ইয়েতি দেখেছি।
3: তুমি টেনিদা, তুমি
1: এইবার প্রত্যক্ষদর্শীর বিবরণ এইবার কও বোগাস। কামন কামন,
0: এই এই এই পালা, তুই অমন করে চমকালি কেন রে?
3: টেনিদা তুমি ইয়েতি দেখেছ?
0: ছোট ছোট চোখ, ছোট ক চোখটা। ওরে আমি ইয়েতি দেখবো নাকি তুই দেখবি? সেদিনও তো পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল খেতি, তোর আসপত্র তো কম নে রে পালা।
1: আরে ওর কথা সারান দাও টেনিদা,
4: আমি একটা কথা কম
0: ক,
4: ইয়েতি তো দেখবো প্রেমের মিত্রীদের ঘনাদা, তুমি আবার ওই সব ভেজাল গেলে কানে
0: ঘনাদা?
4: হ্যাঁ,
0: আরে তিনি তো মহাপুরুষ, ইয়েতি কেন তার দাদা মশাইয়ের সঙ্গে তিনি চা বিস্কুট খেতে পারেন?
5: তুমিও পারো টেনিদা।
0: না
2: না, আমি অতটা পারবো না।
3: কেন পারবে না টেনিদা? তুমি বিনয় করছো কিন্তু টেনিদা,
5: তুমি যখন বলছো নিশ্চয়ই দেখেছো, তোমার অসাধ্য কাজ কিচ্ছু নেই
0: বলছিস।
5: কিন্তু কবে দেখলে, কোথায় দেখলে?
0: হয়ে না হয়ে শুনতে চাস তাহলে? আয়া এই গরমের ছুটিতে এক মাস আমি কোথায় ছিলুম বল দেখি?
3: কোথায়? আবার গোবরডাঙায় তোমার পিসিমার বাড়ি আম খেতে গিয়েছিলে।
0: গুল গুল গুল, না খেতে যাইনি, দিয়েছিলুম তোদের, তোদের গুল দিয়েছিল। আমি গিয়েছিলাম হিমালয়ান এক্সপিডিশনে।
4: কয় কি হিমালয় অভিযান? কোথায় গেছিল টেনিদা? এভারেস্টে সরতে?
0: ওই এক শিখে রেখেছিস সব, এভারেস্ট এভারেস্ট, ওই স্কুলে ভূগোলে পড়া বিদ্যে ছা, এভারেস্ট তো ডাল ভাত হয়ে গেছে রে। আর কদিন বাদে দেখবি স্কুলের ছেলেমেয়েরা এভারেস্টে চূড়ো হয়ে বসে না পিকনিক করছে। আমি গিয়েছিলাম না আরো উঁচু পিকের সঙ্গে।
3: এভারেস্টের চেয়েও উঁচু আছে নাকি?
0: তা কিছুই বলা যায় না, হয়তো আছে হয়তো নেই। এইটা কেমন হিমালয়ের কয়েকটা সাইড বুঝলি, মেঘে কুয়াশায় একেবারে চিরকালের মতো অন্ধকার, এখনো সেসব জায়গা রহস্যই ভেদ হয়নি। লাস্ট ওয়ারের সময় দুজন আমেরিকান পাইলট বলেছিল,
3: কি কি কি কি বলেছিল টেনিদা, কি বলেছিল?
0: এ তোরা কিছু খবর রাখিস না দেখছি, বলেছিল 35,000 ফুট উপরে তারা পাহাড়ের চূড়ো দেখেছিল একটা।
3: ও, আর আর তুমি সেই চূড়ো খুঁজে পেয়েছো টেনিদা?
0: তাহলে তো কাগজে কাগজে আমার ছবিই দেখতে পেতিস রে। আমি কি আর তবে বছরের পর বছর সিটি কলেজে ক্লাসে বসে থাকতাম আর প্রক্সি দিতুম? আমেরিকান লোক দুটোই তো হারিয়ে গেল রে।
1: কিন্তু পর্বত তো হারাইতে পারে না।
0: আ ডিস্টার্ব করিস না। তখন ওই সেই যে কি বলে বা পারে কি এক ওই
5: ব্লিজার্ড, ব্লিজার্ড ব্লিজার্ড,
0: হ্যাঁ হ্যাঁ, এমন বিজয় শুরু হলো না যে আমাদের আমাদের টিমের সব শিরোপা টিরোপা সব পালিয়ে গেল।
3: শিরোপা?
0: হ্যাঁ শিরোপা শিরোপা, ওই যে সঙ্গে সঙ্গে থাকে না যারা, ওই
3: শিরো, ও শেরপা শেরপা শেরপা,
1: হ্যাঁ শেরপা পালাইয়া গেল।

0: এখনো তুমি রইয়া গেল।
1: আগে না, আগে না স্যার, আমিও চলে এলুম কালিম্পং এ।
0: সেখানে কে থাকে টেনিদা? তোমার কোনো মাসি?
1: না না না না, কুটিম আমার ভাইরা ভাই হরেকেষ্ট বাবু কালিম্পং এর ডাক্তার, তো আমি এসে উঠলুম সেইখানে।
2: তাহলে ইয়েতি দেখলে কোথায়?
0: ওই ওই ওই ওই ব্লিজার্ড না কি কয়, সেই ব্লিজার্ডের সময় পাহাড় থিক্কা নামনের কালে
1: ইয়েতি দেখেছি আমি কালিম্পং এ।
0: কালিম্পং এ? কালিম্পং? হুম, টেনিদা কালিম্পং এ ইয়েতি?
1: ইয়েস।
0: সালমারনের আর জায়গা পাও নাই? আমি যাই নাই না কালিম্পং এ, চকচকাইয়া শহর, সেইখানে ইয়েতি, হরির নাম খাবলা খাবলা। তাইলে তো, তাইলে তুই ইয়েতি আমাকে পটল ডাঙা আইয়া পড়তে পারে।
1: পারে পারে, ওরা ইনভিজিবল, কাগজে টাগজে দেখবি ওদের পায়ের ছাপ দেখা গেছে, কিন্তু ওরা অদৃশ্য। যেখানে খুশি যাচ্ছে, যেমন ইচ্ছে রূপ ধরছে, আর সেই রূপ কি সাংঘাতিক। আমি কালিম্পং এ একবার দেখেছি, আর দেখতে চাই না।
3: তাহলে তাহলে গল্পটা বলো টেনিদা।
1: তো বলতে দিচ্ছিস কোথায়? চুপচাপ শুনবি তো নাকি? কালিম্পং এ এক ফরাসি টুরিস্টের সঙ্গে আমার আলাপ হয়ে গেল, বুঝলি। লোকটার নাম লেলেফা। তোদের মতো ইয়েতি নিয়ে লোকটা খুব কৌতূহল, তো আমি হিমালয় এক্সপিডিশন করে ফিরেছি শুনে লেলেফা বলল, ওখানে ইয়েতি দেখেছ?
0: আমার হঠাৎ ইচ্ছে হলো কি জানিস, লোকটাকে নিয়ে না একটু একটু মজা করি।
1: বললাম, দেখেছি মানে? একটা তো ধরে এনেছি, আমার বাড়িতেই আছে ইয়েতি।
0: বলদ
1: কি কে কে বললি?
0: তোমারে না, তোমারে না, ওই লেফা ফাঁড়ে।
1: লেফাবা নয়, লেফাবা নয়, লেলেফা।
0: ও সরি সরি, ফরাসিরা অত বলদ হয় টেনিদা? তোমারে বিশ্বাস করে?
1: তাহলে গল্প থাক।
3: না না না না, বলো তুমি, বলো তুমি, বলো। এই তুই চুপ কর, থাম।
1: সরি সরি, থামতে বল, থামতে বল।
3: এই থাম থাম, তুই থাম।
1: হ্যাঁ
3: থাম, বলো তুমি, বলো টেনিদা, তুমি বলো।
1: হ্যাঁ বলি। লোকটাকে ডাক্তারবাবুর বাড়িতে ইনভাইট করলাম। দোতলার হল ঘরে একটা কালো পর্দা টাঙালো। প্ল্যান হলো খুব একটা ডিম লাইট থাকবে। ডাক্তারবাবুর বাড়ির কাজের লোক কাইলা, সে হচ্ছে নেপালি ছেলে। প্ল্যান করলুম একটা ভালুকে চামড়া গায়ে দিয়ে বিচ্ছিরি একটা নেপালি মুখো চেটে ও থাকবে পর্দার আড়ালে। যেই পর্দা সরে যাবে, ধরবে দু মিনিট কি আড়াই মিনিট, ও গোটা কয়েক লাফ দেবে, লাফ দেবে, একেবারে তাড়াং তাড়াং করে লাফ দেবে, আর চেঁচিয়ে বলবে দম দম ইয়াহু মিয়াহু। ব্যাস, আবার পর্দা পড়ে যাবে।
0: কোথা থিকা কোথায় আইয়া ফেলাইলে টেনিদা? এ তো লোক ঠকানো, তুমি নিজেই ইয়াতি দেখলে কোথা?
1: এইবার তো সেই কথাটাই বলবো, আগেই বলেছি না, ওরা যেখানে খুশি যেতে পারে, যেমন ইচ্ছে রূপ ধরতে পারে। আরে ইয়েতি কোথায় নেই কে জানে বলতো? চিরকাল তোরা জেনে এসেছিস পাহাড়ে বরফে ইয়েতি ঘোরে, তাই তো? হ্যাঁ
3: কিরে, তাই তো, তাই তো।
1: কিন্তু আমি নিজে দেখেছি, আমি নিজে দেখেছি ইয়েতি যে কোনো জায়গায় থাকতে পারে। হয়তো এই যে ধর ধর আমরা কথা বলছি ঠিক এখনই, এখনই আমাদের আমাদের পেছনে একটা অদৃশ্য ইয়েতি দাঁড়িয়ে আছে। কেলে সবই যদি বোগাস, তাহলে সবাই মিলে একসঙ্গে পেছন ফিরে তাকালি কেন? ওরে ইচ্ছে করে দেখা না দিলে কিছুতে ইয়েতি দেখতে পাবি না। ও কি এত সহজে হয় রে? এর জন্য আলাদা না কপাল থাকা চাই।
0: আবার অন্য লাইনে নিয়ে ফেলছে
1: না? মোটেই না,
3: না না,
1: বাজে কথা একদম বলবে।
3: টেনিদা টেনিদা, তারপর তুমি ওই যে সব ওই যে সিনটিন টাঙালে, নেপালি ছেলেটাকে সাজালে, তারপর কি হলো টেনিদা?
1: সেই সেই সেইটাই তো আসল, সেইটাই তো আসল। তোরা তো বলতে দিচ্ছিস না আমাকে।
2: না বলো বলো বলো, ঠিক
1: আছে, মাঝে মাঝে।
3: না না, তুমি বলো না, বলো তুমি,
2: বলো না।
1: হ্যাঁ বলি। হরকৃষ্ট বাবু, তার কম্পাউন্ডার আর ওই লেলেফা সবাইকে নিয়ে আমি বসে আছি। বেশ একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেছে। আমার হাতে পর্দা টানার দড়ি, ওয়ান টু থ্রি বলে যেই পর্দাটা সরিয়েছি,
2: কি হলো, কি
3: হলো,
2: কি হলো,
1: কি হতে পারে তোরা বল?
0: বানায়, বানানোর লাইগা টাইম নাই। হইছে কালিম্পং এ, তোমার ডাক্তার মামা নাকি মেশোর বাড়িতে, আর আমরা কমু। সাসপেন্স বাইরো না টেনিদা, যা কওনের তুমি কও।
1: পর্দা সরে যেতেই দেখি এ তো কাইলা নয়।

0: এত করে মেকআপ দিয়েছিলাম, মুখোশটা গেছে ছিটকে, তার ভালুকের চামড়া গেছে পড়ে, চিৎপাত হয়ে হাত পা ছড়িয়ে পড়ে আছে যেন একটা
1: ব্যাং।
0: সে যে কি মূর্তি আমি তোদের বোঝাতে পারবো না, মানুষ না, গেরিলা না, অথচ গায়ে তার কাঁটা কাঁটা বাদামি রোঁয়া, চোখ দুটো চলছে যেন আগুনের ভাঁটা, তিনটে সিংহের মতো গর্জন করে পরিষ্কার বাংলায় বললে,
1: ইয়েতি দেখতে চাও না, তবে আর নকল ইয়েতি দেখবে কেন, আসলেই দেখো বলে
0: করে একটা ঘর ফাটানো হাসি হাসলো, বুঝলি, ত্রিশ খানা ছোড়ার মতন ধারালো দাঁত একেবারে জ্বলসে উঠল।
1: কি চমকে উঠছিস কেন তোরা? হ্যাঁ, কিন্তু একবারই বুঝলি। তারপর বললে, বিশ্বাস করবি না তোরা, আমাদের চোখের সামনে ওই ভয়ঙ্কর শরীরটা না একেবারে গলে গেল,
0: তৈরি হলো একরাশ বাদামি ধোঁয়া, সেটা সেটা আবার মিলিয়ে গেল দেখতে দেখতে আমাদের গায়ের উপর দিয়ে বয়ে গেল যেন সেই হিমালয়ের ওই বেজায়ের মতো একটা ঝোড়ো হাওয়া, তার ধাক্কায় বন্ধ দরজার পাল্লা দুটো একেবারে ভেঙে একেবারে ছিটকে পড়লো। তারপর সেই হাওয়া হা হা করতে করতে একেবারে শাল আর পাইন মনের ঝাপটা মারতে মারতে নাথালুর দিকে ছুটে গেল।
2: এইখানে আমার একখান কথা আছে।
1: কে কে ক,
2: শুধু হাওয়া ছুটলো না ধোঁয়াও,
1: ধোঁয়াটে হাওয়া।
2: আমিও তাই ভাবছি, শুধু হাওয়ায় এমন গপ্প হয় না টেনিদা, একটু ধোঁয়াও লাগে।
3: তার মানে
2: গাঁজাখুরি, গাঁজাখুরি সবটাই বানানো, কিন্তু লাস্ট সিনের অ্যাক্টিংটা টেনিদা জব্বর করছে। ক্লাপ দাও, ক্লাপ দাও।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।

টেনিদা, ও ইয়েতি, মজার হাসির নাটকটা আজকে শুরুতেই শুনিয়ে দিলাম তোমাদের, নিশ্চয় মজা লাগলো। আর হাসি হাসি মুখ নিয়ে আমাদের আসরটা শুরু হয়ে গেল। গানের বন্ধুরাও রেডি, টেলিফোনের বন্ধুরা তোমরাও রেডি তো?

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছো?
1: আমার নাম রোকিন অঞ্জন।
0: কোথেকে বলছো?
1: পূর্ব বর্ধমান।
0: পূর্ব বর্ধমান। তুমি কোন ক্লাসে পড়ো বলো? কোন ক্লাসে পড়ো? ক্লাস টু। আচ্ছা আচ্ছা, বেশ, কি শোনাবে আজকে? আবৃত্তি করবে, করো।
1: আদিত্যটার নাম হাস। মোর পাড়ার গরুর গাড়ি বুঝাই করা করছি হাড়ি, গাড়ি চালায় বসলি বস সঙ্গে যে যায় ভাঙনে মদল।

0: আরে জিনিসপত্র দিতে নিয়ে যারা মেয়ের মানুষ দেখে কি উঠছে বেগুন ফসল মূল্য পেতে দেবে ধামাগুলো সর্ষে কেলা বয়দার সে রেপা নকশা কাটা যায় রে এরি হাতা খবর থেকে সর্ষা ছাটা করেছে গলা এক মাটি যত বেড়ায় উড়ে ঘরে রাতে নৌকা আলো যত চাষির মেয়ে অন্য কানায় পথের পারে পারে ফেলিয়ে ভিক্ষা করা ছেলে কানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার।
1: বা সুন্দর হয়েছে, ঠিক আছে আজকে টাটা। আবার পরে কথা হবে তোমার সঙ্গে, টাটা। টেলিফোনের বন্ধু তো হাট কবিতা শোনালো, আর এদিকে আমার স্টুডিওর বন্ধুরা গাইবে বলে তৈরি। আজকে ভাবছি শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে আসরটা শুরু করি, কি বলো? দেবস্মিতা আছে, ও আজকে আমাদের খেয়াল গিয়ে শোনাবে, তাই ওকে দিয়েই শুরু হোক। রেডি দেবস্মিতা? আচ্ছা, তোমরা সকলেই, দেবস্মিতা শুধু না, আরও যারা আছো আজকে, প্রত্যেকে নিজের নাম বলবে, তারপরে কি গাইবে সেটা বলবে, তারপর গান শুরু করবে, কেমন? দেবস্মিতা শুরু করো।
2: আমার নাম দেবস্মিতা মাইতি, আমি রাগ ভৈরব গেয়ে শোনাচ্ছি।

0: দেবস্মিতার গাওয়া খেয়াল দিয়ে আজকের গানের আসরটা শুরু করলাম আমরা, শেষ করব কিন্তু দেবস্মিতা তোমাকে দিয়ে, ঠিক আছে? আর এবারে একটা অন্যরকম গান কি হলে ভালো হয় বলো দেখি, দেখি তোমরা কি বলছো। এসো, তুমি এসো।
1: আমার নাম উদিতা বিশ্বাস, আমি একটি ছড়ার গান গিয়ে শোনাচ্ছি।
0: এই তো বলো।

0: উদিতা ছড়ার গান শোনালো। আচ্ছা, টেলিফোনের বন্ধুরা যারা 2213134 আসছো তাদেরও বলি, যদি এই গানের আসরে কেউ যোগ দিতে চাও, কবিতা তো অনেকেই শোনাচ্ছ, কেউ যদি গান শোনাও তাহলে কিন্তু বড্ড ভালো হয়। দেখি এবারের বন্ধু কি বলে। হ্যালো হ্যালো
1: হ্যালো পিসিমণি,
0: কে তুমি বলো?
1: তুমি কেমন আছো?
0: আমি দারুণ ভালো আছি, তুমি বলো, তুমি কে আগে বলো?
1: আমি বাগনান হাওড়া থেকে বলছি। অপরাজিতা রাউত।
0: অপরাজিতা, আচ্ছা কোন ক্লাস তোমার?
1: আমি থ্রিয়ে পড়ি।
0: বেশ, তুমি কি গাইবে একটা গান?
1: আমি আজকে একটি কবিতা বলবো।
0: কবিতা বলবে, আচ্ছা বেশ বলো।
1: নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি।

0: আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মা গো ডালের পরে কচি পাতায় করি লুটো পুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমার পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করি, যখন তুমি থাকবে যে কারণে সবই আমি দেখবো নয়ন মেলে, নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরে থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে তোমার চোখে খোকার ছায়া ভাসে, দুপুর বেলা তুমি পুকুর ঘাটে দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, ঘরে সন্ধ্যেবেলা প্রদীপ।
1: আচ্ছা শোনো না, বলছি পরের দিন আবার ভালো করে মুখস্থ করে তারপর শুনিও কেমন?
0: ঠিক আছে।

0: গানের বন্ধুদের আজকে টেলিফোনেও ডাকছি, তোমরাও এসে আমাদের আজকের এই গানের আসরে যোগ দাও, কেমন? আর এবারে আমার স্টুডিওর বন্ধুদের কাছে ফিরে এসেছি। দেবস্মিতা গান শুনিয়েছে, উদিতা শুনিয়েছে, আচ্ছা পরের বন্ধুর নামটা কি? নিজে বলো বলো বলো, কি গাইবে সেটাও বলো।
1: আমার নাম তিয়াশা নাথ, আমি একটি নজরুল গীতি গেয়ে শোনাচ্ছি।
0: বেশ শোনাও।

0: বাহ, খুব সুন্দর নজরুল গীতি শোনালো। কি জানো নাম তোমার? তিয়াশা, তিয়াশা নাথ। টেলিফোনের বন্ধু কি এলো? দেখি টেলিফোনের বন্ধু কি শোনায়। হ্যালো।
1: হ্যালো।
0: কি শোনাবে, আগে নাম বলো।
1: আমার নাম দিয়া বসাক।
0: বেশ, কোথেকে বলছো সেটা বলো।
1: আমি সমুদ্রগড়ের হাটসিমড়া থেকে বলছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি কি করবে, গান না কবিতা?
1: আমি আজকে কবিতা করব।
0: কবিতাই বলবে, ঠিক আছে বলো।
1: আমাদের ছোট গ্রাম, কবি বন্দে আরি মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সিথা সবই মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি।

0: আলু আর বায়ু দিয়ে বাজাইছি প্রাণ, মাঠ ভরে ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করি ঝিকি মিকি, আম গাছ জাম গাছ বাচ্চারি যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন, সকালে সোনার রবি উপটিকে উঠি, পাখি ডাকি বায়ু বয় নানা ফুল ফুটি, নমস্কার।
1: বাহ, সুন্দর বলেছ, খুব সুন্দর কবিতাটা শোনালো আমাদের টেলিফোনের বন্ধু। বাহ, ভেরি গুড।

0: हेलो
1: हेलो
2: हेलो
0: बोलो বলে ফেলো খুব ছোট্ট বন্ধু, ভালো করে বোঝানো যাচ্ছে না, ওর কথাও আমরা ভালো বুঝতে পারছি না। পরের বার আর একটু ভালো করে প্রস্তুতি নিয়ে তারপর ফোন করবে, কেমন? আচ্ছা, আমার স্টুডিওতে কিন্তু এখনও গানের বন্ধুরা রয়েছে। আরেকটা ছড়ার গান হতেই পারে, কে গাইবে তাহলে? একটু আগেই নজরুল গীতি শুনেছে, এবার বলো।
3: আমার নাম সৃজিতা প্রামাণিক, আমি একটি ছড়ার গান গিয়ে শোনাচ্ছি,
0: শুরু করো।

0: ছড়ার গান গাইলো সৃজিতা, সৃজিতা প্রামাণিক। আর ওই যে বলেছিলাম দেবস্মিতা আর একটা খেয়াল গাইবে, দেবস্মিতার গান দিয়ে আজকের গানের আসর শেষ হবে। তাহলে দেবস্মিতা তুমি শুরু করে দাও, আমাদের সময়ও তো শেষ হয়ে আসছে। এবারে কোন রাগ গাইবে বলো?
1: আমি রাগ তোরি কে শোনাচ্ছি,
0: গাও।

0: বাহ, দেবস্মিতার গাওয়া গান দিয়ে আমরা আমাদের স্টুডিওর গানের আসরটা শেষ করলাম। এবারেও টোড়ি গিয়ে শোনালো, টোড়ির আগে খেয়াল, খুব সুন্দর হয়েছে। দেবস্মিতা, উদিতা, সৃজিতা আর তিয়াশা আজ আমাদের সঙ্গে ছিল। দেখি আজকের শেষ টেলিফোন, একটু কথা বলি। হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছো?
1: আমি অলিজ্জর।
0: আচ্ছা, কি শোনাবে? চটপট শুনি দাও, সময় তো প্রায় শেষ। কবিতা শোনাবে? শোনাও শোনাও চট করে।
1: অলক্ষালে সুকলতা রাও, হাতে গোল মার, বেচে কেনে মার, কত লোকজন কত মন মন, চাল ডাল নুন ঢেঁড়স বেগুন, তরকারি শিম মাছ আলু ডিম, দামা ভরা আম, পেঁপে কলা জাম, হাড়ি হাড়ি খাসা, গুড়ের বাতাসা, ওই কার ছেলে স্কুল ফেলে, পড়ার বেলা পায়রা উড়ায়। নমস্কার।
0: বাবা বাবা, দারুন দারুন, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আজকে টাটা। আবার পরে কথা হবে, খুব ভালো থেকো। টাটা। আচ্ছা, শিশু মহলের সময় যে একেবারে শেষ, আজ তাহলে এই পর্যন্তই থাক। খুব ভালো থেকো সকলে, লক্ষ্মী হয়ে থেকো। সামনে রবিবার আবার অনেক কথা হবে। সবাইকে আদর ভালোবাসা আর শুভেচ্ছা আর টাটা। সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পিসুমণি।

শিশুমহল আজকের মতো এখানেই শেষ হল। পরিচালনায় সুচিস্মিতা গুপ্ত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে গানের ভেলা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের গানের ভেলায় আপনাদের সকলকে স্বাগত। আজ গানের ভেলা সাজানো এমন এক গায়ককে দিয়ে যার ভরাট রোমান্টিক কণ্ঠ আজও আমাদের নস্টালজিয়ায় আচ্ছন্ন করে। না, বাঙালি তাকে ভোলেনি, আর তাই আজও সে গায়ক আমাদের মনের মধ্যে চিরবিরাজমান। তার কণ্ঠের মাধুর্যে, তার প্রকাশনার অসাধারণত্বে

হ্যাঁ বন্ধুরা, আজকের গানের ভেলায় যার গান আপনারা শুনবেন, সেই গায়ক বাঙালির প্রিয় গায়ক পিন্টু ভট্টাচার্য। বাঙালির হৃদয়ে তিনি আছেন, সেই যে সময়টা, যে সময় কফি হাউসকে সরগরম করে রেখেছিল কবিতা, নাটক, সিনেমার তর্ক। কলকাতা শহরে পৌঁছে গিয়েছিল সাত সমুদ্র রূপার থেকে বব ডিলানের ব্লোয়িং ইন দ্য উইন্ড বা দ্য টাইমস দে আর চেঞ্জিং।

আর বিটলসের একরাশ গান। সেই সময় বম্বে ছেড়ে কলকাতায় ফিরেছেন প্রথমে হেমন্ত, পরে সুবীর সেন। গানের অনুষ্ঠান ছবিতে অভিনয়ের জন্য আসছেন গীতা দত্ত। আর এরই মধ্যে সহসা অচেনা এক কণ্ঠে গান বাজতে লাগল এখানে ওখানে সেখানে। আর গান তো নয়, একটা গোটা রোম্যান্টিক ডাক যেন। চলো না দীঘার সৈকত ছেড়ে আসুন, শুনি সেই অবিস্মরণীয় গানটি।

এক অপূর্ব রোম্যান্স দ্রব শিক্ষিত ভদ্র কণ্ঠস্বর। আর গানটি যে গাওয়া হচ্ছে কেবল এক মধ্যবিত্ত মানুষের মন থেকে নয়, বলা চলে এক স্বপ্নের ফেরিওয়ালা সুরে। তখন তো মধ্যবিত্ত বাঙালির দৌড় গঙ্গার নৌকো, ডায়মন্ড হারবারের তট আর দীঘার ঝাউবন। মধ্যবিত্ত প্রেমিক প্রেমিকাদের স্বপ্নের ছবিটাই ঘিরে দিয়েছিলেন এই অবাক কণ্ঠ পিন্টু ভট্টাচার্য।

0: हेलो हेलो,
1: हेलो,
0: है नमस्कार।
1: नमस्कार। আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আজকে আমার প্রিয় শিল্পীকে নিয়ে আপনি আলোচনা করছেন, তার জন্য অনেক ধন্যবাদ জানাই। আর একটা গল্প বলি একটু। কলিল চৌধুরীর সুরে একটা গান হয়েছিল, ব্রহ্মগীতিতে সর্বপ্রথম সবিতা চৌধুরী গিয়েছিলেন, আমি চলতে চলতে থেমে গেছি। এই গানটি আমরা ওনার কণ্ঠে পাই। তার আগে একটা অন্য গানের জন্য পিন্টু ভট্টাচার্যকে তিনি বলেছিলেন এই গানটা তুমি গাইবে, তিনি যখন উনি বম্বেতে গেলেন তখন বললেন যে না, এই গানটা তোমাকে আমি দেবো না, এই গানটা আমি শ্যামলের জন্য করছি, যদি কিছু আমার এসে থাকে। তাহলে আমি এলাম, মানে বিন্দু ভট্টাচার্য বলছেন আমি আসলাম, আমার একটা গান হবে না, যে গান বলছে ঠিক আছে আমি তোমাকে দেবে, কি গান দি? তাহলে তুমি এই ছবিটা, এই গানটা করেছিলে ব্রহ্মগীতিতে, তাহলে আমি তোমাকে এই গানটা দিলাম, তাহলে তুমি এই গানটা রেকর্ড করো, যে আমি চলতে চলতে থেমে গেছি। এই গানটি আমরা পরবর্তীতে লতা মঙ্গেশকরের কণ্ঠে পেয়েছি, কিন্তু জনপ্রিয় মানে যেটা গানটা বললে বিন্দু ভট্টাচার্যের কথা মনে পড়ে আমাদের। তাছাড়া শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের বেশ কিছু কম্পোজিশন উনি গেয়েছেন, যেমন আমি ঝড়কে যেদিন সেদি সেদি আমার মাঝি করেছি, বা ও বড় সারে সবাই তোকে বরণ করে, ইত্যাদি আরো গান আছে। তো এটুকু বললাম, ভালো থাকবেন।
0: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। এই যে যে গানটির কথা আমাদের শ্যামবাবু বললেন, শৈলেরবাবু কিন্তু এই যে চমৎকার গতি ও ছন্দের গানটি পিন্টু ভট্টাচার্যের জন্য রেখেছিলেন, কিন্তু সেই গানের মধ্যেও কোথাও যেন কান্নার সুর। এই গানে স্যাক্সোফোনের ব্যবহার আছে, ব্যথা মেশানো বেশ কিছু মোচড় আছে, তারপরে আবার সেই কথা আসে, জানি না জানি না কতদিন কখন এমন লগন সে আসবে, দুচোখ ভরে শুধু কাঁদবো।

এবারে হারমোনিয়াম ছায়াছবি থেকে আরতি মুখোপাধ্যায় ও পিন্টু ভট্টাচার্যের দ্বৈত কণ্ঠে আরেকটি অবিস্মরণীয় গান।

0: হ্যালো,
1: হ্যাঁ বলুন, নমস্কার।
0: চন্দন সাধুকা কৃষ্ণনগর থেকে বলছি।
1: বলুন।
0: আসলে যে মানুষটা গানের জন্য তাজমহল গড়ে দিয়েছে, যে মানুষটা বলেছে সমুদ্রে নয় কখনো কখনো ঝাউবনের ধার দিয়েও হাঁটতে হয়, পিন্ট

0: ভট্টাচার্য এমন একটা নাম, সেই মানুষটা আসলে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, এই নামগুলো আমাদের কাছে বেশ পরিচিত। কিন্তু তার বাইরেও পিন্টু ভট্টাচার্য, মানবেন্দ্র মুখোপাধ্যায়, এমন কিছু শিল্পী আছে, তাদের সৃষ্টিগুলো কিন্তু আমাদের প্রতি মুহূর্তে অন্তরে আসে। আপনি যে আজকে তাকে নিয়ে অনুষ্ঠান করছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। নমস্কার।
1: নমস্কার, অনেক ধন্যবাদ। আজ পিন্টু ভট্টাচার্য যখন নেই আমাদের মধ্যে, ওর জন্য আমাদের হৃদয়ে এক তাজমহল গড়ার ক্ষেত্রেও তো আর কোনো বাধা নেই। 1970-এ বাংলার সেই ক্রান্তিকালে এমনই একটা বিনম্র আবেদনই তো শিল্পী করেছিলেন, এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার। আজকের এই সময়ে দাঁড়িয়ে পিন্টু ভট্টাচার্যের গানে কিছুক্ষণের মতো আশ্রয় নিলেও বাঙালি মন কিন্তু একটা নির্জন সৈকতে বসার আরাম পাবে। আর এটুকুই তো ওঁর প্রার্থনা তাজমহল।

গায়ক, গীতিকার, সুরকার জটিলেশ্বর মুখোপাধ্যায় একবার বলেছিলেন যে একবার নৌকো করে বজবজ থেকে, পিন্টু ভট্টাচার্যও ছিলেন সাথে অবশ্যই, একটা জলসায় যাওয়া হচ্ছে। হঠাৎ মাঝদরিয়ায় পৌঁছে পিন্টু বলল, একটা অনুরোধ করব, কথা দাও তুমি রাখবে সেটা, না হলে কিন্তু এই জলে ঝাঁপ দেব। বুঝতে পারছি না কি অনুরোধ আসবে। বললাম, আগে বলবি তো কি চাস? ও বলল, না আগে তুমি কথা দাও। তো বললাম, ঠিক আছে, কথা দিলাম। ও বলল, তোমার ওই গানটা আমি ফুলকে যেদিন

0: ধরে বেঁধে ওটা আমাকে দাও। বললাম, এ আর বেশি কথা কি, তুই গাইবি? দিলাম, আর কি ভালোই না গানটা। তারপরে পিন্টু ভট্টাচার্যের কণ্ঠ সম্পর্কে জটিলেশ্বর বলছেন যে ওর গানগুলো থেকে গেছে, ওর আওয়াজটা থেকে গেছে, কি সংযত রোম্যান্টিক আওয়াজ। আসুন শুনি সেই গানটি। আচ্ছা, তার আগে একজন শ্রোতা বন্ধু এসেছেন, একটু কথা বলেন। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, নমস্কার।
1: হ্যাঁ, সুখদেব পাল বলছি, বীরগ্রাম থেকে।
0: আচ্ছা আচ্ছা,
1: আজকে অনুষ্ঠানটা শুনতে ভীষণ ভীষণ ভালো লাগছে, অসাধারণ হচ্ছে।
0: আচ্ছা ঠিক আছে, অনেক
1: হ্যাঁ আমি শুনিয়েছি, আমি খুব ভালো লাগছে।
0: ঠিক আছে, ধন্যবাদ।

0: போனியே.
1: গানের ভেলা আজকের মতো এখানেই শেষ হল। উপস্থাপনায় শ্রাবন্তী মৈত্র, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান একুশে সাহিত্য।

0: কি খবর মল্লিকা, মানে দেখেই আজকে মনে হচ্ছে যে প্রচন্ড আনন্দে রয়েছো, মানে দিলখুশ দিলখুশ লাগছে ব্যাপারটা।
1: একেবারে দিলখুশ হবে না তার হয়, একে তো বন্ধুর সঙ্গে গল্প করতে চলে এসেছি, তার মধ্যে সঙ্গে তুমি আছো, মন তো ভালো হবেই।
0: ও বাপরে, কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে যে এটা ছাড়াও আরো কিছু কারণ আছে।
1: মানে
0: স্টুডিও ঢোকার আগে তোমার কাছে একটা বই দেখছিলাম, এবার আমার যেটা প্রথমবারে মনে হলো যে বইটা কিসের বই, তুমি তো আমাকে যথারীতি দেখালে না, টুক করে লুকিয়ে দিলে। তো এবার এই যে বইটা নিয়ে তুমি এলে সকালবেলা, তো তোমার কি এরকম বই পড়ার অভ্যেস, বা সকাল সকাল কি তুমি বই পড়তে পড়তে এসছো?
1: আরে সকাল বিকেলে কি আছে, মানে বই তো যে কোনো সময় পড়া যায়, তাই না? মানে যে কোনো মুহূর্তে পড়তে পারি আমরা, আর বিশেষত যদি সেটা গল্পের বই হয়। হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, আমি একটা গল্পের বই পড়তে পড়তেই আসছিলাম বটে। তো যে কোনো সময় পড়া যায়, তাই না? তুমি কি, তোমার কি মত এই বিষয়ে?
0: সেটা সেটা সেটা তুমি যে কোনো সময় গল্পের বই পড়তে পারো, শুধু গল্পের বই কেন, যে কোনো বই পড়তে পারো। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে তুমি কি বই পড়ছিলে, আমার জানার দরকার ওইটা।
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো আমি তোমাকে নাম বলছি না, তুমি আমাকে বলবে যে তুমি বুঝতে পারছো কিনা যে কোন বইটা আমি পড়ছিলাম।
0: আমার পরীক্ষা,
1: হ্যাঁ তোমার পরীক্ষা সকাল সকাল, আমি তোমাকে বলছি আমার ভীষণ পছন্দের একটি বইয়ের থেকে আমি একটি কোট বলছি, তুমি বলো বইটির নাম কি এবং লেখিকার কথাও যদি তুমি বলতে পারো তাহলে তো তুমি ক পেয়ে যাবে। আচ্ছা শোনো, জগতে শুধু এলেই তো হলো না, সে তো সবাই আসে, আনন্দযজ্ঞের খোঁজটি পাওয়া চাই, সেটা সবাই পায় না। আমি বড় চঞ্চল, বড় অস্থির, কখনো ওসপার কখনো এসপার, আবার কখনো ওসপার, এই ছিলুম ঘরে এই বসেছি পারে, আর ভেতরে ভেতরে না ঘরের না পারের, স্রেফ পারাপারে সবারই।
0: বাহ, মানে যেটা তুমি বললে এটা আমার মনে হয় শুধু আমি নয়, আমাদের প্রত্যেকের অন্যতম ভীষণ একটা পছন্দের বই, ট্রাক বাহনে ম্যাকমোহনে নবনীতা দেশে।
1: নবনীতা দেবসেন নিজের কথাই বলছেন, এবং ওনার যে কোনো লেখা তুমি যখন পড়তে যাবে তখন তুমি এটাই বারবার দেখবে যে উনি নিজেকে কতটা ভেঙে গড়ে নতুন করে নতুন আঙ্গিকে বারবার নিয়ে আসেন, এবং নিজের সঙ্গে মজা করতে উনি কখনোই ছাড়েন না, এবং পাঠককে ওইভাবেই হাসান যে ছোট ছোট ভুল দিয়ে উনি কিভাবে এক একটা গল্প তৈরি করতে পারেন।
0: সত্যি, আর এই যে তুমি মজার কথা বললে, আমার এই জিনিসটা মাথায় এলো যে আজকে রবিবার, আর রবিবার মানে আজকে একুশে সাহিত্যের দিন। আরেকটা জিনিস যেটা রবিবারের সঙ্গে সমার্থক হয় সেটা হচ্ছে মজা, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, গল্পের বই, সিনেমা, আর সব থেকে বেশি ঘুরতে যাওয়া, কারণ এই একটা দিনই পাই আমরা।
1: একেবারে একেবারে, দেখো কারণ আমরা তো ভীষণ হুজুক একটি জাতি, এবং আমাদের খাওয়া দাওয়া ঘোরার পরেও মনে হয় যদি এস আজকে রবিবারটা যদি আর একটু টেনে দেওয়া যেত আর কি, তাই না? মানে ভীষণ ফেভারিট একটা দিন আমাদের সবার, মানে পছন্দের একটা দিন। এই দিনে আমরা কমিক্স পড়তে পছন্দ করি, গল্পের বই পড়তে পছন্দ করি, তুমি যেটা বলছো আমরা তো খেতে ভালোবাসি, আর তার সঙ্গে যদি একটু চাদরটা মুড়ি দিয়ে শোয়া যায় আর কি ভালো হয়,
0: সব সব একসঙ্গে।
1: হ্যাঁ একেবারে, মানে দেখো এখন তো ঘুরতে যাওয়ার তেমন জো নেই, কারণ স্কুল কলেজও খুলে গেছে, ছুটি টুটি শেষ আপাতত। তাই জন্য আজকে কি ভাবছিলাম বলতো, আসার সময় গল্পের বইটা পড়তে পড়তেই ভাবছিলাম যে বন্ধুর সঙ্গে যদি আজকে এইরকম ঘুরতে যাওয়ার কোনো বই নিয়ে আর কি, ভ্রমণ সাহিত্য নিয়ে যদি আমরা গল্প করতে পারি তাহলে কিরকম হয়।
0: সত্যি সত্যি দারুণ হবে, আর সেই রকমই আমরা বেশ কিছু গল্প তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে বিভিন্ন সাহিত্যিকরা ঘুরে এসে নিজেদের অভিজ্ঞতার কথা বলেছেন। আজ সেই সমস্ত সাহিত্যিকদের লেখাকে নিয়েই গল্প করব তোমাদের সঙ্গে। তোমাদের সঙ্গে রয়েছি আমি বিতর্ষক, আমার সঙ্গে মল্লিকা, তোমরা তো অবশ্যই রয়েছো আমাদের সঙ্গে। আর ঘড়ির কাঁটা
1: কিন্তু অলরেডি আছে বিতর্ষক, তার আগে বলতে হবে তো আমরা একুশে সাহিত্যে আছি।
0: সে তো অবশ্যই, আজকে রবিবার মানে একুশে সাহিত্য।

0: পছন্দের ভ্রমণ সাহিত্য কোনটি, তাই তো?
1: তবে
0: আমরা কল নেব, আরো গল্প করবো। বিস্তারিত গল্পে ঢোকার আগে যদি বিতর্ষক একটা গান শুনে নেওয়া যায় কেমন হয় বলো?
1: কি গান শুনবো আমরা? তোমার কি গান
0: শুনতে ইচ্ছে? অনেক গানগুলোই মাথায় ঘুরছে। তোমার মাথায় কি কিছু আছে?
1: দেখি, ইমন চক্রবর্তী, এটা কিন্তু একদম সবার জন্য একটা গেসিং, ঠিক আছে?
0: না, আমি তো বলেই দিলাম, যা কি হলো বলেই দিয়েছি,
1: ঠিক আছে? তাহলে তাই হোক, ইমন চক্রবর্তীর কণ্ঠে
0: ঘুরে আসি চলো।
1: এই গানটা বরং রইল তোমাদের জন্য।

ফিরে এলাম গানের পর তোমাদের সঙ্গে। আজকে রয়েছি যুবাণীর বন্ধু মল্লিকা আর বিতোষক। আর যেরকমটা তোমাদেরকে গানের আগে বলছিলাম যে আজকে কথা শুধুমাত্র

0: সেই সব সাহিত্য নিয়ে নয় যেখানে নাকি আমরা পেয়েছি ঘুরতে যাওয়ার আনন্দ, সেই সমস্ত সাহিত্য সাহিত্যিক সব কিছু নিয়েই তোমাদেরকে জানাবো এবং তাদের অভিজ্ঞতা যেটা আমরা তাদের লেখার মধ্যে দিয়ে পেয়েছি সেই সব কিছুই তোমাদের সঙ্গে ভাগ করে নেব।
1: আর প্রথমেই আমার ভীষণ পছন্দের লেখিকা শ্রদ্ধেয় নবনীতা দেবসেনের কথা বলতেই হবে, যার কথা তখন কিন্তু শুরুতেই বললাম, তাই না? ট্রাক বাহনে মাঘমোহনের কথা বলেছি, এই বইটি কিন্তু তার লেখা এবং তাকে দিয়েই কথা আজকের কথা আজকের যাত্রা শুরু করি। এই বইটা দেখো প্রথম সংস্করণ কিন্তু ওই ধরো সেপ্টেম্বর 1984-তে হয়েছিল, হয়েছে তো?
0: আর এই যে বইটার কথা তুমি বললে ট্রাক বাহনে ম্যাকমোহনে, এইটা আমার যতদূর মনে পড়ছে লেখিকা নবনীতা দেবসেনের অরুণাচল প্রদেশের যে একদম আপার অরুণাচল প্রদেশের তাওয়াং বলে যে জায়গাটা আছে সেই যাত্রার একটা মজাদার অভিজ্ঞতা, সেই বর্ণনাটা আমরা মেইনলি পেয়েছি, তাই না?
1: একেবারে ঠিক বলছো তুমি। এবং এই বইতে যে সময়ের কথা বলা হয়েছে সেটা হলো 1977 সালের কথা, কিন্তু জানো তো, এবং এই বইটা জুড়ে যে কি ভীষণ ছেলে মানুষী কাণ্ড তিনি করে গেছেন গোটা লেখাটাকে নিয়ে, কি বলবো, মানে জেদ ধরে শেষে একেবারে মানে একা মালবাহী একটা ট্রাকে চড়ে তিনি অরুণাচল প্রদেশের দুর্গম পথে চলে গেছেন, তাওয়াং পর্যন্ত চলে গেছেন, ভাবো। এ বোধহয় শুধু তার মতো জেদি আর ভয়ডরহীন মানুষের পক্ষে সম্ভব, ইভেন এখনো পর্যন্ত বিতর্ক।
0: একদম একদম, এবং বিশেষ করে তুমি যে তাওয়াংয়ের কথা বললে, তাওয়াং জায়গাটা কিন্তু একদম প্রচন্ড হাই টপ এরিয়া
1: একেবারে, এবং খুব দুর্গম,
0: বরফ পড়ে, খুব দুর্গম জায়গা, এবং সেইখানে একা যাওয়া সত্যিই একদম সাহস না থাকলে এটা সম্ভব নয়। আর একটু যদি মানে ওই সময়টার কথা বলি মানে কি হয়েছিল অ্যাকচুয়ালি, তাহলে বন্ধুদের একটু রিলেট করতে সুবিধা হবে। এই যে 77 সালের কথা তুমি বললে, 77 সালের অক্টোবর মাসে লেখিকা প্লেনে করে যাত্রা করেন জোড়হাটে অসম মহিলা সাহিত্যিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য। তো যে সেই সভায় তো যথারীতি লেখিকা যোগ দেন, বক্তৃতা দেন, এবং সেইখানে যাওয়ার আগে বায়না করেছিলেন যে কাজিরাঙ্গা জঙ্গল না দেখলে সভা করতে যাবেন না। মানে আমার মনে এটা আসাম গেলে আমাদের প্রত্যেকের বায়না থাকে।
1: এবং জানো তো আমি তোমাকে একটু কাটছি, সেটা হচ্ছে বইতে তুমি যখন এই মানে মানে জায়গাটা পড়বে, যখন উনি কাজিরাঙ্গাতে যাচ্ছেন তার মধ্যে মানে ভয়ঙ্কর

0: যে তৃষ্ণা, মানে সব জায়গাটা দেখা, বোঝার, যতই অসুবিধা হোক না কেন আমি যাব, আমি দেখব, আমি অনুভব করব, এটা আমি এই অদম্য ইচ্ছাকে একটা স্যালিউট জানাতেই হয়।
1: সত্যি সত্যি, আর বিশেষ করে ঘোর বর্ষায় এই যে কাজিরাঙ্গার ঘোড়া এবং তার যে একটা প্রাণবন্ত বর্ণনা, সেটা পড়লে আমার মনে হয় গুজবাম্পস আসবেই,
0: আসবে, গায়ে কাঁটা দেবেই একেবারে একেবারে। এবং তারপরে যখন উনি চলে যাচ্ছেন ওখান থেকে ব্রহ্মপুত্রের দিকে, তিনি কিন্তু নদে ফুল ছুঁড়ে, ব্রহ্মপুত্র নদে আর কি ফুল ছুঁড়ে বলছেন, ওম ব্রহ্মপুত্রায় মহানদায় নমঃ। এবং সেই নদে ভ্রমণ করতে করতে এক ভদ্রলোকের সঙ্গে কথোপকথন হয়, এবং সেই সময় কিন্তু তাওয়াংয়ের কথা উঠেছিল, বুঝেছো তো, এবং সেই তাওয়াংয়ের কথা উঠতে গিয়ে আসলে গোলমালতে বাঁধে, ব্যাস যেত তো চেপে বসলো। সেই থেকে লেখিকার মানে মনে হলো যে এবার আমি তাওয়াং যাবই যাব। তিনি সেখানে যাবেন, যে স্থান অন্যদের ভাষায় মানে সত্যিকারের পাণ্ডব বর্জিত একটা জায়গা, কাকপক্ষী কিছু নেই, ওই 40 কিলোমিটারের আশেপাশে না ইন্ডিয়া না চীনের কোনো কেউ, কোনো মিলিটারি ক্যাম্পও সেই সময় ছিল না, থাকতে পারবে না, সেইখানে তিনি যাবেন বলে বদ্ধপরিকর।
1: সত্যি, আর তারপরেই কিন্তু ওই লড়াইটা শুরু হয়েছিল, মানে মেইনলি আমরা যেটা জানি যে অরুণাচল প্রদেশ যেতে গেলে ইনার লাইন পারমিট লাগে, এবং সেই ইনার লাইন পারমিট পাওয়ার একটা লড়াই থাকে, এছাড়াও তার নিজের মাকে সামলাতে হবে, যাদের আমন্ত্রণে তিনি এসেছিলেন আসামে তাদেরকেও মাথায় রাখতে হবে, মানে কেউই তখন ওই জায়গায় বলছিলেন যে না যেতে, তাই না,
0: সবাই
1: ওখানে কিছু নেই, ওখানে সেরকম ভালো জায়গা নেই, কারণ স্বাভাবিক ব্যাপার, অত বছর আগে, আজও যদি কেউ তাওয়াং যায় তারা রিলেট করতে পারবে, আজও কিন্তু সেই জায়গাটা যথেষ্ট ফাঁকা ফাঁকা,
0: খুব দুর্গম,
1: ভাবাই যায় যে সেই সময় 77 সালে কিরকম অবস্থা ছিল। তো যাই হোক, ওই ম্যাকমোহন লাইন যেটা আমরা বলি যে ভারত আর চীনের মাঝে আছে, তার জন্যই সেইটার টানেই যে এত ঝুঁকি নিচ্ছে এটা কিন্তু কেউ ভাবতে পারেনি, কারণ সেই সময় পর্যটকদের যাওয়ার মতন সেভাবে কোনো ভালো ব্যবস্থা
0: কোনো ব্যবস্থা ছিল না, এবং লোকজন সত্যিকারের ভাবলেন যে এর বোধহয় মাথাটা এবার খারাপ হয়েই গেছে। তো সেটা বলা সত্ত্বেও উনি কিছুতেই রাজি হলেন না, অবশেষে লেখিকার জেদে আর কি, এবং নিজেই জোগাড় করে নেওয়ার যে মনের জোরে, সেই জোরের কাছে কিন্তু সবাই দমে যেতে বাধ্য হলো, এবং হার মেনে তাকে কিন্তু একটা ট্রাকে উঠিয়ে দেওয়া হলো। অনেক সে ঝামেলা টামেলা করে কিছুতেই ট্রাক পাওয়া যাচ্ছে না, এই হচ্ছে না ওই হচ্ছে না, সেটা তো বন্ধুরা যখন পড়বে তখন তারা জানতেই পারবে। এবং বান্ধবী শিলার ওভারকোট, ইলাদির শ্বশুরের বাদর টুপি ধার করে, এইসব আর কি সবার থেকে ধারটার করছেন তিনি, গরম মোজা কারোর থেকে দিচ্ছেন, হ্যাঁ, শরীরে উচ্চ রক্তচাপ, মাইগ্রেন, হার্ট ইসকিমিয়া, মানে হার্ট ইসকিমিয়া আর কি, অ্যাজমা, এই সব ধরনের গন্ডগোলের ওষুধ টষুধ নিয়ে, এত মানে কি বলবো, রোগ ব্যাধি নিয়ে কিন্তু উনি ট্রাকে উঠে বসে পড়লেন ড্রাইভারের ঠিক পাশের সিটে,
1: মানে যাকে বলে যে কোনো উপায় যেতে আমাকে হবে,
0: আমি যাব, আমি দেখবো, কারণ জীবনটা একটা, আসলে ব্যাপারটা কি বলতো বিতর্ষক, এই যে আমরা সবসময় ধরি না আমাদের একটা এন্ড গোল কোথাও থাকে, আমরা ওখানে পৌঁছাবো, কিন্তু আমার মনে হয় যে ওই ডেস্টিনেশনের থেকে জার্নিটা বেশি গুরুত্বপূর্ণ, আমরা এই যে যেতে যেতে সবটা শিখছি, কত কিছু চড়াই উতরে, এটাই তো আসল শিক্ষা, কোথায় গিয়ে দাঁড়ালাম শেষে সেটা তো আলাদা গল্প,
1: সত্যি সত্যি,
0: কিন্তু যেতে যেতে যে মানুষটা আমরা হয়ে উঠছি সেটাই তো বোধহয় প্রকৃত আমাদের এই এক্সপিরিয়েন্সের মধ্যে অভিজ্ঞতার অন্যতম একটা,
1: আর বিশেষ করে ঘুরতে গেলে এই যে একটা অচেনা অজানা পরিবেশের সঙ্গে, অচেনা অজানা মানুষের সঙ্গে
0: মানিয়ে নেওয়া
1: হচ্ছে, হ্যাঁ, নতুন ভাষা, নতুন খাদ্যাভ্যাস, এই সব কিছু কিন্তু আমাদেরকে এইটাই বোঝাচ্ছে যে প্রকৃতি কত সুন্দর হতে পারে, মানুষও কত সুন্দর হতে পারে,
0: একেবারে একেবারে,
1: এবং ঘরে থাকলে এটা কখনো আশাই করতে
0: পারি না, এবং তাদের মধ্যে যে সামঞ্জস্য, একটা একটা যে ইউনিটি আছে সেটা বোধহয় আমরা ঘুরতে গেলেই বুঝতে পারি। এবং একটা খুব বিখ্যাত লাইন আমার মনে পড়লো বিদর্শক এই কথা বলতে গিয়ে, সেটা হচ্ছে যে একটা মানুষ যে সত্যি কোথাও ঘুরতে যেতে পারেননি বা ঘোরেননি, তার কিন্তু শুধু বইয়ের এই একটা পাতা পড়েছেন সেরকমই আর কি তার ব্যাপারটা। একটা মানুষ যখন সে ঘুরতে যায় তখন তার মনে হয় সে যেন একটা বই পুরো কমপ্লিট করলো, শুধুমাত্র একটা চ্যাপ্টার নয়,
1: একদম একদম একদম। এবং এখানে যে গেছিলেন উনি, সেখানে কিন্তু তিনি স্থানীয় মানুষদের বাড়িতেও থেকেছিলেন
0: একেবারে, এবং সবচেয়ে মজার কথা যে ভদ্রলোকের সঙ্গে উনি পাড়ি দিয়েছিলেন, এবং ড্রাইভার আরো যারা হেল্পার তারা তো ছিলেন, এবং তার সঙ্গে ওই ট্রাকে কিন্তু একজন ডাক্তার বাবুকে উনি সঙ্গে পেয়েছিলেন, মানে তিনিও যাত্রী, তিনি ওখানকার ওই জোনে ডাক্তার হিসেবে কাজ করেন,
1: তিনি ড্যাডি লং লেগস,
0: হ্যাঁ, এবং একটা মজার নাম দিয়েছিলেন ড্যাডি লং লেগস, কারণ ভদ্রলোক বিশাল লম্বা এবং সে একদম কথা টথা বলতে পছন্দ করতো না, খুব গুরুগম্ভীর ভাবে থাকতো, খুব মজা করে, খুব হিউমারাসলি নবনীতা কিন্তু সেই দিকটা সামলেছেন, এবং সেটা পড়লেই বন্ধুরা বুঝতে পারবে।
1: আমাদের কিন্তু কাজ আজকে পুরো গল্পটা বলে দেওয়া নয়, আমাদের কাজ হচ্ছে তোমাদের মনে আনন্দটা জাগিয়ে তোলা
0: এবং উস্কে দেওয়া, যাতে একটু যাতে গিয়ে মনে হয়,
1: হ্যাঁ, বলতো পাতাটা, তাই না,
0: খুব একটা মোটা বই না, পাতলাই বই, বেশিক্ষণ সময় লাগবে না, যেতে চলতে ফিরতে তোমার কিন্তু পড়া হয়ে যাবে, এবং তুমি যা মজা করবে এই বইটা পড়তে পড়তে এটা কিন্তু গ্যারান্টিড,
1: একদম। এবং শুধুমাত্র সেইখানে এই যে বললাম যে তিনি স্থানীয় মানুষের বাড়িতে থেকেছেন এবং তাওয়াং গুম্ফা দেখেছেন, সেখানকার যে সমাজ ব্যবস্থা, সেখানকার মানুষদের আদব কায়দা, জীবন, সেই সমস্ত কিছু তিনি দেখেছেন এবং দেখেছেন।

0: যে এমন অনেক কিছু আছে যেগুলো নাকি আমাদের থেকে অনেকটাই আলাদা।
1: হ্যাঁ, একটা একটা জিনিস উল্লেখ করতেই হবে, তুমি ভালো কথা মনে করিয়েছো বিদর্শক, সেটা হচ্ছে যে উনি তো পাড়ি দিলেন, তবে সেখানে গিয়ে তিনি শুনলেন যে সেই সমাজের ছেলেরা এবং মেয়েরা একাধিক কিন্তু একাধিকবার বিবাহ করতে পারে।
0: বলো।
1: হ্যাঁ, এবং এটা আমরা মানে পড়ে এসেছি, উনি সেটা নিজে গিয়ে এক্সপিরিয়েন্স করেছেন। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে সেখানকার পরিবারের সবচেয়ে বড় যেই মেয়েটি তাকে কিন্তু আনি করে দেওয়া হয়। এবারে তুমি বলবে আনিটা কি, তাই না?
0: অবশ্যই
1: বলবো। বন্ধুদের কাছেও প্রশ্ন থাকতেই পারে। সেই ব্যাপারটা হচ্ছে আনি মানে হচ্ছে প্রথম বাড়ির প্রথম কন্যা সন্তান, কিন্তু বৌদ্ধ গুম্পাতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। হুম, স্বাধিকার জীবনযাপন যাতে তারা করে সেই জন্য। বাকি তো শাস্তি হচ্ছে মর্নিকাবাদ।
0: নিকেশে
1: আমরা যাবো না, কি হচ্ছে
0: না, গল্পে বরং আবার ফেরত আসতে পারি। মানে এই যে গল্পটাই ছিল, এই গল্পের মধ্যে যখন এই তাওয়াঙ্গুয়া দেখতে দেখতে তিনি যখন ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অরুণাচলের গল্প শুনছিলেন, সেই সময় কিন্তু তিনি অ্যাকচুয়ালি ফিরছিলেন, এবং সেই সময়ই তার যে মনে তাওয়াং যাত্রার কথা, সৌন্দর্যের কথা এবং সেখানকার মানুষের আন্তরিকতার কথা
1: সবই ফুটে উঠেছেন একেবারে। এবং বিমানবন্দরের যে বিড়ম্বনা থেকে শুরু করে কাজিরাঙ্গার এই বৃষ্টি স্নাত কাজিরাঙ্গা, তার অভিজ্ঞতা, সেখানে বেড়ানো, ব্রহ্মপুত্র নদে নৌকো ভ্রমণ, ট্রাকে চড়ে অভিনব কায়দায় যে তাওয়াং এ যাওয়া যেতে পারে, এই প্রত্যেক পদে পদে যে রোমাঞ্চ উৎকণ্ঠা ভ্রমণের বর্ণনায় যেমন ভাবে আছে, ঠিক তেমন ভাবে আছে কিন্তু হাস্যরসের ফোয়ারা। এটা বাধ্য, মানে মানে হাসতে আমরা বাধ্য
0: একদম। মানে এই একটা জিনিস গ্যারান্টি, এই বইটা যদি তোমরা পড়ো তাহলে তোমাদের হাসি পাবেই, এবং সেই হাসি থামানো খুব মুশকিল হবে, তাই যে কোনো জায়গায় পড়ো না, এটাই একদম ডিসক্লেমার, ঠিক আছে?
1: না না, আমি বলবো তো সবাইকে নিয়ে একদম বেঁধে বেঁধে এই বইটা পড়া উচিত।
0: না না, বেঁধে বেঁধে পড়ো, কিন্তু যদি বাড়িতে মা রেগে থাকে তোমার উপর, মার সামনে পড়ো না, মা কিন্তু ভাববে তুমি মার কথা শুনছো না, উল্টে হাসছো।
1: ওই সেই ছোটবেলাকার বইয়ের মধ্যে নিয়ে একটা গল্পের বই গুজে রাখার মতো একটা বিষয় না, খুব করেছে একটা সময়।
0: একদম একদম, কারণ অতি সাধারণ কথাকেও যেভাবে তিনি লিখে গেছেন, এবং তার যে সব থেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে একদম ওই র বিউটিটা, মানে সেই অরুণাচলের যে সৌন্দর্যটা, সেইটাকে তিনি হাসির মোড়কে আমাদের সামনে উপস্থিত করেছেন
1: একেবারে। মানে গণ্ডিত আমাদেরকে সকলকেই পেরোতে হবে, তাই না? মানে এই কিন্তু এই দায়ভার নবনীত দেবসেন কিন্তু পাঠকদের উপর চাপিয়ে দেননি, মানে তিনি যে একটা বাধা নিষেধ তার ঘেরাটো ভেঙে বেরিয়েছেন, সেটা যে তাদের পাঠককে করতে হবে সেটার কিন্তু কোনো দায়ভার নেই। তবে প্রত্যেক পদে পদে তিনি বলেছেন যে তিনি উড়নচণ্ডী, এবং সেটা উড়নচণ্ডী হওয়ার কিন্তু অজস্র ঝামেলা। এবং সবচেয়ে কি মজা বলতো বিদর্শক, আমি আরও এত রিলেট করতে পারি, কেন? কারণ আমিও তাই, আমিও সেই একই গোত্রে পড়ি, তাই আমি ভীষণ রিলেট করতে পারি, খুব মনে হয় যেন আমার নিজের গল্প পড়ছি, বুঝলে?
0: একদম। আর সত্যি বলতে এইরকম গল্প পড়লে আমাদেরও মনে হয় যে জীবনে হয়তো একটু খামখেয়ালি হওয়া
1: খুব দরকার, খুব দরকার।
0: আলগোছে যদি নাই বাঁচলাম তাহলে জীবনের আর কি মজা, বলো, তাই না? সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই গল্পে লেখিকা নিজেকে নিয়েও ঠাট্টা করতে কিন্তু উদ্বোধ করেন।
1: একদম একদম,
0: ঠিক আছে? তিনি নিজেই বলেছেন যে তিনি জঙ্গি, তিনি জোরে জোরে কথা বলেন, জেদের বসে অনেকের ঘাড়ে চেপে বসেছেন।
1: হ্যাঁ, উনি লিখেছেন এটা,
0: এটা কিন্তু সত্যি সবাই বলতে পারে,
1: নিজেকে নিয়ে বলতে পারেন না। হ্যাঁ, এবং এই সাহস, এই এই মনোভাব, এই মনোবলের জন্য তাকে কিন্তু কুর্নিশ বারবার শ্রদ্ধা জানায় মানুষ, এবং ভবিষ্যতেও আমার এনার প্রতি শ্রদ্ধা আরো বাড়বে। একটা কথা আমাকে আজকে, মানে এই এত ওনাকে নিয়ে কথা হচ্ছে, আমি বলি আমি এত ভক্ত ছিলাম ওনাকে, আমি একটা বিশাল বড় চিঠি লিখেছিলাম, জানো, আমি জানি না আজ পর্যন্ত সেই চিঠি তার কাছে গিয়ে উঠেছে কিনা। এখনো ওই পাশ দিয়ে যাই, ভালোবাসার পাশ দিয়ে, তখন মাঝে মাঝে তাকিয়ে দেখি যে এই বাড়িতে উনি থাকতেন, ঘুরে ফিরে, ঠিক, জানো তো জীবনটা একটা লুপ, কোথাও গিয়ে হয়তো আবার কোথাও কোনোখানে দেখা হবে, কথা হবে, সেই অপেক্ষায় রইলাম। তবে অপেক্ষা তো আরো অনেক কিছু। আর বন্ধু, তোমরা কিন্তু গল্প করতে ফোন করতে শুরু করে দাও, কারণ আমরা কিন্তু অধীর অপেক্ষায় আছি তোমাদের সঙ্গে গল্প করার। তবে তার আগে যদি একটা গান হয়ে যায় কেমন হয় বিদর্শক?
0: যেরকম ভাবে নবনীতা দেবসেন হারিয়ে গেছিল, আমরা বরং হারিয়ে যাওয়ার গান শুনি, তাই না?

0: কি মিষ্টি একটা গান শুনে ফিরে এলাম শিল্পী অনুপম রায়ের কণ্ঠে, এবং সত্যি কোথাও হারিয়ে টারিয়ে গেছে কি বলো বিতোষক, বন্ধুরাও হারিয়ে গেছে,
1: কিন্তু স্টুডিও ফেরত এসেছি, কারণ বন্ধুদের সাথে আমাদের অনেকটা আড্ডা বাকি,
0: অনেকটা আড্ডা বাকি। আর আড্ডার মধ্যেই তো সবটুকু না, হারিয়ে যাওয়া ফিরে আসা এই চলুক, কিন্তু বন্ধু এই করে কিন্তু চলে এসেছে। আর শুনে নি বন্ধু কি বলছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
1: বলো সায়ন।
2: আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে তোমরা আলোচনা করছো, আসলে এই বিষয়গুলো আসে বলে একটু ভাবতে পারি, ভাবার অবকাশ পাই। তো আমার মনে পড়ছে শ্রী সত্যজিৎ রায় মহাশয়ের একটা ছোট গল্প, গল্পটার নাম হচ্ছে প্রফেসর হিজবিজবিজ। প্রফেসর হিজবিজবিজের কথা কেন বলছি, যে লেখক যে পুরীতে গিয়ে তার বিচিত্র অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা এত সুন্দর করে লেখা রয়েছে এই গল্পটাতে। তাছাড়া উপন্যাসের কথা যদি বলি, তাহলে আজকে আবার একটু আমাদের, আমাকে অন্তত শ্রীকান্তর কাছে ফিরতে হবে। তার যে ভ্রমন্ত পাশু মনটা, যে রাজলক্ষ্মী শ্রীকান্ততে এক বসন্তের উৎসবে সন্ধ্যেবেলা হঠাৎ করে তার মনে হলো আমি বেরিয়ে পড়বো রাজলক্ষ্মীর সাথে দেখা করতে, তার যে বিচিত্র অভিজ্ঞতা সেই ঘুরে ঘুরে বেড়ানো, সে কথাটাও কিন্তু আমাদের মনে পড়ে।
1: বেশ, অনেক ধন্যবাদ সায়নকে, সত্যি সায়ন কিন্তু বেশ ভালো দুটো
0: ইনসাইটফুল
1: গল্পের কথা বললো আমাদেরকে,
0: এবং
1: সত্যি সত্যি
0: খুব ভালো লাগলো। আর বন্ধু তোমরা কিন্তু কল করতেই পারো আমাদেরকে, আমাদের ফোন নম্বর হচ্ছে 0332213 1342, আর কল করে কিন্তু জানাতে পারো তোমাদের পছন্দের ভ্রমণ সাহিত্য কোনটি। এই বলতে বলতে বন্ধু কিন্তু চলে এসেছে ফোন।

0: নম্বরের।
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
2: হ্যালো,
0: থেকে বলছেন? নমস্কার,
1: মেদিনীপুর থেকে বেলা বলছি।
0: আচ্ছা বলুন।
1: হ্যাঁ
0: বলুন আপনি
1: কোন দিদি?
0: হ্যাঁ হ্যাঁ,
1: অনেক
0: ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
1: এত ঘোষ ঘোষিত সুন্দর কণ্ঠ সবার প্রেমে পড়ে গেছি।
0: আচ্ছা অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। আপনি শুনতে থাকুন, আমাদের এইভাবে উদ্বুদ্ধ করতে থাকুন, এবং আমাদেরও প্রাপ্তি, আমাদেরও প্রাপ্তি আপনারা শুনছেন। আচ্ছা এবারে আমরা কিন্তু একটু গল্পে ফিরে আসি।
2: তো এবার আমরা কার কথা বলবো তাহলে?
0: কার কথা বলবে? সৈয়দ মুস্তাফা আলীর
2: বলা যেতেই পারে, কারণ
0: তার দেশ বিদেশের গল্প একটু একটু বলতেই হবে।
2: একটু তো বলতেই হবে, কারণ তিনি
0: বাংলা বেশ ভালো করে বলতে হবে, কারণ তাকে ছাড়া ভ্রমণ সাহিত্য সম্পূর্ণ হবে না কিন্তু, বুঝেছো তো? বলো বলো কি বলছিলে তুমি?
2: বলতে গেলে বাংলা ভাষার একজন এবং আমাদের কাছে যদিও প্রধানত রম্যলেখক ভাবে পরিচিত, কিন্তু এই শুধুমাত্র একটা শব্দে আমার মনে হয় তার যে অগাধ পাণ্ডিত্য সেটা কে ছোটই করবে। কারণ কারণ তার কারণটা কি তুমি বলবে? না,
0: তার কারণ হলো তার দখলে ছিল 18টি ভাষা। হ্যাঁ বন্ধু, 18টি ভাষা। রাশিয়ান ভাষার উপন্যাস বাংলায় অনুবাদ হয়েছে তার হাত দিয়ে। জার্মান বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছিলেন, বিশ্বভারতী থেকে স্নাতকোত্তর, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা, গীতা থেকে গীতবিতান, যার সম্পূর্ণ মুখস্থ ছিল তিনি শুধুমাত্র পণ্ডিত শব্দ দিয়ে কিন্তু তাকে কিন্তু আমরা মানে কমপ্লিটলি তাকে কিন্তু ব্যাখ্যা করতে পারবো না সম্পূর্ণভাবে, কখনোই তার গুণগান গাওয়া সম্ভব না। তিনি তার থেকে অনেক অনেক বড়, অনেক বৃহৎ তার পরিধি।
2: একদম সত্যি কথাই, মানে প্রবন্ধের মতন গুরুগম্ভীর তিনি সাহিত্যিকে, আবার রম্যের আঙ্গিকে তিনি পাঠকদের দৃষ্টিও আকর্ষণ করছেন
0: ভীষণভাবে,
2: মানে আফগানিস্তান সরকারের অনুরোধে কাবুল কৃষি কলেজে ফার্সি এবং ইংরেজি ভাষা শিক্ষক হিসেবেও যোগদান করেন, তাই না? আর এই যে আফগানিস্তান অভিজ্ঞতা, এইখানেই তার এই বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে।
0: একেবারে, এবং এই দেশে বিদেশে মুস্তাফা আলীর কিন্তু প্রথম বই জানো তো, এবং অনেক সমালোচকদের মতে এটা কিন্তু সর্বশ্রেষ্ঠ। তার রচনায় ভরা, শব্দে ভরা, মানে অদ্ভুত সব অভিজ্ঞতার সঙ্গে মানুষের প্রথমবারের মতো পরিচয় ঘটে কিন্তু এই বইয়ের মাধ্যমে। আর জানো বিতোষক, বহুদিন ধরে দেশ পত্রিকায় কিন্তু ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল ভ্রমণ কাহিনী।
2: একদম, এবং আমাদের সৌভাগ্য এটাই যে এই রকম ধরনের একটা ভ্রমণ কাহিনী আমরা জানতে পেরেছি, এবং এর মধ্যে দিয়ে আমরা আফগানিস্তানের যে একটা
0: তার জীবনযাপন, হ্যাঁ
2: হ্যাঁ একদম, সেইটাকে জানতে পেরেছি,
0: তার অভিজ্ঞতা ইত্যাদি সব।
2: আমাদের কাছে আফগানিস্তান মানেই হচ্ছে খানিকটাও একটু রুক্ষ সূক্ষ্ম, একটু মরুভূমি এরকম ব্যাপার।
0: ভীষণ সুন্দর জায়গা, আমি বিশেষত এগুলো পড়ার পরে আমি আরো ঘেটে ঘেটে দেখি এই জিনিসটা একটা করে কিন্তু।
2: কিন্তু এই যে আফগানিস্তান যে রুক্ষ দেশ, তার মাঝেও যে একটা চাঞ্চল্য আছে, একটা জীবনযাত্রা আছে, সেইটা তার লেখায় ফুটে উঠেছে,
0: মানে
2: বইটা সেটারই প্রমাণ যায়।
0: একেবারে একেবারে।
2: আর এই যেহেতু আমরা দেশে বিদেশের কথা আছে, এরকম আরো একটা বইয়ের কথা এই মুহূর্তে বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে শঙ্খ ঘোষের ইচ্ছামতি।
0: কি মিষ্টি, কি ভালো একটা গল্পের কথা মনে করিয়ে দিলে, দুর্দান্ত একটা লেখা।
2: মানে আমরা ছিলাম আফগানিস্তানে, চলে এলাম কিন্তু আবার শটান এই বাংলায়, তাই না?
0: একেবারে একেবারে ইচ্ছামতির ধারে। এবং আসলে এই তো হয়, তাই না? মানে চারিদিকে ভ্রমণ, মানে যে কোনো সময় যে কোনো দিকে গল্পের পাতার মধ্যে দিয়ে। এবং এই গদ্য গ্রন্থটি আর কি মূলত লেখকের ব্যক্তিগত স্মৃতি অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা ভ্রমণ কাহিনী, এবং অন্যান্য লেখাগুলির একটি সংগ্রহ বলতে পারো।
2: একদম। আর এই যে ভ্রমণ কাহিনী, এখানে কি হয়েছে, ওই ইছামতির যে নদী, তার যে পারে যে সমস্ত গ্রাম শহরগুলো, সেই সমস্ত কথাই তিনি তুলে ধরেছেন যেখানে তিনি ছোটবেলা থেকে যাতায়াত করেছেন। আর একটুখানি যদি ডিটেলসে বলি, মানে এই যে গ্রন্থটায় না, এখানে তিনি মানে বলতে গেলে শঙ্খ ঘোষের জীবন, স্মৃতি এবং জীবনের বিভিন্ন মিশ্রণ দেখা যায়, তাই না?
0: একদম একদম। এবং তিনি যে তুমি ছোটবেলাকার কথা বললে, নিজের শৈশব, কৈশোর এবং যৌবনের যে স্মৃতিগুলো, সবটুকু কিন্তু এই গ্রন্থে তিনি বইটাতে তুলে ধরেছেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিষয় নিয়েও কিন্তু আলোচনা করেছেন এই বইটার মধ্যে। এবং এইখানে তার কাজের ব্যাপারেও আমরা জানতে পারছি, তিনি কিভাবে একজন কবি, একজন সাহিত্যিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন সে সম্পর্কেও কিন্তু কিছু আলোচনা এই বইটার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি, তার জীবনের অনেকটা।
2: সত্যি সত্যি সত্যি। এবং এই যে গদ্য গ্রন্থ, এইটা মূলত লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার উপরই ভিত্তি করা, তার লেখার একটা গুরুত্বপূর্ণ অংশ। কোথাও এটা বলা হচ্ছে যে এই বইটাতে বিভিন্ন মানুষের সঙ্গে তার সম্পর্কের কথা, বিভিন্ন স্থানের বর্ণনা আছে, বিভিন্ন ঘটনার বর্ণনা তিনি তুলে ধরেছেন। আবার এই যে গল্পটা, এগুলো তো মানে বলতে গেলে টকবক করে ফুটে উঠেছে। কিন্তু এই যে গল্পের কথা

0: বলছি, বারবার আড্ডার কথা বলছি, তার মাঝে দেখি ফোন লাইনে কোনো বন্ধু এসেছে কিনা।
1: নমস্কার, কি বলছেন? কোন দিকে বলছেন?
0: না, বেশ ঠিক আছে, বন্ধুরা আবার আসবে, অসুবিধা নেই। তবে আমার মনে হচ্ছে এই মুহূর্তে আবার কি মল্লিকা তোমার একটা গান শুনতে?
1: দেখো, আমার তো গান সবসময় ইচ্ছা করে শুনতে, তবে গান শোনার আগে কিন্তু বন্ধু আরেক বন্ধু চলে এসেছে ফোন লাইনে, শুনিনি কে বলছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি কৌশিক ঘোষ, আমি বলছিলাম।
1: বলুন।
2: হ্যালো।
1: হ্যাঁ হ্যাঁ, বলুন, শোনা যাচ্ছে।
2: আপনাদের অনুষ্ঠান আমার খুবই ভালো লাগছে।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ।
2: বলছিলাম একটা বাউল গান দিলে ভালো হতো।
1: এই আবদারটি অন্য একটি অনুষ্ঠানের জন্য তোলা থাকুক। আজকে আমরা কিন্তু ভ্রমণ সাহিত্য নিয়ে গল্প করছি, এবং বন্ধু তোমরা যদি সেই বিষয়ে কিছু জানাতে চাও এবং জানানোর জন্য কিন্তু বন্ধু আর একজন বন্ধু কল লাইনে চলে এসেছে, শুনে নি কি বলছে সে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? না,
0: বেশ মল্লিকা, আমার মনে হচ্ছে আমাদের তো আরো অনেক অনেক
1: অনেক গল্প বাকি আছে, এবং বিতর্ক অধীর আগ্রহে তাকিয়ে আছে যে কতক্ষণ কতক্ষণে সে বন্ধুদেরকে গান শোনাতে পারে।
0: অবশ্যই, তার কারণ নিজে গান শুনবে। কথা বলার পর আমার তো অন্তত মনটা গান গান করছে, আমি জানি না তোমার করছে কিনা।
1: না, আমি সবসময় গানতেই থাকি, সুতরাং গান সর্বত্র শুনে চলে মাথার ভেতরে। এখন কোন গান শোনাবে বন্ধুকে একটু শুনে নি, কি গান শোনাচ্ছ বিতর্ক?
0: সেটা বরং গান থেকে ফিরে এসেই বলছি।
1: এটা ভীষণ মিষ্টি গান রইল তোমার জন্য শুনে।

0: নানেপা ফিরে এলাম তোমাদের সঙ্গে। আজকের 21 সাহিত্যের আড্ডায় রয়েছি তোমাদের বন্ধু বিদর্শক আর মল্লিকা। আর আমরা এতক্ষণ যে মিষ্টি গানটা শুনছিলাম দুর্নিবার সাহার কণ্ঠে, আর এই গানটা শুনতে শুনতে কিন্তু আমরাও সত্যি হারিয়ে যাচ্ছিলাম। এবং এই যে আমরা আজকে কথা বলছি সাহিত্যের শ্রেষ্ঠ ভ্রমণ কিছু অভিজ্ঞতা নিয়ে, তো সাহিত্যের কথা যখন বলি মানে তখন একটা নাম কখনোই বাদ যায় না, সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। এমন কিছু উনি করেননি যেটায় নাকি বলা যেতে পারে যে রবীন্দ্রনাথ, হ্যাঁ
1: মানে রবীন্দ্রনাথ ছাড়া কিছু
0: একদম হতে পারে না,
1: আগেও তিনি মধ্যেও তিনি শেষেও তিনি,
0: সত্যি সত্যি।
1: এবং রবীন্দ্রনাথ ছাড়া সত্যি মানে আমরা বাঙালিরা কিছু ভাবতে পারি না, তাই আজও প্রত্যেকটা আড্ডায় তিনি হাজির। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশিষ্ট ভ্রমণ কাহিনী হচ্ছে ইউরোপ যাত্রীর ডায়েরি, এখন সেটা নিয়ে গল্প করব, যেখানে তিনি ইউরোপ মানে ভ্রমণের সময় তার যে বিভিন্ন অভিজ্ঞতা অনুভূতি এবং পর্যবেক্ষণ করার যে সবটুকু তিনি কিন্তু লিপিবদ্ধ করে গেছেন। ডায়েরিতে ইউরোপের বিভিন্ন দেশ, শহর, সংস্কৃতি এবং সামাজিক যা যা প্রতিচ্ছবি আর কি, হ্যাঁ সেইগুলো তার এগেনস্টে ধরো নিজের যে প্রতিক্রিয়া সেইগুলো কিন্তু তিনি ভালোভাবে ব্যক্ত করে গেছেন এই লেখাতে।
0: একদম, আর এই যে লেখার কথা তোমাকে বলছি এটা হলো কিশোর কবি রবীন্দ্রনাথ যখন বিলেতের পথে যাত্রা করেছিলেন তার যে পথ চলা সেইটার গল্প, মানে বলতে গেলে আমরা তার চোখ দিয়ে দেখবো যে বিলেত জীবনের নানান দিক। আর রবীন্দ্রনাথের কথা বললে তিনি দুবার ইংল্যান্ড যাত্রা করেছিলেন, ইংল্যান্ডে একবার 17 বছর বয়সে উচ্চশিক্ষার কারণে আর দ্বিতীয়বার 1912 সালে। তো রবীন্দ্রনাথের যখন প্রথম বিলেত ভ্রমণ এবং পাশ্চাত্য জগতের নানান দিক উপলব্ধি করে তিনি যে বিস্মিত হয়েছিলেন এবং সেইটা নিয়েও কিন্তু লেখা রয়েছে
1: বহুবার, বহুবার তিনি লিখেছেন। এবং এই সময়ে পাশ্চাত্যের যে সাহিত্য, শিল্প, সঙ্গীত, কলা এই সবকিছুর কিন্তু উপাদান সংগ্রহ করে তিনি কিন্তু বাংলায় ফিরে এসেছেন এবং সেই সাহিত্যকে আরো উদ্বুদ্ধ করেছেন নতুন নতুন রসে। এবং তার শাখার যে সৃষ্টি সম্পূর্ণ তারই মানে সৃষ্টিশীলতা দিয়ে কিন্তু সেটা ভরিয়ে দিয়েছিলেন। এবং দ্বিতীয়বার ভ্রমণের সময় তিনি কিন্তু পাশ্চাত্য উপাদানের প্রতিও কিন্তু একটা আকৃষ্ট হতে তাকে দেখা গেছে, সেটাও কিন্তু লিখে গেছেন তিনি।
0: একদম, এই যে আমরা গল্পের কথাটা বলছি তোমাদেরকে, এই গল্পটা কিন্তু এই দ্বিতীয় যাত্রার লেখকের লেখার থেকেই, এইখানে এই উইলিয়াম পিয়ারসন, সি এফ অ্যান্ড্রুজ, মুকুলচন্দ্র দে সহ রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে 1916 তারিখে জাপান যাত্রা করছিলেন এবং সেখান থেকে আমেরিকা ভ্রমণ করে জাপানের পথে আবার 13 মার্চ 1917 সালে কলকাতায় ফিরে আসে, বলতে গেলে অনেকটা সময়,
1: অনেকটা সময়। এবং 1343 সালে আর কি শ্রাবণ মাসে তিনি কিন্তু গ্রন্থ প্রকাশকালে জাপান যাত্রী নামের একটি বইকে ছাপানো হয়েছিল। এবং জাপান যাত্রী বইটায় মোট 15টি প্রবন্ধ আছে, তার সমস্ত অভিজ্ঞতা, ভালো লাগা, খারাপ লাগা।

0: উপলব্ধিদের তিনি খাতায় গুছিয়ে সাজিয়ে রেখে গেছেন,
1: হুম হুম
0: সেই মতোই কিন্তু মানে যে কোনো কিশোর যাতে সেই লেখাটা পড়ে উদ্বুদ্ধ হয় সেইটা বোঝবার কারণে কিন্তু এই বই, এই ডায়েরি, বুঝেছো?
1: নিশ্চয় নিশ্চয়। এবং আমার একটা জিনিসই মনে হয় যে এই সমস্ত যে অভিজ্ঞতা, এই সমস্ত ব্যাখ্যা,
0: হ্যাঁ,
1: এইগুলো যারা পড়বে তারা কিন্তু প্রত্যেকে মনে হবে যে সত্যি এরকমই হয়তো হয়, মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে
0: একেবারে,
1: তাই না?
0: কারণ ওই যে আবার এভরি বুক ইজ এ জার্নি, এ ম্যাপ ইন টু দ্য কমপ্লেক্সিটিস অফ দ্য মাইন্ড অ্যান্ড সোল, কিসব মানে গুণী মানুষরা ছিলেন তখন, তাই না বলো? এবং তাদের যে পদরেখা আছে আঁকা তারিখগুলো, সেটাই বারবার বোধহয় আমরা মনে করি যখনই তাদের গল্পগুলো পড়ি।
1: একদম। এবং এই যে আমরা এতক্ষণ কথা বললাম নবনীতা দেবসেন, সৈয়দ মুজতবা আলী, শঙ্খ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, না না এখানে কিন্তু শেষ নয় বাংলা ভ্রমণ সাহিত্যের ভাণ্ডার। আমরা এবার আবার একটুখানি দূরে চলে যাবো, আবার বলতে পারি পাহাড়ের দিকে। একদম, তোমাকে নিয়েই যাচ্ছি, চাপ নেই। আমরা চলে যাব হিমালয়ের কোলে এমন এক লেখকের কাছে যার লেখা পড়তে পড়তে মনে হয় যে চলো আমরাও পিঠে ব্যাগ তুলে পাহাড়ের পথে হাঁটি।
0: আমার মনে হয় তুমি শঙ্কু মহারাজের কথা বলছো।
1: একদম একদম ঠিক ধরেছো, শঙ্কু মহারাজ অর্থাৎ জ্যোতির্ময় ঘোষদস্তিদার।
0: যা তুমি নামটা বলে দিলে আমি ভাবলাম বন্ধুদের জিজ্ঞাসা করব।
1: না না না, বন্ধুরা এগুলো সব জানে, ঠিক আছে, আমার এতটা কনফিডেন্স আছে
0: তারা। তো আমি ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু ইন্টারঅ্যাকশনে যাব।
1: ঠিক আছে, তুমি যখন বলেই দিয়েছো, ঠিক আছে। বাট এই যে বাংলা ভ্রমণ সাহিত্য, তাতে কিন্তু জ্যোতির্ময় ঘোষদস্তিদার একজন
0: জনপ্রিয় নাম, ভীষণ জনপ্রিয় নাম,
1: বিশেষ করে পাহাড়, পর্বতারোহণ, দুর্গম পথ এবং মানুষের গল্প তার লেখার প্রধান প্রধান আকর্ষণ
0: একেবারে। আর আজ আমরা বলবো তার বিখ্যাত ভ্রমণ কাহিনী তমসার তীরে তীরের কথা।
1: একদম, নামটা শুনলেই কেমন যেন একটা মানে রহস্য রহস্য লাগে। আসলে তমসা শব্দটা, ওই শব্দটা আমাদের একটা রহস্য ফিলিং দেয়, তাই না? আর এই যে বইয়ের সৌন্দর্য, এটা শুধুমাত্র পাহাড়ের বর্ণনার মধ্যে নয়, মানুষের মধ্যে
0: একেবারে একেবারে। এবং শঙ্কু মহারাজের লেখার একটা বিশেষত্ব হলো যে তিনি কেবল পাহাড়ের উচ্চতা মাপেন না, কিন্তু মানে মানুষের হৃদয়ের গভীরতাও একইভাবে তার লেখার মধ্যে দিয়ে কিন্তু ফুটে ওঠে, তিনি সেটাও মাপেন। এবং পথে যাদের সঙ্গে দেখা হয়, যেসব সাধারণ মানুষ পাহাড়ের কোলে বাস করেন, তাদের জীবন কথা, হাসি, কষ্ট, অতিথিপরায়ণতা, যেটা আমরা সবাই জানি পাহাড়ে গেলে আমরা দেখতে পাই, সেই সবটাই কিন্তু স্থান পেয়েছে তার লেখায়।
1: একদম। আর সব থেকে মজার ব্যাপারটা কি জানো, যেটা আমার সবচেয়ে ভালো লাগে, সেটা হচ্ছে তার লেখা বই পড়তে পড়তে একবারও মনে হবে না যে কেউ ইতিহাস বা ভূগোল শেখাচ্ছে।
0: ওই যে কঠিন চোখে, বড় বড় চোখে এরকম একটা হাতে নিয়ে, এই পড়ছো কিনা বলো, বুঝতে পারছো কিনা,
1: একদম মানে সবসময় মনে হবে যে কোনো দারুণ গল্পকথক আগুনের পাশে বসে আধো অন্ধকারে গরমা গরম একটা পেয়ালা চা খেতে খেতে পাহাড়ের গল্প
0: সব বলছো তুমি। মানে
1: তুমি এখানে চায়ের কথা আমি বললাম, আমার কিন্তু চায়ের পরই মনে হলো যে একটু যদি কাবাব হয়ে যেত।
0: এ বাবা, হ্যাঁ সেটা তো খুব ভালো, কাবাব ভীষণ পছন্দের। কিন্তু জানো তো আমি আবার নোটি পার্টি, আমি যত চা খেতে তেতে অত
1: পছন্দ করি না, টি টি করে পাহাড়ে পাহাড়ে চা খাওয়ার মজা আছে।
0: হ্যাঁ, তা আছে, যে কোনো গরম পানীয় আর কি। আর সত্যি সত্যি মানে সুযোগ পেলেই আমরা ওই তমসার তীরে তীরে কোথাও যদি পারি একটু ঘুরে আসবো না হয়। এবং এই গল্পটি পড়ার পরে পাহাড়কে কিন্তু নতুন চোখে দেখতে শেখে বন্ধুরা, এবং সেটা করতে বাধ্য হবে এবং মন ভরে উঠবে আনন্দে আমাদের, তাই না?
1: আর এরপরে যার কাছে আমরা যেতে হবে, তিনিও কিন্তু একজন বলা যেতে পারে কিংবদন্তি পরিব্রাজক। বুঝতে পারছো কার কথা বলছি?
0: আচ্ছা আমি একটু গেস করছি, দাঁড়ো, তুমি কি প্রবোধ কুমার সান্যালের কথা বলছো?
1: এবং তার যে বইটার কথা বলছি সেটা হলো,
0: ধরে ফেলেছি,
1: সেটা বলো তাহলে,
0: দেবাত্মা হিমালয়।
1: একদম ঠিক।
0: এইবারে তো আমি ক টু দি পাওয়ার ইনফিনিটি কি পেলাম,
1: বাবা টু দি পাওয়ার ইনফিনিটি তে চলে গেছে, মানে আমি হারাতেই পারবো না।
0: ট্রিপল ক পেয়েছি, ট্রিপল ক,
1: যাক এটা তাও একটু,
0: আমি কিন্তু পরপর ঠিক ঠিক উত্তর দিয়েছি।
1: একদম, এই যে বইটা, এই বইটাতেও কিন্তু লেখকের পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ। পাহাড়ের গাছপালা, পথঘাট, মানুষের জীবনযাত্রা, লোকবিশ্বাস, ধর্মীয় ভাবনা এমন ভাবে তুলে ধরেছেন যে পাঠক এক মুহূর্তের জন্য বইয়ের বাইরে থাকতে পারেন না।
0: আর এই পাহাড় নিয়ে যখন কথা হচ্ছে, মানে দেবাত্মা হিমালয় নিয়ে কথা হচ্ছে, এখানে কিন্তু হিমালয় শুধু পাথর, বরফ আর শৃঙ্গের সমষ্টি নয়, কিন্তু বরং হাজার বছরের সাধনা, সংস্কৃতি আর মানব সভ্যতার সাক্ষী হয়ে থেকে গেছে, তাই না? আর এটাই স্বীকার, মানে এই কথাটি স্বীকার করতেই হবে যে লেখকের পর্যবেক্ষণ ক্ষমতা কিন্তু সত্যিই অসাধারণ বিতোষক। পাহাড়ের গাছপালা, পথঘাট, মানুষের জীবনযাত্রা, লোকবিশ্বাস, ধর্মীয় ভাবনা সব কিছু তিনি এমনভাবে তুলে ধরেছেন যে পাঠক কিন্তু এক মুহূর্তের জন্য বইয়ের বাইরে চোখ ফেলতে পারবে না,
1: যেরকম আমাদের
0: আটকে থাকতেই হবে।
1: আমাদের যেরকম হয় পাহাড় যাত্রার পথে, আমাদের সব থেকে পছন্দের জিনিস হচ্ছে আমাদের প্লেলিস্ট, পছন্দের প্লেলিস্ট। আমার মনে হচ্ছে মানে আমরা পাহাড়ের গল্প বললাম, আমরা
0: একেবারে এসে আমরা ঘাটতে শুরু করি যে আগে কোন গানটা নেব, বন্ধুদের আজকে কোন গানটা শোনানো যায়। কারণ খুব যত্নে আমরা প্রত্যেক দিন প্রত্যেকটি আসর সাজাই তোমাদের জন্য বন্ধু, আর তোমরা আমাদেরকে যখন ফোন করো আমাদের খুব ভালো লাগে। তবে সেই

0: অরিজিৎ সিং আর
1: শ্রেয়া ঘোষালের কণ্ঠে সত্যি একটা কি মিষ্টি
0: গান, ভীষণ ভীষণ মিষ্টি গান, আমাদের সকলের ভীষণ পছন্দের। আর এই বলতে বলতে বন্ধুরাও কিন্তু ফোনে চলে এসেছে, শুনে নি বন্ধু কোন বন্ধু আছে। হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো
1: হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন?
2: বলছি
1: বলুন।
0: নমস্কার, বলুন।
2: রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া কোনো গল্পই হয় না।
0: শুরুতেই রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করেছি আমি, আবারও বলছি যে শুরুতেই তিনি, মধ্যেও তিনি, শেষেও তিনি। এবং আরেক বন্ধু চলে এসেছে কলে, শুনে নি কি বলছে সে।
3: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি আমি দেবশঙ্কর মাইতি বলছি।
0: নমস্কার, বলুন।
3: দক্ষিণ চব্বিশ পরগনা থেকে
0: বলুন।
3: নমস্কার, একুশে সাহিত্য খুবই ভালো লাগছে, রেডিওর এপারে আমরা বসে শুনছি আপনার, আমাদের অনেক অজানা তথ্যগুলো আমরা জানতে পারছি, হ্যাঁ খুব ভালো লাগছে।

0: আমার একটা অনুরোধ, অনুরোধ তো এখানে করার কোনো রাস্তা নেই, তবুও একটা অনুরোধ করছি যে আপনারা যে ওই ঘোষক ঘোষিকা আছেন খুব ভালোই লাগছে, তবে মল্লিকা চৌধুরী খালি গলায় যদি একটা আমরা গান শুনি খুব ভালো
1: লাগে।
2: এই আবদার নিয়ে আমি কি বলবো,
1: এক লাইনে তো ভারী মুশকিল, বন্ধুদের কথা তো রাখতেও হবে, তবে আবার অন্য কোনো দিন হয়তো বা হতেও পারে আজকে কথা বলতে বলতে, চেষ্টা করবো। আর আপনাদের জন্যই কিন্তু আমরা প্রত্যেক দিন আসর সাজাই, অনেক অনেক ধন্যবাদ, আপনারা ফোন করতে থাকুন। আচ্ছা এবার একটু গল্পে ফিরি। তোমরা কি বলতে চাও? এবং ভ্রমণ সাহিত্যের কথা উঠলেই ওই যে শুরুতে তোমাকে একটু বলছিলাম না যে দ্য ওয়ার্ল্ড ইজ এ বুক এন্ড দোজ হু ডু নট ট্রাভেল রিড ওনলি ওয়ান পেজ, এটা আগেও বলেছি, এটা কিন্তু সর্বৈব মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু
2: আসলে আমাদের এই যে পৃথিবীটাই, পৃথিবীটাই একটা বিশাল বই, আর এই যে ভ্রমণ আমাদের সেই বইয়েরই নতুন নতুন পাতা পড়তে শেখায়। মানে এই যে কঠিন করে বললো জিনিসটা, এটাকে আমি সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, বুঝতে পেরেছো?
1: এই জন্যই তো বন্ধুরা আছে না পাশাপাশি বসে, আমি একটু আঙ্গিকে বলবো একটু সহজ সরল করে বলবে,
2: এই যে পথের গল্প, মানুষের গল্প, এই যে অজানো অভিজ্ঞতার খোঁজ, এইটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা, তাই না?
1: একেবারে একেবারে।
2: আর এইভাবেই আরো দুটো গল্পের কথা বলবো, আরো একটা গল্পের কথা বলবো, সেটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির রেখা। এই গল্পটাও কিন্তু বলতে গেলে ভ্রমণ নির্ভর লেখাগুলির মধ্যে অন্যতম।
1: তারপর ধরো রাহুল সংকৃতায়নের ভোলগা থেকে গঙ্গা, এটাও কিন্তু পুরোপুরি ভ্রমণ কাহিনী, যদিও নয়, এটা আমরা সম্পূর্ণভাবে বলতে পারি না একটা ভ্রমণ কাহিনী, তবুও তার মধ্যে ভ্রমণ জীবনের কিন্তু অনেক অভিজ্ঞতা কিন্তু আমরা দেখতে পাই, সেটাও কিন্তু একটা বিশেষ দিক আছে, মানে ভীষণ আকর্ষণ করার মতো একটা দিক আছে, তাই না? তারপর ধরো উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামেও মানে তার লেখা যে কয়েকটি বই আছে সেইগুলোর কথা আমরা এই বিষয়ে বলতে পারি, এই প্রসঙ্গে বলতে পারি, যেমন হিমালয় কৈলাস মানুষ বর, নেপাল তিব্বত নিয়ে তার অসংখ্য লেখার কথা কিন্তু আমরা এই প্রসঙ্গে বলতে পারি। আর সাম্প্রতিক কালে পাঠকদের কাছে কিন্তু জনপ্রিয় হয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের ভীষণ অনেক অনেক ধরনের ভ্রমণ রচনা, বুদ্ধদেব গুহর অরণ্য প্রকৃতি নির্ভরের অনেক ভ্রমণ কাহিনী, তাই না বৃত্তশোক?
2: একদম। আর এই যে বাংলা ভ্রমণ সাহিত্য, তার সব থেকে বড় শক্তি এটাই যে এটা শুধুমাত্র জায়গা দেখা নয়, মানুষকেও দেখা হয়, দেখা হয় সমাজকে, নিজের আত্মাকেও চেনা হয়, উপলব্ধি করা হয় এবং নিজের মননকে প্রসারিত করা হয়।
1: আর সেই কারণেই একটা ভালো ভ্রমণ কাহিনী কিন্তু শেষ হয়ে যাওয়ার পরেও ওই যে হইল না শেষ, এবং এইভাবেই কিন্তু আজকের অনুষ্ঠান মোটামুটি আমরা শেষ করব রবীন্দ্রনাথের হাত ধরেই, বারবার রবীন্দ্রনাথের কথা উঠছে, তার একটি কথা বলে যে তিনি বলছেন এক জায়গায়, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার পন্থী, এবং সেইভাবেই আজকে আমাদের চলে যাওয়ার পালা, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো আড্ডায়। আমি আজকে ছিলাম তোমার বন্ধু মল্লিকা, এবং আমার সঙ্গে ছিল তোমাদের আরেক বন্ধু বিদর্শক, আবার চলে আসবো অন্য একটা কোনো দিন। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, যারা আজকে আমাদেরকে ফোন করেছিলেন, এবং ফেসবুকে আজকে আমাদের যুববাণী কলকাতার যে পোস্টারটি আছে তার তলে যারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল বিতর্কের অনুষ্ঠানে কিন্তু চলে আসছে অস্মিতা এবং আঁখি, তাই শুনতে থেকো যুববাণী। আর যেতে যেতে আমি আর বিদর্শক কিন্তু তোমাদের জন্য রেখে যাচ্ছি একটা খুব সুন্দর মন একদম মিষ্টি একটা গান,
2: আজকের মতো
1: যুববাণী, টাটা।

0: শেষ হলো যুববাড়ির অনুষ্ঠান একুশে সাহিত্য, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী এবং বিতর্ষক চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়া ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে সঙ্গীত শিক্ষার আসর, পরিচালনায় প্রমিতা মল্লিক।
1: নমস্কার, আজকে আবার এলাম আরেকটা নতুন গান শেখাবো তোমাদের। আচ্ছা, তোমরা তো সবাই গান শেখো, গান পড়ো, আমাকে কেউ বলতে পারো যে রবীন্দ্রনাথের ঋতুর উপর গীতিনাট্য কোনগুলো? একটা দুটো নাম বললেই হবে। আচ্ছা, নবীনও আছে, আর বর্ষাকালে শেষ বর্ষণ, শ্রাবণ গাথা, এগুলোকে আমরা বলি ঋতুনাট্য বা ঋতুর উপর বেস করে আর কি যে গানের এগুলো। তো আমি আজকে তোমাদের বসন্ত গীতিনাট্যর একটি গান শেখাবো। সেটি পুরোটা তো একদিনে শেখানো যাবে না, অর্ধেকটা শেখাবো। তো এই গানটির সম্বন্ধে একটু কথা বলে নিই। তোমরা কি জানো যে বসন্ত গীতিনাট্যটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন? কেউ কি বলতে পারবে? কারো জানা নেই? আমি বলে দেবো। আচ্ছা, তুমি যদি দেখো দেখবে প্রথমে লেখা আছে উৎসর্গ, শ্রীমান কবি নজরুল ইসলাম স্নেহ ভাজনের, মানে বসন্তের দূত হিসেবে উনি নজরুল ইসলামকে ভেবেছিলেন রবীন্দ্রনাথ। সেজন্য 10ই ফাল্গুন 1329 একদম তারিখ দিয়ে এই বইটি উনি নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। তার যে গানটি আমি আজকে বেছেছি, আর এই ঋতুনাট্যের তো আমরা দেখি কি যে যদিও রাজা, তারপরে কবি, এরকম সব ছোট ছোট ক্যারেক্টার থাকে, তার সঙ্গে আবার গানের উপরে যে চরিত্রগুলি গানগুলি গায় তারা কিন্তু ঠিক আমাদের মতো মানুষের চরিত্র নয়। হয়তো বকুল একটা গান করছে, একটা গান করছে হয়তো বেনুবন, প্রদীপ শিখা,

0: যে এই সাধারণ যে প্রকৃতির যে যারা মানে প্রকৃতির চরিত্র যেগুলি, সেগুলো মানুষের চরিত্রের সঙ্গে সমানে মিশে মিলে এক হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ তো প্রকৃতির সঙ্গে মানুষের একটা নিবিড় যোগ, যোগের কথা বারবার, মেলবন্ধনের কথা বারবার বলেছেন। তো এইখানে যে গানটি আমি আজকে তোমাদের করছি সেটি হচ্ছে সে কিভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া। এই গানটির উপরে লেখা আছে মাধবী। মাধবী কি? মাধবী ফুল। তার মানে যেন সেই মাধবী ফুল একটি চরিত্র হয়ে গিয়ে এই গানটি গাইছে, ঠিক আছে। আর আরেকটি কথা বলে দেওয়া দরকার এই গানটি সম্বন্ধে, এটি একটু বাউলাঙ্গ গান। তো সুতরাং বাউলাঙ্গ গানের তোমাদের, তোমরা জানো যে বাউলাঙ্গ গান খুব যদি আমরা দ্রুত লয়ে গাই তাহলে এই গানগুলোর একটা খুব মজা আছে, এমন একটা মেজাজ আছে, কিরকম দুলে দুলে চলে, একটা দুলুনি আছে, সমস্ত শরীরে একটা দোলা অনুভব করা যায়, সেটা নষ্ট হয়ে যায়। তাই জন্যে এটা কেমন একটা লয় নিতে হয় যাতে ওই দোলাটা তুমি সর্ব অঙ্গ দিয়ে তুমি অনুভব করতে পারো এবং সেটা তোমার গলাতেও এসে যাবে।
1: মধ্যলয় গানটি গাইব?
0: হ্যাঁ, মধ্যলয় গাইবে, এবং এই গানগুলি গাইবার একটা বিশেষ ধরন আছে, আমি দেখিয়ে দিচ্ছি সেগুলো। গান গাইতে শুরু করবো, তোমরা একটু গানটা লিখে ফেলো আগে। হ্যাঁ, সে কিভাবে গোপন রবে, সে কিভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া, সে কিভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া। হৃদয় কাড়া বলতে যে হৃদয় কেড়ে নেয়, লুকিয়ে হৃদয় কাড়া। তাহার আশা হাওয়ায় ঢাকা, সে যে সৃষ্টি ছাড়া, এই যে সে কি ভাবে, কার সম্বন্ধে বলা হচ্ছে? একটা তো কারো সম্বন্ধে বলা হচ্ছে, কে সে?
1: বসন্ত।
0: বসন্ত, তাহার আশা হাওয়ায় ঢাকা। দেখবে বসন্তের শুরুতে কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, কিন্তু তার সত্ত্বেও আমরা জানি এবার বসন্ত আসছে। তাই জন্যে তাহার আশা হাওয়ায় ঢাকা, সে যে সৃষ্টি ছাড়া, এই হলো স্থায়ী। তারপরে হিয়ায় হিয়ায় জাগলো বাণী, পাতায় পাতায় কানাকানি। হিয়ায় হিয়ায় জাগলো বাণী, কমা, পাতায় পাতায় কানাকানি। কানাকানিটা কি? পরের লাইন, ওই এলো যে, ওই এলো যে। এই ওই এলো যে, ওই এলো যে হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে। ওই এলো যে, ওই এলো যে, পরাণ দিল সাড়া। আমাদের পরাণও সাড়া দেয় এই প্রকৃতির দিকে তাকিয়ে। হিয়ায় হিয়ায় জাগলো বাণী, পাতায় পাতায় কানাকানি। ওই এলো যে, ওই এলো যে, পরাণ দিল সাড়া। এই হচ্ছে গানের প্রথম প্রথম অর্থ। তারপরেরটাও লিখে নেওয়া যাক। এই তো আমার আপনারই এই ফুল ফোটানোর মাঝে, মাধবী বলছে তো, তাই জন্য বলছে এই তো আমার আপনারই এই ফুল ফোটানোর মাঝে, মাধবী ফুল যে ফুটছে, এই তো আমার আপনারই এই ফুল ফোটানোর মাঝে, তারে দেখি নয়ন ভরে নানা রঙের সাজে। বসন্তকালে কত রকম রং। এই তো আমার আপনারই এই ফুল ফোটানোর মাঝে, তারে দেখি নয়ন ভরে নানা রঙের সাজে। পরের লাইন, এই যে পাখির গানে গানে চরণধ্বনি বয়ে আনে। বসন্তকালের পাখির মানে আমরা মানে কোকিল বা এই বসন্তকালের সব পাখিগুলি, বসন্তবোর ইত্যাদি। এই যে পাখির গানে গানে চরণধ্বনি বয়ে আনে, বসন্তের চরণধ্বনি। বিশ্ববীণার তারে তারে এই তো দিল নাড়া, বিশ্ববীণার তারে তারে এই তো দিল নাড়া। একবার চট করে পুরো গানটা আমি বলে দিই, দেখে নাও সবাই ঠিক লিখেছো কিনা। সে কিভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া, তাহার আশা হাওয়ায় ঢাকা, সে যে সৃষ্টি ছাড়া। হিয়ায় হিয়ায় জাগলো বাণী, পাতায় পাতায় কানাকানি। ওই এলো যে, ওই এলো যে, পরাণ দিল সাড়া। এই তো আমার আপনারই এই ফুল ফোটানোর।

মাঝে তারে দেখি নয়ন ভরে নানা রঙের সাজে। এই যে পাখির গানে গানে চরণধ্বনি বয়ে আনে, বিশ্ববীণার তারে তারে এই তো দিল নাড়া। আরেকটা কথা বলি দে তোমাদের গানটা শুরু করার আগে, এই যে সে কি ভাবে গোপন রবে, এইটা না একদম ঘুরে ঘুরে ঘুরে ঘুরে বিভিন্ন লাইনের মধ্যে দিয়ে এসছে লেখানোর সময়, কিন্তু সেটা লিখাইনি আমি। তোমরা যখন গাইবে তখন দেখবে, হ্যাঁ এই লাইনটা, সে কি ভাবে গোপন রবে, এই কথাটা বারবার বারবার বিভিন্ন লাইনের মধ্যে মধ্যে ফিরে আসছে। ঠিক আছে, আচ্ছা এটিও হচ্ছে দাদরায় বদ্ধ। আমরা এটা সাধারণত খোলের সঙ্গে গানটা করি। দাদরা মানে হচ্ছে 1 2 3 4 5 6, তো ফাঁক থেকে শুরু আর কি। ভাবের ভার উপরে হচ্ছে সোমটা।

0: পরাণ দিল সারা। এবার আমি একটা কথা বলবো, পরাণ দিল সারা তো তোমাদের পরাণগুলো কিন্তু সারা দিচ্ছে না। হিয়ায় হিয়ায় জাগলো বাণী, পাতায় পাতায় কানাকানি। তো এই এই যে আনন্দটা, হ্যাঁ, যে ওই এলো যে, ওই এলো যে, এই যে একটা একটা কেউ আসছে, একটা যে তার জন্য অপেক্ষা।
1: সঙ্গীত শিক্ষার আসর এখানেই শেষ হল। পরিচালনায় প্রমিতা মল্লিক, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন প্রচলিত লোকগীতি, শিল্পী মঞ্জু চন্দ্র।

0: এতক্ষণ শুনছিলেন প্রচলিত লোকগীতি, শিল্পী মঞ্জু চন্দ্র, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। বর্ষার আগে পুরসভা এলাকাগুলির নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে আজ সকালে উত্তরবঙ্গ পৌঁছেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। উত্তরকন্যায় দুপুর পর্যন্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে তিনি এই বিষয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে শিশু সুরক্ষা নিয়েও নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকদের সঙ্গেও তিনি পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বাগডোগরা রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, রাজ্যের বিভিন্ন পুরসভা থেকে একের পর এক মেয়র ও কাউন্সিলররা পদত্যাগ করে বর্ষার মুখে নতুন সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছেন। তবে এই পরিস্থিতির মোকাবিলা করে আগামী বর্ষায় নাগরিকরা যাতে আগের চেয়ে ভালো থাকেন তার ব্যবস্থা বর্তমান সরকার করবে। যক্ষ্মা নির্মূলকরণের জন্য রাজ্যে বিশেষ কর্মসূচির সূচনা হয়েছে। যক্ষ্মামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সংলগ্ন সভাঘরে গতকাল এক পর্যালোচনা বৈঠক করেন। উপস্থিত ছিলেন সাংসদ, বিধায়ক, চিকিৎসক ও সরকারি আধিকারিকরা। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের প্রতিটি ব্লকে যক্ষ্মা নির্মূলকরণ অভিযানের অংশে বিশেষ পদক্ষেপ নিতে হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পুর পরিষেবা না পাওয়া এবং দুর্নীতির অভিযোগ তুলে পূর্ব বর্ধমানের মেমারি পুরসভার চেয়ারম্যান ও পুর বোর্ডের বিরুদ্ধে গতকাল বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। দক্ষিণ ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের কামারপুল গ্রাম পঞ্চায়েতের পলাতক তৃণমূল প্রধানের বন্ধ বাড়ি থেকে সরকারি ত্রাণ সামগ্রীর পাশাপাশি মিলল পুলিশের পোশাক ও কার্তুজ। গতরাতে স্থানীয় বাসিন্দাদের একাংশ ও বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূল পঞ্চায়েত প্রধান মঈদুল ইসলামের বাড়ির সামনে জড়ো হয়। পরে খবর দেওয়া হয় পাড়ুলিয়া কোস্টাল ও ডায়মন্ড হারবার থানার পুলিশকে। পুলিশের উপস্থিতিতে উদ্ধার হয় প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। জলপাইগুড়ির ওদলাবাড়িতে একটি উন্মত্ত কুকুরের আক্রমণে অন্তত 30 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষ রয়েছেন। শনিবার বিকেল থেকে কুকুরটির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওদলাবাড়ির বিধানপল্লীর এক বাসিন্দার পোষা কুকুরটি শনিবার সকাল থেকেই অস্বাভাবিক আচরণ শুরু করে। একসময় কুকুরটি শিকল ছিঁড়ে বেরিয়ে স্থানীয় বাসিন্দাদের আক্রমণ করে। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে আজ রাজ্য সরকারের উদ্যোগে বাইসাইকেলে রবিবার শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যদিও বিশ্ব সাইকেল দিবস ছিল গত 3রা জুন, তবে সার্বিকভাবে সুরক্ষা ও সুবিধার কথা বিবেচনা করে আজ রবিবার এই অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়। সীমান্ত থেকে সুন্দরবন, দূষণমুক্ত, স্বচ্ছ ও পরিবেশবান্ধব সমাজ গড়ার বার্তা নিয়ে এই অভিনব র্যালির আয়োজন করা হয় রাজ্যজুড়ে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে মহকুমা শাসকের দপ্তরের পরিচালনায় এদিন একটি বিশেষ সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় যুব দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয়। হুগলিতে, পূর্ব মেদিনীপুরের তমলুকে, জলপাইগুড়িতেও জেলা প্রশাসন এবং সাইয়ের উদ্যোগে বিশাল সাইকেল র্যালির শহর পরিক্রমা করে। দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জায়গায় আগামী কয়েকদিন বজ্রগর্ভ মেঘের কারণে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কিছু জেলা, বিশেষ করে উপকূল এলাকায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাবে। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে বলেন, হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গ্রামীণ সংবাদ এখন এ পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

ভাবনা আছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির অনেক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির কিছু জায়গায় আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 7 থেকে 11 সেন্টিমিটার। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলার দু একটি জায়গায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান জেলার দু একটি অঞ্চলের উপর দিয়ে আগামী চব্বিশ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা, সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই? খুব গরম পড়েছে কি বলো, আর তোমাদের স্কুলও খুলে গিয়েছে, এর মধ্যেই গরমের ছুটি শেষ। তবে এখন বোধ হয় সকালে যেতে হচ্ছে স্কুলে, তাই না? হ্যাঁ, সে যাই হোক, আজকে তো রবিবার, গল্প দাদুর সঙ্গে একটু গল্প করার দিন। আজও তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে, তার আগে কয়েকটা বিশেষ দিনের কথা তোমাদের একটু জানিয়ে দিই, কেমন? আর কিছু বিশেষ কথাবার্তাও রয়েছে তোমাদের সঙ্গে। ছোট্ট বন্ধুরা, আজকে কিন্তু একটা বিশেষ দিন। আজ অর্থাৎ 7ই জুন ওয়ার্ল্ড ফুড সেফটি ডে বা বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। প্রতি বছর 7ই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালিত হয়। ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত এই দিবসটি খাদ্যবাহিত ঝুঁকি প্রতিরোধ, শনাক্তকরণ এবং ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে, আর এই বিষয়ের উপর জোর দেয় যে খাদ্য নিরাপত্তা হল সরকার, উৎপাদক এবং ভোক্তা সকলের একটি সম্মিলিত দায়িত্ব। সারা পৃথিবীতে বহু মানুষ খাবারের অভাবের কারণেই প্রতি বছর মৃত্যুর মুখে ঢলে পড়েন। অনেকের কাছে স্বাস্থ্যকর খাবার পৌঁছে দেওয়াই যায় না। আর সেই বিষয়গুলি মাথায় রেখেই গোটা দুনিয়ায় এই বিশেষ দিনটি পালনের কর্মসূচি নেওয়া হয়। 2026 সালে, অর্থাৎ এই বছর, এই দিনটি পালনের থিম হল বোধ থেকে সমাধানে, সর্বত্র নিরাপদ খাদ্য, যা খাদ্যবাহিত রোগের বিরুদ্ধে সাশ্রয়ী সমাধান বাস্তবায়নের জন্য বৈজ্ঞানিক প্রমাণ

এবং অসুস্থতা সম্পর্কিত তথ্য ব্যবহারের উপর আলোকপাত করে। অর্থাৎ আমরা যেটা প্রত্যেকদিন পাই, আমাদের বাড়িতে খাদ্যের যোগান প্রচুর থাকে, খাবার তো আমরা খাই, সকালবেলায় ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, তারপর বিকেলে টিফিন, তারপর রাত্রে ডিনার, সবই তো হয়। কিন্তু সবার ভাগ্যে কি তা জোটে? গোটা পৃথিবী জুড়ে বহু মানুষ খাদ্য নিরাপত্তা পায় না, আর তাই এই দিনটি ওয়ার্ল্ড ফুড সেফটি ডে বা বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস হিসেবে পালন করা হয় জাতিসংঘ বা ইউনাইটেড নেশনসের তত্ত্বাবধানে। ছোট বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 8ই জুনও কিন্তু একটা বিশেষ দিন, জানো? হ্যাঁ, অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণীর জন্য একটা সত্যিই বিশেষ দিন। অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি হবে আগামীকাল। আকাশবাণী কলকাতার 90 বছর পূর্তি উপলক্ষে আজ আয়োজন করা হয়েছিল একটা অভিনব ম্যারাথনের। তোমরা কি দেখেছো সেই ম্যারাথন? আকাশবাণী কলকাতার ফেসবুক পেজে দেখতে পাবে সেই ছবি। স্বাধীনতা পূর্ব ভারতে 1927 সালে শুরু হয়েছিল কলকাতার রেডিও স্টেশনের যাত্রা। 1936 সালের 8ই জুন ব্রিটিশ ভারতে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম বদলে রাখা হয় অল ইন্ডিয়া রেডিও। আর এই স্মরণীয় দিনটি দেশের সাংস্কৃতিক, তথ্য ও সম্প্রচারের ইতিহাসে এক বিশেষ মুহূর্তের সাক্ষী। আর তাকে মনে রেখেই আকাশবাণী কলকাতা একটি ম্যারাথনের আয়োজন করেছিল আজ কলকাতা ময়দান এলাকায়। ম্যারাথনের যাত্রাপথ ছিল বাস্কেটবল কোর্ট থেকে আকাশবাণীর প্রবেশদ্বার পর্যন্ত। আকাশবাণীর ঘোষক, উপস্থাপক থেকে শুরু করে টেকনিশিয়ান এবং আধিকারিকরাও অংশগ্রহণ করলেন এই ম্যারাথনে। ম্যারাথনের শেষে সবাইকে শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট দেওয়া হয়, আর ছিল সেলফি পয়েন্টও, সেখানে সবাই মিলে ছবি তোলা হয়েছে। জানো তো? জানতে না? এই যে তথ্যগুলো দিই তোমাদের, সেগুলোকে নোট করে রাখতে বলেছিলাম, রাখছো তো? একটা ছোট খাতা বা ডায়েরি নিয়ে নেবে বাড়ির বড়দের কাছ থেকে, সেখানে নোট করে রাখবে, লিখে রাখবে এইসব বিশেষ দিনগুলোর কথা। তাহলে দেখবে একটা ইতিহাসের খনি তৈরি হয়ে গিয়েছে তোমার ওই ডায়েরিটা বা খাতাটা। কেমন? আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমাদের বাড়িতে তো বিদ্যুৎ আছে, তাই না? মানে কারেন্ট আমরা যাকে বলি, মানে ইলেকট্রিসিটি আছে। তাতে ঘরে আলো জ্বলে, ফ্যান চলে, ফ্রিজ চলে, কারো বাড়িতে এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন এসবও আছে, তাই না? হ্যাঁ, এগুলো সবই চলে বিদ্যুতের মাধ্যমে, তাই তো? কিন্তু সেই বিদ্যুৎ আসে কোথা থেকে? মূলত তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদিত হয় এই বিদ্যুৎ, আর আছে পারমাণবিক শক্তি। কিন্তু অনিয়ন্ত্রিত বিদ্যুৎ খরচ করতে থাকলে কিছুদিন পরে তো বিদ্যুতের অপব্যবহারের ফলে দেখা দেবে বিদ্যুতের অভাব। সৌরবিদ্যুৎ দিয়ে কিছুটা অভাব পূরণ করার চেষ্টা আমরা অনেকদিন ধরেই করছি, কিন্তু বিদ্যুৎ অনিয়ন্ত্রিতভাবে খরচ করা রুখতে পারি আমরাই। তোমরাও যদি এখন থেকেই সচেতন হও, তাহলে আরও বেশি দিন ধরে পৃথিবীতে যে চিরাচরিত শক্তি রয়েছে তা ব্যবহার করা যাবে, না হলে অচিরেই শক্তি বা এনার্জির অভাব দেখা দেবে আমাদের সভ্যতায়। কী করতে হবে? হ্যাঁ, দিনের বেলায় আলো জ্বালিয়ে রাখবে না, ঘর থেকে বেরিয়ে গেলে ফ্যান বা এসি অফ করতে হবে, অনর্থক কারেন্ট পোড়ানো মানে বিদ্যুৎ খরচ করা বন্ধ করতে হবে। বাড়িতে যখন থাকবে না, তখন বেশ কিছু দিন হয়তো থাকবে না, তখন ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজটাকে অফ করে রাখতে হবে। মাইক্রোওয়েভ ওভেন বা হিটার জাতীয় যেগুলো, সেগুলোতে অনেক অনেক ইলেকট্রিসিটি পড়ে, তো সুতরাং সেগুলোকে কম খরচ করতে হবে। এই সব করলে ধীরে ধীরে দেখবে যে আমরা এটা একজন করলে হবে না, সবাই মিলে করতে হবে, তাহলে আমরা দীর্ঘদিন ধরে চিরাচরিত শক্তি ব্যবহার করতে পারব, বিদ্যুতের যোগানের উপর চাপও পড়বে না। কেমন? একটু সচেতন হলেই কিন্তু বাঁচিয়ে রাখা যায় আমাদের পৃথিবীকে,

আমাদের পৃথিবীর সভ্যতায় ইলেকট্রিসিটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিদ্যুৎ। আর সেই শক্তি বা বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি যাই বলো না কেন, তাকে বাঁচিয়ে রাখতে আমরাই পারি, তোমরাই পারো।

0: এইবারে কি করতে হবে বলো তো? এইবারে তোমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা রেডি হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে, কবিতা আলেখ্য নিয়ে এসেছে ওরা। তাহলে শোনা যাক আগে একটু কবিতা আলেখ্য। আকাশ মাটি বন বনাঞ্চল নদী আমরা ভালোবাসতে পারি যদি, বহুবচনের বন্ধুরা চলে এসেছে, আমরা শুনি তাদের সেই কবিতা আলেখ্য, কেমন? বেশ।
1: কথায় কবিতায় আকাশ মাটি বন বনানি নদী আমরা ভালোবাসতে পারি যদি, সংকলনে নন্দন সিংহ, পরিবেশনায় কাটোয়া বহুবচন। আমরা যারা অংশগ্রহণ করেছি, ঈশানী প্রামাণিক, অকুলমস মুখোপাধ্যায়, আরণ্যক বিশ্বাস, অরিখনা মণ্ডল, আর্যহী নন্দী, অদিতি গনাই, সৌমি দে, মানালি নন্দী ও আনিকা রাহিল, যাদের নির্বাচিত কবিতা ও গল্পাংশ নিয়ে এই আলেখ্য, তাঁরা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সুনির্মল বসু, সুকান্ত ভট্টাচার্য ও কাজী নজরুল ইসলাম, পরিচালনায় নন্দন সিংহ।
2: আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে,
3: পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে,
4: সূর্য আমায় মন্ত্র না দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মেদুর মধুর কথা বলতে,
2: ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে,
5: মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে, শ্যাম বনানি সরসতা আমায় দিল ভিক্ষা,
3: বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র,
5: এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়, শিখছি সবই কৌতূহলে সন্দেহ নেই মাত্র,
2: আকাশ মাটি বন বনানি নদী পাহাড় এইসব নিয়েই আমাদের প্রকৃতি। পাঠশালায় আমরা বই পড়ি, বইতে সবই লেখা থাকে, বইয়ের লেখাগুলি যদি আমরা মেনে চলি তাহলেই প্রকৃতি হবে সুন্দর, পরিবেশ হবে নির্মল। যেমন তাল গাছ, সেও কত ভালোবাসে মাটিকে, তাই সে অনায়াসে বলতে পারে মা যে হয় মাটি তার।
6: তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে,
3: মনে সাধ কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা সে,
4: তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার,
3: মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই বাসা খানি ফেলে তার,
5: সারাদিন ঝড় ঝড় থর থর কাঁপে পাতা পত্তর উড়ে যেন ভাবে ও,
3: মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও, তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায় ফেরে তার মনটি,
5: যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি।
3: আমাদের প্রকৃতিতে কত লতানে গাছ, সেগুলো হয়তো তাল গাছ আম গাছের মতো দাঁড়া।

0: হারাতে পারে না। মাচানের ওপর তাদের বসবাস, তবু তারা মাটি ছেড়ে কোথাও যেতে চায় না।
1: ঝিঙে ফুল ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরো জিয়া ফিঙে ফুল ঝিঙে ফুল। গুলমের পর্ণে লতিকার কর্ণে ঢলো ঢলো স্বর্ণে ঝলমল দোলে দোল ঝিঙে ফুল।
2: পাতার দেশের পাখি বাধা হিয়া বোটাতে, গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে। পৌষের বেলা শেষ পরি জাফরানি বেশ, মরা মাচানের দেশ করে তোলো মাসগুল ঝিঙে ফুল।
1: শ্যামলী মায়ের কোলে সোনা মুখ খুকুরে, আলু থালু ঘুম যার রোদে গলা দুপুরে। প্রজাপতি ডেকে যায় মোটা ছেড়ে চলে যায়, আসমানে তারা চায় চলে আয়ে আকুল ঝিঙে ফুল।
2: তুমি বলো আমি হাই ভালোবাসি মাটি মায়, চাই না ও অলকায় ভালো এই পথ ভুল ঝিঙে ফুল ঝিঙে ফুল।
0: গাছ আমাদের প্রাণ, আমাদের পরম বন্ধু, আমাদের বেঁচে থাকার রসদ। সেই গাছকে আমরা নির্বিচারে ধ্বংস করছি, একবারও ভাবছি না আমরা নিজের পায়ে কুড়ুল মারছি।
3: জড় নই মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। মাটিতে লালিত ভিড়ু শুধু আজ আকাশের ডাকে, মেলেছি সন্দিগ্ধ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে।
4: যদিও নগণ্য আমি তুচ্ছ বট বৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা।
5: আজ শুধু অঙ্কুরিত জানি, কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা, উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। তারপর দৃপ্ত শাখা মেলে দেবে সবার সম্মুখে, ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে।
0: সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড়, শাখায় শাখায় বাঁধা প্রত্যাহত হবে জানি ঝড়। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে, জয়ধ্বনি কিশলয়ে সংবর্ধনা জানাবে সকলে। ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি, বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি। সেদিন ছায়ায় এসো হানু যদি কঠিন কুঠারে, তবু তোমায় আমি হাত ছানি দেব বারে বারে। ফল দেব ফুল দেব দেব আমি পাখির কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন।
6: নদী পরিবেশ রক্ষায় মানব সভ্যতার আর এক সম্পদ এই নদী। কত মানুষের জীবন জীবিকা এই নদীকে ঘিরে। নদীকে সুন্দর ও পবিত্র রাখার দায়িত্ব ও কর্তব্য আমাদেরই। নদী আমাদের মা।
2: নদী এই মত অবশেষে এলো নরম মাটির দেশে, হেথা যেথায় মোদের বাড়ি নদী আসিল দুয়ারে তারি। হেথায় নদী নালা খাল বিলে দেশ ধীরেছে জলের জালে,
1: কত মেয়েরা নাইছে ঘাটে, কত ছেলেরা সাঁতার কাটে, কত জেলেরা ফেলিছে জাল, কত মাঝিরা ধরেছে হাল, সুখে শাড়ি গান গাই দাড়ি, কত খেয়া তড়ি দেয় বাড়ি।
0: মাতৃহারা ছোট্ট বলাই তার কাকির কোলে এসে বসে গলা জড়িয়ে বলে, ওই ঘাসিয়ারাকে বলো আমার গাছগুলো যেন না কাটে। কি যে পাগলের মতো বকিস, ও যে সব জঙ্গল সাফ না করলে চলবে কেন?
3: ছোট্ট বলাই
7: কি করে যেন বুঝতে পেরেছিল।

0: কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ। গাছের সেই রব আজ উঠছে বনে বনে, আমি থাকব আমি থাকব। বিশ্বপ্রাণের বাণী কেমন করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল বলাই?
1: শিশু বয়সে সবাই যখন খেলার সামগ্রী কিংবা শিশু সুলভ নানান বায়না ধরে, বলাইয়ের তখন কৌতূহল গাছেদের বারবারন্ত নিয়ে। এক এক জায়গায় এক একটা চারা গাছ দেখে আর কাকাকে জিজ্ঞেস করে,
2: কাকা এ গাছটা কি গাছ?
3: কাকা বলে,
4: এটা শিমুল গাছ, রাস্তার ধার ঘেঁষে বেড়ে উঠেছে, মালিকে বলবো এটাকে উপরে ফেলে দেবে।
2: বলাই চমকে ওঠে, এ কি কথা, না না কাকা, তোমার দুটি পায়ে পড়ি, উপরে ফেলো না।
4: কি যে বলিস, রাস্তার মাঝখানে বেড়ে উঠেছে, বড় হলে চারিদিকে তুলো ছড়িয়ে অস্থির করবে যে।
0: বলাই কাঁদতে কাঁদতে কাকির কাছে যায়।
2: কাকি, তুমি কাকাকে বারণ করে দাও যেন এ গাছটাকে না কাটে।
1: ওগো শুনছো, আহা ওর গাছটা রেখে দাও।
3: বিলেতি কায়দায় শিক্ষার উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষার জন্য বলাইকে পাঠানো হলো সিমলায়, পরে বিলেত যাবার কথা। কাকি চোখের জল মুছেন আর বলাইয়ের শূন্য শোবার ঘরে জন্তু জানোয়ারের গল্পওয়ালা ছবির বইগুলো নাড়াচাড়া করেন। সিমলা থেকে বলাই কাকিকে চিঠি পাঠালো,
2: কাকি আমার সেই শিমুল গাছটার একটা ছবি পাঠিয়ে দাও।
1: ওগো শুনছো, একজন ফটোগ্রাফওয়ালা ডেকে আনো।
4: কেন?
1: বলাই একটা শিমুল গাছটার ফটোগ্রাফ চেয়েছে।
4: সে গাছ তো কাটা হয়ে গেছে।
1: দেখো যেদিন ওর বাবা ওকে শিমলে নিয়ে গেল সেদিন তো আমার নাড়িতে টান পড়ল, কিন্তু ওই গাছ তো বলাইয়ের প্রতিরূপ, ওর প্রাণীর দোসর, আজ ওটাকেও সরিয়ে দিলে।
5: তাহলে শুনলে কবিতা আলেখ্য আকাশ মাটি বন বনানি নদী আমরা ভালোবাসতে পারি যদি। হ্যাঁ, কাটোয়া বহুবচনের বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, তারা আমাদের শোনালো এতক্ষণ ধরে। ঠিক আছে, ভালো লাগলো তো? তোমাদের কেমন লাগলো বলো। আচ্ছা এখনই বলতে পারবে না, পরে বলো, কিন্তু তার আগে একটু গান আর কবিতা আবৃত্তি শুনে নেওয়া যাক। আমাদের আরও ছোট্ট ছোট্ট বন্ধু, তারাও অপেক্ষা করছে, তারাও গান করবে, আবৃত্তি করবে গান কবিতার আসরে। ঠিক আছে, দেখা যাক তাহলে আজকে প্রথমে কি আসে গান কবিতার আসরে, কি শোনায় আমাদের।
6: আমার নাম অনুস্মিতা রায়, আমি একটি নজরুল গীতি গেয়ে শোনাচ্ছি।
5: শোনাও।

0: বাহ, এবার কে আসছো, কি শোনাবে?
1: আমার নাম দেবাঞ্জিতা বাসু, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি।
0: শোনাও।

0: দুজনের গানের পর এবার কবিতা, নাকি কে আসছো?
1: আমার নাম শতরূপা হাজরা, আমি সুকুমার রায়ের আবোল তাবোল শোনাচ্ছি।
0: শোনো।
1: মেঘমুলুকে ছাপসা রাতে, রামধনুকের আপছায়াতে, তাল বেতালে খেয়াল সুরে, তান ধরেছি কণ্ঠ পুরে। হেথায় নিষেধ নাই রে দাদা, নাই রে বাঁধন, নাই রে বাধা, হেথায় রঙিন আকাশ তলে, স্বপন দোলা হাওয়ায় দোলে, সুরের নেশায় ঝর্ণা ছোটে, আকাশ কুসুম আপনি ফোটে, রাঙিয়ে আকাশ রাঙিয়ে মন, চমক জাগে ক্ষণিক্ষণ। আজকে দাদা যাবার আগে, বলবো যা মোর চিত্তে লাগে, নাই বা তাহার অর্থ হোক, নাই বা বুঝুক বেবাক লোক। আপনাকে আজ আপন হতে, ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে, ছুটলে কথা থামায় কে, আজকে আমায় ঠেকায় কে। আজকে আমার মনের মাঝে, ঠাই থপা থপ তবলা বাজে, রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাঁচ। আলোয় ঢাকা অন্ধকার, ঘণ্টা বাজে গন্ধে তার, গোপন প্রাণীর স্বপন দূত, মঞ্চে নাচেন পঞ্চভূত। হ্যাংলা হাতি চ্যাংদোলা, শূন্যে তাদের ঠ্যাং তোলা, মক্ষী রানী পক্ষীরাজ, দস্যি ছেলে লক্ষ্মী আজ। আদিমকালের চাঁদির হিম, তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সঙ্গমোর, গানের পালা সঙ্গমোর।
0: বেশ, এবারে কি শুনবো, কি আসছো?
2: আমার নাম অহনা চক্রবর্তী, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবো।
0: শোনাও।

0: আমাদের চার বন্ধুর মধ্যে এবার কে আসছে? কে আসছো?
1: কাজী নজরুল ইসলামের লেখা রাজ ভিখারি,
0: শতরূপা হাজরা।
1: কোন ঘর ছাড়া বিবাগীর বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো চির বৈরাগী, দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চির বৈরাগী, ছিলে ঘুম ঘোরে রাজার দুলাল, জানিতে না কে সে পথের কাঙাল, ফেরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগি, তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগী, আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে, মোহ ঘুম পড়ি উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে, জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী, রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী, সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি, কে গো নারায়ণ নররূপে এলে নিখিল বেদনা ভাগি, ওগো চির বৈরাগী, দেহি ভবতি ভিক্ষাম বলি দাঁড়ালে রাজ ভিখারি, খুলিল না দ্বার পেলে না ভিক্ষা, দাঁড়ে দাঁড়ে ভয় দাড়ি, বলিলে দেবে না লহ তবে দান, ভিক্ষা পূর্ণ আমার এ প্রাণ, দিল না ভিক্ষা নিল না কোদান, ফিরিয়া চলিলে যোগী, যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি।
0: বেশ, এবারে আমাদের আর এক বন্ধু গান শোনাবে, তাই তো?
2: আমি আরেকটা রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনাচ্ছি,
0: দেবাঙ্গিতা বসু।

0: বাহ, এবারে অহনা চক্রবর্তী আসছো, তাই তো?
1: আমি আর একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি।
0: শোনাও।

0: আর একজন বন্ধুর একটি গান, তারপর তোমাদের সঙ্গে ফোনে কথা, চলে এসো।
1: আমার নাম অনুস্মিতা রায়, আমি একটি নজরুল গীতি গেয়ে শোনাচ্ছি,
0: শোনাও।

0: বাহ, আমাদের চার বন্ধু অনুস্মিতা, দেবাঙ্গিতা, শতরূপা আর অহনা, চারজনে আমাদের গান কবিতা শোনালো আজকের গান কবিতার আসরে। সময় তো শেষ হয়ে আসছে, কিন্তু তোমরা তো রাগ করবে যদি তোমাদের সঙ্গে ফোনে কথা না বলি। হ্যাঁ, ফোন লাইন কিন্তু খোলা আছে 03322131342, এটা হচ্ছে নম্বর। আরেকবার বলে দিই, 03322131342। মোবাইল থেকে ফোন করলে ওই সামনে 033টা জুড়তে হয়। দেখি কে আছে, কেউ আছে, আছো নাকি কেউ ফোনে? এই মুহূর্তে তো আছো বলে মনে হচ্ছে না। যাই হোক, গরমকালে একটু আগে বলছিলাম না যে প্রচুর গরম পড়েছে, আর তোমাদের স্কুলও খুলে গিয়েছে, এখন তো তোমাদের নিয়মিত ক্লাস করতে যেতে হচ্ছে, তাই তো? দেখি আমাদের এই বন্ধু ক্লাস করতে যাচ্ছে কিনা স্কুলে। হ্যাঁ, এবার কে রয়েছ দেখি। হ্যালো
1: হ্যালো গল্প দাদু, আমি ছাউরার বাগনান থেকে অভিষিক্তা রাউত বলছি।

0: হ্যাঁ বলো অভিষিক্তা, তুমি কোন ক্লাসে পড়ো গো?
1: আমি ক্লাস 8-এ পড়ি।
0: ক্লাস 8-এ পড়ো? আচ্ছা, এখন কি স্কুলে যেতে হচ্ছে রেগুলার?
1: হ্যাঁ হ্যাঁ, মর্নিং স্কুল হচ্ছে।
0: মর্নিং স্কুল হচ্ছে যখন রোদের তাপ কম থাকছে, তাই তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তুমি কিছু শোনাবে নাকি আমাদের আজকে?
1: আমি আজকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো।
0: বেশ, একটু প্রথম অন্তরা অবধি শোনাও ছোট্ট করে।

0: বাহ বাহ বাহ বাহ, খুব ভালো হয়েছে অভিষিকদা। গানের প্র্যাকটিস চালিয়ে যাও, আরো ভালো হবে তোমার গান। খুব ভালো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো থাকো। সময় শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আরেকজনকে রয়েছে টেলিফোনে, দেখে নি। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছো?
1: আমি কাঁথি থেকে বর্ণময় কান্দার বলছি।
0: বর্ণময় কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস ফোরে পড়ি।
0: আচ্ছা, তুমি কি কিছু ছোট্ট করে শোনাবে আমাদের? সময় কিন্তু খুব কম।
1: শোনাবো,
0: শোনাও।

ক্লাস ফোরের বর্ণময় খুব সুন্দর করে গাইছিল, কিন্তু সময় তো একেবারে শেষ হয়ে এসছে। এবারে তো গল্প দাদুকে বিদায় নিতে হবে, তাই না? আজকের মতো এই গরমে সাবধানে থেকো। গরমের কিন্তু খুব স্পেশাল কিছু ফল আছে, যেমন আম, জাম, জামরুল, কাঁঠাল, এসব ফলগুলো একটু খেতে হবে, আর সেই সঙ্গে প্রচুর জল খেতে হবে। খুব ভালো থাকো তোমরা, পড়াশোনা, খেলাধুলো, গান আবৃত্তি, আঁকা সবই করো, আর মা বাবার কথা শুনে চলো, কেমন? একদম দুষ্টুমি করো না। আবার তোমাদের সঙ্গে কথা হবে সামনের রবিবার। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু। আজ তাহলে আসি।

গল্প দাদুর আসর আজকের মতো এখানেই শেষ হল। আসর পরিচালনায় শান্তম চক্রবর্তী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই বাংলা খবর।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিরাপত্তা, বাণিজ্য, শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সরকারি ও দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন। IDFC ফার্স্ট ব্যাংক এবং AU ফাইন্যান্স জালিয়াতি মামলায় জাতীয় রাজধানী সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় CBI তল্লাশি। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 29 টাকা বাড়ল, কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। CBSE-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা আজই শেষ হচ্ছে। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোভোলি মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। নিরাপত্তা, বাণিজ্য, খাদ্য সুরক্ষা, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতার পরিসর বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে তিনি আজ দুদেশের যৌথ কমিশনের বৈঠকে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনোর সঙ্গে যৌথভাবে পৌরোহিত্য করেন। 4 বছর পরেই বৈঠক হচ্ছে এবং এই সময়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত ইতিবাচক একটি বিষয় বলে ডক্টর জয়শঙ্কর মনে করেন। গত বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 75 বছর উদযাপন করেছে বলেও ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেছেন।
1: Our joint commission is happening after 4 years, and I think it's important to recognize that in those 4 years we made good progress in our bilateral relations. Today I look forward to extensive discussions with you, covering the full spectrum of our bilateral cooperation, from political to defense and security, maritime trade and investments, health and pharmaceuticals, food security, as well as tourism, education and cultural cooperation.
0: উল্লেখ্য, অষ্টম ভারত ইন্দোনেশিয়ার যৌথ কমিশনের অংশ নিতে এদেশ সফরে এসেছেন ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী। সারা বিশ্বে আগামী দশকে তেলের মোহর চাহিদা বৃদ্ধিতে প্রায় 50% অবদান থাকবে ভারতের এবং উৎপাদিত বিদ্যুতের 15% ভারতে ব্যবহৃত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার তেল উৎপাদক সংস্থা রসনেফটের প্রধান ইগর সেচিন। সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সভায় তিনি বলেছেন, ভারতের জ্বালানি তেলের চাহিদা 2035 সাল নাগাদ 44% বেড়ে দৈনিক প্রায় 8 মিলিয়ন ব্যারেলে পৌঁছবে। বিদ্যুতের চাহিদাও 80% বেড়ে ঘণ্টা প্রতি প্রায় 3000 টেরাওয়াটে পৌঁছবে, যা বর্তমানে সমগ্র ইউরোপীয় ইউনিয়নের চাহিদার সমতুল। তবে হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং ভূ রাজনৈতিক অস্থিরতা ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বড় সমস্যা বলে তিনি মনে করিয়ে দেন। পরিযানের প্রশ্নে গা ছাড়া মনোভাবের জন্য ইউরোপের দেশগুলির কড়া সমালোচনা করেছেন মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। ফ্রান্সে নরম্যান্ডি অবতরণ বা D-Day-র 82তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এই বিষয়টিতে গুরুত্ব না দেওয়ায় ইউরোপের বিভিন্ন দেশের সমুদ্র সৈকত দিয়ে এমন বহু মানুষ প্রবেশ করছেন যাদের মতাদর্শ বেশ বিপজ্জনক। বিষয়টিকে তিনি কার্যত আগ্রাসন বলে অভিহিত করেছেন এবং বলেছেন, সমস্যার মোকাবিলায় এখনও সময় রয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির দখলে থাকা উত্তর পশ্চিম ইউরোপকে মুক্ত করার জন্য মিত্রবাহিনীর অভিযানের এই নরম্যান্ডি অবতরণ অত্যন্ত উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ঘটনা। সরকারি ও দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনের দিল্লি সফরে যাচ্ছেন। আজ বিকেলে কলকাতা থেকে রওনা হয়ে তিনি দিল্লিতে পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আয়ুষ্মান ভারত সংক্রান্ত প্রস্তাবিত কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের দপ্তর বণ্টন সহ কয়েকটি বিষয়ে বিজেপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর। আগামীকাল রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা। IDFC ফার্স্ট ব্যাংক এবং AU ফাইন্যান্স জালিয়াতি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI গতকাল চণ্ডীগড়, পাঁচকুলা এবং দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের 6টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। এই ঘটনায় হরিয়ানা সরকারের 8টি দফতর এবং চণ্ডীগড় পুরসভা ও ক্রেস্ট চণ্ডীগড়ের

0: দুটি দফতরে 661 কোটি টাকার জালিয়াতি এবং সরকারি তহবিল তছরূপের ঘটনা ঘটে। এক বিবৃতিতে সিবিআই জানিয়েছে, অনিয়ম এবং অপরাধের অর্থগ্রহণের বিষয়ে হরিয়ানা ক্যাডারের ঊর্ধ্বতন সরকারি আধিকারিক এবং একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থা ও তার নির্দেশকের বাসভবনে এই তল্লাশি অভিযান চালানো হয়। রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এর ফলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 913 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 942 টাকা। কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে গত 7ই মার্চ শেষবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল 60 টাকা। পাশাপাশি 5 কেজি সিলিন্ডারের দামও 10 টাকা 50 পয়সা বেড়ে হয়েছে 385 টাকা 50 পয়সা। যদিও 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এই দফায় অপরিবর্তিত থাকছে। অল ইন্ডিয়া রেডিওর 90তম পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে শুরু হয়ে আকাশবাণী ভবনে গিয়ে এটি শেষ হয়। ওয়াকাথনের সূচনা করেন আকাশবাণীর ডেপুটি ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ারিং তথা স্টেশন হেড সুচিস্মিতা রায়।
1: 1936 সালে সমস্ত রেডিও স্টেশনগুলোকে নাম দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিও, সেই হিসেবে এটাকে আকাশবাণীর 90 বছর পূর্তি হিসেবে ধরা হচ্ছে। এই 2026-এ আমরা অনেকগুলো ইভেন্ট রেখেছি, শুধু আকাশবাণী কলকাতার নয়, এটা সমস্ত ভারতবর্ষব্যাপী নানান রকম ইভেন্ট হচ্ছে। যোগার সাথে একটু সাযুজ্য রেখে আমরা এই ওয়াকাথনের অ্যারেঞ্জমেন্ট করেছি আজকে 7ই জুন। অ্যাকচুয়ালি কালকে 8ই জুন আমাদের এই 90 বছর পূর্তি শেষ হচ্ছে।
0: এবছর খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এবছর সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন আজ। সিবিএসইর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে, তাদের পোর্টাল আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যাবতীয় বিষয়ে আবেদন করার জন্য শিক্ষার্থীদের জানিয়েছে সিবিএসই। তেলেগু দেশম পার্টি টিডিপি চলতি মাসের 18 তারিখে হতে চলা রাজ্যসভা নির্বাচনের জন্য 3 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের সর্বভারতীয় সভাপতি এন চন্দ্রবাবু নাইডু প্রার্থী তালিকাটি প্রকাশ করেছেন। শিল্পপতি সানা সতীশ, শিক্ষাবিদ ও ভাষ্যাম এডুকেশনাল ইনস্টিটিউশনের চেয়ারম্যান ভাষ্যাম রামকৃষ্ণা এবং টিডিপির সমাজ মাধ্যম শাখার প্রধান চিন্তাকায়ালা বিজয়ের নাম ঘোষণা করেন তিনি। অন্ধ্রপ্রদেশ থেকে 4টি রাজ্যসভা আসন শূন্য হতে চলেছে। জোটসঙ্গী জনসেনা পার্টিকে 1টি আসন দেওয়া হয়েছে। তারা লিঙ্গমনেনি রমেশকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। জাতীয় পুরস্কারজয়ী মালায়ালি অভিনেতা সেলিম কুমার প্রয়াত, বয়স হয়েছিল 57 বছর। 1996 সালে সিদ্দিক সামির পরিচালিত ইস্তামানো নুরুভাট্টম সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে তিনি প্রবেশ করেন। 3 দশকের কর্মজীবনে তিনি প্রায় 350টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আদামিনতে মাকান আবু চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 2010 সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতিবছর 7ই জুন রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সঙ্গে মিলে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করে। এবছরের মূল ভাবনা, সমস্যা থেকে সমাধান, সর্বত্র নিরাপদ খাদ্য। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা একটি স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি নাগরিকদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং একটি সুস্থ ও আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার আহ্বান জানান। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জাভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোবোলি মুখোমুখি হবেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা জাভেরেভের এটি 4র্থ গ্র্যান্ড স্ল্যাম। তিনি 4র্থ স্থানে থাকা কোবোলির মুখোমুখি হবেন। এই লড়াইয়ে যিনি জিতবেন তার এটি প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব। এদিকে গতকাল মহিলাদের সিঙ্গলসের ফাইনালে প্রতিযোগিতার 8ম বাছাই রুশ খেলোয়াড় মিরা আন্দ্রিভা পোল্যান্ডের মাজা চাওলিন্সকাকে স্ট্রেট সেটে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে নিয়েছেন। 19 বছর বয়সী এই খেলোয়াড় চাওলিন্সকাকে 6-3, 6-3 সেটে হারিয়ে দিয়েছেন। প্রথম ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল ভারত। শেষ পাওয়া খবরে ভারত 8 উইকেটে 564 রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেছে। শুভমান গিল 126 ও কেএল রাহুল 100 রান করেন। আফগানিস্তানের মোহাম্মদ শহীদুল্লাহ 6টি, জিয়াউর রহমান ও হাসমাতুল্লাহ শাহিদি 1টি করে উইকেট নেন। গতকাল প্রথম দিনের শেষে ভারত প্রথম ইনিংসে 3 উইকেটে 368 রান করেছিল। নতুন দিল্লিতে 77তম ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল সমারোহে অংশ নেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া। সাংবাদিকদের তিনি বলেন, মানুষের মধ্যে সাইক্লিংয়ের অভ্যাস বাড়লে পরিবেশ সংরক্ষণ এবং যানজটের মোকাবিলা দুটি বিষয়ই সম্ভব। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিরাপত্তা, বাণিজ্য, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 29 টাকা বাড়ল, কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জাভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোভোলি মুখোমুখি। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। সরকারীয় দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন। আজ বিকেলে কলকাতা থেকে রওনা হয়ে তিনি দিল্লিতে পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আয়ুষ্মান ভারত সংক্রান্ত প্রস্তাবিত কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের দপ্তর বণ্টন সহ কয়েকটি বিষয়ে বিজেপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর। আগামীকাল রাতেই তার কলকাতায় ফেরার কথা। বর্ষার আগে পুরসভা এলাকাগুলির নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে আজ সকালে উত্তরবঙ্গ পৌঁছেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। উত্তরকন্যায় দুপুর পর্যন্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে তিনি এই বিষয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে শিশু সুরক্ষা নিয়েও নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে তিনি পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বাগডোগরা রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, রাজ্যের বিভিন্ন পুরসভা থেকে একের পর এক মেয়র ও কাউন্সিলররা পদত্যাগ করে বর্ষার মুখে নতুন সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছেন। তবে এই পরিস্থিতির মোকাবিলা করে আগামী বর্ষায় নাগরিকরা যাতে আগের চেয়ে ভালো থাকেন তার ব্যবস্থা বর্তমান সরকার করবে।
1: উত্তরবঙ্গে আমরা যা সামনেই কদিনের মধ্যেই বর্ষা, গত বছর আমরা দেখেছিলাম কীভাবে ডেভাস্টেশন হয়েছিল, বিপদ এসে, এবং আমরা জায়গায় জায়গায় দেখছি তৃণমূল মেয়র, তৃণমূলের কাউন্সিলর কীভাবে পদত্যাগ করছে, ভাবছে বোধহয় আমাদের বিপদে ফেলবে নতুন সরকার। কিন্তু আমরা সব রকমভাবে, আমরা আমাদের টিম, আমাদের অফিসার্স, আমাদের গ্রাউন্ড লেভেল ওয়ার্কার সবাইকে নিয়ে এই বর্ষাটা যাতে অন্তত আগের থেকে যাতে কম ক্ষতি হয় বা বটলগিং হয় আমরা সেটা চেষ্টা করি।
0: মুর্শিদাবাদের কালীগঞ্জ পলাশি গ্রামীণ সড়কে দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন, আহত দুই। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ভুরুলিয়া মাঠপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরবাইকের সংঘর্ষে ওমর ফারুক, আরিফ মল্লিক, মনিরুল মল্লিক, জাকির মল্লিক, ইন মোহাম্মদ শেখ এবং সুমন মল্লিক সহ ছজন গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে পলাশি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। কলকাতায় দর পৌঁছে গেছে 968 টাকায়। কলকাতা পুরসভার 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের ঘনিষ্ঠদের বিরুদ্ধে কলেজ থানায় বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। এদিকে আজ সকালে ঘটনার তদন্তে কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের বাড়িতে যায় জোড়াসাঁকো থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়। স্থানীয় কাউন্সিলর জসিমউদ্দিনের বিরুদ্ধে এক নাবালিকাকে হেনস্থা ও ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। সূত্র মারফত জানা যায়, 2023 সালে পক্সো আইনে অভিযোগ রয়েছে জসিমউদ্দিনের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অতনু গিরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি দুর্নীতির পুরনো অভিযোগে শনিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয় তাকে। আজ তাকে কাঁথি মহকুমা আদালতে পাঠানো হচ্ছে। তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরসভার তৃণমূল কাউন্সিলরদের মুখ্য সচেতক পদে ছিলেন বাপ্পাদিত্য। বাপ্পাদিত্যকে থানায় নিয়ে যাওয়ার পর সেখানে জড়ো হয় ক্ষুব্ধ জনতা, দেওয়া হয় চোর স্লোগান। এর আগে বিকেলে ওই ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি সৌরভ ঘোষকে গ্রেপ্তার করা হয়। গতকালই তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৈলাশ মিশ্রকে বিহারের মধুবনী থেকে গ্রেপ্তার করে পুলিশ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বাড়িতে পড়ে গিয়ে তার মাথায় চোট লাগে। শিলিগুড়ির মাটিগাড়ায় এক বেসরকারি চিকিৎসা কেন্দ্রে তাকে ভর্তি করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভার সদস্য শঙ্কর ঘোষ আজ সকালে নার্সিংহোমে গিয়ে তার খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ফোনে তার সঙ্গে কথা বলে খোঁজ নেন এবং সুস্থতা কামনা করেন। অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। কলকাতা ময়দানে বাস্কেটবল তাবু থেকে শুরু হয়ে আকাশবাণী ভবনে গিয়ে এটি শেষ হয়। ওয়াকাথনের সূচনা করেন আকাশবাণীর ডেপুটি ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ারিং তথা স্টেশন হেড সুচিস্মিতা রায়। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রোগ্রাম মিতালি দত্ত বলেন,
2: ওয়াকাথন অব্লিক ম্যারাথন, যে যেরকম পারবে সে সেরকম করবে। আজ আমরা 7ই জুন এআই

0: 90 উপলক্ষে ওয়াকাথন অর্গানাইজ করা হয়েছিল, যেটা আমরা শুরু করি সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে এবং ডাফরিন রোড মেয়র রোড হয়ে এটা শেষ হয় আকাশবাণী গেট নাম্বার 5। এই ধরনের অনুষ্ঠান একটা ফিট ইন্ডিয়া মুভমেন্টের দিকে একটা একটা স্টেপ আমরা বলতে পারি।
1: রাজ্য সরকারের উদ্যোগে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এই প্রথম পশ্চিমবঙ্গে আয়োজন করা হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আশ্বাস দিয়েছেন বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে বর্জ্যগর্ভ মেঘ সৃষ্টি হওয়ায় কলকাতা সহ উত্তর দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে হিমালয় সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গত 24 ঘন্টায় আলিপুরে বৃষ্টির পরিমাণ ছিল 2.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখন এ পর্যন্তই, এর পরবর্তী সংবাদ শুনুন বিকেল 5:10।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে, অবাক কাণ্ড।
1: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন অতুল প্রসাদের গান, দ্বিজেন্দ্রগীতি এবং রজনীকান্তের গানের আসর। প্রথমে শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী অর্ঘ্য সেন।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে আধুনিক গানের অনুরোধের আসর। প্রথম গানটি জন্য অনুরোধ পাঠিয়েছেন সুভাষ চক্রবর্তী, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর বাওয়ালি থেকে। প্রথম গানটির শিল্পী কুমার শানু।

অনুরোধের আসরে পরের শিল্পী শ্যামল মিত্র। পরের গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন দিকপার বাঁকুড়া থেকে দেবীদাস বন্দ্যোপাধ্যায়।

অনুরোধের আসরের পরের গান তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন ভাটাচক পূর্ব মেদিনীপুর থেকে রানু ও তিস্তা দলুই।

পরের গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন ভারতী চট্টোপাধ্যায় ও সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে।

শুনছেন অনুরোধের আসর। এবারের শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন পূর্ব বর্ধমান থেকে নিধিরাম শাল, বনশ্রী শাল ও কৌশিক শাল।

0: এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আপনাদেরই অনুরোধ জানানো গান। অনুরোধের আসর আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার।

0: সরকার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.cation.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: এই গল্পটা একজন গৃহিণী আর তার ভেতরের সত্তার, ইলেকট্রিক বিল, মাসকাবারি, স্কুল ফিস, সব হয়ে গেছে।
2: বাজেট বানানো শেষ?
1: হ্যাঁ, 5000 বাঁচিয়েছি। নতুন শাড়ি কেনা যাক?
2: না,
1: আগের মাসেই তো কিনেছি।
2: আরেকটা?
1: না, আগে বাজেট বানাও, তারপর অল্প অল্প করে বাঁচিয়ে ব্যাংকে সেভ করো, আর টাকার অঙ্ক বাড়তে দেখো। খালি লেকচার, তুমি যাও তো এবার।
3: আরবিআই এ কথা বলে,
1: আর্থিক বুদ্ধি জারি সেই সমৃদ্ধ নারী।
4: As per the media report, hailstorm occurred at Sundagar district over Odisha. Warm night condition over Odisha as well as many places of rainfall in Purulia, Gangetic, West Bengal, moderate rainfall over Bihar and Odisha, very light to light moderate rainfall over Andaman Nicobar Islands, Sikkim and few places over Southern West Bengal. Also over two places in Jharkhand, gusty winds was recorded in West Bengal, Bihar, Jharkhand, Odisha. Also, chief amount of rainfall received Purulia 2 cm, Asansol 1 cm, Namthang 1 cm, Monoshi 2 cm and Ranpur 1 cm. Weather forecast for the next 48 hours, light to moderate rain or thundershower over Andaman and Nicobar Island, light to moderate rain or thundershower over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar district of Southern West Bengal, Birbhum, West Bengal, Murshidabad, East Bardhaman, West Bardhaman, 24 Parganas, North and South District of Gangetic, West Bengal, Sikkim, as well as light rainfall also occurred over Dres district of West Bengal. Light to thunder shower over Bihar, Jharkhand, Odisha. Temperature forecast was no large change. Weather warning for the next 48 hours, heavy to very heavy rainfall for about 7 to 11 cm likely to occur over Jalpaiguri, Alipurduar districts of Samalar, West Bengal, Andaman and Nicobar Island. Thunderstorm to be gusty winds from 60 to 70 km per hour, lightning over two places over Odisha. And thunderstorm of gusty wind 50 to 60 km per hour to be over Murshidabad, Birbhum, East and West Bardhaman, South 24 Parganas, District of Gangetic, West Bengal, Andaman and Nicobar Island. Thunderstorm of gusty winds reaching up to 40 to 50 km per hour to be over Samhan, West Bengal, Bihar, Jharkhand. And also thunderstorm with gusty wind reaching up to 30 to 40 km per hour is lightning over District of Gangetic, West Bengal. Hot and humid weather conditions to be likely over Odisha, and warm nights condition to be likely over Odisha too. Forecast for Kolkata and neighborhood for the next 48 hours, generally cloudy sky with rain and maximum temperature to be around 34 degrees Celsius, minimum to be around 28 degrees Celsius respectively. Weather warning for the fishermen of West Bengal coast. Fishermen warning for the West Bengal coast due to occasional squally with wind reaching up to 30 to 40 km per hour and 60 km per hour is likely to prevail over West Bengal, Bangladesh coast from 7th to 8th, and fishermen are not advised to venture into the sea along shore of West Bengal and Bangladesh coast from 7th to 8th of June. Swell surge alert for the coast of West Bengal. Weather warning for the Andaman and Nicobar Island. Due to squally wind with speed reaching up to 40 to 50 km per hour, occasionally gusting to 60 km per hour, likely to prevail over Andaman and Nicobar Island coast from 7th to 11th of June 2026. Fishermen are advised not to venture into the sea along in the offshores of Andaman and Nicobar Island from 7th to 11th of June 2026. Swell surge alert of coast of Andaman and Nicobar Island and swell waves of range from 19.0 to 21.0 seconds per hour, 1.8 to 1.9 meters of height forecasted up to 23:30 hours of 8-6, that is 8th of June 2026. It is advised that there is a possibility of surging waves. Boat to ply with utmost vigilance and recreation with due care.
0: Akashwani Kolkata, Gitanjali. পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী গত 24 ঘন্টায় ওড়িশার সুন্দরগড় জেলায় ঝোড়ো হাওয়া বয়ে গেছে। ওড়িশার কিছু জায়গায় উষ্ণ রাতের আবহাওয়া ছিল, হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

বিহারের দু এক জায়গায়, ওড়িশার দু এক জায়গায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়, ঝাড়খণ্ডের দু এক জায়গায়। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পার্বত্য অঞ্চলে সিকিমের কালিম্পংয়ে 27.9 ডিগ্রি সেলসিয়াস এবং সমতলে বিহারের দেহেরিতে 43.6 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে পুরুলিয়ার শিমুলিয়ায়, পুরুলিয়ার শিমুলাতে হয়েছে 8 সেন্টিমিটার, হরিদ্বারে হয়েছে 7 সেন্টিমিটার, পূর্ব মেদিনীপুরের দীঘায় হয়েছে 2 সেন্টিমিটার, সিরদালাতে হয়েছে 3 সেন্টিমিটার, ভাগলপুরের নাথনগরে হয়েছে 2 সেন্টিমিটার, পুরীর পিপিলিতে হয়েছে 2 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহারের বেশ কিছু জায়গায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশ কিছু জায়গায়। রাতের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। আগামী দুদিনের আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় এবং হালকা বৃষ্টিপাত হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ জেলায়, সাথে বজ্র বিদ্যুৎ থাকতে পারে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হালকা বৃষ্টিপাত হতে পারে, সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে। আর্দ্র আবহাওয়া থাকতে পারে ওড়িশার বিভিন্ন জায়গায়, সাথে ওড়িশার বেশ কিছু জায়গায় রাতের তাপমাত্রা বেশি থাকতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ থাকবে, সাথে হালকা বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামীকাল অর্থাৎ 8ই জুন আকাশ অংশত মেঘলা থাকতে পারে এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং আগামীকাল তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে আবহাওয়ার সতর্কবার্তায় ঝোড়ো হাওয়া বইতে পারে, যেটা 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে এবং সেটা বেড়ে 60 কিলোমিটারও হতে পারে। এজন্য যারা পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে মাছ ধরতে যান তাদেরকে সাবধানতা অবলম্বনের জন্য বলা হয়েছে এবং সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে, যেটা 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তার জন্য সমুদ্র উপকূলে যেতে এবং সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এবং নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এর ঠিক পরেই দুপুর আড়াইটায় শুনলেন বাংলা নাটক মৃত্যুর চোখে জল, রচনা মনোজ মিত্র, উপস্থাপনা সুন্দরম। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সৌমদেব বন্দ্যোপাধ্যায়, বিকেল ৫:৩০ যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে, উপস্থাপনায় তৃষিতা সাঁতরা।

0: এখন শুরু হচ্ছে নাটক মৃত্যুর চোখে জল।
1: আজকের নাটক মৃত্যুর চোখে জল, রচনা ও নির্দেশনা মনোজ মিত্র, পরিবেশনা সুন্দরম। নাটক মৃত্যুর চোখে জল।

0: পদ, ও পদ, আমার ওষুধটা দিবি তোরা? রবির মা, ও রবির মা, সব গেল কোথায়? বলি রবির মা,
1: কি কি কি ডাকাডাকি করে যে বাড়ি মাথায় করে তুলেছে, গলা জোরও আছে বটে, কি ডাকছো কেন বলো?
0: না ডাকলে তো একবার এ পথে হাসতে কাশতেও আসো না। দেখো দেখি কি ওষুধ এটা।
1: হ্যাঁ, রাত দিন তোমার ঘরে বসে ওষুধ দেখি আমি।
0: আরে এটা কি এখন খাওয়ার ওষুধ? হাটের
1: খেয়ে দেখো কি ওষুধ, পেটের না হাটের?
0: বেশ বলো, যা হোক হোক, শেষে একটা মালিশের ওষুধ, ভুল করে খেয়ে মরি আমি।
1: তা মরো যদি, তুমি ওই ওষুধ ওষুধ করেই মরবে। সময় অসময় অত ভক্তি করে মানুষ যে দেব দেবীর প্রসাদও খায় না।
0: বলো তুমি,
1: বলি কি আর সাধে,
0: মরার জন্য আমি ওষুধ খাই নাকি?
1: এখনো বাঁচার ইচ্ছে আছে তোমার?
0: বাঁচার ইচ্ছে, সেই ইচ্ছে থাকলে কবে এতদিন ওই এক মুঠো ঘুমের বড়ি গিলে আমি তোমাদের হাত থেকে বাঁচতাম। দিন রাত ওই বাঁচা নিয়ে আমায় খোঁটা দেওয়া। না দেখো এটা কি ঠিক ওষুধ?
1: ঠিকঠাক জানি নে, খেতে হয় খাও।
0: ঠিক তো
1: না? বিষ,
0: বিষ, বিষ না আরো কিছু। কই আমার গেলাসটা কই? আরে আমার পাশে সব গুছিয়ে রাখো না কেন? তিনটের ঘন্টা সেই কখন বেজে গেছে, ওষুধপত্র গুছিয়ে দেওয়ার আর সময় হলো না কারোর।
1: দু দশটা মিনিট এদিক ওদিক হলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না তোমার। আর হয় হোক, 15 বছর ধরে নিক্তি মাপার সময় কেউ ওষুধ খাওয়াতে পারবে না তোমায়। চোখের মাথা খেয়েছো, সুখ অসুখ নেই আর মানুষের?
0: আমি তোমার কথা বলছি না, কিন্তু বাড়িতে তো আরো প্রাণী আছে,
1: তাদের কি আমার মতন কপাল পড়েছে সব সময় তোমায় কোলে নিয়ে বসে থাকবে?
0: তুমি তো কত একেবারে আমার সেবা করছো, সকাল থেকে কদণ্ড এসেছো তুমি এ ঘরে।
1: লজ্জা শরম বেঁচে খাইনি আমি।
0: আমি সেই ভর দুপুরে চতুষ্সম ভস্যটা গালে ফেলে আর জল পাইনে, না পারি ফেলতে না পারি গিলতে, ওই কুজোর জল গড়িয়ে চতুষ্সম ভস্য খাওয়ার সামর্থ্য এই বয়সে আর আছে আমার?
1: না, কোনো সামর্থ্য নেই তোমার, আছে কেবল গলা ফাটিয়ে চিৎকার করার সামর্থ্য। তোমার জলে যে মুখ দেখাবার উপায় নেই আমার। দুপুর থেকে কোজি ছেলেটা যে জ্বরে বেহুশ সে খবর রাখো?
0: কখনো জ্বর ছাড়েনি?
1: সে বেলায় তুমি অন্ধ। আজ 5 দিন যে রবির ছেলেটা জ্বর সারছে না খবর রাখো? ছেলে মানুষ বউটাকে একবার ডেকে জিজ্ঞেস করেছো? তা নয়, ওরা মরুক বাঁচুক সে আমার দেখার দরকার নেই। আমি কেবল ওদের কাছে ঠিক সময় সেবা চাই, পথ্য চাই, ওষুধ চাই।
0: চাইলি সব একেবারে পেয়ে যাচ্ছি আমি, রোগে রোগে আমি খুন হয়ে গেলাম। পেয়ে দেখো কটা ওষুধ আর আছে আমার।
1: আর ওষুধ চাই তোমার?
0: রোগ তো আর আমার একটা না, কখন কোন মুহূর্তে কোনটা ফোঁস করে ওঠে।
1: রোগ রোগ রোগ রোগ করে পাগল হয়ে গেছো তুমি।
0: আর তুমি, তোমাকে যে

0: সেটা বলছি, সকালে একটু মুখে দি এমন একটা দ্রব্য ঘরে নেই। কখন সব বাবুদের জল খাবার হবে সেই পর্যন্ত বসে বসে আমার পিত্তি পড়ে যায়। রবিকে বলে একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট আমায় করে দাও। একবার কানে তুলেছ আমার কথাটা? আমি তো সবটাতেই চুপ করব। পদো বলে গেল, এই এত বড় একটা ভাইটামিন ফুডের টিন এসেছে খোকনের জন্য।
1: না, খোকনের জন্য আসবে না, আসবে তোমার জন্য। তাদের কুলে বাতি দেবে তুমি, সেসব গেছে, জ্ঞান বুদ্ধি লজ্জা শরম সেসব আর
0: নেই। আবার যাচ্ছ কোথায়?
1: কি বলবে বলো, উপরে ডাক্তার বাবু এসেছেন, আমি আর এখানে বসে থাকতে পারবো না।
0: কে? ডাক্তার?
1: হ্যাঁ এসেছে।
0: কোথায় কোথায় ডাক্তার? কোথায়?
2: খোকন, খোকন, ডাক্তার জেঠু, এই যে ডাক্তার জেঠু, কি হয়েছে? না না, কিচ্ছু হয়নি, কালই আমরা খেলা করব। সেই লাল বলটা
3: আবার ঘুমিয়ে পড়লো।
2: জলপুটিটা দিয়ে যাও। তুমি যাও বৌদি, আমি দিচ্ছি, যাও তুমি খেয়ে নাও।
4: সে কি, তুমি এখনো কিছু খাওনি? ওঠো ওঠো, খেয়ে এসো।
3: আমি পরে খাব।
4: ভয়ের কিচ্ছু নেই, আমরা তো আছি, একটুটা তো ভেঙে পড়লে চলে? বাচ্চা ছেলে, ওর ভেতরের অস্বস্তির কথা তো কিছু বলতে পারছে না, তাই সব কিছু ভয়ের মনে হচ্ছে।
2: পদ, এই পদ।
5: বলুন সর্দা।
2: যা বৌদিকে নিয়ে খেতে দে।
5: আসেন বৌদি।
2: কেমন দেখছেন ডাক্তারবাবু? তোমরা কিন্তু ভাই একটু ব্যাপারটা নেগলেক্ট করে ফেলেছো সব।
6: না মানে,
2: পাঁচ দিনের মধ্যে তোমরা আমায় একটা খবর দিতে পারলে না? যে কেউ গিয়ে তো আমাকে একটা খবর দিতে পারতে।
6: না আমার তো একটা ইন্টারভিউ দিচ্ছিল, বাইরে গিয়েছিলাম, আর দাদা তো অফিস নিয়ে, এই তো আজকেও তাকে অফিস যেতে হয়েছে।
2: তোমার বাবা বোধ হয় কাউকে ডাকছেন। আচ্ছা উনি এখন আছেন কেমন?
6: সবসময় তো একই রকম, কখন যে ভালো আর কখন যে খারাপ। ঘরটা তো একটা ডিসপেন্সারি বানিয়ে ফেলেছেন, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কবিরাজি সব আছে।
2: কি আর করবে বলো, একটা দুটো দিন তো নয়, দীর্ঘ 15টা বছর ভুগছেন, বয়সও হয়েছে, এখন এভাবে যে কটা দিন যায়।
0: ডাকো একবার, ডাকো।
1: ডেকে কি হবে?
0: বেশ বলো, যা হোক, ওরে ডাক্তারের কাছে কি একটা দরকার নাকি আমার?
1: তুমি মানুষ না, ছেলেটাকে নিয়ে বাচ্চারা আমার নাকের জলে চোখের জলে হচ্ছে, এর মধ্যে তোমার আবার উঠে উঠলো?
0: এমনও বলো তুমি, ডাক্তার বাড়ির উপর আমায় একবার না দেখে?
1: তুমি থামবে? ছেলে বউ শুনলে কি মনে করবে?
0: কেন, আমার রোগটা রোগ না?
1: রোগ রোগ করো না, এমনিতেই মরার বয়স হয়েছে তোমার।
0: একটু বসো না,
1: তোমায় নিয়ে বসে থাকলে তো চলবে না।
0: তোমার দেখি বাপু সব একেবারে আলাদা, রোগীর কাছে আমার থাকে না কোন মানুষটা।
1: সব দেখি অতি ছেলেটা জ্বরে বেহুশ।
0: তুমি কি ওখানে যাচ্ছ নাকি?
1: যাচ্ছি।
0: এদিকে শোনো।
1: কি বলবে বলো?
0: শোনো, কিছু বলবে না তো, তুমি তো আজকাল আমার সব কথাতেই একেবারে চটে ওঠো। বলছিলুম, খোকনের ঘর থেকে আমায় ওই অর্ধেকটা ভিটামিন ফুড এনে দাও না।
1: মা, রবি।
7: খোকা কেমন মা?
1: সেন ডাক্তারকে ডেকে এনেছে শম্ভু।
7: কেন, জ্বর বেড়েছে নাকি? তা তুমি এখানে দাঁড়িয়ে কি করছো?
0: রবি অফিস থেকে ফিরলে?
7: হ্যাঁ
1: ফিরলো। কেন?
0: না বলছিলুম, ছেলে পুলার ওরকম মাঝে মাঝে গা গরম হয়েই থাকে, অনিয়ত ভাবতে গেলে চলে না। একটু বসো, এখানে বসো তো, আমার এই মিক্সারের প্রেসক্রিপশনটা একবার পড়ে দিও তো। আর দেখো, বিছানার নিচে রেখেছিলুম, ড্যাম্প ধরে গেছে, বাড়িতে একটা লোক নেই যে একটু পাথরধার করে দেয়। দেখো দেখি বাবা, ক চামচ করে কখন কখন খেতে হবে।
1: জামা কাপড়টা ছাড়তে দাও ওকে, তুই যা তো বাবা উপরে, বৌমা একা।
7: যে ক চামচ হয় খান।
0: যে ক চামচ, বেশ বলো যা হোক। জানো বাবা, ওষুধ সব বিষ, একটু বেশি মাত্রা হলে।
7: বিষ হলে খাবেন না?
1: পারিস নে, ধরে বেঁধে এক শিশি একদিনে গলার মধ্যে উপুর করে ঢেলে দিতে পারিস নে?
7: বাদাও বাদাও সব, মা তুমি আঙুর কথা একটু।

0: গরম জলে ধো দেখি।
1: আবার আঙুর আনলে কেন? মিষ্টি আঙুর উঠেছে তাহলে দেখে নিয়েছ? কাশ্মীরি তো।
0: সকালে খেতে চেয়েছিল, ধুয়ে রস করে ওপরে নিয়ে এসো, আমি গেলাম।
2: দেখো তো মিষ্টি কিনা।
1: ও তো খোকনে,
2: খাও আর শোনো, তুমি ছেলে পুলের সামনে ওরকম খাই খাই করো না। তোমার যখন যেটা ইচ্ছে হবে আমায় বলো।
3: খাবেন না, খাবেন না, একটা ফল কম পড়লে চলবে না। ওই যেখানকার আঙুর সেখানে যাবে, ডাক্তারও বললেন খোকা এক জিনিস খেতে পারবে না।
2: অসুখে বিসুখে টাকা নয় ছা, যা ফেরেতি না হয় দিয়ে আয়।
1: ওরে পদ, গ্লাসটা খুঁজে আমায় এক গ্লাস জল ভরে দে না।
3: দাঁড়ান, ওই পয়সা ফেরত নিয়ে এখন আমার মুসুম্বি লেবু কিনে আনতে হবে। কই আঙুরগুলি দেন। আর একবার আপনি ওপরে যান, বৌদুমণি ডাকছেন। আপনার গ্লাস কই?
1: তাড়াতাড়ি এসো। জানো
2: কেন? কোন রাত কাটছে?
1: না, ওই ঠিক 7টার সময় আমায় আবার হাটের ওষুধটা খেতে হবে। তো
2: ওই ওষুধের শিশিগুলো মুখে গুঁজে শুয়ে থাকো তুমি।
3: নেন জল, ধরেন। টাইম মেপে ওষুধ খেতে পারেন, কথা বলতে পারেন না?
1: তুই থাম।
3: আমি থেমেছি।
1: তুই কোনো কথা বলবি না?
3: না বলবে না, খালি আপনি বলবে না, আর সকলে বসে বসে শুনবে।
1: তোরা কেন এই হতভাগাটারে রেখেছিস রে শম্ভু? আমার কোনো উপকার হওয়ার নয় এর দ্বারা।
0: এই সময় তুমি চিৎকার করে বাড়ি ফাটাবে, রোগ শোক মানবে না তুমি?
1: হ্যাঁ, রোগ শোক মানার মতন লোক আছে নাকি এ বাড়িতে? এই লক্ষ্মী ছাড়া বাঁদরটাকে আমি কবে থেকে বলছি? ওরে আমার বাল্বটা ফিউজ হয়ে রয়েছে।
0: ওকে বকো না, ও সময় তোমার চেয়ে বেশি উপকার হচ্ছে ওকে দিয়ে। যা ভাই যায়, তুই তুই যা। শম্ভু, ডাক্তারবাবু।
1: কে? ডাক্তার নাকি গো?
0: হ্যাঁ, কি হবে কি?
1: তুমি একবার এদিক দিয়ে একটু ঘুরে যেও তো ডাক্তার। দুপুর থেকে আমার বুকের সেই যন্ত্রণা।
0: এই সিঁড়ির মুখ থেকে তোমাকে সরাতে হবে, কাক পক্ষীর পা মারানোর উপায় নেই।
1: না, কি বলছেন ডাক্তারবাবু? ঠিক আগের মতো নয়, বুঝেছো ডাক্তার, সেরকম নয়। হঠাৎ দমটা বন্ধ হয়ে আসে, যেন বুকের দুপাশে একটা ধাক্কা।
0: চুপ করো।
1: চুপ করবো কি রে? ডাক্তার বাড়ির ওপর আমি চুপ করে থাকবো?
0: হ্যাঁ থাকবে।
1: অন্তত এইটা একটু পড়ে দিক ডাক্তার, মিক্সচারটা যে কোন মাত্রায় খেতে হবে তাই বলে দেওয়ার আমার একটা লোক হচ্ছে না।
0: লোক না হয় খেও না, তাই বলে ঝামেলা করতে পারবে না।
3: এই সময় কখনো মাথা গরম করলে চলে? শোনো, এক্ষুনি এই ইঞ্জেকশনটা কিনে আনতে হবে, যত তাড়াতাড়ি পারো।
0: কেউ ডাক্তারবাবু, কখন কি?
3: নার্ভাস হয়ে পড়ো না, দাদা বৌদির প্রথম সন্তান, ওদের মুখের দিকে চেয়ে তুমি অন্তত শক্ত হও।
0: কি করি বলুন তো?
3: এক্ষুনি কাউকে পাঠিয়ে দাও আনতে, দেরি করো না। দেখো আবার পাও কিনা।
0: কাকে পাঠাই? পদরাও তো চলে গেল। ঠিক আছে, আমি যাচ্ছি।
1: আমার পিঠের মালিশটা একেবারে ফুরিয়ে গেছে রে শম্ভু।
0: আর এক ফোঁটা ওষুধ নতুন করে কেনা হবে না তোমার জন্য, যা আছে ওই নিয়ে যে কদিন পারো বেঁচে থাকো। পদ, পদ।
1: বেশ বলিস, যাও। ওরে, কতগুলো খালি শিশি শুকে যদি বেঁচে থাকা যেত, তবে আর লোকে বাঁচা মরা নিয়ে এরকম মাথা ফাটাফাটি করতো না। তার মানে তোরা চাস আমি যেন আর না বাঁচি? আর বেঁচে আমার কাজও নেই, বুঝলে ডাক্তার?
3: মিছিমিছি আপনি চিৎকার করছেন, বাড়ির ভেতরে একটা লাইফ অ্যান্ড ডেথের স্ট্রাগল চলেছে।
1: আরে আমার বুঝি মৃত্যু ঘটতে পারে না?
3: সে কথা নয়, আপনি বুড়ো মানুষ, ওদিকে একটা শিশু, আপনার পুত্রবধূর কথাটা একবার ভাবুন।
1: রোগী মাত্রই শিশু, আমার দিকে একবার কে তাকাচ্ছে?
3: না, আপনাকে আমি বোঝাতে
1: পারি। আর বোঝাতে হবে না, আমি আর বুঝতে চাই না। তুমি বাপু আর বুকটা একটু দেখো, আমি যেন ঠিক।
3: দেখুন, ছেলেটির জন্য আমারও দুশ্চিন্তা কম নয়।
1: তা আমার জন্যও একটু ভাবো। আমি তো আজ 3 মাস ধরে রবিকে শম্ভুকে বলছি তোমাকে একবার একটা কল দেওয়ার জন্য। কমপক্ষে 15 দিন অন্তর আমার মতন একটা রোগীকে পরীক্ষা করা উচিত।
3: শুনুন, যে কথাটা আমি ওদের কাউকে বলতে পারছি না, খোকনের অবস্থাটা কিন্তু ভালো নয়। হ্যাঁ, ইঞ্জেকশনটা না আসা পর্যন্ত আমার কিচ্ছু করার নেই। হাসপাতালে না।

0: সম্ভব নয়। এই মুহূর্তে আমি যদি আপনাকে দেখতে বসি রবির স্ত্রীর কাছে, আমি কি কৈফিয়ত দেবো বলতে পারেন?
1: না, তোমার যখন করারই কিছু নেই, তুমি যখন বলছো এই ডাক্তার, তখন আমাকে একটু দেখে নিলেই তো পারতে।
0: ওই শুন দেখি, নিঃশ্বাস নি।
1: ডাক্তার, খোকনের অসুখটা কি?
0: জোরে টানুন, জোরে টানুন।
1: ও কি কথা টথা বলছে?
0: পাস ফিরুন, পাস ফিরুন।
1: তুমি ভরসা দিচ্ছ তো?
0: ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি কথা বলবেন না, আস্তে আস্তে নিঃশ্বাস নিন, ছাড়ুন, নিন, ছাড়ুন।
1: আমি বলছিলাম
0: ছাড়ুন,
1: কখনো
0: ছাড়ুন।
2: হ্যাঁ গো, জ্বরটা কিছুতেই ছাড়ছে না।
3: ওষুধ পড়েছে, এখন আস্তে আস্তে কমে যাবে।
2: ঠাকুরের কাছে মানত করেছি, ও ভালো হয়ে গেলে আমরা পুজো দেব।
3: কদিন চিড়িয়াখানা দেখতে যাবে বলে কিরকম বায়না জুড়েছিল, এবার একদিন ছুটি নেব, চিড়িয়াখানা, প্ল্যানেটোরিয়াম সব ঘুরিয়ে আনবো।
2: সেদিন ছুটোছুটি করতে করতে শোকেসটা ভাঙলে, আমি তাড়া করে মারতে গেলাম, কিরকম তোমার কোলের উপর ঝাঁপিয়ে পড়লো।
3: কিন্তু ইঞ্জেকশনটা, ওরা কেন দেরি করছে ইঞ্জেকশনটা আনতে?
4: এই যে ডাক্তারবাবু,
5: দাও
4: ইঞ্জেকশন,
5: ইঞ্জেকশন
4: এনেছো?
5: এই যে
4: কই দেখি,
5: এই যে
4: ঠিক আছে চলো। পদ তুই কোথাও যাস না।
5: না, আমি আছি চোরদা।
1: পদ, কোন দোকান থেকে আনলি রে ওষুধটা?
5: সে কি এখানে? সেই ঘোষের বাজারে এক ছুটতে গিয়ে নিয়ে এলাম।
1: এত তাড়াতাড়ি ছুটতে পারিস তুই?
5: পোকার অসুখ আর আমি কি এখন হাতির মতো হাঁটবো নাকি?
1: হ্যাঁ, যা কলতলা থেকে এক ছুটে আমার পিকদানিটা নিয়ে আয় শিগগির।
5: দাঁড়ান, দয়া মায়া বলতে শরীরে কিছু নেই আপনার, বললাম এতটা পথ হেঁটে এলাম, তো মানুষের একটু আরাম বিশ্রাম দরকার হয় তো নাকি?
4: এই পদ, এই আবার যেতে হবে।
5: কোথায় যেতে হবে বলেন?
4: যেতে হবে সেই ঘোষের বাজারে।
5: ঘোষের বাজারে তো যাচ্ছি, কি আনতে হবে বলেন?
4: কি আনতে হবে?
5: হ্যাঁ,
4: এটা কি যেন বললেন, ভুলে গেলাম আবার। আয় আয় উপরে, আয় উপরে।
5: হ্যাঁ চলেন।
1: সেই ঘোষের বাজারেই যাচ্ছিস যখন পদ?
4: না, বিরক্ত করে মারলে দেখছি। তোমার চিৎকারের জায়গায় কিছু মনে রাখবার উপায় আছে? ফের একটা কথা বলবে না তুমি?
1: বেশ বলিস চাহো, ওরে কথা বলবো না কি রে, আমার ওষুধপত্র দরকার হলেও আমি বলবো না?
4: না বলবে না।
1: কিন্তু বুঝে দেখ শম্ভু, ওষুধপত্র কেনা এরকম হেলাফেলা করলে রোগ যে আবার বেড়ে যাবে রে, তখন তোদেরই আবার।
4: কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমাদের।
1: বেশ বলিস যাহো,
4: ঠিকই বলছি।
1: কি বলছিস? কি?
4: হ্যাঁ ঠিকই বলছি, একটা কথাও যেন কানে না যায় আমাদের। চল,
5: এত করে বললেও তো মানুষ বোঝে।
4: তুই থাম,
5: চলেন।
1: এখন কিছু তো খেয়াল করবি না? না করিস, করিস না। এবার আবার হাটের একটা খুলে এই শরীরে একেবারে মরণাপন্ন না হলে তো তোদের আর কারুর টনক নড়বে না। শেষে ছোট পদ, ছোট শম্ভু, আন ওষুধ, আন অমুক তমুক, জানলাই কে?
2: আমি
1: বৌমা।
2: হ্যাঁ,
1: তুমি যে নিচে নেমে এলে।
2: আপনাকে বলতে এলাম বাবা, খোকা এখন একটু ভালো।
1: ভালো?
2: ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে।
1: তাহলে ডাক্তার বাবুকে একটু দেখে দিও তো।
2: আজ সারা রাত উনি খোকার ঘরে থাকবেন বলেছেন।
1: আমার এই মিনিট দুয়েকের জন্য
2: সব সময় থাকবেন। বাচ্চা ছেলে মেয়ের ভেতর কখন কি হয় আমরা ঠিক বুঝতে পারি না। ডাক্তার বাবু একেবারে আপন করে দেখেন বাবা।
1: কত আপন করে দেখেন, আমায় যে কেমন করে দেখে গেলেন তা তো একবার বলে গেলেন না। শোনো, একটু আড়ালে ওটা জিজ্ঞেস করে এসো। আর শোনো, ওই রবি, শম্ভু কিংবা তোমার শাশুড়ি ঠাকুরুন যেন আবার জানতে না পেরে বসে।
2: এখন ডাক্তার বাবুকে ওসব জিজ্ঞেস করা যাবে না।
1: জিজ্ঞেসই করা যাবে না বাবা, আমাকে এখনই ওষুধ খেতে হবে বৌমা। আচ্ছা দেখো তো কটা বেঁচেছে বৌমা?
2: প্রায় সাড়ে ছটা বাজলো।
1: প্রায় বললে তো চলে না, ওষুধপত্র ঠিক সময় দিতে না খেলে ফল হবে ঠিক উল্টো। ঠিক কটা বেজেছে?
2: ছটা ২৯।
1: সাতটায় তাহলে অ্যালার্মটা দিয়ে রাখো, ঠিক সাতটায়। অবশ্য অ্যালার্ম না বাজলেও কিছু না বাজলেও

0: কিছু না, ওষুধ খাওয়ার সময় হলে আমি ঠিক বুঝতে পারি 7টা বেজে গেছে। তুমি আমার ওই ওষুধ খাওয়া মেজার গিলাসটা একবার নিয়ে এসো তো বৌমা।
1: খোকার ঘর থেকে সেটা আজ ভেঙে গেছে।
0: কি ভেঙে গেছে? না, তোমরা আমার একটা জিনিস একটু নজর দিয়ে রাখতে পারো না? ওষুধের মাপে ওই গেলাসের গায়ে আমার দাগ কাটা ছিল। কত করে বললুম ওটা নিয়ে যেও না। আমি এখন কি করি বলো দেখি? হা করে ভাবছ কি? কিছু অন্তত তুমি একটা ভাবো। 7টা বাজলো, এখন কি তোমার দাঁড়িয়ে থাকার সময় হলো?
1: এমন বাড়ি কোনোখানে দু দণ্ড তিষ্ঠবার উপায় নেই।
0: এখন কি তোমার তিষ্ঠবার সময়? একটা জীবন মৃত্যুর সমস্যা, তোমরা তো সব খেলা খেলা ভাবো।
1: আমি ঠিক জানি এ বাড়িতে খোকা বাঁচবে না।
2: বৌদি, ও বৌদি, আরে জল গরম করতে হবে। কি এখানে কি করছো?
0: শম্ভু নাকি রে?
2: হ্যাঁ, আচ্ছা বৌদি, কান্নাকাটি করার কি আছে? ডাক্তারবাবু তো বললোই শুনলে, ভয়ের কিচ্ছু নেই। হ্যাঁ, জ্বর তো এখন ছড়ার মুখে, তবে কেন তুমি কান্নাকাটি করে বেড়াচ্ছ?
1: না, কান্নাকাটি করলাম কই? এই তো খুঁচিয়ে খুঁচিয়ে।
2: তবে তুমি আটকে রেখেছো। আচ্ছা কি বলে তুমি এ সময়?
0: আর তোরা সবাই খোকার কাছে রয়েছিস, আমারও তো একটা লোক চাই,
2: তাই ওকে দাঁড় করিয়ে রেখেছো? না নেহাতি তুমি ছেলে মানুষ দেখছি বৌদি।
1: আমি কি করব বলো? উনি যদি একটু বিবেচনা না করেন।
2: উনি করবেন বিবেচনা, তবেই হয়েছে। যাও যাও, শিগগির জল নিয়ে যাও। আর শোনো, বেবি ফুডটা ভেঙো না, খোকা ওটা খাবে না।
1: আচ্ছা
0: বৌমা। ও বৌমা,
2: আবার ডাকছো কেন?
0: না, আমার ঘরের একটা আলো।
2: এখনো সন্ধে হয়নি, এর মধ্যে আলো না হলে থাকতে পারছো না?
0: এত বেশি দেরি নেই যে সন্ধের।
2: না থাক, এখন আলো পাওয়া যাবে না।
0: কেন রে?
2: ওটা কৈফিয়ত দেওয়ার সময় নেই। তোমার আলো ফিউজ, ওদিকে লোড শেডিং।
0: কি খুঁজছিস রে তুই?
2: ফাইভ হর্সে মিডশেপটা ভরাট।
0: ওরে, ওতে তোদের কিছু নেই রে।
2: আছে কি না আছে আমি দেখছি। বলো, এ বলো, এই যে দরজা নে, ফেলে দে তো এগুলো।
0: ওরে না না, এই দেখো। ওরে, ওর মধ্যে কোথায় কি আছে? ওরে থামা থামা থামা। আরে আমায় কি মারবি নাকি রে তোরা? থামা। ওরে পদ, একটা আলো জ্বেলে দে না।
3: আলো কি গড়াবো?
0: ওরে ওরে ওরে, তোর কি চাই বল না?
2: একটা ওষুধ বাটা খলনড়ি ছিল না?
0: হ্যাঁ আছে, কিন্তু সেটা তো দেওয়া যাবে না।
2: দেওয়া যাবে না কি?
0: না, সেটা দেওয়া যাবে না।
2: কি বকবক করছো? কোথায় রেখেছো? কি রে তোরা পেলি?
3: উনি তা লুকিয়ে রেখেছেন।
2: কোথায় রেখেছো বার করো।
0: দিন না,
2: কোথায় সেটা?
0: ওই দেখ রবি বাবা, আর একটু বাদে যে আমায় হজমির বড়ি বেটে খেতে হবে, যদি খলনড়িটাও ভেঙে যায়।
2: আপনার কি মাথা খারাপ হয়েছে? শিগগির দিন।
3: এই যে সর্দা দেশি,
2: যা যা শিগগির নিয়ে যাও।
0: আরে না, ও পদ, রবির মা
2: করছেন কেন?
0: আমার ঘরের একটা আলো।
2: আলো নেই,
0: অন্ধকার হয়ে আসছে।
2: কি করা যাবে?
0: আমি অন্ধকারে থাকবো?
2: থাকবে।
3: দাদাবাবু, দাদাবাবু, দাদাবাবু শিগগির আসুন। খোকন
2: খোকন খোকন কি
3: খোকন কেমন করছে?
2: কেমন করছে?
3: হ্যাঁ হ্যাঁ, দাদাবাবু শিগগির যান।
2: চলো চলো চলো
0: চলো। পদ, ও পদ, পদ, ও পদ।
3: কি কি কি বলছেন? কি সারাক্ষণ পদ পদ? দাদাবাবুরা ডাকেন বলে কি আপনি কি জেদ করে ডাকেন নাকি?
0: একবার এদিকে একটু আয়।
3: বাড়ির আপদ বিপদ বোঝেন না আপনি?
0: একবার বুকে হাত রাখ।
3: কেন, তোকার মতো আপনারও বুকে কাশি জমেছে নাকি?
0: ওরে তুই একবার রবিকে ডাক।
3: বর্দাবাবুর কি মাথা ঠিক আছে?
0: তাহলে শম্ভুকে ডাক।
3: ও কেন অরত্ত ক্ষীণস্থা হবেন?
0: ও পদ, আমি কি খাবো রে? বিকেল থেকে কেউ তো কিছু দিল না।
3: আপনি দেখছি একেবারে ছেলে পুলেরও অদম হইলেন। খোকার তত খাই খাই নেই, দু ঠোঁটের ফাঁকে যা দিচ্ছে তাই গড়িয়ে ফেলে দিচ্ছে। ডাবের জল, বার্লির জল, লেবুর রস, মুসুম্বির রস।
0: ওই যে বৌমা পাখা, না দেখি বৌমা একটু বাতাস।
1: কত শিগগির এসো পরে।
0: কি কোথায় যাচ্ছ তুমি?
1: এক কথার আর

0: আবার জবাব দেব।
1: কিন্তু পাখাটা,
0: আমাদের পাখাটা পাচ্ছি না।
2: কই পাখা থেকে কি হলো তোমার?
1: পদ, হরে পদ, ডাক ডাক, শিগগির ডাক।
3: চুপচাপ শুয়ে থাকুন।
1: আমার ভেতরটা জ্বলে যাচ্ছে, আমার কিরকম গরম লাগছে রে।
3: সব আপনার চালাক।
1: ওরে না রে, তুই বুঝতে পারছিস না।
3: ও বুঝতে পারছি, 15 বছর ধরে দেখছি আর বুঝতে পারবো না? যত না রোগ তার বেশি ভোগ আপনার।
1: ওরে তোর ওই ছিটকে জ্বর কাশি না, কোনো উপসর্গ নেই, যে কোনো মুহূর্তে আমার দম। জলের হাত রাখ বুকে।
2: খোকা যে আর বাঁচে না
3: দাদা, সে কি আসো?
1: রবি, হ্যাঁ রবি, খোকন খোকনের কি কিছু একটা হলো? কি হলো? ওরে ওরে কি হলো? কি ছাড়া যায় না। ওরে ওরে তোদের কি হলো?
4: সাতটা সাতটা বাজলো। ওষুধ, আমার ওষুধ।
1: রবির মা, ও রবির মা, আমার বুকের ভেতরটা, আমার একটু ধরো। ও রবির মা, আমার একটা আলো নেই, একটা আলো।
5: এই তো আলো।
1: রবির মা,
5: হ্যাঁ
1: আমার ওষুধ। রবির মা, আমার বুকে বড্ড চাপ লাগছে, আমি মোটে কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। ও কি, তুমি অমন করছো কেন?
5: কি
1: কিছু বলছো না কেন?
5: কই তোমার ওষুধ? কই
1: ওই মিট সেপের ওপর দেখো, সব ওষুধ ছড়ানো কিন্তু
5: থাকুক।
1: ওকে, ওটা কি ওষুধ?
5: ওকে ওষুধ
1: ঠিক।
5: হ্যাঁ খাও।
1: ঠিক তো?
5: হ্যাঁ খাও।
1: দেখে দাও
5: না। খাও
1: না। না
5: খাও।
1: রবির মা, এটা কি দিচ্ছ?
5: খাও খাও।
1: না না না, কি দিচ্ছ?
5: তোমাকে খেতে হবে।
1: ও না,
5: খাও না, ধরো, হা করো।
1: হ্যাঁ।

0: রবির ছেলেটা মারা গেল, শুনছ? ওগো শুনছ, রবির ছেলেটা যে মারা গেল, খোকন আর নেই
1: আমাদের। খোকন
0: কাঁদো, কাঁদো শিখে
1: রবির মা,
0: কই কাঁদো
1: রবির মা,
0: কাঁদো কাঁদো,
1: ওষুধ খেয়েও তোমার বুকের চাপ কমেনি, আমার আমার কেমন যেন কষ্ট হচ্ছে।
0: এদে তুমি জানিয়ে দাও যে আমরা দুজন এখনো এ ঘরে বেঁচে আছি। কাঁদো কাঁদো,

মৃত্যুর চোখে জল নাটকটি এখানেই শেষ হল। রচনা ও নির্দেশনা মনোজ মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রবি, দীপক ভট্টাচার্য, নিহার, সন্ধ্যা চক্রবর্তী, ডাক্তার অসিত মুখোপাধ্যায়।

0: শম্ভু লোকনাথ বন্দ্যোপাধ্যায়, বৌমা প্রিয়ংবদা বসু, পদ দীপক দাস এবং বঙ্কিমের ভূমিকায় মনোজ মিত্র। নাটকটির পরিবেশনায় সুন্দরম।
1: আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্সে এখন এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 35 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:12। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্সে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্সে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্সে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্সে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্সে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্সে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়।

ক্রীড়াঙ্গনে সকলকে স্বাগত, আমি সৌম রয়েছি আপনাদের সঙ্গে। আজ ক্রীড়াঙ্গনে থাকছে এক নজরে স্পোর্টস হেডলাইন্স, সঙ্গে থাকছে আতুশ কাঁচের তলায়। ভারত বনাম আফগানিস্তানের টেস্ট নিয়ে কথা হবে, সাফ গেমস নিয়ে কথা হবে, ফরাসি ওপেন নিয়ে কথা হবে, সঙ্গে থাকছে ফুটবলের মহাযুদ্ধ ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে। এই সপ্তাহের খেলোয়াড় বৈভব সূর্যবংশী, নীতিন গুপ্ত, রমেশ বাবু, প্রজ্ঞানন্দ, সঙ্গে থাকছে খেলার বিভিন্ন খবরাখবর।

Bonjour. এক নজরেতে প্রথমে কান পাতলি, সাত বছর পর সাফ চ্যাম্পিয়ন ভারত। আর্জেন্টিনা হলজিউরাসকে 2-0 হারিয়ে দিয়েছে। বঙ্গ টি টোয়েন্টি লিগে সামির হ্যাট্রিকে শিলিগুড়ির জয়। ভারত বনাম আফগানিস্তান টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। ভারত শেষ করেছে 564 রান 127 ওভারে। এই মুহূর্তে আফগানিস্তান ব্যাট করছে। চায়ের বিরতির পর এই মুহূর্তে আফগানিস্তানের স্কোর 5 উইকেটে 39.5 ওভারে 113। অনূর্ধ্ব 18 বিশ্বকাপে ব্রোঞ্জ ভারতের মেয়েদের। ইরানে ভিসা নিয়ে জটিলতা এখনও কাটছে না। বিশ্বকাপ ফুটবলের আর বাকি 4 দিন, নেইমারের চোট নিয়ে বাড়ছে আশঙ্কা। ফরাসি ওপেন জিতলেন মীরা আন্দ্রিভা। সূর্যকুমার যাদবকে বাদ দিয়ে ভারতের টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন হচ্ছে শ্রেয়স আইয়ার। প্রথম ভারতীয় হিসেবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন হলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ।

0: হতোষ কাঁচের তলায়।
1: আতশ কাঁচের তলায়, আতশ কাঁচের তলায় প্রথমেই কথা বলা যায় ভারত বনাম আফগানিস্তানের টেস্টের দ্বিতীয় দিনের। আজকে আমাদের প্রথম দিনের যদি একটুখানি ম্যাচটা আমরা পর্যালোচনা করি, তাহলে কিন্তু সেখানে ভারতের দাপট কিন্তু দারুণ ছিল। আফগানিস্তান কিন্তু মানে ঘাড়ের উপর তাদের মানে প্রতি মুহূর্তে নিঃশ্বাস ফেলছে ভারতীয় টিম। সিরিজের এই যে টেস্ট, সেই টেস্টে কিন্তু মানে গতকালের যে স্কোর ছিল সেটা 3 উইকেটে 368, আর এই মুহূর্তের স্কোর তো বলেই দিয়েছি যে 564। 127 ওভারে ভারত করেছে, সেখানে এই মুহূর্তে আফগানিস্তান ব্যাটিং করছে 39.5 ওভারের লাস্ট স্কোর, 5 উইকেট 113। আর এই যে কালকের খেলা, এই খেলা নিয়ে কথা বলতে গেলে যেটা বলতেই হয়, লোকেশ রাহুলের কথা, তার 100 রানের কথা, শুভমান গিলের কথা বলতে হয়, তারও 100 রান, এবং সঙ্গে যেটা বলতে হয় সাই সুদর্শনের কথা, 81 রান। অবশ্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে, কিন্তু এই খেলা দেখতে গিয়ে যেটা মনে হয়েছে ঋষভ পান্তের, সেখানে তার খেলা সেটা কিন্তু একটা অন্যরকম, আরেকটু আশা আমাদের ছিল যে আরেকটু রান হবে, আরেকটু এগিয়ে থাকবে। এর মাঝখানে কিন্তু বাজছে প্রচণ্ড গরম, এই গরম কিন্তু সব খেলারই হিসাব নিকাশ বেশ কিছুটা পাল্টে দিচ্ছে। কিন্তু প্রচণ্ড গরমের মধ্যেও টস জিতে ব্যাটিং নিয়ে কাজটা সারতে শুরু করেন গিল, এবং এই সিদ্ধান্তের প্রতি মর্যাদা দিয়েই কিন্তু দুই ওপেনার শক্তিশালী ভিত করেন। আমরা যশস্বীর কথা বলতে পারি, ফেরার পর দ্বিতীয় উইকেটে সুদর্শন এবং রাহুল তারা কিন্তু 139 রান যোগ করে, এবং সেই জায়গায় কিন্তু বেশ এই আক্রমণাত্মক একটা দিক ছিল, যেখানে মানে একদম বাঁহাতের একদম কবজির লড়াই আমরা দেখেছি। এবং কোচ গৌতম গম্ভীরের কথা বলতেই হয়, তার কিন্তু মর্যাদা ছিল এবং তার একটা অদ্ভুত মানে আস্থা ছিল এই উপ ব্যাটিংয়ের ওপরে, যার জন্যই কিন্তু এই যে 13

জনের একটা সাজানো টিম, সেখানে কিন্তু এই ভরসার জায়গাটা ছিল। আর সঙ্গে সঙ্গে যেটা বলতে হয় যে এই মানে দারুণভাবে যে স্কোর, সেই স্কোরে কিন্তু মানে এই যে শুভমান গিলের সেঞ্চুরি এবং সঙ্গে লোকেশ রাহুলের সেঞ্চুরি, এটা কিন্তু একটা বড় মানে জুটি যেটা কিন্তু লড়াইটাকে এই প্রচণ্ড আবহাওয়ার একটা সমস্যা, প্রচণ্ড গরম, তার মাঝখানেও কিন্তু একটা বড় স্কোরে নিয়ে চলে গেছে, যেখানে কিন্তু লড়াইটা বেশ কঠিন আফগানিস্তানের জন্য। এবং এই আফগানিস্তান কিন্তু প্রথম থেকেই কিন্তু তাদের মনোবলটা ভেঙে দিয়েছে। আর গিলের মানে শুভমান গিলের খেলা দেখতে গেলে সত্যিই মনে হচ্ছিল যেন একদম পিকনিকের মুডে শুভমান গিল খেলছে, যেখানে মানে 68 বলে তার 50 রানে রান, সেঞ্চুরি মাত্র 138 বলে, তার মধ্যে 11টা 4, 1টি 6 মানেন তিনি। এবং রাহুলের কথাও কিন্তু বেশ অন্যরকম, সেখানে কিন্তু মানে চতুর্থ উইকেটে 121 রান তুলেছেন। একটা অদ্ভুত তাদের জুটি এবং দারুণ একটা খেলা, যার কিন্তু দ্বিতীয় দিনে আজকেও কিন্তু বেশ লড়াইটা জমজমাট। এবং আইপিএলের পরে কিন্তু এই জায়গাগুলোতে আবারও একটা দারুণভাবে নিজেদের জায়গা তৈরি করছেন আমাদের ক্রিকেটাররা। তাই এই ভারত বনাম আফগানিস্তানের টেস্টের খেলা চলুক, আপডেট পেলে আরও শেয়ার করছি।

0: অতোষ কাঁচের তলায়।
1: আতস কাঁচের তলায় আবারও যদি আমরা চোখ রাখি, কান পাতি, তাহলে 7 বছর পর সাব চ্যাম্পিয়ন ভারত। 2019 সালে শেষবার মেয়েদের সাব চ্যাম্পিয়নশিপ জিতেছিল ভারত। তারপরে কেটে গেছে দীর্ঘ 7 বছর। অবশেষে প্রতীক্ষার অবসান, গতকাল ফাইনালে বাংলাদেশকে 3-1 উড়িয়ে সাব গেম জিতলেন সঙ্গীতারা। অন্যদিকে বাংলাদেশের কিন্তু টানা 3 বার এই ট্রফি জয়ের যে স্বপ্ন, সেটা কিন্তু অধরাই থেকে গেল। শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিল ভারত। গ্রুপ পর্বের কিন্তু সেখানেও কিন্তু ভারতের মেয়েদের একের পর এক গোল দিতে দেখা গেছে, কিন্তু গোল হজম করতে হয়নি ভারতকে। এবং সেখানেও কিন্তু যখন মানে পর্বের খেলাগুলো চলছিল, গ্রুপ পর্বের, সেখানেও কিন্তু ভারত বাংলাদেশকে 3-0 হারিয়েছিল। ফলে কিছুটা আত্মবিশ্বাস নিয়েই কিন্তু সঙ্গীতারা মাঠে নেমেছিল এবং প্রথম থেকেই কিন্তু বেশ লড়াইটা জমজমাট হচ্ছিল। প্রথম আধ ঘন্টা কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলেনি, একেবারে সমানে সমানে। এবং ভারত কিন্তু প্রথম যখন গোলটি পায় সেটা 42 মিনিটে, পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে শট নেন প্যারি জাজা। বাংলাদেশের সুরভি আক্তারের সেই শট আটকাতে গেলে তার গায়ে লেগে দিক পরিবর্তন করে বল গোলে চলে যায়। তবে ভারতের উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের সংযুক্ত সময়, অতিরিক্ত সময়, কিন্তু ঋতুপর্ণা চাকমা সে কিন্তু গোল পরিশোধ করে দেয়। এবং যদি দ্বিতীয়ার্ধের কথা বলি, সেই দ্বিতীয়ার্ধে কিন্তু প্রথম মিনিট থেকেই কিন্তু দাপট দেখাতে থাকে ভারত। খেলা শুরুর 1 মিনিটের মধ্যেই ডান দিক থেকে পেয়ারির মাপা একদম ক্রসে হেড দিয়ে বল একদম জালে জড়িয়ে দেয় সানফিদা নাংগ্রাম। 82 মিনিটে বাংলাদেশের রক্ষণের ভুলে গোল করেন পরিবর্তন হিসেবে নামা লিন্ডা কাম। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাঠে হাঁটু গেড়ে বসে পড়েন সানফিদারা। সেমিফাইনাল ফাইনাল দুটো ম্যাচেই তিনি স্কোর শিটে নাম তুললেন। এরপরে কিন্তু ভারতের উচ্ছ্বাসের শেষ ছিল না, কারণ ভারতের এই যে 3-1 জয়, এটা একটা আবেগ। 7 বছর পর এই অবসাদ থেকে, এই যে না পাওয়ার কষ্ট থেকে বেরোতে পারা, এটা কিন্তু একটা বড় জয়। এবং সত্যি সত্যি এই চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর আত্মবিশ্বাস যেরকম বেড়েছে, সেরকম এই 3-1 জয় একটা সঙ্গীতাদের অন্যরকম এগিয়ে চলার বার্তাও দিচ্ছে। ক্রীড়াঙ্গনের পক্ষ থেকেও রইল অনেক অনেক শুভেচ্ছা।

আদর্শ কাঁচের তলায় আবারও কথা হবে। ফরাসি ওপেন জিতলেন মীরা আন্দ্রিভা। এরিনা সাবালেঙ্কার বিদায়ের পর মীরা আন্দ্রিভাই ছিলেন ফেভারিট। ফাইনালে কোনো অঘটন ঘটতে দিলেন না তিনি, জিতলেন ক্যারিয়ারের প্রথম

স্ল্যাম, প্যারিসের ফিলিপে। সেখানে কোর্টে কিন্তু গতকাল দুপুরে মীরা আন্দ্রিভা নেমেছেন এবং তার চোখে মুখে অদ্ভুত একটা আত্মবিশ্বাস দেখা গেছে এবং একদম স্ট্রেট সেটে 6-3, 6-2 সেখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন জিতে। আমাদের প্রথম জীবনে তিনি ক্যারিয়ারে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন এবং এই জয়টা সত্যি অন্যরকম একটা আনন্দ। এর সঙ্গে সঙ্গে যেটা বলতেই হয় যে এই জয় তো অল্প বয়সে, সেটা কিন্তু শুধুমাত্র জয় নয়, তার মুকুটে পালকের একটা সংযোজন। এরকম পালকের সংযোজন ঘটুক আর এইভাবেই এগিয়ে চলুক আন্দ্রিভা।

ফুটবলের মহাযুদ্ধ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ ফিফা বিশ্বকাপের গ্রুপ কে কে নিয়ে আজকে আলোচনা করব। 48টি দলের মধ্যে নতুন ফরম্যাটে বিশ্বকাপে গ্রুপ কে অত্যন্ত আকর্ষণীয় এবং একটা ভারসাম্যপূর্ণ গ্রুপ। এই কে গ্রুপে কারা রয়েছে সেটা যদি একটু আলোচনা করি তাহলেই বোঝা যাবে। পর্তুগাল রয়েছে এবং সঙ্গে আমরা পাবো হচ্ছে কলম্বিয়া, উজবেকিস্তান এবং আরডি কঙ্গোকে। এবং এই যে উয়েফা সেখানে কথা বললে আমাদের পর্তুগালের কথা মনে পড়ে, লাতিন আমেরিকার কথা বললে কলম্বিয়ার কথা মনে পড়ে, এএফসির কথা, এশিয়ার কথা বললে উজবেকিস্তানের কথা মনে পড়ে, আফ্রিকার কথা বললে কঙ্গোর কথা মনে পড়ে। এবং এই যে দলভিত্তিক একটা জায়গা সেখানে কিন্তু কোনো দল এগিয়ে, কোনো দল কিন্তু আবার কিছুটা লড়াইয়ের জন্য প্রস্তুত। যদি পর্তুগালের কথা বলি, এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী এবং ফেভারিট দল হলো পর্তুগাল। কারণ সবাই আমরা জানি কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর, সম্ভবত এটিই শেষ বিশ্বকাপ, তাই ফুটবল বিশ্বের নজর থাকবে এই দলের উপর। এবং রবার্তোর কথা বলতে হয়, তার অধীনে দলটিকে মানে একদম অভিজ্ঞ এবং তরুণদের মিশ্রণ দেখা যাচ্ছে, যেখানে ব্রুনোর কথা, বার্নার্ডোর কথা, রাফায়েলের কথা, এদের কথা। এবং এই শক্তিশালী একটা আক্রমণাত্মক দিক তারা তৈরি করেছে এবং মাঝ মাঠের মধ্যে অদ্ভুত একটা সৃজনশীলতার চমকও কিন্তু থাকবে বলেই আশা করা যাচ্ছে। আর যদি এই দলকে নিয়ে আলোচনা করা যায়, সেটা হচ্ছে যে বড় টুর্নামেন্টে নকআউট পর্বের আগে অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ছোট দলের কাছেও কিন্তু পয়েন্ট হারানোর একটা রেকর্ড রয়েছে পর্তুগালের, তাই সেই দিকটায় কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে। যদি এবার আমরা কলম্বিয়াকে নিয়ে কথা বলি, তাহলে কলম্বিয়াকে নিয়ে কথা বলে বলতে হয় লাতিন আমেরিকার এই দলটি বিশ্বকাপের অন্যতম একদম ডার্ক হর্স, চমক জাগাতে পারে এবং কোচ নেস্তর তার অধীনে দুরন্ত ফর্মে রয়েছে। অভিজ্ঞ জনম রয়েছে, হামেজ রয়েছে, লিভারপুলের তারকা উইঙ্গার লুইজ রয়েছে, এবং মাঝ মাঠ এবং আক্রমণের দিক থেকে কিন্তু কলম্বিয়ার মানে একটা অদ্ভুত ইতিহাস রয়েছে যা প্রচণ্ড একটা শক্তি প্রদর্শনের বার্তাই দিচ্ছে। এবং এই সঙ্গে সঙ্গে শারীরিকভাবে ফুটবল খেলার দক্ষতা এবং অদ্ভুত আক্রমণের একটা জায়গা, অ্যাটাকিং একটা মানে ক্যাপাসিটি এদের মধ্যে কিন্তু রয়েছে। আর যদি এদের দুর্বল জায়গা ভাবি তাহলে কিন্তু ভাবতেই হবে যে ধারাবাহিকতার একটা অভাব কিন্তু আমরা কলম্বিয়ার মধ্যে দেখেছি। অনেক সময় গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করার

সুগঠিত, কিন্তু এর সঙ্গে সঙ্গে তারা এশিয়ায় অন্যতম একটা উদীয়মান শক্তি। এবং যদি এটা বলি যে তারা কিন্তু রক্ষণাত্মক একটা শৃঙ্খলা বজায় রাখছে এবং তরুণ ডিফেন্ডারদের ফর্মে থাকার কথা বলছে, তাহলে কিন্তু কিছুটা ভুল হবে না। আর যদি বলি দুর্বলতা, তাহলে কিন্তু বিশ্বকাপের মতো এই মেগা ইভেন্টে তাদের অভিজ্ঞতা তো নেই, তাদের প্রথম অন্তর্ভুক্তি, তাই দুর্বলতা বরঞ্চ খেলা চলতে চলতে তখন আলোচনা করা যেতেই পারে।

0: nations are here. One ball, one rhythm, one soul.
1: Shange, dear Congo কথা বলতে হয়। আফ্রিকান ফুটবলের অন্যতম শারীরিক এবং গতিশীল দল হচ্ছে ডিআর কঙ্গো। তারা এই গ্রুপে যে কোনো বড় দলকে চমকে দেওয়ার মতো ক্ষমতা প্রদর্শন করতেই পারে। দলগত ইউনিটি বা সংহতি এবং শারীরিক শক্তি দুই দিক থেকেই প্রতিপক্ষের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু এই কঙ্গোর এবারে পারফরমেন্স, ফিজিক্যাল ট্যাকল করার ক্ষমতা এবং কোথাও গিয়ে কর্নার ফ্রিকিককে সঠিকভাবে ব্যবহার করা, এই দুটো ক্ষমতায় কিন্তু তারা বলিয়ান। অন্যদিকে কৌশলগত দিক থেকে যদি বলি, তাদের কিন্তু বেশ কিছুটা যেটাকে আমরা বলি পরিপক্কতা বা ম্যাচুরিটির অভাব অনেক সময় দেখা যায়, এবং ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত একদম মনোযোগ ধরে রাখা, সেখানেও কিন্তু অনেক সময় তাদের খামতি দেখা গেছে। এবং গ্রুপ কের যদি সময়সীমা দেখি বা সময়সূচি দেখি, তাহলে কিন্তু 18 জুন গ্রুপ কের প্রথম খেলা রয়েছে কলম্বিয়া বনাম উজবেকিস্তান, 23 জুন রয়েছে পর্তুগাল বনাম উজবেকিস্তান, 24 জুন পরের দিনই রয়েছে হচ্ছে কলম্বিয়া বনাম ডিআর কঙ্গোর মধ্যে, 28 জুন পর্তুগাল বনাম কলম্বিয়ার খেলা, এবং 28 জুন এই খেলার কিন্তু একটা অদ্ভুতভাবে চমক রয়েছে। কারণ এর সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিটা যে হিসেব, সেই হিসেব নতুন যে ফরম্যাট, তার কিন্তু অদল বদল চলতেই থাকবে। তাই গ্রুপ কের এই চারটি দেশের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আর তো চারটি টিম নিয়ে কথা বললাম, আর চার দিনের অপেক্ষা, তারপরই শুরু হবে আমাদের ওয়ার্ল্ড কাপ, এবং ওয়ার্ল্ড কাপ মানেই ফুটবলের মহাযুদ্ধ।

এই সপ্তাহের খেলোয়াড় বলেছি তিন খেলোয়াড়কে নিয়ে কথা বলবো, বৈভব সূর্যবংশী, তার কথা প্রথমেই বলি, কারণ ছোট প্লেয়ার বয়সে ক্ষমতায় কিন্তু একদম দুরন্ত ফর্মে রয়েছে। 1989 সালে 16 বছর বয়সে পাকিস্তানে যখন সচিন তেন্ডুলকারের অভিষেক হয়েছিল, তখন তার যে রেকর্ড, সে বৈভব সূর্যবংশী কিন্তু সে রেকর্ড ভেঙে দিয়েছে। এবং এই যে একটা স্পোর্টসম্যান স্পিরিট তার এই ছোট্ট বয়স থেকেই, সেটা কিন্তু একটা দেশের গর্ব, এবং তার জন্যই দেশের হয়ে প্রথম সুযোগেই বিদেশ সফর। এমনকি যুব দলের টেস্টও খেলেছে তিনি, জাতীয় দলের হয়েও তিনি খেলেছেন। বৈভব যাতে কোনো সমস্যায় না পড়ে তাই জন্য কিন্তু জাতীয় দল তার মা বাবারও সঙ্গে যাওয়ার একটা বন্দোবস্ত করে দিয়েছে। এবং এই যে স্পোর্টস স্টার, সেখানে কিন্তু তার যে কথা, সেখানে যে সচিব দেবজিৎ, তিনি কিন্তু বলেছেন যে যেহেতু বৈভবের বয়স অনেকটাই কম, তাই আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে তার সঙ্গে বাবা মাকেও পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। নতুন পরিবেশের সঙ্গে বৈভবকে মানিয়ে নিতে সাহায্য করবেন ওনার বোর্ড, সমস্ত খরচ বহন করবে, এটা একটা বড় পাওয়ার। এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে গিয়েছে বৈভব। আর এর সঙ্গে সঙ্গে যেটা বলা, যে বৈভবের যে মানে অদ্ভুত একটা এগিয়ে যাওয়া দুরন্ত গতিতে, ঝড়ের গতিতে আন্তর্জাতিক ক্রিকেটেও কিন্তু সেটা একটা বড় জায়গা করে নেওয়ার মতো একটা অবস্থা তৈরি করছে। শুধু একটু ধৈর্য ধরে আর এই প্রতিটা জয় উচ্ছ্বাসকে একেবারে মানে কি বলবো, একটা স্থিতিশীল উন্নতির স্তরে নিয়ে যেতে হবে। কোনোভাবে এই সুযোগ সুবিধা সব কিছু পাওয়া, এই এত

চমক, সব কিছুকে ভুলে গিয়ে কোনোভাবে একটুখানি না যাওয়াটাই ভালো। এদিকে বৈভবের ছোটোবেলা যদি কোচের কথা বলি, যে মানীশ ওঝা, তিনি কিন্তু বলেছেন বৈভব এবং তার পরিবারকে অনেক শুভেচ্ছাও জানিয়েছেন এবং সকলের জন্য বলেছেন তিনি বৈভব গর্বের বিষয়। সত্যি তাই, সচিনের পর ভারতীয় দলে এত কম বয়সে কেউ নির্বাচিত হলো। কোচ হিসেবে তিনিও বলেছেন তিনি গর্ব অনুভব করছেন এবং আমরা তো প্রতিটা মুহূর্তে গর্ব অনুভব করি বৈভব সূর্যবংশীকে নিয়ে। এই সপ্তাহের খেলোয়াড় তিনি। এই সপ্তাহের খেলোয়াড় উদীয়মান অ্যাথলিট নীতিন গুপ্তা। নীতিন গুপ্তার কথাটা বললেই একটা গল্পের কথা বলতে হয়, যেখানে 5000 মিটার রেস ওয়াক ইভেন্টে একজন প্রতিভাবান ক্রীড়াবিদ কিন্তু নীতিন গুপ্তা। 25 সালের এপ্রিল মাসে কুয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 18 এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে নীতিন গুপ্তা নজিরবিহীনভাবে একটা ঘটনার সম্মুখীন হন, যে একদম সোনা জয়ের একেবারে দোরগোড়ায় ছিলেন তিনি, কিছু ভুল সেখান থেকে সরে আসা, তারপর কিন্তু আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এবং তার জন্যই কিন্তু তাকে সেই সময় যে 0.01 সেকেন্ডের ব্যবধানে সরে যেতে হয়েছিল, সেই জায়গাটা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে এবং তার রেকর্ড কিন্তু এই মুহূর্তে। কারণ এশিয়ান স্তরের অনূর্ধ্ব 20 প্রতিযোগিতায় তিনি কোনো ভুল না করে নিখুঁত টেকনিক এবং গতি প্রদর্শন করে 5000 মিটার রেস ওয়াকে তিনি 19.47.49 সেকেন্ড সময় নিয়ে ভারতের হয়ে সোনা জিতেছেন। তার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, আর এইভাবেই এগিয়ে চলুক আগামী দিনে। নীতিন গুপ্তার জন্য অনেক শুভেচ্ছা ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে। এ সপ্তাহের খেলোয়াড় রমেশ বাবু প্রজ্ঞানন্দ, যার জন্ম 2005 সালে 10th August ভারতে, চেন্নাই তামিলনাড়ুতে। এবং তার এই অধ্যায়ের কথা তিনি এই সপ্তাহের খেলোয়াড় কেন বলতেই হয়, যে তিনি কিন্তু দারুণভাবে জয় ছিনিয়ে এনেছেন এবং জয় তিনি ছিনিয়ে এনেছেন আরও একবার। আরও উপরে তার কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে প্রথম ভারতীয় হিসেবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন হলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। আর তার এই যে এগিয়ে যাওয়া, সেখানে কিন্তু এই জয়ের ধারা এইভাবেই একের পর এক আসছে তার জীবনে। এবং অসাধারণ এই প্রত্যাবর্তন কিন্তু নরওয়ে দাবার শিরোপা অর্জন করতে তাকে সাহায্য করেছে। এ সপ্তাহের খেলোয়াড় রমেশবাবু প্রজ্ঞানন্দ।

এই মুহূর্তে ঘড়ি কাঁটা বলছে যে বিদায় নেওয়ার সময়, কিন্তু যেতে যেতে বলতেই হয়, হিমাচল প্রদেশের কুল্লু আর লাহুল জেলার সীমানায় অবস্থিত 6,069 মিটার উচ্চতায় বিশিষ্ট দুর্গম মুকার বে পর্বতশৃঙ্গ অভিযানের উদ্দেশ্যে আজ রওনা দিয়েছেন কৃষ্ণনগরের 7 জন সদস্য। তাদের অবশ্যই দায়িত্বে রয়েছেন এবং পরিচালনায় রয়েছেন বসন্ত সিংহ রায়। তার কথা বলতেই হয়, 7 জন টিমের জন্য, পর্বত আরোহণকারীর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, তারা তাদের লক্ষ্যে পৌঁছে যাক। আর আজকের মতো ক্রীড়াঙ্গন থেকে সোমকে বিদায় নিতেই হবে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন ক্রীড়াঙ্গনকে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। সনাতন হালদার, ঠিকানা গ্রাম তোপলা হালদারপাড়া, থানা থানারপাড়া, জেলা নদিয়া থেকে জানাচ্ছেন যে বিপাশা হালদার গড়ন মাঝারি, বয়স 15 বৎসর, উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 27 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ

পুলিশ, ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন আলিপুর, কলিকাতা 727 থেকে জানাচ্ছেন যে গৌতম চ্যাটার্জি গড়ন রোগাটে, বয়স 71 বৎসর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 9 মে 2026 তারিখ থেকে ফ্ল্যাট নম্বর 2A 3 তলা বিষ্ণু অ্যাপার্টমেন্ট 49 বঙ্কুবিহারী ঘোষ লেন, থানা বেলুড়, জেলা হাওড়া এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। কুমার বেদ, ঠিকানা কুরুলিয়া ডাঙা স্কুল নাইট পাড়া, ডাকঘর আমরাই, থানা দুর্গাপুর, জেলা পশ্চিম বর্ধমান থেকে জানাচ্ছেন যে পিঙ্কি বেদ গড়ন রোগাটে, বয়স 7 বৎসর, উচ্চতা 3 ফুট 4 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 1 মে 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। অরূপ মণ্ডল, ঠিকানা গ্রাম মলোয়া, ডাকঘর মলোয়া, থানা ধোলাহাট, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে সুপ্রভা মণ্ডল, গড়ন স্বাভাবিক, বয়স 15 বৎসর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 10 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। ফুলচাঁদ হরি, ঠিকানা গোবিন্দপুর ঘোষপাড়া, থানা জিয়াগঞ্জ, ডাকঘর জিয়াগঞ্জ, জেলা মুর্শিদাবাদ থেকে জানাচ্ছেন যে বিনোদ হরি গড়ন রোগাটে, বয়স 55 বৎসর, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 13 এপ্রিল 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। আব্দুল হইমণ্ডল, গ্রাম ধরমপুকুরিয়া, ডাকঘর ধরমপুকুরিয়া, থানা বনগা, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে সোনিয়া মণ্ডল গড়ন স্বাস্থ্যবতী, বয়স 16 বৎসর, উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 21 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন আলিপুর, কলিকাতা 727, মিসিং পার্সন্স স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলিকাতা 701। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর ভালো তো থাকতেই হবে বলো। তারপর আজকে রবিবার, মানেই হচ্ছে এই যে ছুটির দিন, আর ছুটির দিন মানেই নিজের মতো করে সময় কাটানো। ধরো বিকেলে এক কাপ চা হাতে নিয়ে বসলে আর সেই সময় বাইরে ফুরফুর করে হাওয়া দিচ্ছে, আর এখানে তো বৃষ্টি হচ্ছে, আর তুমি শুনছো সুন্দর সুন্দর গান, তাহলে ভাবো তো ব্যাপারটা কেমন জমে যায়, তাই না?

তাই তোমার সময়টাকে আরও একটু সুন্দর করে দিতে আমি তোমার বন্ধু তৃষিতা চলে এসেছি আজকে তোমাকে অনেক অনেক গান শোনাতে। সঙ্গে আছি আমি তোমার বন্ধু তৃষিতা। আজকে শোনাবো যুববাণীর সঙ্গীত শিল্পী সুলগ্না পাত্র আর আঁখি বিশ্বাসের কণ্ঠে অনেক অনেক গান। তাহলে চলো আর একটুও সময় নষ্ট না করে প্রথমেই রইল বন্ধু আঁখির কণ্ঠে একটা রজনীকান্তের গান।

ফিরে এলাম সুন্দর একটা গান শুনে। বন্ধু, আজকে যখন বলেছি তোমাদের জন্য থাকবে অনেক অনেক গান, তখন আর একটুও কথা নয়, এখন থাকলো বন্ধু আঁখির কণ্ঠে আরও একটা গান।

শোনাও তোমার অমৃতবাণী, অধমে ডাকি চরণে আনি। শুনলাম কান্তকবি রজনীকান্ত সেনের আরও একটি গান। তবে বন্ধু, এবার তোমাদের শোনাব শিল্পী বন্ধু সুলগ্নার কণ্ঠে নজরুল গীতি। তাহলে চলো শুনে নিই আরও একটা গান।

বন্ধু শুনছো যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাস, সঙ্গে আছি আমি তোমার বন্ধু তৃষিতা। এবার থাকবে সুলগ্না পাত্রর কণ্ঠে আরও একটা নজরুল গীতি।

কি বন্ধু, যেমনটা বলেছিলাম আজকে তোমাদের জন্য থাকবে অনেক অনেক গান, তাই বেশি কথা একদমই বলবো না, কারণ হাতের সময় খুবই কম। রইল বন্ধু আঁখির কণ্ঠে আরও একটা গান।

বন্ধু, কথা মতোই আজকের আড্ডাটা হলো গানে গানে, তবে ঘড়ির সময় বলছে এখন সময় আর একটু নেই, এবার টাটা বলতেই হবে। শুনছো যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে। আজকে যুববাণীর সঙ্গীত শিল্পী সুলগ্না পাত্র আর আঁখি বিশ্বাসের কণ্ঠে শুনলে গান। সঙ্গে ছিলাম আমি তোমার বন্ধু তৃষিতা। যেতে যেতে রেখে গেলাম বন্ধু সুলগ্নার কণ্ঠে এই গানটা।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্সে। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকতে পারে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সর্বাধিক 34.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বাধিক 96% ও সর্বনিম্ন 70%। আজ সন্ধে 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 19.3 মিলিমিটার। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে, ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার বেগে হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অঞ্চলে। আজ এবং আগামীকাল এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই আগামীকাল অর্থাৎ 8ই জুন পর্যন্ত সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়া সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এখন জানিয়ে দেব গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সন্ধে 6:05 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগান শিল্পী আরশু মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা, খাদ্য নিরাপত্তা নিয়ে আমার মতামত বলবেন যদুনাথ হেমব্রম। এরপর শুনবেন লোকগান শিল্পী ঈশ্বরজেনী হাঁসদা এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। এরপরে শুনবেন মালতি মান্ডি এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে লোকগান। 6:38 যাত্রানুষ্ঠান আধারে আলো, রচনা ডক্টর প্রদীপ দে, পরিবেশনায় শিবপুর বাণী সমাজ। 8:00 সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 শ্রোতাদের প্রশ্নের ভিত্তিতে স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠান, পত্রপাঠ রোগ বিদায়। শ্রোতাদের চিঠি এবং ইমেলের ভিত্তিতে স্বাস্থ্য বিষয়ক সমাধানে থাকবেন ডাক্তাররা, প্রযোজনায় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর। এরপর 9:00 শুনবেন শিক্ষাঙ্গন থেকে। হমানিয়াপোতা আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। 9:30 শুনবেন নজরুলগীতি শিল্পী দেবাশিস অধিকারী। 9:45 লোকগীতি শিল্পী মঞ্জু চন্দ্র। 10:00 রবিবার্ষিক অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন বেহালা শিল্পী বিদ্যান এম এস এন মূর্তি। আকাশবাণী বিশাখাপত্তনম কেন্দ্রের নিবেদন। 11:00 আধুনিক গান শিল্পী মনোরঞ্জন সাহা। 11:10 বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে সন্ধে 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। 7:10 বাঁশি শুনবেন শিল্পী উজ্জ্বল চক্রবর্তী। 7:30 দর্পণ, উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে হিন্দিতে রাজকানুষ্ঠান। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। 11:10 হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: Arut. Erdin ria enem angoch likana ge kana. Isin aro gas ria dam bage are taka badhawa kana. Grihat re bebharo kan gelpun kilo barshay gram ria cylinder re legit tenua dam badhawa kan ria leishodora kana. Noa khate Dilli re isin aro gas ria dam areshay গেলপে টাকা খন বাড়াও কাতে আড়েশায় পনগে বার টাকা হয়ে কেন কলকাতারে দ আড়েশায় তুরিগে ইরল টাকারে সেটের কেন পশ্চিম এশিয়ারিয়া লড়াই কারণাতে চালাবেন এআই মার্চ মুচাদ ধাও ইসিন আরো গ্যাস সিলিন্ডার রিয়া দাম তুরিগে টাকা বাড়াও লেন তাহেনা পনত সরকারা উদ্গাউতে খেলো ইন্ডিয়া ইউথ গেমস নে পহিল ধাও পশ্চিম বাংলারে সাপড়াও নয় বাবদে কেন্দ্রীয় খেলোড মন্ত্রী মানতান মনসুখ মন্ডভিয়া পনত রেন খেলোড মন্ত্রী মানতান নিশিত প্রামাণিক আশ্বাসে এম আকাউদিয়া মেনতে বাড়াই নামকানা খেলো ইন্ডিয়া ইউথ গেমস হতেতে পনত রিয়া আতো ডিহত কো খন নাপায় খেলোডিয়া কো রাকাব হিজুয়া মেনতে খেলোড মন্ত্রী আসে সদর একাদা হয়রে দাগ ভাব বাড়তি আকান কারণাতে গারা জেলা রিমিল উৎনাও আকান কারণাতে কলকাতা সাঁতে উত্তর আর দক্ষিণ বঙ্গ রিয়া আইমা জেলা করে গে তেহেন হুডুর বিজলি সালা হেলকা খন মাঝারি দাগ জাড়ি রিয়া আগাম খবর আলিপুর হয়েছি দপ্তরে এমাকানা উত্তর দিনাজপুর মালদা বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ আর দক্ষিণ চব্বিশ পরগনা রিয়া জাস্তিকা জায়গা করে পেগে খন পনগে কিলোমিটার তাপিসতে হয়দা হয়ে রিয়া আজ মেনা টিবি রোগ চাবাকারে পনত রে নুমানা কামি হরা এতহব আকানা টিবি আজার মুচাদ কা ভারতা অভিযান রিয়া হিস লিকাতে মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী দ নবান্ন জপরে মেনা সভা ওড়ারে হলানো মিটেন দুপড়ুব রে সেলেদ লেন তাহেনা ওনা দুপড়ুব রে এমপি এমএলএ ডাক্তার আর সরকারি গালিম কো সেটের কো তাহে কানা মেনতরা গানো আ বার হাজার বাগে বার সাল রে গোটা দিশম রে নোয়া কামি হরা দ এতহব লেন তাহেনা বিশ্ব সাইকেল মহাল আষাঢ়তে পনত সরকার সহিজুয়ীতে তেহেন বাইসাইকেল রবিবার নুমানা মিটেন আখড়া সাপড়াও লেন তাহেনা মেনকান বিশ্ব সাইকেল মহাদ তাহেকানা চালাবেন তেসার জুন তবে সানাম সেজতে দো দারাম আর সুবিধা রিয়া কথা কো অভিভাবী কাতে তেহেন নোয়া আখড়া সাপড়াও লেনা সীমানাকা কন সুন্দরবন দূষণমুক্ত ফরিয়ে আর পরিবেশ বান্ধব সমাজ বেনাও রিয়া বাড়তেওয়ান্তে মিট নাওয়া র্যালি গোটা পনতরে সাপড়াও লেন তাহেনা বর্ষা মাড়াংরে নাগারমান্ডের এলাকারে নিকাশি ব্যবস্থা তানাজ তোলাসকাতে নেল লাগিতে এনান সেতা পুরমন্ত্রী মানতীয় অগ্নিমিত্র পাল দ উত্তরবঙ্গতে সেনাকেনা উত্তর কন্যারে দপ্তরেন গালিম কো সাও নোয়া বাবদতে গালমারাও কাদা ওনা সাথে গিদ্রে দোতারাম বাবদতে হ তিরলে গিদ্রে বিকাশ আর সমাজ ভালোই দপ্তরেন আমলিয়া কো সহ দুড়ুব নাপাম লেন তাহেনা দারাকান বর্ষরে নগরিয়া কো যেমন মজতে কো তাহেন ওনা লাগিতে নাহা সরকারে ব্যবস্থায় মেনতে মানুতিয়ে পালে মেনাকাদা তেহিঞা খবর পড়াও দো নন্ডগি মুচেরিনা
1: আখড়া দো উচানো কেন আকাশবাণী কলকাতা রিয়াদ গীতাঞ্জলি উচ্ছেন তালমা খন সান্তারি আখড়ারে নিত আজম তামন পেলাগডে সেরিং সরোজিনী হাস্তা সাঁওতেন কোয়া সেরিং রে দ সরোজিনী হাস্তা

0: ᱢᱟᱞᱚᱛᱤ ᱢᱟᱱᱰᱤ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱥᱤᱠᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱫᱚᱝ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱾ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚ ᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱢᱟᱞᱚᱛᱤ ᱢᱟᱱᱰᱤ ᱟᱨ ᱵᱟᱥᱚᱱᱛᱤ ᱦᱟᱸᱥᱫᱟᱜ ᱾ ᱱᱚᱣᱟ ᱥᱮᱨᱮᱧ ᱥᱟᱶᱛᱮᱜᱮ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱫᱚ ᱱᱚᱰᱮᱜᱮ ᱢᱩᱪᱟᱹᱫ ᱮᱱᱟ ᱾
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে রাজ্য সরকার গতকাল পর্যন্ত 50 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পূর্বতন তৃণমূল সরকারের আমলে 27 লক্ষ মানুষ অবৈধভাবে এই প্রকল্পের সুবিধা পেতেন। এছাড়াও মুর্শিদাবাদের জঙ্গিপুর ব্লকের 4,500 পুরুষসহ মোট 3 লক্ষ পুরুষকে অনৈতিকভাবে এই প্রকল্পের সুবিধা দেওয়া হতো বলে তিনি জানান। বিধবা ভাতা প্রকল্প নিয়েও দুর্নীতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে আজ বাইসাইকেল রবিবার শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে মহকুমা শাসকের দপ্তরের পরিচালনায় এদিন একটি বিশেষ সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় যুব দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয়। হুগলিতে জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলা শাসক নিরঞ্জন কুমার তার অফিস চত্বরে সাইকেল চালিয়ে বিশ্ব বাইসাইকেল দিবস পালন করেন। জলপাইগুড়িতেও জেলা প্রশাসন ও সাইয়ের যৌথ উদ্যোগে বিশাল সাইকেল র্যালি শহর পরিক্রমা করে। র্যালির সূচনা করেন জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসক রাজেশ রাঠোর। মালদা জেলা পুলিশের উদ্যোগেও একটি সাইকেল র্যালি আয়োজিত হয়। কোচবিহারের সিতাইয়ে কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল কংগ্রেস সাংসদ জগদীশ বর্মা, বুসুনিয়া ও বিধায়ক সঙ্গীতা রায়ের বিরুদ্ধে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগে তাদের বাড়ির সামনে স্থানীয় বাসিন্দারা আজ বিক্ষোভ দেখান। হাওড়ার উদয়নারায়ণপুরে আবাস যোজনা প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে এক তৃণমূল কংগ্রেস নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত ব্রহ্মানন্দ চক্রবর্তী সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে টাকা নিয়েছিল বলে অভিযোগ। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের সরিষা অঞ্চলের কামালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মইদুল ইসলামের বাড়িতে ত্রাণ সামগ্রী মজুদ থাকার খবর পেয়ে গতরাতে গ্রামবাসীরা চড়াও হন। এরপরই পুলিশ পৌঁছে সরকারি ত্রিপল, কম্বল, শিশুদের খাদ্য, প্রচুর ওষুধ ইত্যাদি উদ্ধার করে। বীরভূমের সিউড়ির গোবড়া পঞ্চায়েত এলাকার রস্তানপুরে বিজেপির বুথ সভাপতির সহ 3 জনকে মারধর করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে, আজ সকালে বাজার যাওয়ার সময় বুথ সভাপতি সুনীল বাগদি ও বাকিদের ওপর অতর্কিতে হামলা হয়। বর্তমানে তারা সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর খড়িহাট এলাকায় মাছের ভেড়ি লুটে বাধা দেওয়ার জেরে এক স্কুল পড়ুয়াকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

0: ওই স্কুলপড়ুয়া সূর্যমণ্ডল গত রাতে নিজের বাবার জায়গায় ভিড়িতে পাহারা দিতে গেলে দুই দুষ্কৃতী সত্যজিৎ জানা ও বিশ্বজিৎ জানা ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয়। কোনো রকমে প্রাণ হাতে ওই স্কুলপড়ুয়া পালায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে কলকাতা আরজিকর হাসপাতালে ভর্তি করেন। শিলিগুড়ির নকশালবাড়ির কেতুবা গাবুর জোট এলাকায় আজ সকালে একটি হাতি শাবককে গ্রামে ঘুরতে দেখা গেলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এরপর স্থানীয় বাসিন্দারা বন দপ্তরে খবর দিলে পানিঘাটা ও টুকরিয়াঝাড় রেঞ্জের বনকর্মী এবং এলিফ্যান্ট স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয়। পানিঘাটা রেঞ্জের রেঞ্জার প্রণব কুমার দাস জানান, বনকর্মীরা শাবকটিকে সুরক্ষিতভাবে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করছেন। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাস। পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি জেলাগুলির দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়া সতর্কবার্তা। আগামী 48 ঘণ্টায় হিমালয় সন্নিহিত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং কুচবিহার জেলার দু এক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও দক্ষিণ চব্বিশ পরগনার দু এক জায়গায় ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাস বয়ে যেতে পারে। হিমালয় সন্নিহিত বাকি জেলাগুলিতে ও 40-50 কিলোমিটার বেগে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে যাত্রানুষ্ঠান।
1: যাত্রানুষ্ঠান আধারে আলো, রচনা ও প্রযোজনা ডক্টর প্রদীপ দে, পরিবেশনায় শিবপুর বাণী সমাজ। যাত্রানুষ্ঠান আধারে আলো।

0: কী বিনুদা, ঘুম ভাঙলো?
1: অনেকদিন পর দেখা, বেশ বড় সড় হয়ে গেছিস।
0: বড় না হাতি, বৌদি বললো ঘুম থেকে উঠেছ কিনা দেখে যেতে।
1: কেন রে?
0: জানতে হবে না,
1: বাড়ির কোনো কাজকর্ম নেই বুঝি, সাত সকালে বিনুদার খোঁজ।
0: খোঁজ নিতে আমার বই গেছে।
1: তবে
0: বিনুদা,
1: কি রে?
0: রামগড়ে ভালো আছো তো?
1: তোফায় আছি, সারাটা দিন করাতকলে কাঠ কাটার হিসেব রাখছি, আর রাত্রে টেনে ঘুম।
0: আর খাওয়া দাওয়া?
1: সপাক, ভালো ঘি আর সরু চালের ভাত।
0: মাছ টাছ পাওয়া যায় না?
1: মধ্যপ্রদেশের মাছ নিরামিষ, একেবারে নিরামিষ। মধ্যপ্রদেশের জল হাওয়ায় মাছ মাংস খাওয়ার দরকারই হয় না।
2: নবা বলছিল ছোট বাবুর সঙ্গে দেখা করতে।
0: করিম চাচার বড়দা আসছে।
3: করিমকে দেখেছিলিস বিনু?
1: হ্যাঁ, গায়ে ঢুকেই নিবারণকে দিয়ে খবর পাঠিয়েছিলাম।
2: লবা খবর দিয়েছিল, বলদটারে খুঁজি পাতি সাজলো, তাই সাত সকালে আসি গেলাম।
1: বেশ করেছ। ওরে ছায়া, যাত বোন করিম চাচার জন্য তামাক সেজে নিয়ে আয়। কি বলো চাচা?
2: হ্যাঁ, তাহলে তো মন্দ হয় না।
0: বড়দা, তোমারও সেজে আনি?
2: আন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আনিস,
0: দেরি হবে না, এই যাবো আর আসবো।
1: তারপর খবর কি করিম চাচা? বসো, এই পাটিতে বসো।
2: বসতেছি বসতেছি।
1: ভুয়ে কেন, এই পাটিতে বসো।
2: না না, ভদ্রলোকের মতো ওই দাওয়ায় বসতে পারবনি, আমরাও লামগিয়ে ছোট লোক, ভুয়েই বসতেছি।
1: না, কোনো কথা নয়, ওটা বলছি, নয়তো আমরা দাঁড়িয়ে থাকবো।
3: এ তোমার বড় বাবা বাড়ি করিম চাচা, বিনু বলছে বসো না দাওয়ায়।
2: ছোট বাবু অন্নদাতা মালিক।
1: আবার
2: বসতেছি বসতেছি। বলো ছোট বাবু, কেন তলব করছিলে?
1: তোমার সঙ্গে হিসেব নিকেশ আছে করিম চাচা।
2: সব ভাগের ধান তো বড় বাবু রে বুঝাই দিছি।
1: ধানের হিসেব কি কখনো চেয়েছি চাচা?
2: না চাওনি, বড় বাবুও চাই না। আমার তো কর্তব্য আছে, তোমার জমি ভাগে করতেছি, হিসাব দিতে হবে নি?
1: না, সে হিসেব নিকেশ করার জন্য তোমায় ডাকিনি করিম চাচা।
2: তবে কোন হিসাবের কথা বলতিছ
1: চাচা? তুমি আমার বারো বিঘে জমি ভাগে করছো।
2: করতে দাও, তাই করি ছোট বাবু, বড় কর্তার সময়তেই করতেছি। আজ কি তুলি দিতে চাও ছোট বাবু, তাহলে খাবো কি?
1: না করিম চাচা না, তোমাকে তোলার আমি কে? আজ ২০ বছর তুমি ওই বারো বিঘে চাষ করছো, ওই জমির ওপর তোমারও কিছু অধিকার এসেছে, তাই ভাবছি ওই জমির পাকা দখল তোমায় দিতে হবে।
2: পাকা দখল?
1: আমায় দায়মুক্ত করো করিম চাচা।
2: সে তো উপকারের কথা ছোট বাবু, ভাগে পাকা পাকি চাষ করতে দিবে, নাতি পুতি নিয়ে বাসি থাকবো, আল্লাহ তোমার ভালো করবে।
1: না, শুধু তা করতে সেই রামগড় থেকে এখানে ছুটে আসিনি করিম চাচা, আমি ঠিক করেছি ওই বারো বিঘের ১০ বিঘে ২ কাঠা তোমার নামে পাকা লিখে দেব।
3: কি কি বলছিস বিনু? করিম চাচাকে জমি লিখে দিবি? খাবি কি জমি? দান সে তো
1: দান করছি না তো, করিম চাচার কাছে জমির মালিকানা যাবে।
0: এই না চাচা, তোমার হুকো ধরো।
2: মালিকানা
0: কি ধরো?
2: দাঁড়া বেটি দাঁড়া, আমারে বুঝতে দে, বুড়ো হসি সব ঠাউর করতে পারি নে।
1: তুমি হুকোটা ধরো চাচা।
2: দে মা।
0: এই নাও বড়দা, ধরো।
3: না থাক, নিয়ে যা। তোর মাথা টাথা খারাপ হয়েছে বিনু?
1: না মাথা আমার ঠিকই আছে। বলো করিম চাচা, তুমি দখল নিতে রাজি?
2: ভিখারির আমার রাজবাটি, কি যে বলো ছোট বাবু, জমি নিব তার টাকা দিতে হবে নি?
1: কিসের টাকা? এই ২০ বছর তিল তিল করে যা দিয়েছ তাতে তোমার ওই জমির ডবলের দখলদার হওয়া উচিত ছিল।
2: পাগল, জমির দাম দিতে হবে নি, জমি নিতে হবে। না না, আমি পারবো নি, ধান নিতে আমি পারবো নি, লোকে বলবে মালিক ঠকায় জমি নিছি, নিমো খারাপি করতে পারবো নি। জাহান আমায় দোষ দিবে ছোট বাবু, জাহান আমায় দোষ দিবে।
1: না দোষ দেবে না, দোষ দিতে পারে না, দুনিয়া জানুক করিম চাচা, ২০ বছর ধরে তুমি ওই জমির বুক থেকে সোনা তুলেছ, ২০ বছর ধরে হাত উপুর করে দিয়ে জমির দাম চুকিয়েছ, আমি তোমার হকের জমি তোমারই হাতে তুলে দিতে চাই করিম চাচা, আমায় দায়মুক্ত করো।
3: দায়মুক্ত করো বললেই তো আর দায়মুক্ত হওয়া যায় না। কিন্তু?
1: না বর্দা, কোনো কিন্তু নয়, জমির দখল না পেলে কি রায়ত জমির সঙ্গে নারীর যোগ পাবে? বলো, আমরা গা ছেড়ে শহরে গঞ্জে থাকবো, জমির মুখ দেখবো না, জমিতে নাববো না, বছর শেষে পরিশ্রম না করে ফসলের ভাগ নেব, তা হয় না বর্দা, তা হয় না।
3: কিন্তু
1: যে মাথার ঘাম পায়ে ফেলে

0: তুললো তার কাছ থেকে তারই রোজগার কেড়ে নেব না, এ চলতে পারে না, চলতে পারে না।
1: এই নিয়মেই তো সব চাষবাস চলছে।
0: যা ঠিক নয়, যা অন্যায় তা আমি করতে পারছি না। আমি জমির মালিক, জমি চষবো না, গ্রামের বাইরে থাকবো। এভাবে তো আমাদের কৃষি ধ্বংস হয়ে যাবে, জমি বাজা হয়ে যাবে। হয় শহর নয় গ্রাম, দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে। যাও চাচা, মন স্থির করো, রেজিস্ট্রি অফিসে যাওয়ার দিন আমার সঙ্গে যেতে হবে।
1: তাহলে আসতেছি ছোটবাবু। উঠি বড় বাবু, পাগল না হলি কেউ জমি দান করে, পাগল না হলি কেউ জমি দান করে।
2: বেনো, পৈতৃক সম্পত্তি এভাবে দান করবার অধিকার তুই পাচ্ছিস কি করে? বাম্মার আত্মা কেঁদে উঠবে না?
0: না, বাবার আত্মা শান্তি পাবে বর্দা। গায়ে থাকবো না, জমিতে লাগল ধরবো না, জমিকে টাকা তোলায় খাটাবো, করিম চাচার মতো দুঃখী লোকেদের শোষণ করবো। এ টাকা ভোগ করার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না বর্দা।
2: বেশ, আমি চলি। তুই দান ছত্র খুলে বসেছিস, এসব এসব আর আমি চোখে দেখতে পারবো না।
3: দেখলি ছায়া, বর্দা কেমন রেগে টম। কি রে, চুপ করে আছিস কেন? চোখ বড় বড় করে কি দেখছিস?
4: দেখছি তোমাকে, সভ্যত্যাগী মানুষটাকে। আর কত পুণ্যি করবে বিনুদা, কত পুণ্যি করতে চাও, কি লাভ? তুমি কি তোমার ন্যায্য পেলে বুকে আগুন নিয়ে ঘুরে বেড়াচ্ছ? আমি জানি না। দিদি, দিদি চলে এসেছে।
3: কে? গৌরী? নবাবগঞ্জ থেকে কবে এলো রে গৌরী?
4: এসেছে অনেক দিন, আর যাবে না।
3: মানে?
4: শ্বশুরবাড়ির লোকেরা মেরে তাড়িয়ে দিয়েছে।
3: মেরে তাড়িয়ে দিয়েছে?
4: তা নয় তো কি, বেতবার করে অত্যাচার, দিন নেই রাত নেই, শুধু বাকি যন্ত্রণা। শেষ পেশ দিদির দেওর দিদিকে মেরে বাড়ি থেকে এক কাপড়ে বাহার করে দিয়েছে।
3: নরপিশাচ! গৌরীর জীবনটা আধারে ডুবে গেল রে।
4: আর তোমার জীবনটা, তোমার জীবনটা কোন আলোয় ঝলমল করছে শুনি? কোন পাপের প্রায়শ্চিত্তে তুমি আর দিদি করছো কে জানে? আর আমি?
3: তুই? তুই আবার কি?
4: না না না, তুমি সব জানো, আমি জানি, তুমি সব জানো, বৌদি সব বলেছে, আমি জানি, আমি জানি।

0: কে ওখানে? দোরের কাছে কে রে? ও শান্তি, তোর হাতে কি রে? আবার লুকোয়, কি দেখি?
1: কিচ্ছু না।
0: ও তবে রে, দাঁড়া।
1: এই ছাড়ো ছাড়ো, দেখা
0: ঠিকই দেখা।
1: এই দেখো।
0: ও পেয়ারা, পেয়ারা কি হবে রে?
1: তোমার জন্যে পেয়ারা ভালোবাসে না, ঢের দিন পরে গ্রামে এইছো তাই পেয়ারা নিয়ে এলাম। আমাদের হুই বেড়া ধারে গাছটা না, উইটার
0: দে, চেহারা তো ভালোই দেখছি, খেয়ে দেখি কি বল, দাঁত কটা ভাঙবে না তোরে?
1: ভাঙলে ভাঙবে, খাও না দেখি দাঁতের তাগুত কত।
0: বেড়ে মিষ্টি রে শান্তি। এবার তাহলে
1: কে
0: ওই কথাটা বলি?
1: কি বলতে চাও
0: শান্তি রে? আইটিআই থেকে পাস তো করলাম, এবার
1: কি করতে চাও? চাষ?
0: হ্যাঁ হ্যাঁ, চাষবাস তো করতেই হবে, বাপ ঠাকুর তার জমি জমা তো ফেলে দিতে পারি না। তবে হ্যাঁ, নবাবগঞ্জে ছোট একখানা কারখানা খুলবো বুঝলি।
1: তাহলে চাষ করতে হবে নি?
0: না না, চাষ করবো, কারখানাও চালাবো, পাম্প মেরামতের কারখানা বুঝলি না, সেই সঙ্গে ছোটখাটো যন্ত্রপাতির মেরামত টুকটাক চলবে, কিছু পয়সা আসবে, চাষ করবো আর ফুরসত করে কারখানা চালাবো, নাকি বল?
1: ভালোই তো, তুমি পুপ্পাড়ার গর্ব।
0: আর তুই আমার গর্ব।
1: হেই আবার জ্বালাকি করতেছ, ছাড়ো ছাড়ো, হেই আবার হাত ধরতেছ, পিসি দেখতে পাবে না।
0: দেখুক শোন শান্তি, চ এবার বিয়েটা করে নি, পিসিটা বুড়ো হয়ে গেছে রে, সংসারটা ধর।
1: আমি কি না বলতেছি, পিসি রে বলো।
0: পেলে বলতে যাবে, তোর বাপও তো অপেক্ষা করে আছে, কবে পিসি কথা পারে না রে?
1: আমি জানি না।
2: আরে শান্তি, শান্তি রে,
0: চলে গেছে।
2: চলি গেল, এই দেখো হ্যারিকেন গুলান পরিষ্কার করে দিল না।
0: আর কত ব্যাগার খাটাবে পিসি?
2: ও তো তোর জানি, বারবার বলতেছি চার হাত এক কর, তা না
0: তবে।

0: তো রজনী কাকার কাছে কথা পারো না?
1: তা হ্যাঁ রে নবা, একদিনে তোর সুমতি হলো বাপ।
0: বললাম তো কথা পারো।
1: ওরে নবা, চলে গেছি আমার, দেখতেছি যত জ্বালা, যাই সনাতনের খবরটা দি, রজনীর বাড়ি যাতি হবে।
0: তাহলে বিনয়, করিমকে জমি রেজিস্ট্রি করে দিলে?
2: হ্যাঁ মাস্টারমশাই, 10 বিঘে 2 কাঠা। এখন আমার কাছে বাকি পড়ে থাকছে 1 বিঘে 18 কাঠা। ওই জমিটার ব্যবস্থা এবার করতে হবে।
3: আচ্ছা বিনুদা, তুমি কি বিভাগী হতে চলেছো?
2: কেন রে রাধা, বিভাগী হবো কোন দুঃখে?
3: না, ওই জমি জমা সব বিলিয়ে দিচ্ছে কিনা তাই বলছিলাম। আজকাল লোকে জমি বেচে বিলোয় না, জমির দাম তো আকাশ ছোঁয়া। সেই জমি যদি তুমি বিলিয়ে দাও তবে লোকে তো বলবেই যে তুমি বিভাগী হচ্ছ।
2: বিলিয়ে দিচ্ছি কোথায় রে, যার যা পাওনা গন্ডা মিটিয়ে দিচ্ছি। বাবার আমল থেকেই ওই জমি করিম চাচার হেফাজতে রয়েছে, সেই জমির অলিখিত মালিকানা তো করিম চাচার, তাই না? আমি ব্যাপারটাকে শুধু আইন সিদ্ধ করলাম।
0: কিন্তু ওদিকে তোমার দাদা বলে বেড়াচ্ছে তোমার মাথা খারাপ হয়েছে।
2: না মাথা আমার ঠিকই আছে মাস্টার মশাই, রামগড়ে করাতকালীন আইবি করি, মাইনে যা পাই তাতে নিজের পেট তো ভরে যায়, শহরের খাবো আর গ্রামেরও কুড়ুবো, এটা কি ন্যায্য?
4: জমির মালিক অনেকে শহরে বাস করে, শহরে রোজগার করে, কই তারা তো গ্রামের জমি তোমার মতন বিলিয়ে দিচ্ছে না? জমি বছর বছর চাষ হচ্ছে।
2: সেটা ঠিক হচ্ছে না হরিশঙ্কর, আমি মনে করি এইভাবে জমির মালিক জমির কাছে উপস্থিত না থাকায় চাষবাসের উন্নতি হতে পারে না। নিজে দাঁড়িয়ে থেকে চাষ না করালে বা নিজের হাতে চাষ না করলে ফসল ভালো হতে পারে না, সেটা তোরা জানিসই।
0: তোমার ও জমি তো পড়ে ছিল না বিনয়, করিম শেখ চাষ তো করতো।
2: হ্যাঁ মাস্টার মশাই, করিম চাচা চাষ করতো, এখনো করবে। তখন চাষ করার সময় ভাবতো যাই করি আর যতই করি ফসলের চার আনা যাবে মালিকের ঘরে, আর এখন ভাববে যা ফলন হবে সব আমার, তাই করিম চাচা প্রাণপণে চেষ্টা করবে যাতে ফলন বেশি হয়, সর্বাধিক হয়, এতে করিম চাচার লাভ, দেশের লাভ। এবার আসল কথায় আসা যাক, আমার বাকি 1 বিঘে 18 কাঠা জমি তোদের সমবায় সমিতিকে চাষ করতে দেব, দান করব না, বাপ ঠাকুরদার স্মৃতি হিসেবে আমার এই জমি থাকবে।
0: সমিতি ওই জমি নিয়ে কি করবে?
2: কেন মাস্টারমশাই, চাষ করবে, বীজ পরিবর্ধন করবে। কি হরিশঙ্কর, সেরকম প্ল্যান করেই তো তোরা লিখেছিলিস, তাই না?
4: না মানে ব্যাপারটা ঠিক
2: আমতামতা করছিস কেন? তোদের প্ল্যানটা তো ভালো, সমবায় সমিতি ভালো জাতের বীজ ফলাবে, সেই বীজ ন্যায্য দামে সদস্যরা পাবে, লাভের টাকায় তোরা কাস্টম সার্ভিস চালু করবি, সদস্যদের স্প্রেয়ার পাম্প ভাড়াই দিবি, তাই না?
4: হ্যাঁ সেই কথাই তোমাকে লিখেছিলাম বটে, আমি তো কৃষি বিশ্ববিদ্যালয়ে ট্রেনিং নিয়েছি, চাষের দেখাশোনা করতে পারবো, নিবারণ ITI থেকে পাস করলো, কাস্টম সার্ভিস দেখাশোনা করতে পারবে, বীজ ওষুধপত্র যন্ত্রপাতির জন্য গাঁয়ের লোকেদের এদিক ওদিক ছোটাছুটি করতে হবে না।
3: গাঁয়ের লোকেরা সমিতি থেকে ঋণ পাবে, সার পাবে, চাষের যন্ত্রপাতি ভাড়ায় পাবে।
2: হ্যাঁ হ্যাঁ দাদা, সেই ভালো, শুরু করে দে, বিঘে বিঘে দিয়ে শুরু কর, পরে সমিতির টাকা বাড়লে আরো বড় সিট ফার্ম করতে পারবি।
0: সব তো হলো, আমি ভাবছি অন্য কথা।
2: কি কথা মাস্টার মশাই?
0: ঘর বাঁধবে কবে, বিয়ে থা করার কথা চিন্তা করতে হবে না?
2: কি যে বলেন মাস্টার মশাই, আমার আবার বিয়ে, এই বয়সে বিয়ে? না মাস্টার মশাই, ওটা আর হলো না।
3: অতীতের কথা ভুলে যাও বিনুদা, ঘর সংসার করো, বুড়ো বয়সে কার ভরসায় থাকবে?
2: কেন রে, তোদের ভরসায় থাকতে পারবো না, তোরা দেখবি, তোদের ছেলে মেয়েরা দেখবে। কিরে নবা, চুপ করে আছিস কেন রে, শান্তি কি বাগড়া দেবে?
5: কি যে বলো বিনুদা,
2: বলো ভালো মেয়ে রে শান্তি, রামগড়ে ফিরে যাওয়ার আগেই তোদের চার হাত এক করে দিয়ে যেতে চাই রে। কাল রজনী কাকার সঙ্গে কথা হয়েছে, সনাতন কাকা দিনক্ষণ ঠিক করছে।
0: হ্যাঁ নিবারণ এবার ঘর বাঁধু, এ মাসে তাহলে দুটো বিয়ে, নিবারণের আর রামরতনের মেয়ের।
4: আমার কিন্তু ছায়ার কথা ভেবে বড় কষ্ট হচ্ছে মাস্টার মশাই, শিমুলি আর পঞ্চাননের কথা কে না জানে, লম্পট মাতাল বাপ সুদখোর।
0: হ্যাঁ রামরতন বড় বাজে সম্বন্ধ করলো, ঘটি বাটি বিক্রি করে মেয়েটাকে জলে ফেলছে, মেয়েটার কি যে হবে ভগবান জানেন।
2: আমি যাই মাস্টার মশাই। নবা একবার বিকেলে আসিস, দেখা করিস কেমন?
5: আচ্ছা
2: চলি রে রাধা, চলি হরি, পরে দেখা হবে।
3: দেখলেন মাস্টার মশাই, ছায়ার বিয়ের কথা বিনুদা কিভাবে এড়িয়ে গেল?
4: বিনুদা ওই রকমই করে, কাল বলছিলাম কি করা যায়, বিনুদা কানেই তুললো না।
5: আমাদের বিনুদা নীলকণ্ঠ, বিনুদার কথা ভেবে আমার কান্না পায়।
0: নিবারণ তোর জন্যে বিনয় অনেক করেছে রে, কেউ এরকম করে না।
5: অনেক অনেক করেছে, 10 বছর ধরে পিসিকে টাকা পাঠিয়েছে, আমার স্কুলের খরচ দিয়েছে, আমার ITI হোস্টেলের খরচ দিয়েছে।
4: বিনুদা অনেকের জন্য করেছে,
5: কিন্তু নিজের দিকে কোনো নজর নেই, কোনো নজর নেই।

0: কই? হ্যাঁ, কোথায় গেলে সব? বিয়ে বাড়ি এরকম চুপচাপ কেন?
1: এই যে মাস্টার, তুমি এসে গেছো, ভালোই হলো।
0: ব্যাপার কি? হ্যাঁ, বিয়ে বাড়ি এরকম নিজুম হয়ে আছে কেন? সন্ধ্যে তো হয়ে এলো বলে সব জোগাড় যন্ত্র হয়ে গেছে তো?
1: সব তো হয়েছে মাস্টার, কিন্তু আসল ব্যাপারই গোল বেঁধেছে।
0: কি হলো আবার? তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন রাম রতন?
1: ব্যাপার বড় গুরুতর মাস্টার, বরকতটা দুপুরে এসেছিল।
0: সব জোগাড় যন্ত্র দেখে গেল বুঝি। তা শুনলাম বরযাত্রী রিজার্ভ বাসে গরানহাটায় পৌঁছে গেছে।
1: হ্যাঁ, গরানহাটার চাটুজ্যার ছেলে তাই তো বললো। ওদিকে বরের বাবা দুপুরে এসে হাজির, বলে বাকি 3,000 টাকা দিতে হবে, তবেই বরযাত্রী রুস্তমনগরে ঢুকবে।
0: তা তুমি কি বললে?
1: তুমি তো সবই জানো মাস্টার, জমি জমা ঘটি বাটি বেচে বরপনের 5,000 দিয়েছি, বাকি ছিল ওই 3,000। এ কথা ছিল 6 মাসের মধ্যে দিয়ে দিব, বাকি যে ছবি যে আছে তাই বন্ধক দেবার কথাবার্তা হচ্ছে।
0: তা বরকত তো কি বললো?
1: জেদা দিতে শুরু করলো, হাতে পায়ে ধরলাম, বললাম তারিণী বাবু একটু সময় চাই, জমি বন্ধকের কথা সব খুলে বললাম। তা ওর পাথর মন কি গলে।
0: কি বলেন তারিণী বাবু?
1: বলে বাকি টাকা আগে ফেলো, তবে বর আসবে, বোঝো খেলা।
0: শয়তান শয়তান সুদখোর। আমি আগেই বলেছিলাম রামরতন, ওই লম্পট ছেলেটার সঙ্গে বিয়ে দিও না, যেমন বেটা তার তেমনি বাপ। শুনলে না আমার কথা? এখন বোঝো,
1: টাকাওয়ালা লোকের বাড়ি মেয়ে যাবে, খাওয়া পড়ার অভাব হবে না, উঁচু ঘর, এই বেবি তোমাদের কথা শুনি।
0: এখন হা হুতাশ করলে কি হবে? আচ্ছা রামরতন, এত দুর্দশার পরেও কি তোমার শিক্ষা হবে না? গৌরীর বিয়ে দিলে টাকার কুমির এক বুড়োর সঙ্গে, দোজবরের ঘর কতদিন করতে পারলো, এবার কচি মেয়েটার জন্য বাঁচলে এক লম্পটকে।
1: পঞ্চানন্ত জোয়ান লেখা বলা জানা, বাপের অবর্তমানে সব সম্পত্তির মালিক।
0: রাখো তোমার সম্পত্তি। তা শেষ পর্যন্ত কি হলো?
1: কি আর হবে, বরের বাপ গরম গরম কথা শোনালো, আমার ঘরে বসে যা নয় তাই বললো, আমি যত বলি কথার খেলাফ হবে না, ততই চোটপাট বাড়তে লাগলো। শেষে শেষে জানো মাস্টার, আমি তারিণীর পায়ে পড়লাম।
0: শয়তান
1: বললো, দেখি কি করা যায়, আর দেখো কি বিপদ, এতক্ষণে বরযাত্রী এসে যাওয়ার কথা, কিন্তু
2: জ্যাঠা জ্যাঠা জ্যাঠা সর্বনাশ হয়ে গেছে। জ্যাঠা
1: কি হলো হরিশঙ্কর?
2: সর্বনাশ হয়ে গেছে জ্যাঠা, বরযাত্রী ফিরে গেছে।
0: কি বললে, বরযাত্রী ফিরে গেছে?
2: হ্যাঁ মাস্টার মশাই।
0: কে কে খবর দিল?
2: বস্তু কাকা খবর দিল, ওই তোরা এসে গেছে।
3: হ্যাঁ জ্যাঠা মশাই, বরযাত্রী ফিরে গেছে।
0: কিভাবে খবর পেলে রাধাকান্ত?
3: গোস্তু কাকা গড়ারহাটা থেকে এই মাত্র ফিরলো, মোহন সর্দার গোস্তু কাকাকে বললো বরযাত্রী ফিরে গেছে, গোস্তু কাকা ছুটে গেল, ততক্ষণে বরযাত্রী রিজার্ভ বাসে চেপে পগার পার।
0: আরে বাবা, গোস্তু তো ভুলও দেখতে পারে, ওকে কিভাবে বিশ্বাস করা যাবে?
3: না না তা কেন, চাটুজ্যেদের ছেলে গোস্তু কাকাকে ডেকে নিয়ে গেল, বরযাত্রী তো চাটুজ্যেদের বাড়িতেই উঠেছিল, চাটুজ্যের কথা গোস্তু কাকাকে সাপ বলে দিল, বরযাত্রী ফিরলো, এ বিয়েতে পাত্র আসবে না, টাকা পাঠালে শিমুলে থেকে বর আসবে।
0: সে কি বর ফিরিয়ে নিয়ে গেল?
1: এখন কি হবে মাস্টার?
3: কত টাকা বাকি ছিল জ্যাঠামশাই?
1: 3,000।
3: আমাদের খবর দিলেন না কেন জ্যাঠামশাই?
1: তোমাদের খবর দিয়ে কি লাভ হতো বাবা, কে অত টাকা দিত বলো?
3: কেন, জোগাড় করতে হতো, বিনুদার সঙ্গে সলা পরামর্শ করতাম।
2: হ্যাঁ বিনুদা পারত।
0: বিনয় পারত মানে, ও হয়তো নিজের ঘর থেকে দিত হরিশঙ্কর, এত কম সময় অত টাকা জোগাড় করা কি চারটিখানি কথা?
1: বিনুর কাছে হাত পাততে হতো মাস্টার,
3: তাতে কি অন্যায় হতো জ্যাঠা?
0: যাই দেখি, বিনয়ের কাছে একবারটি যাই।
1: তুমি একটু দেখো মাস্টার, আমারে বড় দুর্দিন।
0: তোমার দুর্দিনের কথা ভাবছি না রামরতন, ভাবছি ওই কচি মেয়েটার কপালের কথা। শেষ লগ্ন কটায়?
1: রাত 11:15। এর মধ্যে বিয়ে না দিলে
0: জানি লগ্ন ভ্রষ্ট হবে।
1: হ্যাঁ মাস্টার, ও মেয়েকে কেউ আর ঘরে তুলবে না, আমি এখন কি করি?
3: কিন্তু হাতে সময় তো অল্প, টাকা না হয় জোগাড় হলো, ওই টাকা নিয়ে শিমুলে গিয়ে বর ফেরাতে পারবো?
2: অসম্ভব,
0: চেষ্টা করতে দোষ কোথায়। চল হরি, চল রাধা, বিনয়ের কাছে যাই, গ্রামের মেয়ের ইজ্জত বাঁচাতে হবে।
4: না আপনি যাবেন না মাস্টার মশাই, যেতে পারবেন না।
0: কি বলছিস মা?
4: ঠিকই বলছি, ওই লম্পটের গলায় আমি মালা দেব না, বরং গলায় দড়ি দেব।
1: ছায়া ভেতরে যা।
5: ছায়া ঠিকই বলেছে, এ বিয়ে হতে পারে না, যে পাষণ্ডের মতন কয়েকটা টাকার জন্য বর ফিরিয়ে নিয়ে যেতে পারে তার ছেলের সঙ্গে ছায়ার বিয়ে হতে পারে না, হবে না।
1: বউঠান
5: তোমার লজ্জা করে না ঠাকুরপো? গৌরীর জীবনটা ছারখার হয়েছে, এখন এখন আবার এই মেয়েটা সর্বনাশ করছো।
1: কিন্তু এ বিয়ে না হলে ছায়া লগ্ন ভ্রষ্ট হবে, সারাটা জীবন অরক্ষণীয় হয়ে থাকবে।
4: কি ক্ষতি তাতে, এ বিয়ে আমি করব না, আমাকে আমাকে জন্তু জানোয়ার পেয়েছো তোমরা।
1: চোপা করিস না, যা করবার আমি করব।
0: ঠিক, ছায়া ঠিক কথাই বলেছে।

0: কিন্তু বৌঠান, বড় অধর্ম হয়ে যাবে যে মেয়েটা লগ্ন ভ্রষ্টা হয়ে সারাটা জীবন
1: পাপের প্রায়শ্চিত্তি করব, তবু এ বিয়ে আমি করব না, করব না, করব না।
2: যদি অতই দরদ মেয়ের জন্য, তবে অন্য পাত্র জোগাড় করতে পারছ না, অন্য পাত্র দেখো, মেয়েটাকে গলায় দড়ি দিতে দিও না।
3: মাস্টার, এখন আমি কি করি মাস্টার?
0: অন্য বর কোথায় পাব? কে কে বসবে বিয়ের পিড়িতে?
4: আছে, রামরতন আছে।
3: কে কে মাস্টার?
0: নিবারণ
5: মাস্টার মশাই।
0: হ্যাঁ, শিক্ষিত সুপাত্র ওই একটি বিবাহযোগ্য ছেলে এই গ্রামে রয়েছে।
3: হরেনের ছেলে?
0: হ্যাঁ, নিবারণ।
3: কিন্তু ও তো আমাদের জাতের নয়।
4: ছি ছি, এ সময় তোমার জাতপাত মনে আসে? বলিহারি তোমায়।
3: তোমার মেয়ে হলে কি করতে মাস্টার?
0: আমি নিঃসন্তান ব্রাহ্মণ, তবু তোমার প্রশ্নের জবাব দিই রামরতন। তোমার মতন নির্দয় বাপ হতাম না, মেয়ের সুখের জন্য এইসব জাতপাত আমার কাছে পাত্তাই পেত না।
2: হ্যাঁ হ্যাঁ, নিবারণের গলাতেই আমার ছায়া মালা দেবে।
3: বেশ, তবে তাই হোক, হরেনের ছেলেকেই আমার জামাই করব। জাতের দর্প আমার ভেঙে গুঁড়ো হয়ে গেছে মাস্টার, ভেঙে গুঁড়ো হয়ে গেছে।
2: আদরের সঙ্গে বরণ করে ঘরে তুলব, ছায়া সাত জন্মের পুণ্য, নিবারণের গলায় মালা দিতে পারবে
3: না? এ হয় না, নিবারণের সঙ্গে শান্তির বিয়ের শক্তি
0: জানি। একটি মেয়ে বাগদত্তা, আর একটি মেয়ে লগ্ন ভ্রষ্টা হয়ে চিরকাল চোখের জল ফেলবে।
4: না না, সে হয় না। চল দেখি, সনাতনের বাড়ি যাই, সময় বড় কম, চল।

0: কে? ও গৌরী।
1: হ্যাঁ আমি।
0: তা বিয়ে বাড়ির কাজকর্ম ছেড়ে এখানে?
1: বিয়ে বাড়ি, বিয়ে কার বিয়ে, কিসের বিয়ে?
0: তোমার হয়েছে কি? ওরকম ভাবে কথা কইছো কেন?
1: ঠিকই বলেছি, ছায়ার বিয়ের কথা বলছো তো? ওর বিয়ে হচ্ছে না, লগ্ন ভ্রষ্ট হতে চলেছে।
0: কি বলছো গৌরী?
1: হ্যাঁ ঠিকই বলছি, যা হওয়ার তাই হয়েছে।
0: কি কি হয়েছে?
1: ওরা বর ফিরিয়ে নিয়ে গেছে।
0: কেন কেন বর ফিরিয়ে নিয়ে গেল কেন?
1: বাবা পণে সব টাকা দিতে পারলো না বলে বর ফিরে গেল। বরে সুৎকর বাপ আজ দুপুরে এসে পণের বাকি 3,000 টাকা দাবি করলো। কথা ছিল বিয়ে 6 মাসের মধ্যেই টাকা দেওয়া হবে, বিশ্বাস করতে পারলো না। বরকর্তার শর্ত, আগে সব টাকা দাও পরে বর আসবে, বাবা পারলো না।
0: আর বর ফেরত নিয়ে গেল, গায়ের কেউ আটকাতে পারলো না?
1: গায়ে বর এলে তো আটকাবে, গড়ানহাটা থেকে বর ফিরে গেল, এ মুখই হয়নি।
0: তাহলে?
1: তাই তো তোমার কাছে এসেছি, ছায়াকে কি সারাটা জীবন লগ্নভ্রষ্ট হবার পাপ হইতে হবে?
0: কিন্তু আমি কি করব?
1: কাপুরুষ, তোমার কি কিছুই করার নেই? 12 বছর আগে যে কাপুরুষকে দেখেছিলাম, আজও দেখছি সেই কাপুরুষই আছে।
0: ঠিক আছে, পনের টাকা আমি দিচ্ছি, দাঁড়াও একটু।
1: না, ওই ছেলের সঙ্গে ছায়ার বিয়ে হবে না।
0: তবে?
1: ছায়ার বিয়ে হবে নিবারণের সঙ্গে।
0: কে? নিবারণ?
1: হ্যাঁ নিবারণ।
0: কিন্তু
1: কি আশ্চর্য হচ্ছ, একদিন আমিও তো তোমার গলায় মালা দেব বলে এসেছিলাম, সে মালার নাও নেই।
0: তোমার বাবা মা রাজি? জেঠিমা রাজি?
1: ওদের জাতি দিমাগ ঘুচে গেছে বিনু, শুধু রাজি নয়, তারা এখন নিবারণের পথ চেয়ে বসে আছে। কিন্তু
0: কিন্তু কি?
1: নিবারণ কি ছায়াকে গ্রহণ করতে রাজি হবে? ওর পিসি আর খুড়ো কি এ বিয়ে মেনে নেবে?
0: বেশ তুমি বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়।
1: সময় কম, ওই যে বাইরে কার আসছে, আমি যাই, যা করা তাড়াতাড়ি করো।
0: কি খবর রাধা?
2: সব শুনেছো বিনুদা? গৌরী তো এইমাত্র বেরিয়ে গেল দেখলাম।
0: হ্যাঁ শুনেছি,
3: কিন্তু ওদিকে যে গোলমাল বেঁধেছে।
0: কিসের গোলমাল?
2: মাস্টার মশাই আর আমরা পুব পাড়ায় গিয়েছিলাম, ওরা এই বিয়েতে রাজি নয়, সারাটা পুব পাড়ার লোক বাধা দিচ্ছে।
0: কি বলছে?
3: বলছে এ বিয়ে হতে দেবে না, শান্তির সঙ্গে নিবারণের বিয়ে ঠিক, কাল বাদে পরশু ওদের বিয়ে, জ্যাঠার ইজ্জত বাঁচাতে শান্তির জীবন নষ্ট হতে দেবে না।
0: না না, গায়ের মেয়ের ইজ্জত বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। ঠিক আছে তোমরা যাও, আমি আসছি।
2: হ্যাঁ তোমাকে যেতেই হবে, তা না হলে জ্যাঠার বিপদ কাটবে না।
3: শুধু তুমি ওদের বোঝাতে পারবে বিনুদা।
0: চলো আমি আসছি।
2: তাড়াতাড়ি এসো, রাত 6:11টায় শেষ লগ্ন।
0: কে?
1: আমি।
0: ছায়া? বা বা, লাল বেনারসি, মাথায় টিকলি, কপালে চন্দন, বিয়ের সাজে কি সুন্দর মানিয়েছে।

0: পাগলি, ঘর আলো করে দিলি ছায়া।
1: আমি ঘর আলো করতে জন্মাইনি বিনুদা, আধার করতে জন্মেছি।
0: ছি বোন, ও কথা বলে না, এই তো জীবনের শুরু।
1: বিনুদা, আমার মরণ হয় না কেন বলতে পারো?
0: কেন রে, মরণ কেন হবে? নিবারণকে বুঝি তোর পছন্দ নয়?
1: আমি কি সে কথা বলেছি? আমার মতো অভাগী তার কতটুকু যোগ্য?
0: ও বুঝেছি, যা বাড়ি যা, সব ব্যবস্থা করছি।
1: না, কিছু করবে না।
0: মানে?
1: তুমি কিচ্ছু করতে পারবে না। ওর সঙ্গে আমার বিয়ে হওয়া ঠিক নয়, উচিত নয়।
0: কে বললে?
1: শান্তির কি হবে? ও তো আমার কোনো ক্ষতি করেনি, কারোর ক্ষতি করেনি। শান্তির যে কপাল পড়বে, আর আর উনি কি আমায় মেনে নিতে পারবেন? শান্তির অভিশাপ আমায় লাগবে না।
0: সে তোকে ভাবতে হবে না, শান্তির আরো ভালো বিয়ে দেব, আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব, তোরা দুজনেই সুখে থাকবি দেখিস।
1: সত্যি বলছো বিনুদা? শান্তি বিয়ে দেবে? ওর সঙ্গে আমার বিয়ে হলে শান্তি অসুখী হবে না?
0: হ্যাঁ রে হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু ভাবিস নে। জীবনে চলার পথে এরকম অনেক কিছুই ঘটে, তারপর সব ঠিক হয়ে যায়। যা যা ঘরে যা, চোখে মুখে জল দিয়ে বিয়ের পিঁড়িতে বসার জন্য তৈরি হ।
2: না না না, এ তোমার অন্যায় ছোট বাবু। জাতপাতির কথা যারা বলতে থাকে, তাদের ইজ্জত বাঁচাতে হবে এই ছোটদের।
3: মনে হয় ঠিক বলতেছে, তোমারও কি কম হেনস্থা হাতি হয়েছে? এই বিয়া হতে দিব না, তুমি ভুলে গেছো, আমরা ভুলতে পারি না।
0: শোনো সনাতন কাকা, মনোহর কাকা, এখন জাতপাতের প্রশ্ন নয়, এখন গ্রামের ইজ্জতের প্রশ্ন। ছায়া এই গ্রামের মেয়ে, তোমাদেরও মেয়ে, আমার বোন, ওর জীবন নষ্ট হতে দেওয়া চলে না সনাতন কাকা। এই সমাজের মর্যাদা রক্ষার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। জাতপাতের উপর বড় কথা, আমরা মানুষ, লগ্নভ্রষ্টা হওয়াটা বড় কথা নয়, বড় কথা মর্যাদা, গায়ের একটা মেয়ের মর্যাদা। এসো আমরা সবাই মিলে জাত বিভেদ গা থেকে তাড়িয়ে দিই, ওদের মেয়ে আসুক আমাদের ঘরে, আমাদের মেয়ে যাক ওদের ঘরে, রুস্তম নগর দেশকে দেখাক আধারে আলো।
2: কিন্তু আমাদের শান্তির কি হবে? নিবারণের সাথে বিয়ে হবে নি, কি হবে তাহলে?
0: রজনী জ্যাঠা রাজি হলে, আর সনাতন কাকা তুমি মত দিলে, শান্তির বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব, সে দায়িত্ব আমি নিচ্ছি।
3: শান্তি বিধান মানে নিতে পারবে?
0: বেশ শান্তি, তুই বল, চুপ করে থাকিস নি, বল, আমি তোর বিয়ে দিলে আপত্তি নেই তো? নিবারণের সঙ্গে ছায়ার বিয়ে হলে তুই দুঃখ পাবি না তো?
1: না, আপত্তি নেই, দুঃখ নেই, ছায়াদি মেয়ে, আমিও মেয়ে, ছায়াদের দুঃখ আসতে দিও নি, ছায়াদের কপাল পুড়িও নি।
4: শান্তি,
1: আমি ঠিক করতেছি, আমি ঠিক করতেছি।
4: হ্যাঁ, তোকে বলে শোনাবা?
0: বল বাবা, তোর কথা বল, চুপ করে থাকিস নি, বল।
4: শান্তি,
1: তুমি ছায়াদের বিয়া করো, সুখী হও।
4: তোমার কথাই মানছি বিনুদা।
0: এই তো তোরা দুজনেই রাজি, বলো সনাতন কাকা, নিবারণ তোমার ভাইপো, বলো তোমার কি মত?
3: তুমি কথিছ ওরা তোমার হুকুম মানতে চায়, আমি আর কি বলি।
0: ছায়ার নিবারণের বিয়েতে রাজি কিনা বলো?
3: হ্যাঁ রাজি।
0: আর রজনী জ্যাঠা, তুমি তো শান্তির বাপ, বলো তুমি রাজি কিনা বলো?
4: রাজি, কিন্তু একটা শর্ত আছে।
0: শর্ত? কি শর্ত?
4: লবার বাপ নাই, আমি ওর বাপ মতো, তাই এই বিয়ায় আমি বরকর্তা হব।
0: বেশ তো, তাই হবে, রজনী যেটা হবে বরকর্তা। শান্তি, তুই অমন করে কাঁদছিস কেন? তোর এই ত্যাগ এই গায়ের সবাই চিরকাল মনে রাখবে, আর তোর ভার তো আমি নিলাম, দাদার উপর ভরসা করতে পারছিস না বুঝি? যাবন চোখের জল মুছে ফেল, শুভ কাজে কাঁদতে নেই রে। রাধা হরি গোস্ত কাকা, তোমরা সব তৈরি হও, লগ্নের আর দেরি নেই, আমরা সব বরযাত্রী হয়ে যাব।
5: তার আর প্রয়োজন নেই বিনয়, ছায়া গলায় দড়ি দিয়েছে। যাও যাও গিয়ে দেখে এসো, পুকুর পাড়ে কাঁটাল গাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। একটা চিঠি লিখে গেছে।
0: কি লিখেছে চিঠিতে?
5: লিখেছে, শান্তি তুই সুখী হ, আমি চললাম।

0: বিনয়।
1: কে জেঠিমা? আসুন।
0: সব বাঁধা ছাড়া হয়ে গেল বাবা?
1: আমার আর আছে কি, ছন্ন ছাড়া মানুষ, বাঁধা ছাড়ার পার্টি নেই।
0: ট্রেন কটায়?
1: রাত 11টায়। একটু বিশ্রাম নিয়ে রওনা হব, পথ তো কম নয়।
0: যাওয়ার আগে দেখা করতে এলাম, তুমি তো আর আমাদের বাড়ি যাবে না, তাই নিজেই এলাম। একটা কথা আছে বাবা।
1: কি কথা জেঠিমা?
0: বলছিলাম গৌরীকে সঙ্গে নিয়ে যাও, রামগড়ে গিয়ে ওকে বিয়ে করে ঘর করো।
1: কি বলছেন জেঠিমা?
0: হ্যাঁ বাবা, ঠিক কথাই বলছি। তোমরা দুজনে ঘর বাঁধো, আমাদের প্রাণ ঠান্ডা হোক।
1: তা কি করে হয়, গৌরী বিধবা, ঘোর পাপ হবে।
0: না হবে না, এই যে আরো বড় পাপ হচ্ছে, একটা জোয়ান ছেলে চোখের সামনে ছন্ন ছাড়া হয়ে জীবন কাটাবে, আর ওই মেয়েটা আমাদের দোষে সারাটা জীবন জ্বলে পুড়ে খাক হবে, এ যে চোখে দেখা যায় না।
1: কিন্তু জেঠিমা, একদিন দাদা বিয়ের প্রস্তাব নিয়ে যখন ও বাড়ি গিয়েছিল, তখন তো তাকে অপমান করে তাড়িয়ে দিতে আপনাদের বাধেনি, সে কথা কি ভুলে গেছেন?
0: না ভুলিনি বাবা, তাই তো দোষ স্বীকার করছি। আর শাস্তি দিও না বাবা, যে পাপ করেছি তার প্রায়শ্চিত্তি করতে দাও। মুখুজ্জে বাড়ির বড় বউ আজ নিজে এসেছে তোমার কাছে, তোমার হৃদয় অনেক বড়, তুমি গৌরীকে নিয়ে যাও, বিয়ে করো। ছায়ার শোক আমাদের বুক ভেঙে দিয়েছে বাবা।
1: রতন কাকার কথা জানেন?
0: হ্যাঁ, ছায়া ওকে শিখিয়ে দিয়ে গেছে জাত মর্যাদা ঠুনকো, জাত পাতের অনেক ওপরে মানুষ। তোমার আর গৌরীর বিয়েতে ওর সম্মতি আছে।
1: গৌরী কি বলে?
0: তুমি বললে ও হতভাগী রাজি না হয়ে পারবে না। আমি ওর জিনিসপত্র গোজগাজ করে দেব, রাত্রে যাচ্ছ, গ্রামের কেউ জানতে পারবে না। আর বিধবা বিয়ে তো আজকাল দোষের নয়।
1: না আমি সে কথা ভাবছি না।
0: আমি না হয় গৌরীকে পাঠিয়ে দিচ্ছি, তুমি কথা বলো।
1: বেশ পাঠিয়ে দিন।
0: আমি যাই বাবা, তোমরা সুখী হও।

0: আমাকে জেঠিমা পাঠালো, তুমি রামগড়ে ফিরে যাচ্ছ?
1: হ্যাঁ, ফেরার সময় হয়েছে গৌরী। গৌরী
0: বলো,
1: জেঠিমা আমাদের দুজনকে একসাথে গাঁ ছেড়ে চলে যেতে বলছেন।
0: কেন?
1: কেন মানে জেঠিমা আর রতন কাকা চান আমরা ঘর বাঁধি, বিয়ে করি।
0: তুমি কি চাও?
1: তুমি সুখী হলে আমার আপত্তি নেই।
0: সুখী? আমার আবার সুখ ঘর থেকে পালিয়ে বিয়ে করা। বিধবার মনে অনেক সুখ দেবে, তাই না?
1: তুমি যদি বলো, আমি এখানেই সবার সামনে তোমায় বিয়ে করতে পারি, লোক লজ্জা আমার নেই।

0: আমি তো কোনো দোষ করছি না, তবে লজ্জা কিসের?
1: বারো বছর আগে ঠিক এমনই এক রাত্রি যখন তোমার কাছে এসে বলেছিলাম চলো দুজনে গা ছেড়ে চলে যাই, বিয়ে করি, ঘর বাঁধি, তখন তো ফিরিয়ে দিয়েছিলে।
0: হ্যাঁ, বিয়ের লাল বেনারসি ছিল গায়ে, কপালে ছিল চন্দনের সাজ, গলায় গুড়ের মালা, এসেছিলে

0: ধরে বলেছিলাম চলো চলে যাই, বাবার যাতে দেমাক ছিল, কই আমার তো ছিল না, কেন সেদিন ফিরে দিয়েছিলে জবাব দাও।
1: লোক নিন্দাকে ভয় পেয়েছিলাম গৌরী।
0: আজ ভয় পাও না?
1: না,
0: আমি জানি তুমি আজ বেপরোয়া, তুমি ন্যায্যর জন্য আজ সংগ্রাম করছো, তোমার সব জমি দিয়ে দিলে, ছায়ার ভালোর জন্য তুমি সমাজকে নাড়া দিতে দ্বিধা করনি, আজ তোমার শক্তি অনেক, আমি তোমাকে দুর্বল করে দিতে চাই না, তোমার বিবেকের কাছে তুমি পরিষ্কার থাকো এই চাই।
1: তোমাকে বিয়ে করলে কি আমার বিবেকের কাছে আমাকে জবাবদিহি করতে হবে?
0: হয়তো না, কিংবা হয়তো হ্যাঁ, আমার জন্য ভেবো না, আমি সারাটা জীবন বৈধব্য যন্ত্রণা ভোগ করব, সমাজের অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের মতো বেঁচে থাকব, তা না হলে সমাজের সুমতি হবে না। ছায়া যেমন এই তল্লাটের মানুষদের কিছু শিক্ষা দিয়েছে, আমি বেঁচে থেকে ওদের জানাবো বন প্রথা রাক্ষস কত ভয়ঙ্কর, জাতিভেদ কত অন্যায়। জানো
1: বলো,
0: আমাদের জীবন থেকে হয়তো আমরা শিখেছি এ সমাজে জাত পাত পণ দেওয়া নেওয়া বন্ধ করতে জোয়ানদেরই এগিয়ে আসতে হবে, সাহস করে গোড়া মানুষদের মন থেকে সব সংস্কার সরিয়ে দিতে হবে।
1: হ্যাঁ শিখেছি, তুমি তুমি আমাকে শিখিয়েছ, আর শিখিয়েছ
0: কি
1: লোক নিন্দা সংস্কার সবকিছুকে তোয়াক্কা করলে চলবে না।
0: আমি যাই, তোমার যাওয়ার সময় হয়ে এলো,
1: এসো আবার দেখা হবে।
0: হ্যাঁ আবার দেখা হবে, আবার দেখা হবে।
2: বিনুদা।
1: কে রে নিবারণ?
2: হ্যাঁ বিনুদা,
1: চল রওনা হই।
2: শান্তি এসেছে বিনুদা।
1: কই, কোথায় শান্তি?
3: এই যে পেন নাম করতে আলাম দাদা।
1: থাক থাক, আশীর্বাদ করি তোরা দুজনে সুখী হ। শিথির শিথির অক্ষয় হো। কি রে কাঁদছিস কেন?
3: সন্ন্যাসী হয়নি দাদা, সন্ন্যাসী হয়নি।
1: সন্ন্যাসী কোথায় হচ্ছি রে পাগলি?
3: তা নয় তো কি, ঘর করতে পারলা না, সব ত্যাগ করে দিলা, সব ত্যাগ করে দিলা।
1: নারে শান্তি, না সন্ন্যাসী হতে পারলাম না, তবে সংসারী হতেও পারলাম না রে, সংসারী হতেও পারলাম না।

যাত্রানুষ্ঠান আধারে আলো এখানে শেষ হল। রচনা ও প্রযোজনা ডক্টর প্রদীপ দে, পরিবেশনায় শিবপুর বাণী সমাজ। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন নিবারণের পিসিমা আরতি বসু, বৌঠান সন্ধ্যা বন্দ্যোপাধ্যায়, গৌরী শর্মিলা ঘোষ, শান্তি মৈত্রী সুর, ছায়া নীলাঞ্জনা সিনহা, সদানন্দ শঙ্কর বসু, হরিশঙ্কর শান্তি ঘোষ, রাধাকান্ত নিমাই ধারা, মনোহর চুনিলাল বন্দ্যোপাধ্যায়, সনাতন অমরেন্দ্রনাথ রায়, রজনী গোপাল পাল, নিবারণ কমল লাহা, রামরতন মানিক পাল, মাস্টার কাঞ্চনজ্যোতি বিষ্ণু, করিম অনাথ ভট্টাচার্য, বিনয় চিত্ত গঙ্গোপাধ্যায়। অন্যান্য ভূমিকায় কালীপদ বন্দ্যোপাধ্যায় ও ধীরেন মিত্র।

0: সুর ও কণ্ঠসঙ্গীতে গৌতম নাগ, যন্ত্রসঙ্গীতে মলয় দত্ত, শ্যামল বন্দ্যোপাধ্যায়, অমরেশ গঙ্গোপাধ্যায়, বলরাম নাগ ও কাশীনাথ পোড়েল। আবহ সঙ্গীত পরিচালনায় শ্যামল গঙ্গোপাধ্যায়। নির্দেশনা অলোক চট্টোপাধ্যায়। শব্দগ্রহণে গোপাল চট্টোপাধ্যায়।
1: যাত্রানুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiion.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম অস্তিত্ব রক্ষার আহ্বান, লিখেছেন সঞ্জিত কুমার সাহা। 1972-এ রাষ্ট্রসংঘে মানব পরিবেশ বিষয়ে যে ঐতিহাসিক আলোচনা হয়, তারই প্রেক্ষিতে বিশ্ববাসীকে পরিবেশ সুরক্ষার বার্তা দিতে, পরিবেশগত সমস্যা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, নীতিগত পরিবর্তন এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে কয়েক দশক ধরে বিশ্বব্যাপী প্রতিবছর 5ই জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। পরিবেশ ছোটখাটো কোনো বিষয় নয়, এজন্য প্রতি বছর একটি বিশেষ বার্তা বিশ্ববাসীকে দেওয়া হয়। উদ্দেশ্য, একই দিনে পৃথিবীর সকল মানুষ যেন একই বিষয়ে সচেতন হয়ে প্রত্যেকে যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারেন।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়। প্রশ্ন আপনাদের, উত্তর দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাড়ের ক্ষয় থেকে স্ট্রোকের ভয়, আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আমরা জানাব ডাক্তারবাবুদের, এবং তাদের থেকে পাওয়া সঠিক ও নির্ভরযোগ্য উত্তর পরামর্শ পৌঁছে দেব আপনাদের কাছে। প্রশ্ন পাঠাতে পারেন ইমেলে, আমাদের ইমেল আইডি healthsection.akashbanikolkata@gmail.com, হেলথ সেকশন HELTH SECTION

आकाशवाणी कोलकाता AKASHVANIKOLKATA कोलकाता @gmail.com অথবা চিঠি পাঠান এই ঠিকানায় পত্র পাঠ রোগ বিদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পত্র পাঠ রোগ বিদায় অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন প্রতি মাসের প্রথম রবিবার রাত 8:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন AIR অ্যাপে তাহলে আর দেরি কিসের চটপট পাঠিয়ে দিন আপনাদের প্রশ্ন ইমেল বা চিঠিতে পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানে

0: তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি educationakashvanikolkata@gmail.com।
1: চিত্র রক্ষার আহ্বান, লিখেছেন সঞ্জিত কুমার সাহা। 1972-এ রাষ্ট্রসংঘে মানব পরিবেশ বিষয়ে যে ঐতিহাসিক আলোচনা হয়, তারই প্রেক্ষিতে বিশ্ববাসীকে পরিবেশ সুরক্ষার বার্তা দিতে, পরিবেশগত সমস্যা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, নীতিগত পরিবর্তন এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে কয়েক দশক ধরে বিশ্বব্যাপী প্রতিবছর 5ই জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। পরিবেশ ছোটখাটো কোনো বিষয় নয়, এজন্য প্রতি বছর একটি বিশেষ বার্তা বিশ্ববাসীকে দেওয়া হয়। উদ্দেশ্য, একই দিনে পৃথিবীর সকল মানুষ যেন একই বিষয়ে সচেতন হয়ে প্রত্যেকে যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারেন। এদিকে লক্ষ্য রেখেই জলবায়ু পরিবর্তন, সমুদ্র ও বাস্তুতন্ত্রের ব্যবস্থাপনা, আমাদের পৃথিবী আমাদের ভবিষ্যৎ, জীবনের জন্য জল, ওজন স্তর, ভূমিক্ষয়, বিশ্ব উষ্ণায়ন, হিমবাহর গলন, প্লাস্টিক দূষণ, অরণ্য সৃজন, পরিবেশগত অবক্ষয়, জীব বৈচিত্র্যের সুরক্ষা ইত্যাদি বিষয়ে এক বা একাধিকবার বার্তা দেওয়া হয়েছে। এবছরের মুখ্য বার্তা জলবায়ুর জন্য দ্রুত পদক্ষেপ, কারণ পৃথিবী ক্রমশ উষ্ণ হচ্ছে, হিমবাহ গলছে, দাবানলে পুড়ে যাচ্ছে অরণ্য, অনাবৃষ্টিতে শুকিয়ে যাচ্ছে নদী জলাশয়, আবার কোথাও আকস্মিক বন্যা ভূমিধস, এর সঙ্গে বাড়ছে সমুদ্রের জলস্তর। সেজন্য এবার আওয়াজ উঠেছে নাও ফর দ্য ক্লাইমেট, এক্ষুনি পদক্ষেপ নিতে হবে, এটা আমাদের অস্তিত্ব রক্ষার আহ্বান। আমরা যদি সচেতন না হই, তবে আমাদের জন্য অদূরে অপেক্ষা করছে ভয়াবহ বিপদ। অচিরেই শুকিয়ে যাবে নদী, উধাও হবে বন, চিরতরে হারিয়ে যাবে ঋতু বৈচিত্র্য, বাড়বে শুধু গরম, পৃথিবীর গড় তাপমাত্রাও বৃদ্ধি পাবে। এখন উষ্ণায়ন তো সকলেরই জানা, জলবায়ু পরিবর্তনেরও প্রধান কারণ উষ্ণায়ন। প্রকৃতির এই পরিবর্তন শুধু পরিবেশের ক্ষতি করছে না, মানুষের খাদ্য, স্বাস্থ্য ও জীবিকাতেও থাবা বসাচ্ছে। গত বছরের দীর্ঘস্থায়ী দাবদাহে বিপর্যস্ত হয়েছিলাম আমরা সবাই, কোথাও কোথাও তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে গিয়েছিল। শুধু তাপপ্রবাহ নয়, বৃষ্টি, বন্যা, ধূলিঝড়েও দুর্যোগ নেমে আসে ঘন ঘন। আমাদের এখানেও ঘূর্ণিঝড়, অস্বাভাবিক বর্ষণ, নদী ভাঙন, সুন্দরবন অঞ্চলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি ও লবণাক্ততার কারণে কৃষি ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দক্ষিণবঙ্গের

0: জেলায় অতিবৃষ্টির ফলে জলাবদ্ধতা ও ফসলহানির ঘটনা নিয়মিত ঘটেছে। আবার উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধস ও বন্যা জীবন বিপন্ন করে তুলছে। পরিবেশবিদদের মতে প্রকৃতিকে নির্মমভাবে শোষণের জন্যই এমন দুর্যোগ, এগুলি সবই জলবায়ু পরিবর্তনের বহিঃপ্রকাশ। এই পরিস্থিতিতে এবারের পরিবেশ দিবসের ভাবনার প্রতিফলন শুধু কিছু সভা আলোচনা গাছ লাগানোই সীমাবদ্ধ রাখলে ভুল হবে। দরকার প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনে সচেতন পদক্ষেপ। বিদ্যুতের অপচয় বন্ধ, প্লাস্টিকের প্যাকেটের পরিবর্তে চট কিংবা কাপড়ের থলের ব্যবহার, জল সংরক্ষণ করা, প্রচুর পরিমাণে গাছ লাগানো, গাছ বাঁচানো দরকার। বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ বিষয়ে সচেতন হতে হবে। বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে পরিবেশ শিক্ষার প্রসার ঘটানোর সঙ্গে প্রকৃতিকে ভালোবাসার মন্ত্র শেখাতে হবে, গাছকে বন্ধু মনে করতে হবে। গাছের যত্ন নিলে গাছও আমাদের যত্ন নেবে। পরিবেশ রক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সৌরশক্তি, বায়ুশক্তি, অন্যান্য নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো দরকার। মনে রাখা প্রয়োজন, পৃথিবী শুধু মানুষের নয়, পশু পাখি, গাছপালা, নদী, পাহাড় সব মিলিয়েই পৃথিবী, আর এই পৃথিবী সকলের জন্য। সকলের মনে রাখা দরকার, সময় চলে যাচ্ছে, প্রকৃতি এখন তীব্র হুমকির মুখে, আমাদের চারপাশে সংকট। এর হাত থেকে মুক্তি পেতে প্রথম দরকার আমাদের আচরণে বদল ঘটানো। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা।
1: এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, নতুন দিল্লিতে আজ অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, নাগরিক কেন্দ্রিক বিভিন্ন নীতি বর্তমান সরকার গ্রহণ করেছে, অগ্রাধিকার দেওয়া হয়েছে শাসন ব্যবস্থা সংস্কার, প্রযুক্তিকে সকলের কাছে পৌঁছে দেওয়ার মতো বিষয়গুলিকে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা অভিযানের অঙ্গ হিসেবে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 থেকে 3 দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। নিউ চণ্ডীগড়ের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তার ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়নো যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দুই নেতা সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র পরিসর নিয়ে পর্যালোচনা করেন। উভয় পক্ষ রাজনৈতিক বিষয়, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ওষুধ ও স্বাস্থ্যসেবা, ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি, সংযোগ, মহাকাশ, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও মত বিনিময় করেন। আঞ্চলিক এবং বহুজাতিক মঞ্চগুলিতে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ডক্টর জয়শঙ্কর এবং সুগিয়নো দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন এবং অদূর ভবিষ্যতে পারস্পরিক দিক থেকে সুবিধাজনক তারিখে পরবর্তী যৌথ কমিশনের বৈঠক আয়োজন করতে সম্মত হয়েছেন। এর আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন যে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সাম্প্রতিক বছরগুলিতে শক্তিশালী অগ্রগতি লাভ করেছে। রাজনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, সামুদ্রিক ও নৌপরিবহন, বাণিজ্য, ফিনটেক, স্বাস্থ্য, ওষুধ শিল্প, সার, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক আদান প্রদানের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া উভয় নেতাই আঞ্চলিক পরিস্থিতি, বহুপাক্ষিক সমন্বয় জোরদার করা এবং ভারত আসিয়ান সম্পর্ক আরও গভীর করার বিষয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্ত এলাকা নিয়ে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে শ্রী শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিগত 5 বছরের জমির রেকর্ড পরীক্ষা করারও নির্দেশ দিয়েছেন।
1: স্মার্ট ফেন্সিং কা কনসেপ্ট ও চতুষ্কোণীয় সুরক্ষা গ্রিড কা কনসেপ্ট ये आने वाले दिनों में सीमा की सुरक्षा करने वाले हर सीएपीएफ का, चाहे आईटीबीपी हो, चाहे एसएसबी हो, चाहे असम राइफल हो, चाहे बीएसएफ, उसका कार्य संस्कृति बने, इसके लिए हमने शुरुआत की है।
0: শ্রী শাহ বলেছেন, মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক পাচারে জড়িতদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে। সীমান্ত জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা রাজ্যগুলির দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। শ্রী শাহ কালেক্টর এবং জিএসটি কর্মকর্তাদের প্রশিক্ষণের এবং কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটিকে জাল মুদ্রার উপর একটি সমীক্ষা চালানোর নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও আগ্নেয়াস্ত্রের বিপদ মোকাবিলায় সীমান্ত এলাকার বাসিন্দাদের প্রশিক্ষণের জন্য শিবিরের আয়োজন করার উপর গুরুত্ব দিয়েছেন। এই শিবিরগুলিতে প্রহরী, স্থানীয় পুলিশ এবং বিএসএফ কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গত 12 বছরে ভারতকে আত্মবিশ্বাসে ভরপুর একটি উচ্চাকাঙ্ক্ষী রাষ্ট্রে পরিণত করেছে, যেখানে উদ্ভাবনকে উৎসাহিত করা হয়। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর সিং বলেন, শাসন ব্যবস্থার সংস্কার, প্রযুক্তিকে সকলের কাছে পৌঁছে দেওয়া এবং নাগরিক কেন্দ্রিক নীতি গ্রহণ করায় দেশবাসী ভবিষ্যতের নানা সম্ভাবনা এখন অন্যভাবে দেখছেন। ভারতের মহাকাশ অর্থনীতির বর্তমান মূল্য প্রায় 900 কোটি মার্কিন ডলার, আগামী 7 থেকে 8 বছরে তা বৃদ্ধি পেয়ে প্রায় $4,500 কোটি পৌঁছবে বলে আশা করা হচ্ছে। সরকার আজ জানিয়েছে যে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ভারতীয় পরিবারগুলি বিশ্বের অন্যতম কম দামে রান্নার অন্যতম দেশ যেখানে কম দামে রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিবৃতিতে উল্লেখ করেছে যে প্রতিবেশী দেশগুলির তুলনায় ভারতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কম এবং মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত অর্থনীতির দেশগুলির তুলনায় তা অনেক কম। এদিকে রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এর ফলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 913 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 942 টাকা। কলকাতায় দর পৌঁছে গেছে 968 টাকায়। এবছর সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন আজ। সিবিএসইর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে তাদের পোর্টাল আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যাবতীয় বিষয়ে আবেদন করার জন্য শিক্ষার্থীদের জানিয়েছে সিবিএসই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হওয়ায় মেজর অভিলাষা বরাককে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান মেজর বরাকের অননুকরণীয় সেবা এবং রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা প্রচেষ্টায় ভারতের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ। মেজর বরাকের এই সম্মান অগণিত তরুণ ভারতীয়, বিশেষ করে দেশের মহিলাদের জন্য অনুপ্রেরণা বলেও তিনি উল্লেখ করেন। মেজর বরাক বর্তমানে লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিবাহিনী UNIFIL এর অধীনে কমান্ডার এবং জেন্ডার ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল চণ্ডীগড়ে হরিয়ানা বিধানসভায় দ্বিতীয় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএর ইন্ডিয়া রিজিয়ন জোন 2 উত্তরাঞ্চলীয় সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনের এই সম্মেলনের মূল ভাবনা ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং বিকশিত ভারত 2047 লক্ষ্য অর্জনে সচেতন সমাজ ও বিধায়কদের ভূমিকা। হরিয়ানার রাজ্যপাল অধ্যাপক অসীম কুমার ঘোষ সম্মেলনে সমাপ্তি ভাষণ দেবেন। উপভোক্তা বিষয়ক দপ্তরের ই চাকৃতি প্ল্যাটফর্মটি ন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর ই গভর্নেন্স 2026 ডিজিটাল রূপান্তরের জন্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি প্রক্রিয়া পুনর্গঠন ক্যাটাগরি 1 এর অধীনে রৌপ্য পুরস্কারে ভূষিত হয়েছে। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর এই পুরস্কারটি প্রদান করে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই স্বীকৃতি প্রযুক্তিচালিত নাগরিক কেন্দ্রিক পরিষেবা প্রদানের মাধ্যমে উপভোক্তা অভিযোগ নিষ্পত্তির রূপান্তরে ই জাগৃতির ভূমিকাকে পুনর্নিশ্চিত করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ শিলিগুড়িতে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। দায়িত্ব গ্রহণের পর উত্তরবঙ্গে এটি তার প্রথম সরকারি সফর। বৈঠকে পৌর বিষয়ক কাজকর্ম, নারী ও শিশু উন্নয়ন, সমাজকল্যাণ, বিপর্যয় মোকাবিলা, স্বাস্থ্য ব্যবস্থা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের রূপায়ণ নিয়ে আলোচনা করা হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল জানান, দার্জিলিং, মিরিক, কার্শিয়াং, কালিম্পং এবং শিলিগুড়িকে শীঘ্রই 5টি হিমালয়ান পার্বত্য শহর হিসেবে

0: গড়ে তোলা হবে। তিনি বলেন, কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহরলাল এই শহরগুলির উন্নয়নে তার সমর্থনের কথা জানিয়েছেন।
1: নতুন করে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল জি বলেছেন, 5টা হিল সিটি ডেভেলপ করা হবে, হিমালয়ান হিল সিটি, এমনি হিল সিটি নয়। সেখানে দার্জিলিং, কার্সিয়ং, মিরিক, কালিম্পং এন্ড শিলিগুড়ি, এই 5টা সিটিকে হিমালয়ান হিল সিটি হিসেবে নতুন ভাবে ডেভেলপ করা হবে।
0: মন্ত্রী জানান, শহরের পরিকাঠামো পরিচ্ছন্নতার উন্নতির জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী মাসের 1 তারিখ থেকে শুধুমাত্র নির্দিষ্ট এলাকাতেই গাড়ি পার্কিং এর অনুমতি দেওয়া হবে এবং বেআইনি পার্কিং এর জন্য জরিমানা করা হবে বলে তিনি ঘোষণা করেন। ইসরায়েল নিয়ন্ত্রিত ওয়েস্ট ব্যাংকে আজ একদল দুষ্কৃতী পরপর কয়েকটি হামলা চালালে একজন নিহত এবং 5 জন আহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, একজন হামলাকারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য হামলাকারীদের খোঁজে স্থল ও আকাশপথে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। আপতকালীন পরিষেবা সংস্থার ম্যাগেন ডেভিড অ্যাডাম জানান, কোখাভ ইয়ার শহরের কাছে একটি গ্যাস স্টেশনে গোলাগুলির ঘটনার থেকে প্রথম খবর আসে। এর কিছুক্ষণ পরেই কর্তৃপক্ষ পশ্চিম তীরের সুর নাতান, সুর ইজাক এবং ইসরায়েলি বসতি সাল ইতের কাছে আরও গোলাগুলির খবর পায়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসরের ফলে আগামী 2 থেকে 3 দিন দেশজুড়ে প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর ও মধ্য ভারতের কিছু অংশে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আগামী 2 থেকে 3 দিন মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার কিছু অংশ, দক্ষিণ পশ্চিম ও উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব ভারতে মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে আকাশবাণী ভবন পর্যন্ত ওয়াকাথনের আয়োজন করা হয়। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় দিনে আর 4 পানের বিরতির আগে ভারত 8 উইকেটে 564 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। অধিনায়ক শুভমন গিল 126, ঋষভ পন্থ 81 রান করেন। এরপর আফগানিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 5 উইকেটে 113 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লিতে আজ 8ম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা অভিযানের অঙ্গ হিসেবে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর স্থানীয় সংবাদ শুনবেন 7:50।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে এখন জানিয়ে দেব। রাত 8টায় শুনবেন সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 শ্রোতাদের প্রশ্নের ভিত্তিতে স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়, শ্রোতাদের চিঠি এবং ইমেলের ভিত্তিতে স্বাস্থ্য বিষয়ক সমাধানে থাকবেন ডাক্তাররা, প্রযোজনায় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর। 8:55 এ মাসের গান শিল্পী সুমন চট্টোপাধ্যায়, গীতিকার এবং সুরকার দীপঙ্কর চট্টোপাধ্যায়। নটায় শিক্ষাঙ্গন থেকে হুমানিয়া পোঁতা আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। 9:30 নজরুলগীতি শিল্পী দেবাশিস অধিকারী। 9:45 লোকগীতি শিল্পী মঞ্জু চন্দ্র। 10টায় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন বেহালা শিল্পী বিদ্যান এম এস এন মূর্তি, আকাশবাণী বিশাখাপত্তনম কেন্দ্রের নিবেদনেটি। আধুনিক গান শুনবেন রাত 11টায় শিল্পী মনোরঞ্জন সাহা। 11:10 শুনবেন বাংলা আধুনিক এবং ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।
3: তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে? রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ

0: পাঠাতে পারবে অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইটন গার্ডেন্স কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি education@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই।
1: এখন বিজ্ঞাপন বিরতি, এরপর স্থানীয় সংবাদ।
2: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
3: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজুলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
4: তিনটে কলেজেই
5: অত ভেবো না,
4: ফিস তো দেখো। কি খবর?
6: কি হলো কি?
5: ফিস নিয়ে টেনশন।
6: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
7: আরবিআই একথা বলে,
8: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য থেকে এ পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ শিবিরে আজ তিনি জানান, ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হবে। সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে মুখ্যমন্ত্রী আগামীকাল দিল্লি যাচ্ছেন। রাস্তায় আবর্জনা ফেললে ও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে আগামী সেপ্টেম্বর মাস থেকে জরিমানা হবে, ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা খুনের ঘটনায় বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। কালিম্পংয়ের রামবি এলাকায় তিস্তা নদী থেকে গাড়ি সমেত একই পরিবারের নিখোঁজ 4 জনের দেহ উদ্ধার। রাজ্যজুড়ে আগামী 4-5 দিন বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। রাজ্য থেকে এখনও পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও 836 জন রয়েছেন।
9: সিএর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি।
10: এবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলি, সেখান থেকে এখন অবধি 4,800 কে উপার্কু পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন, তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করেছি।
1: তিনি আরও বলেন, অনুপ্রবেশ রুখতে এ রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে 556 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তর করা হয়েছে। এবারে জনগণনার উল্লেখযোগ্য দিক হল সেলফ এনিউমারেশন, সম্পূর্ণ প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে হবে বলে মুখ্যমন্ত্রী জানান। আয়ুর্বেদিক চিকিৎসার প্রসারে এবং এ সংক্রান্ত পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার একটি পৃথক দপ্তর খোলার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের অনুকরণে রাজ্যে আলাদা আয়ুষ দপ্তর তৈরি করা হবে। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে কেন্দ্রীয় সরকার রাজ্যকে 527 কোটি টাকা দিয়েছে। এই প্রকল্পে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র আয়ুষ্মান মন্দির নামে চিহ্নিত হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এরাজ্যে আগামী 15-17 জুন জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি ব্লকে আয়োজিত এই শিবিরে অন্নপূর্ণা যোজনা, বিকশিত ভারত, জি রামজি, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন প্রকল্প সম্বন্ধে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি তাদের নাম নথিভুক্ত করা হবে। ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নিউটাউনে আজ তিনি জানান, 315 জন মৃতের পরিবারের একজন করে

0: সদস্যের সরকারি চাকরি এবং 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। চলতি মাসেই তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে তিনি জানান। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে রাজ্য সরকার গতকাল পর্যন্ত 50 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আজ তিনি বলেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ভোটার তালিকায় নাম নেই এরকম 27 লক্ষ মানুষ অবৈধভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন। 3 লক্ষ পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে অনৈতিকভাবে টাকা ঢোকার তথ্য প্রকাশ হয়ে এসেছে। এদের মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদের জঙ্গিপুর ব্লকেই 4,500 পুরুষ টাকা পেয়েছে। মুখ্যমন্ত্রী অভিযোগ, বিধবা ভাতা প্রকল্প নিয়েও দুর্নীতি হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও অপশাসন ছিল, অনিয়মের যা বহর তাতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জেল বানাতে হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
1: 2 কোটি 20 লক্ষ লোককে আগে সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিতেন, কেবলমাত্র সিএএ তে যারা অ্যাপ্লাই করেছেন আমরা তাদের বাদ দিয়ে 27 লক্ষ ভোটার নয় এমন নাম পেয়েছি। আর শুনলে অবাক হয়ে যাবেন, 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভাণ্ডার, তার মধ্যে শুধু জঙ্গিপুর ব্লকেই 4,500 পুরুষ। ভয়ঙ্কর দুর্নীতি, ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে, আপনি যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোবে।
0: সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দিল্লি যাচ্ছেন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আয়ুষ্মান ভারত সংক্রান্ত কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা। সেখানে এরাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর সংক্রান্ত একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হবে। এই প্রকল্প চালু হলে রাজ্যে 1,46,00,000 পরিবার উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়াও মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনা বাদে বাকি জেলায় জবকার্ডধারী মানুষদের সুবিধার্থে বিকশিত ভারত জি রামজি প্রকল্পে 125 দিনের কাজ শুরু করার বিষয়েও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তার। এর আগে মুখ্যমন্ত্রী রাজ্যের নতুন 35 জন মন্ত্রীর দপ্তর বন্টন সহ বেশ কিছু বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। এদিকে ইন্ডি জোটের আগামীকালের বৈঠকে যোগ দিতে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দিল্লি গেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যজুড়ে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা ফেললে ও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে জরিমানা হবে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। উত্তরকন্যায় আজ প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, জরিমানার পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্ধারিত সময় থেকেই নিয়মটি চালু হবে। পার্কিং জোনগুলিকে নির্দিষ্ট রং ও চিহ্নের মাধ্যমে পৃথক করা হচ্ছে যাতে সাধারণ মানুষ সহজেই সেগুলি চিনতে পারেন। তিনি আরও বলেন, উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। উত্তরবঙ্গের 5টি শহরকে নিয়ে হিমালয়ান হিল সিটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে একটি পরিবারের মহিলারা একটি ফর্মেই আবেদন জানাতে পারবেন, আলাদা আলাদা ফর্মের কোনো প্রয়োজন নেই।
2: একটা পরিবারে একটাই ফর্ম যাবে, এক একজন মহিলাকে এক একটি ফর্ম নিতে হবে না, কারণ ওই ফর্মের মধ্যে বিভিন্ন অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলারা, শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ, সবাই ওই একটা ফর্মের মধ্যেই ফিল আপ করবেন, 4টে আলাদা আলাদা ফর্ম নেওয়ার দরকার নেই, এবং একই সঙ্গে ফর্ম যাতে কম না পড়ে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এরাজ্যে আসছেন। 20 জুন তিনি হুগলি তারকেশ্বরে প্রস্তাবিত অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন 21 জুন কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রস্তাবিত বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের খুনের ঘটনায় বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ধৃতদের নাম রামপ্রসাদ দাস ও বনশ্রী দাস। জানা গেছে, বর্ধমান থেকে দিল্লিতে গিয়ে অভিযুক্তরা দেবস্মিতা পালের ফ্ল্যাটে ঢুকে তাকে ভারী বস্তু দিয়ে আঘাত করে, ধারালো অস্ত্র দিয়ে হাতের শিরা কেটে তাকে খুন করা হয়। ঘটনার তদন্তে নেমে দিল্লি পুলিশ বিভিন্ন সূত্র ধরে বর্ধমানে পৌঁছয়। বর্ধমান শহরে বাদামতলা এলাকায় দেবস্মিতা পালের দাদুর বাড়ি থেকেই ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। ধৃত দম্পতি দীর্ঘদিন ধরে দেবস্মিতার দাদুর বাড়িতেই ভাড়া থাকত বলে জানা গেছে। কালিম্পংয়ের রামবি এলাকায় তিস্তা নদী থেকে গাড়ি সমেত একই পরিবারের নিখোঁজ 4 জনের দেহ আজ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে 1টি 7 বছরের শিশুও রয়েছে। গ্যাংটক থেকে গত শুক্রবার গাড়ি করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ওই 4 জন। 10 নম্বর জাতীয় সড়ক ধরে রামবি এলাকায় পৌঁছানোর পর তাদের সঙ্গে আজ যোগাযোগ করা যায়নি বলে পরিবারের দাবি। এরপরই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ তিস্তায় তল্লাশি শুরু করে। বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খোলা জায়গা বা রাস্তায় কাটা ফল এবং অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকার আবেদন জানিয়ে সচেতনতামূলক নানা কর্মসূচি পালিত হচ্ছে। একটি প্রতিবেদন।
3: নিরাপদ খাদ্য সুস্বাস্থ্য ও সুস্থ জীবনের অন্যতম ভিত্তি। খাদ্য উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, পরিবহন ও পরিবেশন, প্রতিটি ধাপেই খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বে প্রায় 60 কোটি মানুষ অপুষ্টির শিকার, এর মধ্যে শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি। বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক এই বিষয়ে বলেন, খাদ্য সুরক্ষার জন্য গৃহীত প্রকল্পগুলি যাতে প্রান্তিক মানুষের কাছে পৌঁছয় সেদিকে প্রশাসনের দৃষ্টি দেওয়া প্রয়োজন।
4: খাদ্য দপ্তরের পক্ষ থেকে খাদ্য সাথী, মিড ডে মিল, খাদ্য সংরক্ষণ সবগুলো সম্পর্কে সরকারি পরিকল্পনা এবং বিভিন্ন রকমের কর্মসূচি রয়েছে, সেগুলির ব্যবহার সুনিশ্চিত করে প্রত্যেকটা মানুষ যাতে সুষম খাদ্য গ্রহণ করতে পারেন সে বিষয়ে সতর্ক থাকা উচিত।
3: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন কিছু অংশ এবং সিকিমে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ আরও শক্তি সঞ্চয় করে দেশের পূর্ব উত্তর পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। রাজ্যজুড়ে আগামী 4-5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এই প্রথম পশ্চিমবঙ্গে আয়োজন করা হবে বলে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আশ্বাস দিয়েছেন। রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক আজ একথা জানিয়েছেন। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে আকাশবাণী ভবন পর্যন্ত ওয়াকাথানের আয়োজন করা হয়। এই উপলক্ষে আকাশবাণী কলকাতা গত 1 বছর ধরে অন এয়ার ও অফ এয়ার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য থেকে এ পর্যন্ত 4,800 জন বাংলাদেশে অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাস্তায় আবর্জনা ফেললে ও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে আগামী সেপ্টেম্বর মাস থেকে জরিমানা হবে, ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। স্থানীয় সংবাদ শেষ হল।
5: ব্যবস্থা হয়ে গেছে।
6: কিসের?
5: গুডির ফিজের দেখা
6: 20,000 টাকার লোন মুহূর্তেই। জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
7: আরবিআই কথা বলে,
8: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
9: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। সবিনয় নিবেদন।

সবাইকে নমস্কার, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সবিনয় নিবেদন। পড়ব আপনাদের চিঠি, আপনাদের মান অভিমান অভাব অভিযোগ, কখনো কখনো বেশ কেউ কেউ বকুনিও দিয়ে দেন আমাদের, সবটাই পড়ব। কিন্তু তার আগে একটু ঠিকানাটা বলে নিই। সবিনয় নিবেদন, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যারা মেল করতে চান তাদের জন্য ঠিকানা হলো এটি, SABINAYNIBEDAN সবিনয় নিবেদন @gmail.com। বেশ, তাহলে হলো, এবারে শুরু করি আপনাদের চিঠি। প্রথম যার লেখা দিয়ে শুরু করব, তিনি কাজীপাড়া হাওড়ার শক্তিশঙ্কর সামন্ত। এটা সত্য, সবিনয় নিবেদন অনুষ্ঠানে প্রায় প্রতিদিনই প্রাত্যহীকে নিয়ে নানা অভিযোগ অনুযোগ অভিমান ভালো মন্দ মতামত জানিয়ে প্রশ্নোত্তর পর্ব চলে। এ নিয়ে কেউ কেউ মৃদু উষ্ম প্রকাশ করে থাকেন, বলে থাকেন কেন এত অভিযোগ, ভুলে গেলে চলবে না গীতাঞ্জলি প্রচার তরঙ্গে প্রাত্যহিকই সবচেয়ে জনপ্রিয়তম অনুষ্ঠান, স্বভাবতেই এই অনুষ্ঠান আরও সুন্দরতর হয়ে উঠুক

দাবি শ্রোতাদের তরফে থাকাটা অবশ্যই সুস্থতারই লক্ষণ। প্রসঙ্গত, যে বিষয় নিয়ে অতীতেও লিখেছিলাম আজও লিখতে হচ্ছে। কিছু কিছু পত্র লেখক নিয়মিত দীর্ঘ চিঠি লিখে চলেছেন উপস্থাপকের অনুরোধ উপরোধ উপেক্ষা করে। কেন করছেন তা সত্যিই বোধগম্য নয়। ভালো চিঠি তো অনেকেই লিখতে পারেন, তা বলে নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে না কেন? ব্যক্তি আমি একের পর এক দীর্ঘ চিঠি লেখার অর্থ অন্য অনেক পত্রকারকে বঞ্চিত করা। এই সহজ সমীকরণও আমরা ভুলে যেতে বসেছি। নির্ধারিত 250 শব্দ অতিক্রম করে 20-30 শব্দ পার হয়ে যাওয়াটা চলতেই পারে, যা সবিনয় নিবেদনে উল্লেখ করা হয়েছে কয়েকবার, কিন্তু তা পৌঁছে যাবে 350-400 শব্দে। এ কেমন কথা! উল্টো দিকে যদি কেবলই মাননীয় প্রযোজকের দিকেই অভিযোগের তীর নিক্ষেপিত হয় তাও যুক্তিসঙ্গত মনে করি না, কারণ প্রযোজক অনুষ্ঠান পাঠের উপযোগী চিঠি বিবেচনা করবেন নাকি পুলিশম্যানের ভূমিকায় থাকবেন? আসুন না এ দায়িত্ব আমরা সকলে কম বেশি ভাগ করে নিই, যাতে অন্যেরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন। এতগুলো কথা লেখার উদ্দেশ্য স্পষ্ট করি। গত 22 মে প্রতীক্ষার প্রহর বিষয়ে একটি চিঠি 250-র জায়গায় 380 শব্দ অতিক্রম করেছে, যা কখনোই বাঞ্ছনীয় নয়। দীর্ঘ হয়ে যাওয়া পত্রলেখক নিজেই কেটেকুটে সম্পাদনার কাজে হাত লাগালে প্রযোজককে অতিরিক্ত পরিশ্রম করতে হয় না। তাছাড়া এটাতে একটা সূক্ষ্ম আর্ট, যে কাজে নিজেরাই ব্রতী হয়ে আনন্দ পাওয়া যায়। সকলে সুস্থ সুন্দর থাকুন প্রতিদিন। বিনীত শক্তিশঙ্কর সামন্ত, কাজীপাড়া, হাওড়া থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ শক্তিশঙ্কর বাবু আপনাকে চিঠি লেখবার জন্য। আপনি চিঠি লিখেছেন অনেকটা আমাদের কথাই প্রতিধ্বনিত হয়েছে আপনার লেখায়। প্রথম কথা বলি, এই যে কেউ কেউ বলেন সবিনয় নিবেদন অনুষ্ঠানে প্রাত্যহিকী সংক্রান্ত চিঠি থাকবে না, এ হতেই পারে না। সে চিঠি থাকবেই, কখনো ভালো লাগার কথাও থাকে, কখনো অভিযোগ অভাব অনুযোগ এইসব কিছু থাকে, নানান রকম থাকে, কিন্তু প্রাত্যহিকী সংক্রান্ত চিঠি সবিনয় নিবেদনে থাকবে না, এ হতেই পারে না। এই জায়গা থেকে আমরা অনুমান করে নিই, ধরে নিই যে প্রাত্যহিকী আপনাদের অত্যন্ত ভালো লাগার অনুষ্ঠান। ভালোবাসলে তার শুধুই ভালো চোখে দেখব, তার ত্রুটি বিচ্যুতি বা তার কাছ থেকে কোনো প্রত্যাশা থাকবে না এমনটা তো হতে পারে না। কাজেই স্বাভাবিকভাবেই প্রাত্যহিকীকে আপনারা ভালোবাসেন, ভালোবাসেন বলেই তার কাছে আপ্ত অভিযোগ আপনাদের জমা পড়ে। কিন্তু সত্যি সত্যি অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি, অনেক অভিযোগের ক্ষেত্রেই আমাদের মনে হয়েছে একটু তলিয়ে ভাবলে আপনারা তো মনুষ্ক শ্রোতা। প্রাত্যহিকীতে আমরা এটা বিশ্বাস করি, প্রাত্যহিকীতে যারা চিঠি লেখেন এবং যারা অনুষ্ঠান শোনেন তারা নিবিষ্ট শ্রোতা, মনুষ্ক শ্রোতা। তাদের মনন চিন্তনের বিষয়টিকে আমরা সমীহ করি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি। কাজেই আপনাদের কাছ থেকে না এক এক সময় এমন কিছু বক্তব্য আমরা পাই তা যেন আপনাদের সঙ্গে ঠিক সাযুজ্যপূর্ণ হয় না। আমরাও অনেক সময় একটু ধন্দে পড়ে যাই যে প্রাত্যহিকী শ্রোতা এমনটা লিখছেন। যাই হোক, সে প্রসঙ্গে নাই বা গেলাম। এই যে আমরা যেমন বলে থাকি যে একটি নির্দিষ্ট শব্দ সংখ্যা দেওয়া থাকে আপনাদের জন্য, যে সেই শব্দ সংখ্যার মধ্যে চিঠি লিখুন, কিন্তু অনেকেই সেই শব্দ সংখ্যা অতিক্রম করে যান, শুধু অতিক্রম করে যান না, অতিক্রম করে অনেকটা দূর চলে যান, অথচ তার চিঠিটি আমাদের ভালো লাগছিল। কিন্তু সেই চিঠিকে ওই নির্দিষ্ট শব্দ সংখ্যায় আনতে গেলে সেই চিঠির সৌন্দর্য হানি হচ্ছে, কোথাও যেন চিঠির অঙ্গহানি হয় বলে আমাদের মনে হয়। অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, বহু ক্ষেত্রে আমরা চিঠি সম্পাদনা করে ছোট করে নিই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় চিঠি ভালো লাগছে কিন্তু সম্পাদনা করতে গিয়ে কোথাও মনে হচ্ছে অঙ্গহানি হচ্ছে, তাই সেই চিঠি আমাদের অনিচ্ছা সত্ত্বেও পাশে সরিয়ে রাখতে হয়। কিন্তু যিনি লিখছেন তিনি যদি একটু সচেতন হন তাহলে তার নিজের লেখা তার পক্ষে পরিমার্জন করাটা অনেক বেশি সহজ বলে আমাদের মনে হয়।
একটা দুটো শব্দ আমরা এদিক ওদিক করতে পারি, একটি দুটি লাইন আমরা বাদ দিতে পারি, বা কিছু জায়গায় হয়তো সামান্য একটু অংশ আমরা আবার নিজেদের মতো করে লিখে দিতে পারি, কিন্তু একটা স্তবক ধরে তো বাদ দিয়ে দেওয়া

যায় না বা একটা স্তবক ধরে আবার নতুন করে লিখে দেওয়া যায় না যেখানে শব্দ সংখ্যা কমানোর প্রয়োজন হয়ে পড়ছে। কাজেই সেক্ষেত্রে আমাদের সে চিঠি বাদ দিতেই হয়। তারই মধ্যে আবার কখনো কখনো কোনো কোনো চিঠিকে আমরা জায়গা দিয়েও ফেলি, এবং কেন জায়গা দিই তারও নানান রকম যুক্তিগ্রাহ্য কারণ আছে, সবটা না হয় নাই বললাম। হয়তো চিঠিতে তিনি এমন একটা কোনো দিক উল্লেখ করেছেন বা এমন একটা ভাবনার তিনি উন্মেষ ঘটাতে পেরেছেন যা মনে হয়েছে অনুষ্ঠানে সংযোজন করতে ভালো। কিন্তু আমরা হয়তো চিঠি সংযোজন করছি, সেই চিঠি দীর্ঘ চিঠি, কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি কিন্তু থেকেই যায়। আমরা কখনোই আপনাদের উৎসাহিত করি না যে দীর্ঘ চিঠি লিখুন, ভালো চিঠি হলেও তা নয়। আবার পাশাপাশি আপনি যেমন বলেছেন যে নিজের উপরে নিয়ন্ত্রণ কেন থাকবে না, সত্যি নিজের উপর নিয়ন্ত্রণ থাকাটা খুবই জরুরি সব ক্ষেত্রে, সেটা শুধু চিঠি লেখার ক্ষেত্রে নয়, আমাদের ব্যক্তি জীবনে আমাদের সংঘবদ্ধ হয়ে চলতেই হয় বহু ক্ষেত্রে। সেই সময় ওই ব্যক্তি নিয়ন্ত্রণটা, আত্মনিয়ন্ত্রণ বিষয়টা খুবই জরুরি। আর আপনি বলেছেন যে এটি একটি সূক্ষ্ম আর্ট, এক কথায় একে মেনে নিতেই হয়, সত্যি একটি সূক্ষ্ম আর্ট যে কম কথায় কি করে অনেকখানি বক্তব্য ফুটিয়ে তোলা যায়, এর জন্যও একটা আয়াস দরকার, এর জন্যও একটা চর্চা দরকার। আমি জানি প্রাত্যহিকীতে যারা পত্র লেখক আছেন তাদের মধ্যে অনেকেই হয়তো হঠাৎ করে লিখে ফেলেছেন, সে চিঠি মনোনীত হচ্ছে, ভালো লেগেছে তা নয়, অনেকেই আছেন যারা রীতিমতো লেখার চর্চার মধ্যে থাকেন। কাজেই আপনাদের পক্ষে এটা যে খুব অসম্ভব কাজ এ আমরা বিশ্বাস করি না, তবু ওই বারে বারে আমরা আমাদের তরফ থেকে আবেদন রাখি চিঠি সংক্ষিপ্ত করুন যাতে আমাদের সম্পাদনা করতে না হয়। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখবার জন্য। এবারের চিঠি কৃষ্ণনগর নদিয়া থেকে এসেছে, লিখেছেন হেমন্ত কুমার নন্দী। 30 মে গীতাঞ্জলিতে শ্রদ্ধেয়া সুতপা চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় গানের ভেলায় ভাসতে ভাসতে রকুমারি সুরলহরীর বৈচিত্র্যময় দোলায় টপ্পা হাস্যরস কবিতা গানে ঠাসা রকুমারি রবীন্দ্রসঙ্গীতের অনবদ্য উন্মাদনায় পালা করে গাওয়া সুরসাগরে সমৃদ্ধ কণ্ঠশিল্পীরা সুর তাল লয় ও মাত্রার ব্যবধান ঘটিয়ে যেভাবে পঞ্চব্যঞ্জনের সঙ্গীতকে রন্ধন করলেন এবং শ্রবণ ইন্দ্রিয়ের পরিতৃপ্তি ঘটালেন তা বলা বাহুল্য। সৃষ্টি স্রষ্টার এবং পরিবেশনের ত্রয়ী মেলবন্ধনের জন্যই আজও শ্রোতাদের কাছে এই অনুষ্ঠান এতটাই জনপ্রিয়। নমস্কার ও শুভেচ্ছা সহ হেমন্ত কুমার নন্দী, কৃষ্ণনগর নদিয়া থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ হেমন্তবাবু আপনাকে চিঠি লেখবার জন্য। রবীন্দ্রসঙ্গীতের গানের ভেলার কথা আপনি উল্লেখ করেছেন, ঘটনাচক্রে সেদিনের অনুষ্ঠানে আমি উপস্থাপনার দায়িত্বে ছিলাম। আমরা চেষ্টা করি এই যে রবীন্দ্রসঙ্গীত বলুন বা নজরুল গীতি বলুন বা আমি যদি আধুনিক গানের কথাই বলি, আমি বিশেষ করে আমার যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে গানের ভেলায় আসি সেই বিষয়গুলোর কথাই আমি মূলত বলতে চাইছি। এই বিষয়গুলো নিয়ে নিরন্তর গবেষণা করে চলেছেন কিছু সঙ্গীতপ্রেমী মানুষ, এবং তাদের সেই গবেষণাপত্র বা কখনো সেগুলো প্রবন্ধ আকারে বা কোনো বই আকারে যখন প্রকাশ পায় সেসব পড়ে বা কিছু গুণীজন সান্নিধ্য থেকে যা কিছু জানতে পারি, যা কিছু তথ্য সংগ্রহ করতে পারি, আহরণ করতে পারি, চেষ্টা করি তা আপনাদের মধ্যে তুলে ধরার, আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার, যে অনেকে জানুক, অনেকে জানুন আপনারা। অনেকেরই হয়তো এই সুযোগটা হয় না, গান শুনতে ভালোবাসেন কিন্তু গান সংশ্লিষ্ট গল্প তথ্য বিশ্লেষণ জানতে পারলে আপনাদের ভালো লাগে, এটা আপনাদের প্রতিক্রিয়া থেকেই আমরা বুঝতে পারি এবং সেই চেষ্টাটা আমরা নিরলস করে যাই। এখানে সত্যি কথা আমাদের যে খুব বড় ভূমিকা আছে তা নয়, যদি ধন্যবাদ দিতেই হয় তাহলে সেই মানুষদের ধন্যবাদ দেওয়ার যাদের এই গবেষণালব্ধ ফল আমরা আপনাদের কাছে তুলে আনি। আমাদের কাজটা সত্যি খুবই সামান্য, আসল কাজটা করেন তারাই। তবু আপনি জানিয়েছেন আপনার ভালো লাগার কথা, জেনে ভালো লেগেছে, উৎসাহিত বোধ করেছি। চেষ্টা করব আগামী দিনেও আরও এই ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে উপহার দিতে। পরের চিঠিতে আসি, সমীর সরকার লিখেছেন বেথুয়া ডাহরি নদিয়া থেকে। প্রথমেই বলি সবিনয় নিবেদন দপ্তরে আমার প্রেরিত এই চিঠি টক মিষ্টি ঝালে পরিপূর্ণ। এই চিঠির উত্তর আপনারা নাও দিতে পারেন, সেটা আপনাদের মর্জি, আপনাদের উপর বিরক্তিবশত প্রাত্যহিকই শোনা বন্ধ করে দিয়েছি। নতুন জায়গার নাম আর নতুন নাম পেলেই আপনারা আহ্লাদে আটখান। সাহিত্য

মামুলি ব্যক্তিগত ঘটনা নিয়ে দুর্বল চিঠিপত্র ইদানিংকালে প্রাত্যহিকীতে প্রচারিত হচ্ছে, যা এই মহামূল্যবান অনুষ্ঠানটির সার্বিক ক্ষতি করে চলেছে। একদা যাদের অসাধারণ লেখনী সমৃদ্ধ চিঠিপত্র প্রাত্যহিকী আলো করে থাকত, কোনো এক অজানা কারণে তারা আজ ব্রাত্য। এই প্রসঙ্গে বলি, নতুনরা সবসময় স্বাগত, তাই বলে ভালো চিঠিপত্রর স্থান হবে আস্তাকুড়ে এটা কোনো অবস্থায় মেনে নেওয়া সম্ভব নয়। আপনারা লেখক নয়, লেখার কদর করলেই ব্যাপারটা মিটে যায়, তবে সেটা আপনারা করবেন না বলেই আমাদের বিশ্বাস। তবে কি জানেন, এক দরজা বন্ধ হয়ে গেলে হাজারটা দরজা খুলে যায়। যাদের কলম শক্তিশালী তাদের আপনারা আটকাতে পারবেন না কোনোভাবেই। আরও অনেক কথা আপনাদের বলা যেতেই পারত, তাতে করে এই পত্র খুব বড় হয়ে যাবে, তাই সে পথে আর গেলাম না। শুধুমাত্র মনে এই আক্ষেপ রয়ে যাবে, একদা আমার প্রাণপ্রিয় প্রাত্যহিকী বিভাগে যে কত শত মণিমুক্ত ছিল, আজ সেখানে শুধুই শূন্যতা। সকলে ভালো থাকুন, নিরন্তর সৃজনে থাকুন। সমীর সরকার লিখেছেন বেথুয়া ডহরি নদিয়া থেকে। চিঠি টক মিষ্টি ঝালে পরিপূর্ণ বলে আপনি এই চিঠি আমাদের পাঠিয়েছেন, এবং আপনি কোথাও একটা আশঙ্কা বলবো নাকি অনুমান বলবো, যে আপনার মনে হয়েছে আপনার এ চিঠি আমরা পড়তেও পারি নাও পড়তে পারি, কিন্তু না, এ চিঠি আমরা পড়বই। আমরা যেমন ভালো লাগার কথা শুনতে চাই, তেমনি আপনাদের খারাপ লাগার কথাও আমরা শুনতে চাই। শুধু নিজেরা জেনেই চুপ করে থাকতে চাই না, পৌঁছে দিতে চাই আপনাদের দরবারে, সবাই জানুক যে আমাদের সম্পর্কে নেতিবাচক ভাবনাও কী কী আছে। না, এতে আমাদের কোনো কুণ্ঠা নেই, কারণ আমাদের সততার জায়গা নিয়ে, আমাদের সৎ ভাবনা নিয়ে আমাদের মনে কোনো দ্বিধা কোনো সংশয় নেই। না, আমাদের মধ্যে কোনো লেখক প্রীতি নেই, আমাদের যা আছে তা শুধুমাত্রই লিখন প্রীতি। আমরা শুধুমাত্র লেখারই কদর করি, কোনো নাম কোনো জায়গা আমাদের আলাদা করে আকৃষ্ট করে না। আমাদের আকর্ষণের একমাত্র কেন্দ্রবিন্দু হচ্ছে লেখা। আপনি এবারে বলেছেন যে অনেক মণিমুক্ত আপনি একসময় প্রাত্যহিকীতে পেতেন, কিন্তু এখন আপনি আর তা পাচ্ছেন না। প্রথম কথা, কালের নিয়মে সময়ের নিয়মেই এমনটা হবে যে কিছু মানুষ চলতে চলতে একটা জায়গায় এসে থেমে যাবেন, কিছু মানুষ এগিয়ে চলবেন, এবং সেই পথে নতুন কিছু মানুষের সংযোজন হবে। প্রকৃতির মতনই, প্রকৃতি তো সব কিছুর নিয়ন্তা। আপনি একটা গাছের দিকে তাকান না যে গাছের কিছু পাতা ঝরে যায়, কিছু ফুল ঝরে যায়, কিছু ফল ঝরে যায়, এবং কিছু থেকে যায় গাছেই, আবার নতুন পাতা নতুন ফুল নতুন ফলের জন্ম হয়। এভাবেই কিন্তু প্রাত্যহিকীও এভাবেই চলেছে, শুধু প্রাত্যহিকী নয়, আমাদের সমগ্র বিশ্ব তাই এভাবে চলেছে। এই যে পথ চলা শুরু হয়েছে, আমরা একসঙ্গে কেউ পথ চলা শুরু করিনি, একসঙ্গে কেউ পথ চলা শেষও করব না, সর্বত্রই এই নীতি। আপনার যাদের লেখা খুব ভালো লাগতো তাদের মধ্যে অনেকেই হয়তো আজ আর আমাদের মধ্যে নেই, অনেকে আছেন কিন্তু তাদের আর কলম সরছে না, তারা লিখছেন না। কাজেই সেই জায়গা তো থেমে থাকলে হবে না, সেই জায়গায় তো নতুনরা আসবেই। এবং আপনি মনে করে দেখুন, যাদের লেখা শুনে আপনার নিজেকে মনে হয়েছে যে আপনি সমৃদ্ধ হয়েছেন, তারাও একসময় নতুন ছিলেন, তাদেরও আগে একসময় আরও কেউ ছিল, তারাও একসময় পথ চলা থামিয়ে দিয়েছে, এবং আজ যারা নতুন তারাও একসময় হয়তো থেমে যাবেন, ইতোমধ্যে আবার নতুন আরও নতুন কেউ এসে এই প্রাত্যহিকীর পত্র লেখকের তালিকায় তারা সংযুক্ত হয়ে যাবেন, এমনটা তো চলতেই থাকবে। আর একটা কথা বলি, যে একজন মানুষ বলি বা লেখক বলি বা স্রষ্টা বলি, সৃজনশীল মনের কথাই বলি, সৃষ্টিশীল কলমের কথাই যদি বলি, তা কিন্তু সারা জীবন একই রকম ফলন দিতে পারে না, না কখনোই পারে না। খুব সীমিত সংখ্যক, সারা বিশ্বের নিরিখে তাকালে আমরা দেখতে পাই খুব সীমিত সংখ্যক এমন মানুষ আছেন যিনি তার যৌবনে তারুণ্যে মধ্যবয়সে এবং একেবারে প্রৌঢ়ত্বে এসেও একই রকম সৃষ্টিশীল ছিলেন। আমরা এমন অনেক বহু স্রষ্টার কথা জানি যিনি তার সৃষ্টির মধ্য গগনে এমন এমন জিনিস আমাদের উপহার দিয়েছেন,
যেইসব সৃষ্টি

সৃষ্টি নিয়ে আমরা বহু বহু দিন মগ্ন হয়ে থাকতে পারি, বহু বহু দিন সেই একটা গান, একটা কবিতা, একটা লেখা নিয়ে, একটা ছবি নিয়ে আমরা বহু বহু দিন গবেষণা চালিয়ে যেতে পারি। কিন্তু আবার তাদেরই দেখা গেছে একটা সময়ের পরে কোথাও একটা বন্ধাত্ব এসেছে, তারা আর লিখতে পারছেন না। পত্র লেখকরাও তো তেমন হতেই পারেন, অনেকেই হতে পারেন তেমনটা, যে একটা সময় দারুণ লিখেছেন,

হবে না, এ নিয়ম আমাদের নয়, প্রাত্যহিকীর নয়, আকাশবাণীর নয়, এ নিয়ম প্রকৃতির নিয়ম। কাজেই ওই কবির কথাতেই একটু শেষ করতে ইচ্ছে করে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরই লও সহজে। আর সত্যিকে সহজে নিতে হলে এটা আমাদের কোথাও একটা নত হতেই হবে এই ভাবনার কাছে, যে আগে যা কিছু ছিল সব ভালো ছিল, এখন যা কিছুই হচ্ছে সবই খুব খারাপ। তাহলে যদি এই ভাবনাকে আমরা মান্যতা দিই, তাহলে বর্তমান সময়ের যে পত্রলেখকরা তাদের যে কোথাও একটা অসম্মান করা হয়ে যায়, হয় না বলুন? এখন যারা লিখছেন তাহলে তাদেরকে পরোক্ষে বলে দেওয়া হয় যে আপনারা সবাই খুব খারাপ লিখছেন, আগে যারা লিখতেন যখন আপনারা লিখতেন না তারা খুব ভালো লিখতেন। না, এই ভাবনাকে আমি সবিনয়ে আমি প্রত্যাখ্যান করছি, এই ভাবনার আমরা মান্যতা দিতে পারছি না। তবে আপনি প্রাত্যহিকী শোনা বন্ধ করেছেন এটা জেনে খারাপ লাগছে, শুনুন না নতুনকে একটু দুহাত বাড়িয়ে স্বাগত জানান। দেখুন নতুনদের মধ্যে অনেকেই অনেকেই ভালো লিখছে, নতুনদের লেখা পড়তে পড়তে আমাদের অনেক সময় পুরনো ঝলক কারুর কারুর লেখার একটা আমরা আদল পাচ্ছি, হ্যাঁ অমুকে তো এরকম লিখতেন এক সময়, এটা আমাদের মনে হচ্ছে। আপনি শুধু অভিমান করে দূরে সরে না গিয়ে যদি একটু শোনেন তাহলে দেখবেন আপনারও কখনো কখনো মনে হবে কোথাও যেন কি একটা ঝলক আপনি পাচ্ছেন, পাবেনই, একটু শুধু সঙ্গে থাকুন, অভিমান করবেন না। আর একটা কথা আপনি বলেছেন যে এক দরজা বন্ধ হয়ে গেলে হাজারটা দরজা খুলে যায়, যাদের শক্তিশালী কলম তাদের আটকাতে পারা যাবে না কিছুতেই। না, কেন পারা যাবে, কেন আটকাতে চাইব? আর সব থেকে বড় কথা, যদি একটা দরজা বন্ধ হয়ে তার জন্য হাজারটা দরজা খুলে যায় তাহলে তো একটা দরজা বন্ধ থাকাই ভালো, হয় না? ওই সেই গানটা মনে পড়ছে, নিশ্চয়ই আপনারও মনে পড়ছে, যে রাখতে যদি আপন ঘরে বিশ্ব ঘরে পেতাম না ঠাই, বিশ্ব ঘরে ঠাই পাওয়াটাই তো আসল কথা, এক মনে এক ঘরে অতটুকুনির মধ্যে নাই বা থাকলাম। ভালো থাকুন, আর বেশি কিছু বলবো না, সঙ্গে থাকবেন, শুনুন প্রাত্যহিকী, আর যদি লিখতে আগ্রহী হন তাহলে লিখুন, না লিখুন আপনিও। এবারে লিখেছেন প্রদীপ বসাক, সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে। আমার প্রিয় সবিনয় নিবেদন অনুষ্ঠান শুনে একজন নিয়মিত শ্রোতা হিসেবে আমার মনে একটি ছোট্ট কিন্তু আন্তরিক প্রস্তাব এসেছে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি বরাবরই শ্রোতাদের অনুভূতি মতামত ও ভাবনাকে সম্মান দিয়ে এসেছে, তাই মনে হয় যদি প্রতি সপ্তাহে শ্রোতাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয় তাহলে তা অত্যন্ত জনপ্রিয় এবং তথ্যবহুল হয়ে উঠবে। অনুষ্ঠানটির নাম হতে পারে জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে বিভিন্ন প্রান্তের শ্রোতারা তাদের মনের নানা প্রশ্ন পাঠাবেন, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, স্বাস্থ্য, কৃষি, সঙ্গীত কিংবা দৈনন্দিন জীবনের নানা বিষয় নিয়ে। আর আকাশবাণীর অভিজ্ঞ উপস্থাপক ও বিশেষজ্ঞরা সহজ ও সুন্দর ভাষায় সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন। এতে শুধু জ্ঞানের পরিধি বাড়বে না, শ্রোতাদের সঙ্গে আকাশবাণীর আত্মিক সম্পর্কও আরও গভীর হবে। বর্তমান সময় মানুষ জানতে চায়, শিখতে চায় এবং নিজের মতামত প্রকাশ করতে চায়। জিজ্ঞাসা সেই সুন্দর মেলবন্ধনের একটি প্রাণবন্ত মাধ্যম হতে পারে। নতুন প্রজন্মের কাছেও এটি হবে অত্যন্ত আকর্ষণীয় ও শিক্ষামূলক একটি অনুষ্ঠান। আশা করি আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি কর্তৃপক্ষ আমার এই বিনীত প্রস্তাবটি আন্তরিকভাবে বিবেচনা করবেন। ভবিষ্যতে এমন একটি অনুষ্ঠান শুনতে পারলে আমরা শ্রোতারা সত্যি আনন্দিত ও উপকৃত হব। ধন্যবাদ আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি পরিবারকে সব সময় শ্রোতাদের হৃদয়ের এত কাছে থাকার জন্য। লিখেছেন প্রদীপ বসাক, সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে। আপনি বলেছেন যে অনুভূতি মতামত ভাবনাকে আমরা সম্মান দিই, সত্যিই তাই দিই। শ্রোতাদের পাঠানো বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর নিয়ে একটি অনুষ্ঠান আপনি সম্প্রচার করতে বলেছেন, সবিনয় নিবেদন তো রয়েইছে সেরকমই একটি অনুষ্ঠান, যেখানে আপনারা আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন, বা ওই যে বললাম অভাব, অভিযোগ, ভালোবাসা, রাগ, সব কিছুই আপনারা প্রকাশ করেন এবং আমাদের তরফ থেকে আপনাদের জন্য যে উত্তর দেওয়ার আমরা সেটা আমাদের তরফ থেকে জানিয়ে দিই। আর জিজ্ঞাসা শিরোনামে আপনি একটি অনুষ্ঠানের কথা প্রস্তাব করেছেন,
আপনি আমাদের অনুষ্ঠান সূচি একটু যদি শুনেন তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে এই ধরনের

আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্ন এবং তার উত্তর পাঠানোর জন্য একটি অনুষ্ঠান কিন্তু আমাদের আছে। আর তাছাড়াও আমি বলি যে বহু ক্ষেত্রেই আপনি খেয়াল করে দেখবেন যে অনেক প্রশ্ন আপনি তৈরি করে বা লিখে আমাদের কাছে পাঠানোর আগেই আমরা আপনাকে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে দিই। যেমন ধরুন জানা অজানা, আপনি যদি জানা অজানা শোনেন সেই অনুষ্ঠানে দেখবেন যে অনেক প্রশ্ন আপনার শুনতে শুনতে মনে হবে যে হ্যাঁ এটা তো একটা দারুণ প্রশ্ন ছিল, আমি তো কোনোদিন এমনভাবে ভাবিনি, একটা দারুণ নতুন দিক আমি জানতে পারলাম। কাজেই আপনার প্রশ্ন তৈরি হওয়ার আগেই আমাদের উত্তরমালায় সেই সব সংযোজন হয়ে যাচ্ছে। আবার ধরুন কখনো আপনার কিডনির একটি বিশেষ সমস্যা নিয়ে একটি মনে প্রশ্ন তৈরি হয়েছে আপনার বা যে কোনো কারুর, তিনি হয়তো ভাবছেন একটা প্রশ্ন করে পাঠাবো, ভাবতে ভাবতে দেখবেন যে হ্যাঁ সেই সংক্রান্ত একটি আলোচনা তো হয়ে গেল আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে। এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে আপনি খেয়াল করে দেখবেন আপনারা প্রশ্ন করবার আগেই সেই উত্তর আপনাদের শ্রবণ দরবারে হাজির হয়ে যায়। কারণ আমাদের এই ভাবনা থেকেই সারাদিনের অনুষ্ঠান সাজানো এবং তার নির্মাণ, যে কোন জায়গায় আপনাদের প্রশ্ন তৈরি হতে পারে, কোন জায়গায় আপনাদের শ্রবণ আগ্রহ রয়েছে, ঠিক কোন জায়গায় আপনারা উৎসাহী, সেই জায়গাগুলোকেই আমরা ছুঁয়ে যেতে চেষ্টা করি আমাদের প্রতিটি নির্মাণের মধ্যে। যাই হোক, তবুও আপনার এই জিজ্ঞাসা শিরোনামে অনুষ্ঠানটি আমরা, যে আপনাদের কাছ থেকে যে প্রস্তাব আসে সেই যে তালিকা সেখানে আমরা সংযুক্ত করে রাখলাম, যদি আমাদের ভবিষ্যতে মনে হয় যে হ্যাঁ এমন অনুষ্ঠানটা করাটা সম্ভব হবে, ইচ্ছে থাকলেও তো সবসময় সব কিছু সম্ভব হয় না, যদি সম্ভবপর হয় আপনি শুনতে পাবেন, আমরা তালিকায় রাখলাম আপনার এই প্রস্তাবটি। অনেক ধন্যবাদ। লিখেছেন ডলি দেবী বন্দ্যোপাধ্যায় দিগবার বাঁকুড়া থেকে। প্রথমেই জানাই শর্মিষ্ঠা দিদিকে পুলক বন্দ্যোপাধ্যায় এবং মান্নাদের দুই মহারথীর অনুষ্ঠান ও গান শোনানোর জন্য মন প্রাণ জুড়িয়ে গেল, এক ঘন্টায় মন ভরল না, আবার কবে হবে দিদি। বিমানে যেতে যেতে পুলক বন্দ্যোপাধ্যায় এক বিমান সেবিকাকে দেখে লেখেন ও চাঁদ সামলে রেখো জোছনাকে, আবার মান্নাদের রান্না করা দেখে লেখেন আমি শ্রী শ্রী ভজহরি মান্না, মান্নাদের গান। পরিশেষে একটি অনুরোধ, যদি আপত্তি না থাকে মান্নাদের শেষ জীবনের কথা শোনালে ভালো হয়। ডলি এবং দেবী বন্দ্যোপাধ্যায় দিগপাড় বাঁকুড়া থেকে লিখেছেন। আমরা নিশ্চয়ই এই বিষয়ে শর্মিষ্ঠা দিদিকে ইতিমধ্যেই জানিয়েছি, নিশ্চয়ই তিনি আপনাদের কখনো এই বিষয়ে অনুষ্ঠান আবারও সামনে নিয়ে আসবেন। অনেক ধন্যবাদ আপনাদের চিঠি লিখবার জন্য। সৌমেন্দ্রনাথ জানা বোড়াল কলকাতা 154 থেকে আপনার চিঠি এসেছে। সবিনয় নিবেদন, প্রতি মঙ্গলবারের মাননীয় সে অনুষ্ঠানে টেলিফোন কলারকে আহ্বান করেন আপনারা নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর বলতে, এও বলা হয় একই মাসে একজন কলার যেন একবারই আসেন টেলিফোনে। অনেকেই মাসে দু তিনবার চলে আসেন ফোনে, অন্য অনেকে বঞ্চিত হয় এতে। এক শ্রোতা 19 মে এবং 26 মে পরপর দু সপ্তাহেই এলেন, এটা কর্তৃপক্ষ বা উপস্থাপক উপস্থাপিকার নজর এড়িয়ে যাচ্ছে মনে হয়। অপরাপর কলাররা সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকেন, হয়তো সুযোগ পান না। কেউ কেউ কলার হিসেবে যোগ দেবেন বলে তড়িঘড়ি চলে আসেন টেলিফোনে, তবে ইপ্সিত বিষয় নিয়ে সামান্য প্রস্তুতি ছাড়া আবোলতাবোল বলেও সময় খেয়ে নেন। কলারদের অনুরোধ, এলোমেলো কথা না বলে বিষয়টি আগে আত্মস্থ করুন, তারপর সংক্ষেপে বলিষ্ঠ গঠনমূলক ও বিষয়ভিত্তিক বক্তব্য রাখুন, তাহলে পুরো অনুষ্ঠানের সৌন্দর্য অটুট থাকবে। ধন্যবাদ। কাউকে আঘাত দেওয়ার অভিপ্রায়ে এই চিঠি নয়। সৌমেন্দ্রনাথ জানা বোড়াল কলকাতা 154 থেকে আপনি লিখেছেন। এবারে বলি যে আমরা সত্যি অনুরোধ করি যে একই কলার আপনারা ঘন ঘন আসবেন না, একটু সময়ের ব্যবধানে আসুন। যেহেতু মাননীয় সু সপ্তাহে মাত্র একবারই সম্প্রচারিত হয়, সেই জন্য আমরা বলি মাসে একবার আসুন, একবারের বেশি আসবেন না, তাহলে কি হয় অন্তত 3 সপ্তাহের একটা গ্যাপ বা 4 সপ্তাহের একটা গ্যাপ পাওয়া যায়। কিন্তু অনেক কলার আছেন যারা এটা না শুনেও নিয়মিত ফোনে আসতে থাকেন, আর যেহেতু আমরা অনুষ্ঠানে ফোন নেওয়ার আগে স্ক্রিনিং করি না, স্ক্রিনিং করার এই পদ্ধতিটা আমাদের এদিক থেকে আমরা স্ক্রিনিং করায় বিশ্বাসী নই, আমরা স্ক্রিনিং করি না, সরাসরি আপনাদের টেলিফোন কনসোলে নিয়ে নিই, সেই জন্য এইভাবে আগের দিন আপনি এসেছেন অতএব আজ আপনি আসবেন না, আপনাকে আমরা কনসোলে দিচ্ছি না, এই বিষয়টা করা হয় না। তাই আপনাদের কাছেই আমাদের অনুরোধ,
আরও

শ্রোতা বন্ধুদের খাতিরে আপনারা আমাদের অনুরোধটা একটুখানি গুরুত্ব দিন, একটু তাকে শ্রদ্ধা জানান। আর কলারদের আপনি যেটা বলেছেন, কলারদের উদ্দেশ্যে আপনি যে কথাটি বলেছেন যে বিষয় আত্মস্থ না করেই টেলিফোন করে ফেলেন এবং সেখানে এসে এলোমেলো কিছু অগোছালো কথা বলেন, হ্যাঁ অনেকেই আছেন যারা তাৎক্ষণিকভাবেও খুব সুন্দর কথা বলেন, বিষয় শোনার সঙ্গে সঙ্গেই খুব সুন্দর সংযোজন করেন, কিন্তু অনেকের ক্ষেত্রেই সেটা হয় না, সেটা একই রকমভাবে সবাই পারেন না, সেই জন্য একটু তো মানসিক প্রস্তুতির প্রয়োজন আছে। আমরা আর কি করতে পারি বলুন এক্ষেত্রে? আপনি খুব খারাপ কথা বলছেন, আপনার কথাটা ভালো হচ্ছে না, এই বলে তো আমরা ফোনটা ছেড়ে দিতে পারি না, তার সঙ্গে সৌজন্যমূলক আচরণ তো আমাদের তরফ থেকে সবসময়ই করতে হয়। কিন্তু ওই অনুরোধটুকুই আমরা করতে পারি যে একাধিকবার মাসে আসবেন না টেলিফোনে এবং বক্তব্যটা একটু ভেবে নিন, একটু গুছিয়ে নিন। আর কি বলি, আবারও এই অনুষ্ঠানের মাধ্যমে আবারও একই অনুরোধ করা হয়ে গেল, আজ আর কথা বলার সময় নেই, আবারও অন্য কোনো সপ্তাহে আসবো আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।

0: সুদেবা চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় শুনলেন সবিনয় নিবেদন।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়।

প্রিয় শ্রোতা বন্ধুরা, পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? গ্রীষ্মের তীব্র দহন দক্ষিণবঙ্গে স্বমহিমায় বিরাজমান। আশা করি এই প্রখর গ্রীষ্মে সবাই নিরাপদে আছেন, ভালো আছেন। বর্ষা আসার আশায় আমরা সবাই বসে আছি পথচে, কি আর করা, অপেক্ষা তো করতেই হবে। আপনারা তাপপ্রবাহ থেকে, সেই সঙ্গে শরীরে জলশূন্যতা থেকে সতর্ক থাকুন, ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলুন। এই জুন মাসেই রয়েছে বিশ্ব যোগ দিবস। যোগাসন বা যোগ ব্যায়াম আপনার শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যের উন্নতির জন্যই অত্যন্ত উপকারী। আজকের এই সময় দাঁড়িয়ে যখন জীবনশৈলীজনিত রোগের ভ্রুকুটি আমরা অহরহ দেখতে পাচ্ছি, তখন যোগ হয়ে উঠতে পারে রোগ প্রতিরোধের এক অমূল্য হাতিয়ার। আপনারা তো জানেন, পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো স্বাস্থ্য সংক্রান্ত জিজ্ঞাস্য নিয়ে পৌঁছে যাই বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের কাছে, আর তাঁদের দেওয়া উত্তর জানিয়ে দিই আপনাদের। চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য বিষয়ক সমস্যার যথাসম্ভব সমাধান করতে। আপনারা আমাদের কাছে আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন ইমেলে healthsection.akashbanikolkata@gmail.com, healthsection healthsection.akashbanikolkata akashbanikolkata@gmail.com এই ইমেল আইডিতে আপনারা আমাদের মেল করতে পারেন অথবা ডাকযোগে। চিঠি লিখুন এই ঠিকানায়, পত্রপাঠ রোগ বিদায়, স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে শুরু করা যাক আজকের প্রশ্ন ও উত্তরের পর্ব। আজ শুরু করব ইমেলে পাঠানো একটি প্রশ্ন দিয়ে। এটি পাঠিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। সোমনাথ বাবু জানতে চেয়েছেন, কোনো ব্যক্তির হঠাৎ করে যদি 10-12 কেজি ওজন কমে যায়, তাহলে সেটা কি কোনো রোগের লক্ষণ হতে পারে? কারণ আমার বয়স 43, আমার গত 6-7 মাসের মধ্যে 10 কেজি ওজন কমে গেছে। আমার আগের ওজন ছিল 84 কেজি, এখন বর্তমানে ওজন 74 কেজি। আমি অবশ্য বিগত কয়েক মাস ধরেই রাস্তার কোনো খাবার খাই না, খাবার খেতে

0: খেতে জলপান করি না, দুপুরবেলায় ঘুমোই না, যতটা পারি সাইকেলে আমার প্রাত্যহিক কাজকর্ম করে থাকি ও কিছু সামান্য ব্যায়ামও করে থাকি। নাইট ডিউটি থাকার জন্য অনেক রাত্রিতে ঘুমোতে যাই, তাই সকালবেলায় একটু দেরিতে ঘুম ভাঙে। এ বিষয়ে সবিস্তারে যদি কিছু বলেন তাহলে খুব ভালো হয়। সোমনাথবাবুর এই প্রশ্নের উত্তর দিচ্ছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অজয় কৃষ্ণ সরকার।
1: আমরা প্রত্যেকেই আমাদের ওয়েট নিয়ে খুব কনসার্ন থাকি এবং অনেক সময় দেখা গেছে অনেকের হঠাৎ করে ওয়েট কমে যাচ্ছে। এই হঠাৎ করে ওয়েট কমে যাওয়াটা অনেকেই ইচ্ছা করে করেন, ওয়েট কমানোর চেষ্টা করেন, সেটা হয়তো সব ক্ষেত্রে কোনো ডিজিজ বা কোনো রোগের সঙ্গে জড়িত নাও থাকতে পারে, কিন্তু আপনি কোনো প্রচেষ্টা করছেন না ওয়েট লুজ করার, কিন্তু মোর দেন 5% অফ দ্য বডি ওয়েট ওয়েট লুজ যদি হয়ে যায় নেক্সট 6 to 12 মান্থসের মধ্যে, তার মানে ধরে দিন আপনার ওজন 60 কেজি, আপনি যদি লাস্ট 6 মান্থসের 1 ইয়ারের মধ্যে 6 কেজি ওয়েট লুজ করে থাকেন তাহলে সেটা কিন্তু একটা চিন্তার কারণ। আমি কয়েকটি উপদেশ দেব, এই রকম কারো হয়ে থাকলে আপনারা প্রথমেই কোনো ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ কিছু কিছু রোগে এই ওয়েট লসটা কিন্তু প্রাথমিক সিমটমস হয় এবং তারা আদারওয়াইজ সাইলেন্ট থাকতে পারে। যেরকম ডায়াবেটিস খুব কমন ডিজিজ, আমাদের প্রায় এভরি 3rd পার্সনই ডায়াবেটিক এখন ইন্ডিয়ান পপুলেশনে। সেকেন্ড ওয়েট লসের একটা কারণ হতে পারে যে কিছু ডিজিজ থাকে, এন্ডোক্রাইনাল ডিজিজ, যেরকম থাইরোটক্সিকোসিস, থাইরয়েড গ্ল্যান্ডটা সিক্রেশন কমে গেলে আমরা হাইপোথাইরয়েড, খুব কমন রোগ, কিন্তু আবার বেশি সিক্রেশন করলেও কিন্তু তখন ওয়েট লস হতে পারে, বা অ্যাডিসন্স ডিজিজ যেখানে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হরমোনগুলো বেরোচ্ছে না, এগুলো না সাইলেন্ট ওয়েট লস করে ফেলতে পারে। কিছু কিছু ম্যালিগনেন্সি যেটা অন্য কোনো সিমটমস দিল না কিন্তু ওয়েট লস করে যাচ্ছে, অথবা কিছু রোগ আছে যেরকম এইডস, আপনারা সবাই জানেন এইডসের প্রাথমিক সিমটমসও হতে পারে জাস্ট ওয়েট লস আর কিছু নয়, কিছু ক্রনিক ইনফেকশন তার মধ্যে টিউবারকুলোসিস একটা, সেটাও একটা কারণ হতে পারে ওয়েট লসের। তাছাড়া কিছু ড্রাগ থেকেও ওয়েট লস হতে পারে, কিছু জিআই সিমটমস, ধরুন আপনি খাচ্ছেন, খাওয়াটা অ্যাডিকুয়েট হচ্ছে, নিউট্রিশনটা কিন্তু অ্যাবজর্ব হচ্ছে না, সেটা স্টমাকের কারণে হতে পারে, ইনটেস্টিনের কারণ হতে পারে, এবং অনেক রকম ডিজিজ আছে যেগুলোতে অ্যাবজর্পশন এফেক্ট করতে পারে। তাছাড়া কিছু ক্রনিক ডিজিজ যেরকম ক্রনিক রেনাল ফেলিয়ার, সিরোসিস অফ লিভার, এগুলোতে তো আমরা জানি ওয়েট লস হয়, হার্ট ফেলিয়ার, তাতে ওয়েট গেনও হতে পারে, ওয়েট লসও হতে পারে। আপনাদের যদি ওয়েট লস হয়ে থাকে, প্রথমেই বলেছি ডাক্তারের যোগাযোগ করা উচিত, এবং অনেক ক্ষেত্রে আমরা কোনো কিছু কারণ না পেলে একটা স্ক্যান করাই, সেটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং আজকের দিনে যদি হাই ইন্ডেক্স অফ ক্লিনিক্যাল সাসপিশন থাকে কোনো ম্যালিগনেন্সির, তাহলে একটা পেট স্ক্যান বলে, পজিট্রন এমিশন টোমোগ্রাফিক স্ক্যান, তাতে শরীরের কোথাও যদি কোনো ম্যালিগনেন্সি লুকিয়ে থাকে সেটা একটা ইন্ডিকেশন দেয় স্ক্যান, বা কোথাও যদি কোনো ইনফেকশন লুকিয়ে থাকে সেটা একটা ইন্ডিকেশন দিতে পারে। অতএব পেট স্ক্যানটা খুবই ইম্পর্টেন্ট। আর এক্ষেত্রে আমি আবার ডায়াবেটিসের কথায় ঘুরে আসছি, যদি আপনার ডায়াবেটিসের যে সিমটমস পলিডিপসিয়া, পলিফেজিয়া এবং পলিউরিয়া, বেশি করে ইউরিন হচ্ছে, বেশি জল খাচ্ছেন, বেশি খাচ্ছেন, এগুলো নাও থাকতে পারে, জাস্ট ওয়েট লস নিয়ে আসছেন, সেক্ষেত্রে জাস্ট ব্লাড সুগার করে ডক্টরের সঙ্গে কনসাল্ট করলেই ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে আপনার ওয়েট বেড়ে যেতে পারে। অনেক সময় অনেকে ওয়েট লুজ করে থাকে খাওয়ার জাস্ট ডায়েট হ্যাবিটটা ঠিক নেই বলে, সেক্ষেত্রে কোনো কারণ যদি না পাওয়া যায় এবং আপনি খাচ্ছেন অথচ ওয়েট গেন হচ্ছে না, তখন আমরা বলি ডায়েটিশিয়ানের সঙ্গে যোগাযোগ করতে। আর 2-3টে কারণ আমি জাস্ট করব, অনেক সময় ডিপ্রেশনেও ওয়েট লুজ হতে পারে, সাধারণত কিছু রোগ আছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, যেখানে বডি হ্যাবিটাসটাকে চেঞ্জ করার জন্য অনেকে খাবার কন্ট্রোল করে ওয়েট লুজ করে।
0: শুনলাম গ্রামডিহা থানা জয়পুর জেলা বাঁকুড়া থেকে সোমনাথ চট্টোপাধ্যায় প্রশ্নের উত্তর মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অজয় কৃষ্ণ সরকারের কাছ থেকে। এবারে চোখ রাখবো পরের ইমেলে, পাঠিয়েছেন দলমাদল রোড বিষ্ণুপুর জেলা বাঁকুড়া থেকে সোমনাথ সিংহ। তিনি লিখছেন, সোমনাথবাবু

0: বলছেন, আমার বয়স 36+। আমার ছোটবেলা থেকে একটা সমস্যা হলো, বিভিন্ন কাজ করতে অসুবিধা হয়, যেমন কাঁচি দিয়ে কোনো জিনিস কাটতে বেশ অসুবিধা হয়, হাতের লেখা খুব খারাপ, ক্লাস 3 ক্লাস 4 স্টুডেন্টের থেকেও হাতের লেখা খারাপ। অনেক চেষ্টা করেও তেমন উন্নতি করতে পারিনি, আঁকতে একদম পারি না। আমার থেকে ক্লাস 1-এর ছেলে মেয়েও ভালো আঁকতে পারে, বিশেষ করে কম্পিউটার MS পয়েন্টে একদম আঁকতে পারি না, দড়িতে ফাঁস দিতে ঠিকমতো পারি না, কোনো জিনিস দড়ি বা গার্ডার দিয়ে বাঁধতে একদম পারি না, প্রদীপ জ্বালানো, ধূপ দেওয়া, সবজি কাটা, রান্না করা সব কাজে বেশ অসুবিধা হয়। কম্পিউটারে টাইপিং স্পিড তেমনভাবে বাড়াতে পারছি না, আমি চটপটে নই, এ কারণে আমার জীবনে চলার পথে অনেক সমস্যা হচ্ছে। অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু তারা বলছেন তেমন কোনো সমস্যা নেই। কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাব? সোমনাথবাবু, আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছেন মনোসমাজকর্মী মোহিত রণদীপ।
1: প্রথমেই বলি সোমনাথবাবু, যে আপনার সমস্যার কারণ ঠিক কোথায় লুকিয়ে রয়েছে? হাতের পেশির কোনো দুর্বলতার মধ্যে লুকিয়ে আছে নাকি মনের মধ্যে লুকিয়ে আছে, এটা প্রথমে নির্ধারণ হওয়া জরুরি। এবং এই নির্ধারণের জন্য প্রথম যেটা বলবো, যে কোনো স্নায়ু বিশেষজ্ঞ বা নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া। নিউরোলজিস্টের পরামর্শ এই জন্যই যে স্নায়ুজনিত কোনো সমস্যা আছে কি না, আপনার চোখ এবং হাতের মধ্যে যে সংযোগ সেইটা ঠিকমতো হচ্ছে কি না, অর্থাৎ আই হ্যান্ড কোঅর্ডিনেশন যেটাকে বলে সেটা ঠিকমতো রয়েছে কি না, সেটাও একজন স্নায়ু বিশেষজ্ঞ বলতে পারবেন। পেশির কোনো দুর্বলতা কাজ করছে কি না স্নায়ুজনিত, সেটাও তারা বুঝতে পারবেন। এটা একটু স্নায়ু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বোঝার চেষ্টা করা। দ্বিতীয় যেটা বলবো, যে এমন হতেই পারে যে উদ্বেগ উৎকণ্ঠার কারণেও আমাদের আত্মবিশ্বাস অনেক ক্ষেত্রে তলানিতে পৌঁছে যায়, এবং এই আত্মবিশ্বাসের অভাবের কারণেও অনেক ক্ষেত্রে এই ধরনের সূক্ষ্ম যে কাজগুলো রয়েছে সেই কাজ করার ক্ষেত্রে আমরা মনে করি যে এটা আমি পারবো না, এবং যখন মনে হয় যে পারবো না তখন সত্যি সত্যিই পেরে উঠি না। তো সেই মনের সমস্যা অর্থাৎ উদ্বেগ উৎকণ্ঠার সমস্যা রয়েছে কি না সেটাও বুঝে নেওয়া দরকার। এখন এই দুটো সমস্যা বোঝার জন্য দুটো দিক, একটা হচ্ছে যে সত্যি শারীরিক কারণ যদি থেকে থাকে আপনার হাতের এই সূক্ষ্ম কাজগুলো করার ক্ষেত্রে অসুবিধার মূলে, তাহলে কোনো একজন নিউরোলজিস্ট বা স্নায়ুরোগ চিকিৎসকের পরামর্শ নেওয়া। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি মনে হয় যে এর পেছনে কোনো মানসিক কারণ লুকিয়ে রয়েছে, অর্থাৎ আপনার উদ্বেগ উৎকণ্ঠা, ভয়, ভীতি ইত্যাদি রয়েছে, সেক্ষেত্রে কোনো মনোচিকিৎসক কিংবা মনোবিদ কিংবা মনস্তাত্ত্বিক কাউন্সেলরের পরামর্শ নেওয়াটা প্রয়োজন।
0: শুনলাম দলমাদল রোড বিষ্ণুপুর জেলা বাঁকুড়া থেকে সোমনাথ সিংহের প্রশ্নের উত্তর। উত্তর দিলেন মনোসমাজকর্মী মোহিত রণদীপ। পরের চিঠি পাঠিয়েছেন সব্যসাচী কর্মকার, গ্রাম পোস্ট জগদল্লা, থানা ও জেলা বাঁকুড়া থেকে। তিনি লিখেছেন, আমি আপনার কেন্দ্রের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। সাধারণ মানুষের শারীরিক সমস্যার সমাধানে আপনাদের এই অনুষ্ঠানটি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করে। আজ আমি আমার পরিবারের একটি অত্যন্ত সংবেদনশীল সমস্যার বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার আশায় চিঠিটি লিখছি। আমার পরিবারের এক সদস্যার বিবাহিত জীবনের 13 বছর পর দুবার গর্ভসঞ্চার হয়েছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে দুবারই সেই সন্তান নষ্ট হয়ে যায়। বয়স 27, ওর ডায়াবেটিস বা সুগার রয়েছে, যদিও সুগার নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ওষুধ সেবন করে, তবুও এই অনভিপ্রেত ঘটনাটি ঘটেছে। এই অবস্থায় আমি চিকিৎসকের কাছে কয়েকটি বিষয় জানতে চাইছি। গর্ভাবস্থায় সুগার থাকা কি সন্তান নষ্ট হওয়ার প্রধান কারণ হতে পারে? সুগার নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও কেন এমনটা ঘটছে? ডায়াবেটিস থাকলে কি গর্ভধারণের আগে থেকেই বিশেষ কোনো চিকিৎসা বা প্রস্তুতির প্রয়োজন হয়? সন্তান আসার সঙ্গে সঙ্গেই ঠিক কি কি বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত? আর চতুর্থত, এই অবস্থায় খাদ্যাভ্যাস বা দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন? আশা করি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক এই বিষয়ে আলোকপাত করলে আমরা দিশা খুঁজে পাব এবং আমাদের মতো আরও অনেক পরিবার

0: উপকৃত হবে। সব্যসাচী বাবু, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পুষ্পার্ঘ পাণ্ডা।
1: গর্ভাবস্থায় ডায়াবেটিস বা ব্লাড সুগার, সেটা যদি অনিয়ন্ত্রিত থাকে বা আনকন্ট্রোলড হাই সুগার যদি থাকে, তাহলে সেটার জন্য গর্ভস্থ ভ্রূণ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তা বলে এই নয় যে যদি কোনো ভদ্রমহিলার সুগার বেশি থাকে, সুগারের জন্যই বাচ্চা নষ্ট হয়েছে। কাজেই বারবার বাচ্চা নষ্ট হওয়ার জন্য সুগার ছাড়াও অন্যান্য নানাবিধ কারণ থাকতে পারে, যেমন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম, অথবা স্বামী স্ত্রী দুজনের কারুর হয়তো কোনো রকম ক্যারিওটাইপের সমস্যা। তো কাজেই এই ভদ্রমহিলার প্রেগন্যান্সির জন্য, যাতে আবার ভবিষ্যতে মিসক্যারেজ না হয়, সেই জন্য তাদের দুজনের ক্যারিওটাইপ করা দরকার, আনকন্ট্রোলড থাইরয়েড আছে কিনা দেখা দরকার, এবং অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম আছে কিনা তার পরীক্ষা করা আবশ্যক। সেইগুলো দেখে সেগুলো কন্ট্রোল করেই করতে হবে, এবং এনার ভবিষ্যতে প্রেগন্যান্সি এলে অ্যাসপিরিন অথবা হেপারিন জাতীয় ইঞ্জেকশনের প্রয়োগ করতে হতে পারে, যদি ওনাদের দুজনের ক্যারিওটাইপ নর্মাল থাকে। এইবার এই যে সুগারটা ওনার নিয়ন্ত্রিত আছে ওষুধ খেয়ে, এবার সমস্ত রকমের সুগারের ওষুধ প্রেগন্যান্সিতে কন্টিনিউ করা যায় না, কেবলমাত্র মেটফরমিন জাতীয় ওষুধই খাওয়া যায়। যদি কোনো ভদ্রমহিলার মেটফরমিন জাতীয় ওষুধ খাওয়া সত্ত্বেও দেখা যায় যে সুগারটা পুরোপুরি কন্ট্রোল হচ্ছে না, তখন তাকে ইনসুলিন ইঞ্জেকশন নিতে হবে, এবং এই মেটফরমিন এবং ইনসুলিন জাতীয় ইঞ্জেকশন নিয়ে সুগার কন্ট্রোল হওয়া অবস্থায় তার প্রেগন্যান্সি এলে তার গর্ভপাত হয়ে যাওয়ার সম্ভাবনা কম। কাজেই সুগারটাও কন্ট্রোল করতে হবে, এবং সেই সুগারটা মেটফরমিন এবং ইনসুলিন দিয়ে কন্ট্রোল করে সঠিক মাত্রায় থাকতে হবে, এবং গর্ভস্থ ভ্রূণের আসার 3 মাস আগে থেকে ফলিক অ্যাসিড খেয়ে তারপরে তাকে প্রেগন্যান্সির দিকে যেতে হবে। এই সমস্ত প্রেগন্যান্ট মায়েরা একবার যখন প্রেগন্যান্ট হয়ে যান, তখন নিয়ম যেটা দেখা গেছে যে প্রেগন্যান্সি আসার সাথে সাথে তার সুগার বাড়তে থাকে। কাজেই তাদের একসাথে যেমন ডায়েটের দিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ অতিরিক্ত ভাত, মুড়ি, আলু, মিষ্টি এই জাতীয় খাবারের কন্ট্রোল, খানিকটা নিয়মিত হাঁটা চলা সেটাও যেমন দরকার, সঠিকভাবে মেটফরমিন এবং ইনসুলিন জাতীয় ওষুধ খাওয়া এটাও দরকার, ইনসুলিনটা অবশ্যই ইঞ্জেকশনের মাধ্যমে, এবং তার সাথে সুগারটা রেগুলার ভিত্তিতে পরীক্ষা করা, এবং সুগারটা যদি বাড়তে থাকে তাহলে ইনসুলিনের ডোজটাও বাড়তে থাকবে, দিয়ে একটা স্থিতাবস্থায় আসতে হবে। এই সব কিছু মেনটেন করে তবেই কিন্তু তার প্রেগন্যান্সিটাকে কন্টিনিউ করতে হবে। এবং এই সুগারের যে সমস্যাটা, এই সুগারের সমস্যাটা তাকে পুরোপুরি কন্ট্রোল করতে হবে। এটা তো পুরোপুরি ঠিক হবে না, হয়তো প্রেগন্যান্সি শেষ হয়ে যাওয়ার পর সুগারটা অনেকটাই নিয়ন্ত্রিত হয়ে যাবে, কিন্তু পুরো প্রেগন্যান্সি পিরিয়ডে ওনাকে কিন্তু সুগারটাকে কন্ট্রোল করে রাখতে হবে, এবং রেগুলার চিকিৎসার মাধ্যমে, অর্থাৎ গাইনোকোলজিস্টের কাছে এবং সুগার বিশেষজ্ঞের কাছে হয়তো ওনাকে রেগুলার ভিত্তিতে চিকিৎসার মধ্যে থাকতে হবে। তবে আজকালকার দিনে প্রেগন্যান্সিতে ডায়াবেটিসের সংখ্যাও খুবই রকমভাবে বাড়ছে, তো কাজেই কিন্তু তাদের মধ্যে অনেকেরই প্রেগন্যান্সি খুবই ভালোভাবেই হচ্ছে, তো কাজেই সঠিক চিকিৎসার মাধ্যমে থাকলে দুটোই ঠিক রাখা সম্ভব। তবে এটা জানতে হবে যে পরপর 2 বার গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে যাচ্ছে, তার কারণটা শুধু যে সুগার সেটা নাও হতে পারে, সুগার ছাড়াও অন্যান্য যে কারণগুলিতে বারবার ভ্রূণ নষ্ট হয় সেগুলোও কিন্তু প্রেগন্যান্সি নেওয়ার আগে সন্ধান করে দেখে নেওয়া উচিত।
0: শুনলেন জগদল্লা বাঁকুড়া থেকে পাঠানো সব্যসাচী কর্মকারের চিঠির উত্তর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পুষ্পার্ঘ পাণ্ডার কাছ থেকে। এরপরের ইমেল পাঠিয়েছেন সাধন বিশ্বাস অম্বরপুর মুড়িঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি লিখছেন, অনেকদিন পর তোমাকে লিখছি, কিন্তু আমার এই অত্যন্ত প্রিয় অনুষ্ঠানটির নিয়মিত গুণমুগ্ধ শ্রোতা আমি। আজ তোমার দরবারে চিঠি লিখছি একটি বিষয় সম্বন্ধে জানতে। আমার মেয়ের বয়স 21 বছর, শারীরিক অন্যান্য ব্যাপারে বিশেষ কোনো অসুস্থতা নেই, কিন্তু ওর হিমোগ্লোবিন বরাবর কম থাকছে। মোটামুটি 9-10%। এজন্য মাথা ঘোরা বা দুর্বলতাও কিছু নেই। সম্প্রতি ওর থ্যালাসেমিয়া HPCL টেস্ট করেছি, সেটাও নেগেটিভ। নিয়মিত মোটামুটি পুষ্টিকর খাবার দাবার খায়।

0: আমি জানতে চাই এ মতাবস্থায় কি করলে ওর হিমোগ্লোবিন বৃদ্ধি করা যাবে, কিংবা আর কোনো কিছু কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে বিস্তারিত জানালে বাধিত হব। সাধনবাবু, আপনারই প্রশ্নের উত্তর দিচ্ছেন রক্তের রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজীব দে।
1: দেখুন, আপনি লিখেছেন 9-10%। আমার মনে হয় এটা আপনি বলতে চেয়েছেন যে 9-10 গ্রাম পার ডেসিলিটার, মানে এইটা মাইল্ড অ্যানিমিয়ার মধ্যে পড়ে। আপনি থ্যালাসেমিয়া টেস্ট করেছেন, সেটা নেগেটিভ, মানে নিশ্চয়ই থ্যালাসেমিয়া রোগ নেগেটিভ, কিন্তু থ্যালাসেমিয়া বাহক আছে কি না সেইটা দেখে নিতে হবে রিপোর্টটা দেখে। আর একটা বিষয় হচ্ছে, এই বয়সে মহিলাদের সাধারণত আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার প্রাদুর্ভাব খুব বেশি থাকে, তো সেই কারণে কমপ্লিট আয়রন প্রোফাইল করা দরকার, যার মধ্যে পড়ে সিরাম ফেরিটিন, সিরাম আয়রন এবং TIBC বলে একটি পরীক্ষা। এছাড়াও ভিটামিন B12 এবং ফোলেট পরীক্ষা করে নেওয়া উচিত। যদি দেখা যায় যে এই পরীক্ষাগুলো থেকে তেমন কোনো কিছু অ্যাবনর্মালিটি নেই, সেক্ষেত্রে আনুষঙ্গিক ফার্দার কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার, এবং সাধারণ পরীক্ষা করে কোনো কারণ খুঁজে না পাওয়া গেলে বোন ম্যারো টেস্ট করে দেখা উচিত, কিন্তু সেটা অনেক পরবর্তীকালের ব্যাপার। আমার মনে হয় যে আপনার যদি মেয়ে দীর্ঘদিন ধরে এরকম কম হিমোগ্লোবিন থাকে, একজন হিমাটোলজিস্টের পরামর্শ নিয়ে তার পরামর্শ মতোই পরীক্ষা নিরীক্ষা করা উচিত। নিজে থেকে পরীক্ষা নিরীক্ষা করলে সম্পূর্ণ কারণ বুঝতে অসুবিধে হতে পারে। সুতরাং আমি আপনাকে সাজেস্ট করব যে কোনো একজন হিমাটোলজিস্টকে দেখানোর জন্য তিনি প্রাথমিকভাবে অ্যানিমিয়ার কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন HPLC টেস্ট ছাড়াও, এবং সেখানে কোনো কারণ খুঁজে না পাওয়া গেলে তখন কিছু ফার্দার পরীক্ষা এবং বোন ম্যারো টেস্ট করা উচিত। আমার মনে হয় যেহেতু এই বয়সে মহিলাদের আয়রন ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা খুব বেশি, সুতরাং আয়রন ডেফিসিয়েন্সি হওয়ার একটা সম্ভাবনা আছে। এটাও দেখে নিতে হবে যে পেশেন্টের কোনো ব্লিডিংয়ের সমস্যা আছে কি না, যেটাকে বলি আমরা পাইলস বা অর্শের কোনো সমস্যা আছে কি না, তার পিরিয়ডের ব্লিডিং বেশি হচ্ছে কি না, এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত।
0: শুনলেন অম্বরপুর মুড়িঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠানো সাধন বিশ্বাসের প্রশ্নের উত্তর রক্তের রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজীব দের কাছ থেকে। আজকে শেষ প্রশ্নটি পাঠিয়েছেন সুমিত নস্কর, গোসাবা সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। লিখছেন, আমাদের এই অঞ্চলে সারা বছরই খুব সাপের উপদ্রব, বিশেষ করে বর্ষাকালে। সামনেই তো বর্ষাকাল, এই সাপ থেকে বাঁচতে কি ধরনের পদক্ষেপগুলি নেওয়া উচিত? বিষধর সাপে কামড়ালে কি করব কি করব না? আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ দুলুই।
2: প্রধানত যেভাবে আমরা সাপের কামড়কে বৈজ্ঞানিক ভিত্তিতে দুভাগে ভাগ করি, যেটা আমাদের ডাক্তারিদের পর্যায়ে হয়তো বেশি জানার প্রয়োজন নেই, কিন্তু এটুকু প্রয়োজন যে আমরা কিভাবে চিনব সাপগুলোকে। এখানে আমরা ধরি ফনাহীন এবং ফনাযুক্ত সাপ, এবং বিষধর সাপ এবং বিষহীন সাপ। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমরা একটু আগেই আলোচনা করেছি যে পশ্চিমবঙ্গে 6টি মতো প্রজাতি আছে যারা কিন্তু বিষধর সাপ বলে আমরা তাদেরকে জানি। এই 6টি প্রজাতির মধ্যে প্রধানত গোখরো বা কেউটে, এরা হচ্ছে নিউরোটক্সিক, মানে এরা কামড়ালে সেই জায়গাটা ফুলে যাবে, সেখানে আস্তে আস্তে ফুলতে থাকবে, বিষক্রিয়া হবে, ব্যথা হবে প্রচন্ড, এবং তারপরে নিউরোটক্সিক যে সিমটম গুলো হয়, মানে চোখের পাতা পড়ে যাওয়া, রোগী আচ্ছন্ন বোধ করা, আস্তে আস্তে ঘুমিয়ে পড়া এবং শরীরের সমস্ত জায়গায় সার চলে যাওয়া, এইগুলো কিন্তু শুরু হয়। এগুলোতে শুধুমাত্র আমরা যদি বলি যে কেউটে বা গোখরো, এছাড়া যে ধরনের সাপটা আরো বেশি আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো চন্দ্রপোড়া। চন্দ্রপোড়া হচ্ছে হিমাটোটক্সিক, মানে চন্দ্রপোড়ার ক্ষেত্রে যদি কামড় হয় তাহলে রোগী কিন্তু নিউরোটক্সিক, মানে কোন রকম সিমটম, মানে চোখের পাতা পড়া বা জিনিসগুলো যেটা আমরা বারবার বলছি সেটা কিন্তু পায় না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ শুরু হয় রোগীর। রোগীর এই হঠাৎ করে রক্তক্ষরণ শুরু হলে সেটা কিন্তু যে কোনো সময় খারাপ দিকে গড়াতে পারে, এবং যদি ঠিকঠাক মতো চিকিৎসা না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা রোগীর মৃত্যু এবং কিডনি ফেলিওর আমরা যেটাকে বলি সেইটার দিকে এগোবে, এবং কিডনি ফেলিওর হলে যদি ঠিকঠাক মতো সময় আমরা ডায়ালিসিস না করতে পারি তাহলে মৃত্যুর দিকে এগোবে। এইটা গেল চন্দ্রপোড়া। এইবার আমরা বলি যে ফনাযুক্ত সাপের কথা আমরা একটু আগে আলোচনা করলাম যে গোখরো বা কেউটে। এছাড়াও যে ফনা আমাদের নিউরোটক্সিক কিন্তু ফনাহীন সাপ আছে, যেগুলো যখন কামড়ায় আমরা অনেক সময় বুঝতে পারি না, তো সেরকম একটি সাপ হলো কালাজ। এই কালাজ কিন্তু অত্যন্ত বিষধর। কালাজ শুধু বিষধর বললেও ভুল হবে, মানে এই কালাজের কামড় বোঝার উপায় নেই বললেই চলে, তার কারণ এতে কোনো দাগ থাকে না, এতে কোনো মানে ব্যথা হয় না এবং জায়গাটা ফুলে ওঠে না।

0: এখানে কামড়ায়। এছাড়া অনেক রকম সাপ আমরা পাই, এগুলোর নাম আমরা আলাদা করে বলছি না, কিন্তু একটা জিনিস বুঝে নিতে হবে যে আমরা যে সমস্ত সাপই কামড়ায় তাদের মধ্যে প্রধানত এই সাপগুলোই হচ্ছে বিষধর সাপ। বিষধর সাপ ছাড়া যে সাপগুলো যেগুলো আমাদের এমনি সচরাচর চারদিকে ঘুরে বেড়ায় সেগুলো প্রধানত বিষহীন বা খুব সামান্য বিষযুক্ত। সেক্ষেত্রে আপনারা সাপটাকে মারার জন্য উদ্যত হবেন না। সাপ যদি আপনাকে কামড় দেয় আপনি যত দ্রুত সম্ভব কারোর সাহায্য নিয়ে আপনি চিকিৎসা কেন্দ্রে যাবেন, কিন্তু সাপটার পেছনে দৌড়ে সাপটাকে মারতে গিয়ে আরো দশজন আক্রান্ত হলো, আরো দশজন কামড় খেলো, সেইটা আমাদের মোটেই অভিপ্রেত নয়। যদি সাপটাকে চিনতে পারেন তো ভালো, যদি নাও চিনতে পারেন কোনো অসুবিধা নেই, প্রোটোকলটা আমাদের কিন্তু মোটামুটি একই।
1: শুনলেন গোসাবা সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠানো সুমিত নস্করের চিঠির উত্তর। উত্তর দিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ দুলুই। এর সঙ্গে শেষ করছি আজকের পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠান। আপনাদের সবার কাছে আবারও অনুরোধ, গরমে সতর্ক থাকুন, প্রাথমিক স্বাস্থ্যবিধিগুলি মেনে চলুন, নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। আপনাদের সঙ্গে ছিলাম আমি সুচিস্মিতা গুপ্ত। কথা হবে আবারও পত্রপাঠ রোগ বিদায়ের আগামী পর্বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুনলেন অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা দেবশ্রী ঘোষ, পরিবেশনায় আকাশবাণী কলকাতার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আবহাওয়ার একটি সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় পরবর্তী দু এক ঘণ্টা সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা আছে, বজ্রপাতও হতে পারে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন এ মাসের গান, শিল্পী সুমন চট্টোপাধ্যায়, গীতিকার এবং সুরকার দীপঙ্কর চট্টোপাধ্যায়। এ মাসের গান।

0: দীপঙ্কর চট্টোপাধ্যায়ের কথায় সুরে সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন এমাসের গান।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। আজ এমন এক শিক্ষাঙ্গনেই আমরা যাচ্ছি যে শিক্ষাঙ্গন দুটি জেলার শিক্ষার্থীদের কাছেই অত্যন্ত প্রিয় একটি শিক্ষাঙ্গন। একদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা, অন্যদিকে নদিয়া, আর এই দুই জেলার প্রায় মাঝামাঝি জায়গায় অবস্থিত মাঝের গ্রাম। সেখানে স্টেশন থেকে মিনিট পনেরো কুড়ি হাঁটা পথ পেরিয়ে গ্রামের সুন্দর সতেজ সবুজ পরিবেশের মধ্যে অবস্থিত হুমানিয়াপোতা আব্দুল আজিজ হাই স্কুল। স্কুলের পেছনেই পুকুর, আর তারপরেই রয়েছে এক সময়ের জমিদারদের বাড়ি। বর্তমানে বয়সের ভারে অনেকটাই জরাজীর্ণ বটে, যাক সে কথা। বিদ্যালয়ে যখন পৌঁছে গিয়েছি তখন দেরি না করে কথা বলে নেওয়া যাক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের সঙ্গে।
2: নমস্কার, আমি হুমানিয়াপোতা আব্দুল আজিজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাংলার সহশিক্ষিকা। বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি বলতে গিয়ে সুদূর ইতিহাসের কথাই মনে আসে। এমন একটা সময় ছিল যখন গ্রামের তিন চার কিলোমিটারের মধ্যেও কোথাও ছিল না কোনো হাই স্কুল। তখনই শিক্ষার আলো ছড়িয়ে দিতে আসেন এলাকার একদল উদ্যমী মানুষ। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, চন্দ্রশেখর হালদার, কানাই বিশ্বাস ও গোবিন্দ রায় প্রমুখরা। কিন্তু বাধা ছিল একটাই, জমি। তখন গ্রামের মানুষ আবেদন জানান এলাকার জমিদার আলিকদর মণ্ডলের কাছে হাই স্কুল গঠনের জন্য জমি দানের অনুরোধে। প্রথমে জমিদার রাজি না হলেও শিক্ষানুরাগী কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ও জমিদারের নাইব মোকছেদ আলী মণ্ডলের নিরলস প্রচেষ্টায় অবশেষে জমিদার সম্মতি দেন, তবে একটা শর্তে। বিদ্যালয়ের নাম রাখতে হবে তার পিতা স্বর্গীয় আব্দুল আজিজের নামে। গ্রামের মানুষ সেই প্রস্তাব সানন্দে মেনে নেন, আর সেই দিনই শুরু হয় ইতিহাসের এক নতুন অধ্যায়। সালটা ১৯৭৩ সালের ২৬শে জানুয়ারি।

0: এর মাঝের গ্রাম গ্রাম পঞ্চায়েতের হুমানিয়াপোতায় প্রতিষ্ঠিত হয় হুমানিয়াপোতা আব্দুল আজিজ জুনিয়র হাই স্কুল। শুরুর দিনগুলো ছিল সংগ্রামের, কিন্তু হৃদয় ছিল পরিপূর্ণ ভালোবাসায় সম্পূর্ণ। গ্রামের শিক্ষিত যুবকেরা বঙ্কিম বিশ্বাস, কাজল বন্দ্যোপাধ্যায়, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সুকুমার বিশ্বাস, ওহি রায়, স্বপন রায়, গীতশ্রী মালাকার, দীপক ভদ্র ও বৃন্দাবন পাল প্রমুখরা বিনা পারিশ্রমিকে শিক্ষকতার দায়িত্ব গ্রহণ করেন। প্রথমে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান চলত। 1883 সালের পয়লা জানুয়ারি বিদ্যালয়টি সরকারিভাবে স্বীকৃতি পায় অষ্টম শ্রেণী পর্যন্ত। সময় বয়ে চলে 2000 সালের পয়লা জানুয়ারি এই বিদ্যালয় মাধ্যমিক স্তরে উন্নীত হয়। আর প্রথম বছরেই মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা জেলার প্রথম স্থান অধিকার করে। আজ এই বিদ্যালয়ে রয়েছে হেলথ কেয়ার ও রিটেল ট্রেনিং এর মতো জীবিকামুখী শিক্ষা, ICT প্রজেক্টের মাধ্যমে আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ, আর সর্বশেষ সংযোজন 2025 সালে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত ইংরেজি মাধ্যমে শিক্ষাদানের স্বীকৃতি পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত। বিদ্যালয় আজ শুধু পাঠশালা নয়, একটি সমাজ সচেতনতার একটি অগ্রণী প্রতিষ্ঠান। ডেঙ্গু প্রতিরোধ, থ্যালাসেমিয়া ও সার্ভাইকাল ক্যান্সারের সচেতনতা সব ক্ষেত্রেই এগিয়ে রয়েছে হুমানিয়াপোতা আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়। নমস্কার,
1: অনেক ধন্যবাদ জানাই আপনাকে। সত্যি একটা শিক্ষাঙ্গন যেন শুধুই শিক্ষাঙ্গন নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে কত না ইতিহাস, তাই জানার আগ্রহ আরো বাড়ে। সেই আগ্রহ নিয়েই এবারে এই বিদ্যালয়ের আরো একজন শিক্ষক মহাশয়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, আসুন শোনাই সে কথা।
2: নমস্কার, আমি সৌরেন্দ্রনাথ পোদ্দার, হুমানিয়াপোতা আব্দুল আজিজ হাই স্কুলের বর্তমান একজন শিক্ষক। এই স্কুলে বেশিদিন আমার আসা হয়নি, পূর্বে খড়গপুর 2A বারবাসী হাই স্কুলে চাকরি করতাম। আমার এই হুমানিয়াপোতা আব্দুল আজিজ হাই স্কুলের শিক্ষকতা জীবনের এই 3 বছরের মধ্যে এই স্কুলে প্রথম জয়েন্ট করার পরে সুবর্ণ জয়ন্তী উৎসব আমরা নাটক করলাম স্যার ম্যাডামরা মিলে, স্ত্রীর পত্র, রবীন্দ্রনাথের সেই বিখ্যাত নাটক, সেটা আমাদের উপস্থাপন হলো। তারপরে থেকে স্কুল কমিটি এবং স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় রথীন রায় এবং কমিটির অন্যান্য সদস্য, বিশেষ করে রাজা ব্যানার্জি, আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমাকে সংস্কৃত জগতের লোক ভেবে এবং আমাদের পারফরমেন্স দেখেই আমাদের স্যার ম্যাডামদের উৎসাহিত করলেন। সাংস্কৃতিক বিষয়টা সম্পূর্ণ আমরা কয়েকজন স্যার ম্যাডাম মিলে পরিচালনা করি। বাচ্চাদের প্রতিনিয়ত গান বাজনা নাটক প্রভৃতি বিষয়ে চর্চা করানো হয় এবং হারমোনিয়াম তবলা ইত্যাদি জিনিসপত্র সবই আছে। যতদিন থাকি এই বিদ্যালয়ে ততদিনই বাচ্চাদের সঙ্গে পঠন পাঠন, সেই সঙ্গে অন্যান্য ক্ষমতা সম্পন্ন শিশু যারা আছে তাদেরকেও বিশেষ করে গান বাজনায় প্রতি আকৃষ্ট করা যায়, সেই চিন্তা ভাবনায় আমাদের পরবর্তী জীবন যাতে সুন্দর স্রোতের মধ্য দিয়ে প্লাবিত হতে পারি, এই আশা রেখে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।
1: এই বিদ্যালয়ের শিক্ষক মহাশয়ের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারলাম যে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে, তাই তাদের কিছু উপস্থাপনা আমাদের অবশ্যই শুনতে হবে। প্রথমেই শুনলাম বিদ্যালয়ের এক ছাত্রীর উপস্থাপনায় একক আবৃত্তি।
3: নমস্কার, আমি সুকন্যা ব্যানার্জি, হুমানিয়াপোতা আব্দুল আজিজ হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। আজ আমার ছোট্ট নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগ বগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে,

0: করে যেদিক পানি চাই, কোনোখানে জন মানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ হেলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মড়া নদীর সোতা। চোরকাটাতে মাঠ রয়েছে ঠেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে। সন্ধে হতেই গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি খেয়ে তা জানে। অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দীঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হা রে রে রে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পাকা আছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হা রে রে রে রে রে। তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখই না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো, তবে শুনত যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার।
1: অসাধারণ আবৃত্তি পরিবেশন করলেন, অনেক ধন্যবাদ জানিয়ে এই শিক্ষাঙ্গনের একজন শিক্ষার্থীর সঙ্গে আমরা সরাসরি কথা বলে নিয়েছিলাম, শোনাই সে কথা।
2: নমস্কার, আমি দশম শ্রেণীর ছাত্রী তৃষা রায়, বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার আদিত্যপুর। অন্য জেলায় বাড়ি হওয়া সত্ত্বেও নদিয়া জেলার হোমানিয়া পোতা আব্দুল আজিজ হাই স্কুলটি সম্বন্ধে আমাদের পরিবার এবং আমাদের এলাকার দীর্ঘদিন ধরেই সুখ্যাতি বহন করে চলেছে। সেই পরম্পরার হাত ধরেই আমিও প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর পাঠ শেষ করেই এই বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য উৎসুক ছিলাম। ভর্তি হওয়ার পর আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে আমার এলাকায় স্কুলটি যে খ্যাতি ছিল সেটি সত্যি বাস্তবে রয়েছে। এই স্কুলে শ্রেণীকক্ষের পঠন পাঠন, কোকারিকুলার অ্যাক্টিভিটি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রিয়া, গান বাজনা, শরীর চর্চা, এইসব কার্যাবলীর মাধ্যমে পরিপূর্ণ শিক্ষা লাভের পথ সুগম হয়। বিদ্যালয়ে ভোকেশনাল বিষয়ে শিক্ষাদান আগামী দিনে আমাদের জীবিকার পথ প্রশস্ত করে দেয়। ইতিপূর্বে আমাদের স্কুল থেকে কয়েকজন ছাত্রছাত্রী মেডিকেলে চান্স পেয়ে সুচিকিৎসক হিসাবে সমাজে সুপ্রতিষ্ঠিত। বর্তমানে ইংলিশ মিডিয়াম বিভাগ চালু হওয়ায় এলাকার জনগণের ইংরেজি মাধ্যম স্কুলের চাহিদা পূরণ হয়েছে। এত সব কর্মকাণ্ড যাদের জন্য সম্ভব হয়েছে তাদের কথা না বললেই নয়, যেমন স্কুলের পরিচালন সমিতি আর সর্বোপরি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায়। শেষে আমি এক কথা বলবো যে আগামী দিনে এই স্কুলের সুনাম আসন্ন রাখার জন্য আমরা শিক্ষার্থীরা যথোপযুক্ত আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ।
1: বিদ্যালয় সম্পর্কে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলতে বলতে জানতে

0: পেরেছি। এই বিদ্যালয়ে বাংলা এবং ইংরেজি দুটি বিভাগ রয়েছে, ফলে শুধু বাংলা বিভাগের নয় ইংরেজি বিভাগের এক ছাত্রের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। আসুন এবারে শুনি তার কথা।
1: মাই নেম ইজ কিংসুক মন্ডল, আই রিড ইন ক্লাস ফাইভ সেকশন বি, মাই রোল নাম্বার ইজ 4, আই রিড ইন হোমানিয়া পোতা আব্দুল আজিজ হাই স্কুল। ফার্স্ট আই ওয়েলকাম এভরি ওয়ান ইন আওয়ার স্কুল। আওয়ার স্কুল ইজ ভেরি নিট অ্যান্ড ক্লিন, আওয়ার টিচার আর কেয়ার আওয়ার সো মাচ, দে আর গুড অ্যান্ড ফ্রেন্ডলি, আই এম ভেরি প্রাউড টু রিড ইন দিস স্কুল, থ্যাংক ইউ।
0: এই শিক্ষাঙ্গনের ইতিহাস, বর্তমান পড়াশোনার বিষয়, সাংস্কৃতিক চর্চার কথা যেমন আমরা জেনেছি, তেমনি এবার এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীর চর্চা অর্থাৎ খেলাধুলা বিষয়ক কিছু কথা আমাদের বললেন সেই বিষয়ের শিক্ষক।
2: আমি মানিয়াপোতা আব্দুল আজিজ হাই স্কুলের ক্রীড়া শিক্ষক সঞ্জয় মণ্ডল। আমাদের বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীরা খেলাধুলা তারা যথেষ্ট ভালোভাবে এবং মনোযোগ দিয়েই করে। খেলাধুলা ক্ষেত্রে ছাত্র এবং ছাত্রী উভয়ই বিভিন্ন বিষয়ে তারা পারদর্শী, বিভিন্ন ক্ষেত্রে তারা জেলা পর্যায়, কখনো তারা রাজ্য স্তরে প্রতিনিধিত্ব বা অংশগ্রহণ করেছে। এছাড়া স্কুলে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন যে খেলাধুলার ইভেন্ট সেগুলো স্কুলে নিয়মিত অনুশীলন করানো হয় এবং আগামী দিন আমাদের স্কুলের আরও মান উন্নয়ন হোক এই আমরা আশা রাখি। এবং লেখাপড়ার যে একটি বিশেষ অঙ্গ খেলাধুলা সেটাও ছাত্রছাত্রীদের মনোযোগ দিয়ে করতে হবে, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি।
0: স্যারকে অনেক ধন্যবাদ জানিয়ে এবারে একটি গান শুনে নিয়েছিলাম এই বিদ্যালয়ের এক ছাত্রীর কণ্ঠে।
3: নমস্কার, আমার নাম অঙ্কিতা বিশ্বাস, আমি হুমানিয়াপোতা আব্দুল আজিজ হাই স্কুল HS বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী। আমি আজকে একটি নজরুল গীতি পরিবেশন করছি।

0: গানের পর আরো একটা একক আবৃত্তি শোনাই।
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভারত তীর্থ। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালাধিত প্রান্তর। হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথা

খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপদ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শনিতে রয়েছে ধনিতে তার বিচিত্র সুর। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে, আছে যারা আজও, বন্দন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি,

যজ্ঞশালার খোলা আজিদার, হেথা সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হ্যারো আজি জলে, দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে, মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন কর মোর মন, সোনরে একের ডাক যত লাজ ভয়, কর কর জয় অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ। পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো

0: হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, শুচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত, হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। নমস্কার।
1: অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা পৌঁছে গিয়েছি, তবে বিদায় নেওয়ার আগে আরো কিছু বিষয় জানার কৌতূহল নিয়েই কথা বলে নিয়েছিলাম বিদ্যালয়ের আরো একজন শিক্ষিকা মহাশয়ের সঙ্গে।
2: নমস্কার, আমি পরমারারি, হুমানিয়াপতা আব্দুল আজিজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। আজকের যে স্কুল আমরা দেখছি, আগে কিন্তু এরকমটা ছিল না। এই স্কুলটি প্রথমে ছিল জুনিয়র হাই স্কুল, পরে তো মাধ্যমিক হাই স্কুলে উন্নতি হয়। আমি তখন এই স্কুলে জয়েন করি, তখন স্কুলটি ছিল টালির চালে ইটের দেওয়াল, জল পড়তো, ঝড় হলে বসে থাকতে হতো, খুব কষ্ট করে ক্লাস নিতে হতো। কিন্তু এই স্কুলটিকে খুব আপন করে নিতে পেরেছিলাম, কারণ আমি এই এলাকারই মেয়ে। তখন স্কুলে এইচএম হিসেবে পেয়েছিলাম জ্ঞানেন্দ্রনাথ সরকার মহাশয়কে। তা এরপর যখন স্কুল মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নতি হলো, তখন এইচএম হিসাবে আমরা পেলাম অমিতাভ গোস্বামী মহাশয়কে। আমাদের স্কুলের আমূল পরিবর্তন ঘটল। এই অঞ্চলের সমস্ত স্কুলের মধ্যে আমাদের এত ভেতরে স্কুল হওয়া সত্ত্বেও আমাদের এই উচ্চ মাধ্যমিক স্কুলে বিজ্ঞান বিভাগটা আছে, যার জন্য আমাদের স্কুলে প্রচুর স্টুডেন্ট। বর্তমানে আমাদের টিআইসি রথীন রায়, পরিচালন সমিতির সভাপতি সুভাষ রায় ও শিক্ষাকর্মী তারাশঙ্কর ব্যানার্জি, করণিক বিবেকানন্দ রায় এবং আমরা সকল শিক্ষক এবং শিক্ষিকারা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিদিন, যে আমাদের স্কুলটাকে কিভাবে আমরা আরো উন্নত করতে পারি এবং এগিয়ে নিয়ে যেতে পারি। এছাড়াও আমাদের নানান ভ্রমণমূলক অনুষ্ঠান, আমাদের শিক্ষক শিক্ষিকারা ভীষণ ঐকান্তিক প্রচেষ্টায় তারা স্কুলটাকে এগিয়ে নিয়ে যেতে পারছে। নমস্কার।
1: এই শিক্ষাঙ্গন এভাবেই এগিয়ে চলুক, আর আমরা এবারে এগিয়ে যাই আমাদের বাড়ির পথে। আজকের মতো হুমানিয়াপোতা আব্দুল আজিজ হাই স্কুল থেকে বিদায় নিলাম। বিদায় নিলাম এই শিক্ষাঙ্গনের ছাত্রীদের কণ্ঠে সমবেত গান শুনতে শুনতে।
3: নমস্কার, আমরা হুমানিয়াপোতা আব্দুল আজিজ হাই স্কুলের ছাত্রীরা আজ একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা করছি।

0: করে এনেছেন সুইটি প্রামাণিক, প্রযোজনায় শুভঙ্কর দে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আবহাওয়ার সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু এলাকায় পরবর্তী দু এক ঘণ্টা সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা আছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রপাতও হতে পারে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন নজরুলগীতি, শিল্পী দেবাশিস অধিকারী।

নজরুল গীতি শুনলেন দেবাশিস অধিকারীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী মঞ্জু চন্দ্র, প্রচলিত লোকগীতি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আবহাওয়ার সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং কালিম্পং জেলার কিছু এলাকায় পরবর্তী দু এক ঘন্টা সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, বজ্রপাতও হতে পারে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী মনোরঞ্জন সাহা, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা আধুনিক গান।

পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা দুটি আধুনিক গান শুনলেন মনোরঞ্জন সাহার কণ্ঠে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন আধুনিক গান এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমে আধুনিক গান, প্রথম গানটির শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়।

সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। শিল্পী শ্রীকান্ত আচার্য।

ছেলেবেলার বৃষ্টি। শিল্পী লোপামুদ্রা মিত্র।

আধুনিক গান এবং বাংলা ছায়াছবির গানের এই অনুষ্ঠানে এবারই শুনবেন ছায়াছবির গান। মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনুন মাদার ছায়াছবির এই গানটি।

0: এবারের গানটি শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ফুলেশ্বরী ছায়াছবি থেকে।
1: টাপুর টুপুর বৃষ্টি ঝড়।

সোনার খাঁচা ছায়াছবির গান শুনলেন। আধুনিক গান এবং বাংলা ছায়াছবির গানের এই অনুষ্ঠানের শেষ গানটি প্রতীক ছায়াছবি থেকে।

যে 20 মিনিটে কথিকা মৎস্য পুরাণ বলেছেন তুষ্টি ভট্টাচার্য, 8:30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী প্রণব মণ্ডল, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে সমীক্ষা, 9:25 মিনিটে 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী, 11:00 যুববাণীর অনুষ্ঠান বিতর্ক উপস্থাপনায় আখি মুখোপাধ্যায় ও অস্মিতা রায়, 12:00 রজনীকান্তের গান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 12:15 লোকগীতি অদীপা সাহার কণ্ঠে, 12:33 উনজমির দুনো ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক, 1:00 বেতার নাটক ঐতিহ্যের কথকতা রচনা ও প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, 1:45 মহিলা মহল বায়োস্কোপের গল্প, অতিথি অভিনেত্রী শতাক্ষী নন্দী উপস্থাপনায় ব্রততী দাস, 2:30 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক 2026 পঞ্চম স্থানাধিকারী মেঘা মজুমদারের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন কেয়া মুখোপাধ্যায়, 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি মোহন চন্দ্র হেমব্রম এবং সহ শিল্পীবৃন্দে পরিবেশনায়, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কৃষি বিষয়ক অনুষ্ঠান জমি চাষের পূর্ব প্রস্তুতি নিয়ে কথিকা বলেছেন রামদাস মান্ডি, এছাড়াও শুনবেন লোকগীতি শিল্পী গৌরী মাঝি ও সহ শিল্পীবৃন্দ এবং ধর্মদাস সরেন ও সহ শিল্পীবৃন্দ, 6:38 কৃষি কথার আসর বিশ্ব সমুদ্র দিবস এ বিষয়ে আলোচনায় পবিত্র কুমার মণ্ডল, সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক ও রামরঞ্জন দাস রায়, পবিত্র কুমার মণ্ডলের বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান দাও ফিরে সে অরণ্য, 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, গ্রীষ্মকালের রক্ত সংকট বিষয়ে ডক্টর প্রশান্ত চৌধুরীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী প্রণব মণ্ডল, 9:30 দৃষ্টিপাত বরিষ্ঠ আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং সুতপা চট্টোপাধ্যায়ের আলোচনা, 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 রবীন্দ্রসঙ্গীত অর্পিতা নন্দীর কণ্ঠে, 10:45 আধুনিক গান শিল্পী সোহিনী ভট্টাচার্য, 11:00 বাঁশি বাজিয়ে শোনাবেন গৌরব দত্ত, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা শিল্পী শ্রুতি গুপ্ত, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী রাকা মুখোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত অর্পিতা নন্দীর কণ্ঠে, 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস শুনবেন 135তম পর্ব, 6:45 অতুল প্রসাদের গান বিশ্বজিৎ সরকারের কণ্ঠে, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী, 8:30 নজরুল গীতি রুদ্র রায়ের কণ্ঠে, 8:45 রজনীকান্তের গান শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, 9:00 লোকগীতি অদীপা সাহার কণ্ঠে, 9:10 রাজধারা উপস্থাপনায় পপি নাগ, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় আফতাব আলম, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, পাশ্চাত্য সঙ্গীতের আরও একটি অনুষ্ঠান 1:10, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী শ্রীকল্যাণ চক্রবর্তী, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:15 রজনীকান্তের গান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ, 6:10 হিন্দি অনুষ্ঠান জল সংরক্ষণ মাহাত্ম, 6:30 গুলগুলশন, 7:10 শিল্প সংলাপ শিল্পজাত বর্জ্য নিষ্কাশন পদ্ধতি নিয়ে ডক্টর অনুপম ভট্টাচার্যের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যাল, 7:30 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন 8 জুন 2026 সোমবারের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে,
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 70%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 22.1 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে 8ই জুন 2026 পর্যন্ত ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা, যার গতিবেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার হতে পারে। মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে 8ই জুন 2026 পর্যন্ত। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:16 হয়ে 46 সেকেন্ড। জয় হিন্দ।